আকাশবাণী শিলিগুড়ি, আজ বঙ্গাব্দ 13ই জ্যৈষ্ঠ 1433, শকাব্দ 1948 এবং খ্রিস্টাব্দ 28 মে 2026, বৃহস্পতিবার। ঘড়িতে এখন সময় সকাল 5:59। শুরু হচ্ছে আজকের অধিবেশন।

এতক্ষণ শুনছিলেন বন্দনা, শিল্পী সাদনা সরগম। এখন কৃষক ভাইদের জন্য কৃষি পরামর্শ। কৃষি পরামর্শর হিসেবে আজকে যে পরামর্শগুলি রয়েছে, সেই পরামর্শতে যাওয়ার আগে আজকের আবহাওয়ার খবর আমাদের কৃষক ভাইদের জানিয়ে রাখি। আজ এবং আগামী বেশ কিছুদিন মেঘের অবস্থা, বিশেষ করে 28 থেকে 30 মে আংশিক পরিষ্কার থাকবে এবং 29 ও 31 মে আকাশ প্রধানত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত, আবার 30-31 তারিখ নাগাদ খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসে আর্দ্রতা যথেষ্ট পরিমাণে থাকবে, প্রায় 90 থেকে 92%। এই ছিল আবহাওয়ার খবর। এবারে আসি চাষবাস বিষয়ক কিছু তথ্যে। এই সময় খরিফ ধান চাষের সময় এবং সেই ধানের বীজ তলা তৈরি করা এবং বীজ বপনের সময়। ভারী বৃষ্টিপাতের কারণে জল জমে গেলে বীজ ঠিকমতো অঙ্কুরিত না হতে পারে বা বীজ পচে যেতে পারে, যে কারণে অনেক ক্ষতি হতে পারে চাষবাসের। আর বীজ ধুয়ে যেতে পারে বা সমানভাবে না ছড়িয়ে অসমানভাবে ছড়িয়ে পড়তে পারে, যার ফলে চারাগাছ সব জায়গায় সমানভাবে না গজিয়ে ঝাঁকড়া বা ফাঁকা ফাঁকা হয়ে গজাতে পারে। সেই জন্য যে পরামর্শ দেওয়া হচ্ছে, প্রথমত ভালো মানের বীজ সংগ্রহ করতে হবে এবং খরিফ ধানের বীজতলা তৈরির কাজ শুরু করার জন্য

উপযুক্ত জাত যেমন কালতুরে, আদ্যে, সানু আদ্যে, ঝাপাকা, দুধে ইত্যাদি, এবং উঁচু অথবা জল নিষ্কাশনের ভালো ব্যবস্থা আছে এমন জায়গা বীজ তোলার জন্য বেছে নিতে হবে। জল নিষ্কাশন ব্যবস্থা উন্নত করার জন্য 10 থেকে 15 সেন্টিমিটার উঁচু বীজতলা তৈরি করতে হবে, যাতে জল দ্রুত সেখান থেকে সরে যেতে পারে। এই সময় উদ্যান বিভাগের ক্ষেত্রে ভেন্ডি চাষের, ভেন্ডি বপনের একটা ভীষণ গুরুত্বপূর্ণ সময়, তবে মাটির অতিরিক্ত আর্দ্রতা বীজকে পচিয়ে দিতে পারে। তাই কী করতে হবে? বপনের আগে মাটির আর্দ্রতা পরীক্ষা করতে হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকায় এখন নতুন বীজ বপন না করাই ভালো। যদি সম্প্রতি বপন করে থাকেন তবে বৃষ্টির প্রভাব থেকে বাঁচতে প্রাকৃতিক মালচিং দিয়ে ঢেকে দিতে হবে। এই ছিল কৃষক ভাইদের জন্য আজকের কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস। এখন আপনারা শুনবেন চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন
1: মাখনার খাদ্য গুণ, বলছেন ডক্টর মোল্লা মাহফুজ আহমেদ, ডাইরেক্টর অফ এগ্রিকালচার, ইসলামপুর সাব ডিভিশন, উত্তর দিনাজপুর।
2: এই মাখানাটা হচ্ছে নন সিরিয়াল, মানে কার্বোহাইড্রেট কম থাকে, ফলে এটা হচ্ছে সবাইয়ের পছন্দ। আর এখন আমাদের যে ধরনের মুখরোচক বিভিন্ন খাবার তৈরি হচ্ছে, বিশেষ করে আমাদের যে ক্ষীর পায়েস বিভিন্ন মিষ্টির মধ্যে রাখা হয়, বিভিন্ন যে তরকারি হয় তার মধ্যেও কিন্তু এর ডাস দেওয়া হয়। ডাল মাখানা খুব ফেভারিট আইটেম, বিভিন্ন ডালের যে ডিশ তার মধ্যেও কিন্তু এটা মেশানো হয়। এছাড়াও এগুলো হচ্ছে আর্লি, যেটা আমরা ব্রেকফাস্টে ব্যবহার হয়, ইভিনিং স্ন্যাক্স হিসাবে খুব ভালো। অনেকের যারা অসুস্থ, বাইরের অনেক খাবার খেতে পারে না, কারণ এর মধ্যে অয়েল কন্টেন্ট অনেক কম, সুগার কন্টেন্ট অনেক কম, এটা হচ্ছে খুব সহজ পাচ্য, ফাইবার রয়েছে অনেকটা, ফলে সব ধরনের মানুষই কিন্তু এটা খেতে পারে। মাখানাকে ব্ল্যাক ডায়মন্ড বলে, কারণ এর ফলগুলো দেখতে খুব কালো রঙের। যেহেতু বাজারে এর ক্রমশ চাহিদা বাড়ছে, দেশীয় বাজারে, আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে এর ঔষধি গুণ এবং হচ্ছে এর নিউট্রিটিভ ভ্যালু মানে খাদ্য গুণ অনেক বেশি রয়েছে। আধুনিক খাদ্য তালিকায় যেটা সব থেকে বেশি আলোচনা হয় যে কোন ধরনের খাবারের মধ্যে লো জিআই গ্লাইসেমিক ইন্ডেক্স কম রয়েছে, যেখানে গ্লুটিন কম রয়েছে, বা এই মাখানা হলো এমন একটা ফসল যেখানে হচ্ছে জিআই হচ্ছে অনেক কম, গ্লুটিন ফ্রি, এখানে কোনো গ্লুটিন থাকে না, যেগুলো খেলে মানুষের সুগার, কোলেস্ট্রল বা অন্যান্য শারীরিক সমস্যা অনেক বাড়ে। মাখানা খেলে সেখানে কিন্তু মানুষের আরও বেশি বিভিন্ন রোগভোগের বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা গড়ে ওঠে, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে, যার ফলে শরীরের মধ্যে বিভিন্ন খাবারের মাধ্যমে যে টক্সিসিটি আসে, ফ্রি রেডিক্যাল, সেগুলোকে কিন্তু প্রশম করতে সহায়তা করে, স্বাস্থ্যকে আরও ভালো রাখে। আর বিভিন্ন ধরনের যে জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, সবগুলোতে কিন্তু ভরপুর এই মাখানা। তাই বিশেষ করে যারা স্বাস্থ্য ভালো রাখতে চান এবং যারা নিয়মিত যোগা বা বিভিন্ন ধরনের শরীরচর্চা করেন, তাদের পক্ষে এটা একটা সুষম খাদ্য তালিকা। রোগীদের ক্ষেত্রে তো অবশ্যই এটা একটি খুব ভালো খাদ্য, যেটা খেলে তারা অনেক বেশি সুস্থ থাকতে পারবেন।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।
3: শুনলেন চাষবাসের টুকিটাকি, এখন আরোগ্য।
4: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
5: আজ আমরা হেপাটাইটিস নিয়ে প্রয়োজনীয় আলোচনা করব। স্টুডিওয় উপস্থিত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ঔষধবিদ এবং অধ্যাপিকা মুনমুন মুখার্জির সাথে।
6: আমাদের শরীরে যখন কোনো ফরেন বডি প্রবেশ করে অথবা আমাদের শরীরে যখন কোনো ইঞ্জুরি হয়, তখন আমাদের শরীর চেষ্টা করে তার এগেনস্টে ফাইট করার। আমাদের ইমিউন সিস্টেম

0: জেগে ওঠে। এর ফলে আমাদের শরীর থেকে কিছু কেমিক্যাল বের হয়, তার ফলে শরীরের ওই অংশ ফুলে ওঠে, লাল হয়ে যায়, গরম হয়ে যায়, ব্যথা অনুভব হয়। এই রিয়াকশানকে ইনফ্লামেশন বলে। তেমনই হেপাটাইটিসে ভাইরাল ইনফেকশনের জন্য অথবা কোনো ঔষধের জন্য লিভারে ইনফ্লামেশন হয়, যার ফলে লিভারের নর্মাল টিস্যু নষ্ট হয়ে যেতে পারে। সবথেকে কমন যে কারণ হলো সেটা ভাইরাল ইনফেকশন। এছাড়া অ্যালকোহলিক হেপাটাইটিস হয় যারা অত্যধিক অ্যালকোহল পান করে। এছাড়া আছে ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস। কিছু কিছু ওষুধ আছে যা লিভারের টিস্যুকে নষ্ট করে। এছাড়া আছে অটো ইমিউন হেপাটাইটিস। আমাদের শরীরের ইমিউন সিস্টেম ভুল করে লিভার সেলকে অ্যাটাক করে। ভাইরাল হেপাটাইটিস অনেক ধরনের হয়, হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই। এছাড়া কিছু লেস কমন ভাইরাস দিয়ে হয়, যেমন সাইটোমেগালো ভাইরাস, এপস্টিনবার্গ ভাইরাস এবং রেয়ার কেসে হারপেস সিমপ্লেক্স ভাইরাস এবং ইয়েলো ফিভার ভাইরাস। অ্যাকর্ডিং টু WHO 2022 সালে 1.3 মিলিয়ন মানুষ ক্রনিক হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সিতে মারা গেছে। গোটা পৃথিবীতে 254 মিলিয়ন মানুষের হেপাটাইটিস বি এবং 50 মিলিয়ন মানুষের হেপাটাইটিস সি আছে। প্রতিদিন প্রায় 6,000 মানুষ নতুন করে ভাইরাল হেপাটাইটিস দ্বারা ইনফেক্টেড হচ্ছে। অনেক দেশে অনেক মানুষের ডায়াগনোসিস হচ্ছে না এবং অনেক সংখ্যক মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে না বা ট্রিটমেন্ট নিচ্ছে না। সাধারণত হেপাটাইটিস পেশেন্ট প্রেজেন্ট করে মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, খিদে চলে যাওয়া, বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া, ডায়েরিয়া হওয়া, জন্ডিস ডেভেলপ করে এবং ইউরিনের কালারটা ডার্ক হয়ে যায়, পায়খানার কালারটাও ফ্যাকাশে হয়ে যায়। অনেক সময় দেখা যায় কোনো লক্ষণই থাকলো না, কোনো কারণে রক্ত পরীক্ষা করতে গিয়ে দেখা গেল লিভারের এনজাইমগুলো নর্মালের থেকে বেশি এসেছে। আবার অনেক সময় দেখা যায় যে কোনো লক্ষণ নেই, অনেক দিন পরে হেপাটাইটিসের কমপ্লিকেশন নিয়ে চলে আসে। বিশেষ করে ক্রনিক হেপাটাইটিস বি এবং ক্রনিক হেপাটাইটিস সি এর ক্ষেত্রে এরকম দেখা যায়। ক্রনিক হেপাটাইটিস অনেক সময় লিভারের ক্যান্সার পর্যন্ত করতে পারে। প্রথমেই আসি হেপাটাইটিস এ এর কথা। দু ধরনের হেপাটাইটিস এ ভ্যাকসিন আছে, একটা ফর্মালডিহাইড ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, আদার লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন 1 বছর বয়সের পর থেকে দেওয়া যায় এবং মোট 2 ডোজ দেওয়া হয়। লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন পাওয়া যায় সেটা সিঙ্গেল সাবকিউটেনিয়াস ডোজ দিলেই হয়, মানে চামড়ার নিচে দেওয়া হয়। দুটো ভ্যাকসিনই লাইভ লং ইমিউনিটি দিতে পারে। হেপাটাইটিস বি এর ভ্যাকসিন আছে এবং হেপাটাইটিস বি এর ভ্যাকসিন খুবই হাই ডিগ্রি প্রোটেকশন দেয়। হাই রিস্ক রোগীদের 24 ঘন্টার মধ্যে হেপাটাইটিস বি ভ্যাকসিন দিলে ভালো হয়। হেপাটাইটিস ডি এর প্রিভেন্টিভ মেজার হিসাবে আমরা হেপাটাইটিস বি ভ্যাকসিন দিতে পারি।
1: এতক্ষণ শুনলেন আরোগ্য, এখন ভাওয়াইয়া সঙ্গীত, শিল্পী নমিতা দাস বর্মণ।

শুনলেন ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী নমিতা দাস বর্মন। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবব্রত বিশ্বাস।

শ্রোতা বন্ধুদের জন্য একটি বিশেষ ঘোষণা। সকলকে জানানো হচ্ছে যে এই বছর আকাশবাণী জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31 মে 2026 রবিবার সন্ধে 6:30 রবীন্দ্রমঞ্চ শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, দাদরা ও টপ্পার পরিবেশনের মধ্যে দিয়ে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী। সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারিঙ্গিতে ওস্তাদ আল্লা রাখা কালাওয়ান্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়। শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শুনলেন, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবব্রত বিশ্বাস, এখন শুনবেন প্রত্যুষা।

সুপ্রভাত, আজকের প্রত্যুষে স্মরণ করব ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম নায়ক বিনায়ক দামোদর সাভারকরকে। লন্ডনে থাকাকালীন সাভারকর ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েন। সাভারকরকে হিন্দুত্ব রাজনৈতিক মতাদর্শের প্রবক্তা বলে গণ্য করা হয়। তিনি চেয়েছিলেন সব ধর্ম ও আদর্শের উপরে উঠে সবাই নিজেকে আগে ভারতীয় ভাবুক। আধুনিক হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দলগুলো সাভারকরকে পরম পূজনীয় হিসেবে সম্মান করে থাকে। সাভারকর অভিনব ভারত সোসাইটি প্রতিষ্ঠা করেন। বিনায়ক দামোদর সাভারকর জন্মগ্রহণ করেন 28 মে 1883 সালে। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ মে মাসের চিঠির বিষয় রবি কিরণে। এই নিয়ে চিঠি লিখেছেন গোপাল মজুমদার দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে। ইংরেজি মে মাস ও বাংলার বৈশাখ মাস হল রবীন্দ্র মাস। বাংলার আকাশে শ্রেষ্ঠ নক্ষত্র রবি ঠাকুর, তার কিরণে এই মাস আলোকিত। শুধু বৈশাখ মাসই বা কেন, বাংলা তথা বাঙালির জীবনে মরণে আলোকিত করে আছে রবি ঠাকুর। রবীন্দ্রনাথের কবিতা, গান, প্রবন্ধ, নাটক, তার বিশ্ব দৃষ্টিভঙ্গি, মানবতাবোধ, এই সব কিছু বাঙালির জীবনে রবি কিরণের মতো ছড়িয়ে আছে। বাঙালির জাতিসত্তা, অস্তিত্ব, বিশ্ব সংসারে বাঙালি জাতির উত্থান, সম্মান, আত্মপরিচিতি সব কিছুই রবি কিরণে উদ্ভাসিত। জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে রবি কিরণ পারেনি। বাংলা যখন নতুন বছর বরণ করে, তখন সেই বরণের ভাষা রবি ঠাকুরের কাছ থেকে পাওয়া। এসো হে বৈশাখ এসো হে, আবার সত্য ও ন্যায়ের প্রতি আমাদের বিবেক যখন জাগ্রত হয়, তখন মনের মধ্যে বেজে ওঠে রবি ঠাকুরের সেই কবিতা, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর। আবার বসন্তে মন প্রাণ যখন প্রেমে ভরে ওঠে, তখন মনে গুনগুন করে ওঠে ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ, কিংবা ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনে মন্দিরে। আজকে যখন সাম্প্রদায়িকতা অজগরের মতো মানুষের মন ও সমাজকে আষ্ট্রে পৃষ্ঠে জড়িয়ে ধরে মনুষ্যত্ব বা মানবতা হরণ করে পশুতে পরিণত করতে চাইছে, তখন রবি কিরণ আমাদের মনে জুগিয়ে তোলে অন্তরমম বিকশিত করো সুন্দর করো হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে। জীবনে পরিপূর্ণ বিকাশ ব্যতীত সাম্প্রদায়িকতার মতো বিষকে নির্মূল করা যায় না, তাই তো রবি কিরণ আমাদের জীবনের পথপ্রদর্শক।

বাঙালির আত্মসম্মান আত্মমর্যাদার প্রতীক, লিখেছেন গোপাল মজুমদার, দুর্গাপুর জেলা, পশ্চিম বর্ধমান থেকে। ডক্টর দিলীপ কুমার ভট্টাচার্য কান্দি জেলা মুর্শিদাবাদ থেকে লিখছেন, প্রথমে রবিকিরণের কথা বলতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে আসে, কারণ তিনি তো আমাদের মননে, চিন্তায়, শিক্ষায়, সেই সঙ্গে দৈনন্দিন জীবনে জড়িয়ে আছেন, আমরা তাকে ভুলি কি করে? অন্যদিকে দেখতে গেলে আমাদের জন্ম রবিকিরণে, সারাদিনের পরিশ্রান্ত শরীরের শান্তি আনে নিদ্রা, তখন আমরা ভুলে যাই আমাদের বিগত দিনের কথা, স্বপ্নের ভেলায় ভেসে বেড়ায় দিক থেকে দিগন্তে, ঘুমের অবসান ঘটে রবিকিরণের মধ্যে দিয়ে, তখন তো মনে হয় নতুন জীবনের সূচনা। মূলত এই মাস রবীন্দ্র মাস, পূর্ণ মাস, রবীন্দ্র মাসে রবি পুজো, এ যেন গঙ্গা জলে গঙ্গা পুজো, বাঙালির প্রাণ ভ্রমরা রবীন্দ্রনাথ, তাঁর আশ্রয় বিশ্বসভায় পরিচয়, মানব জীবনের এমন কোনো জায়গা নেই তাকে বাদ দিয়ে চিন্তা করা, তাঁর গান কবিতা প্রবন্ধের মধ্যে দিয়ে সুখ দুঃখের কথা, ভালোবাসার কথা, দর্শনের কথা, এমনকি রাজনীতির কথা ভেসে আসে, তার চিন্তা দূরভাষ সবই যে আমাদের চলার পথের দিশারি, তাঁকে ক্রান্তদর্শী বলা যায়, বর্তমান অতীত ও ভবিষ্যতের জীবনদ্রষ্টা ও জীবনস্রষ্টা, তিনি যে ভারতাত্মার মূর্ত প্রতীক, তাঁর প্রজ্ঞা দৃষ্টি ছিল ঋষির মতো নিবিড়, ঈশ্বর চেতনা স্পর্শকাতরতা তার কাব্য কবিতাকে ত্রিবেণী সঙ্গমে স্থাপন করেছে। তিনি তো সকল দেশের, সকল কালের, সকল মানুষের তীর্থভূমি, তার বিচরণ সর্বত্র, সেই তো ভাবতে হয় আমাদের তাঁর কথা, প্রণাম জানাই বিশ্বকবিকে। লিখেছেন ডাক্তার দিলীপ কুমার ভট্টাচার্য কান্দি জেলা মুর্শিদাবাদ থেকে। অনিল বন্ধু ভট্টাচার্য ১৫ সত্যেন বোস রোড বাইলেন বাবুপাড়া শিলিগুড়ি থেকে লিখছেন, আলোচ্য বিষয়বস্তুতে টু ইন ওয়ান আছে, মহাকাশে নক্ষত্র হয়ে আছে ভগবান সূর্য দেবতা, কঠিন পদ্ধতিতে প্রতি বছর আমরা ছট পুজো করে নিজেদেরকে ভাগ্যবান মনে করি, আর ভারতে আছেন আমাদের প্রাণের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বিশ্ব মানব সমাজে অমর হয়ে আছেন এবং থাকবেন, সূর্য তার উদয় অস্তর মাধ্যমে বিশ্ব প্রকৃতির উদ্ভিদ জগৎ, জীব জগৎ, জলাশয় প্রভৃতিকে সুখেই রেখেছে, ভিটামিন ডি দিয়ে রিকেটি রোগ হলে, গায়ে খাঁটি সরিষার তেল গায়ে মেখে রোদে থাকলে বা পরিশ্রমের কাজ করলে রোগ ভালো হয়, মহাকবি প্রবর মনে হয় বাল্যকাল থেকেই ধ্যানের দ্বারাই, ষষ্ঠ ইন্দ্রিয়ের দ্বারা ঈশ্বর প্রদত্ত মনের ভেতরের প্রবল ঘুমন্ত ইচ্ছাশক্তিকে জাগরিত করেছেন, ইচ্ছাশক্তির ঘুম ভাঙলে সে যা হতে চায় তাই হবেই হবে, বিশ্বের কোনো বাধাই বাধা হবে না। বাল্যকালেই আমরা পেলাম প্রথম কবিতার বই শৈশব সঙ্গীত, দুই তিন বছর পরেই পেলাম ভানুসিংহ ঠাকুরের পদাবলী। গুরুদেব যত সাহিত্য লিখেছেন তার সব শাখাতেই শিক্ষাবিদ ছিলেন, যেমন কবিতা, সঙ্গীত, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, নাটক প্রভৃতি। জনৈক মেম সাহেব ভারতে এসে গীতাঞ্জলির একটি পছন্দের কবিতা পড়ছেন এবং নাচের সঙ্গে মিল রেখে সুন্দর নৃত্য হল, গুরুদেব খুব খুশি হলেন, শেষে সব নাটককেই রূপান্তরিত করলেন নৃত্যনাট্যে। ভারত তীর্থ কবিতায় তিনি প্রকৃত অর্থেই ভারত ঋষি এবং বিশ্বমানের প্রতীক। বিশ্বকবি রবীন্দ্রনাথের ইংরেজি সংস্করণ তাকে বিশ্বের শ্রেষ্ঠ কবিরূপে প্রতিষ্ঠিত করেছে, কবিপ্রবরের দার্শনিক এবং আধ্যাত্মিক প্রতিভার শ্রেষ্ঠতম নিদর্শন হল গীতাঞ্জলি। শ্রেষ্ঠ প্রতিষ্ঠিত হওয়ার পর তাকে লিখিত অনুরোধ করেন নোবেল কমিটি নোবেল প্রাইজ গ্রহণ করার জন্যে। তিনি গেলেন, বক্তব্য রাখলেন এবং মহাখুশিতে নোবেল প্রাইজ গ্রহণ করে ভারতবর্ষে এলেন ১৯১৩ বঙ্গাব্দের নোবেল প্রাইজ নিয়ে। লিখেছেন অনিল বন্ধু ভট্টাচার্য ১৫ সত্যেন বোস রোড বাইলেন বাবুপাড়া শিলিগুড়ি থেকে। মিষ্টু সরকার।

দেবনগর জলপাইগুড়ি থেকে লিখছেন, এদেশে জন্মস্তক এবেশ গরিমার বিষয় হল তোমার আমার ভাষা এক। তোমার ভাষার কথা বলি, তোমার শব্দে বাঁধি তার, তোমার সুরে ছন্দ বেঁধে বেঁধে করি সব চৌহদ্দিপার। আমাদের এক আকাশ এক রবিসার, তোমার ডানায় খুঁজি রংধনুর আবেশ, তোমার কথায় পাখপাখালিতে পাই প্রাণ, তোমাতে অবগাহনে হই স্বয়ং সিদ্ধ। নদী সমুদ্র যাই পেরোতে হবে, ডিঙি সেই একখানি, আমাদের অবাধ যাতায়াতের বারো ঘরের এক উঠোন তুমি, চলে যাওয়া থাকলেও ফেরা যায় বারবার। পাতাক্ষরা দিনগুলো রয়ে গেছে আহত বুকে রালসেতে রাখা, ওরা নাকি তোমারই লোক, জানি আঘাত করতে হলে কাছে যেতে হয়, তাই তো তোমায় ভাঙছে ওরা, চিহ্ন নাকি মিটিয়ে দেবে। সমাজ নীতি লজ্জায় মুখ ঢাকে যেমন বাংলার ডাকাতেরা শিশুপাঠ্য বইয়ের আড়ালে লুকোয়, অস্থির অমাবস্যার পর দিনান্তের চড়ারোদ যখন কিছুটা হালকা হয় তা আত্মাহুতি রুস্কানি দিয়ে যায়, তখনও তোমার অনতিক্রম্য ছায়ার চাদর ক্ষত ঢেকে দেয় বারবার। নিজের রক্তে নিজের হাত রাঙিয়ে ভাবি, ক্ষতস্থানে আঁচড় কেটে দাগ মেটাতে যাওয়া পাপ, চিরসখা ছিলে তুমি, আছো তুমি আজ, এই বিশ্বাসটুকুই না হয় থাক। নাভি জলে শ্বাস মাপি খাবি খাওয়া মাছের মতো, উঠে দাঁড়াই আর আশ্রয় চিনে নি তোমার ধ্রুবতারার দিশায়, নত জানু হই গীতাঞ্জলির কাছে, আঁচলের গিঁটে বেঁধে নি ভরসার শ্বাস, গাবের আঠার মতো ভর করে একটি একাকী নৌকো যদি পেরিয়ে যেতে দেখো, জানবে তার হৃদয়ে গীতবিতান বাসা বেঁধেছে, শততাপেও এরবি পোড়ায় না। লিখেছেন মিষ্টু সরকার, দেবনগর জলপাইগুড়ি থেকে। মিনতি দেব, আপনি লিখছেন বিদ্যাপীঠ রোড দেশবন্ধু পাড়া শিলিগুড়ি থেকে। তোমার এ মাসের বিষয় ভাবনায় আমি আবার অনুভব করলাম, জীবনের প্রতিটি স্তরে রবীন্দ্রনাথ ঠাকুরের আলোয় আমরা নিজেদেরকে শাশ্বত ও চিরজাগ্রত অনুভব করি। তারই গানে তাই আমরা গেয়ে উঠি, আজ এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। জাগ্রত বিশ্বের যে প্রদীপ মালাখানি তার মধ্যে আমরা প্রজ্জ্বলিত দেখতে পাই, তারই তাপ ও আলোয় আমরাও হই ভাস্বর, জাজ্জ্বল্যমান ও দীপ্যমান। প্রায় দুই শতাব্দীকাল জুড়ে নানা রবীন্দ্রনাথের অস্তিত্ব জড়িয়ে আছে আমাদের আকাশে বাতাসে। ভাষায় তুলিতে তার শিক্ষা চিন্তা ও মানবিকতার অপার নিঃসংশায়িত বার্তা যুগে যুগে বাণীবহ হয়ে মানব জগতে জীবনে মননেও ছড়িয়ে পড়ে অপার্থিব আলো হয়ে। তিনি পান্থজনের সখা সম, বারবার নিজেকে পূজা প্রেম ও প্রকৃতির মধ্যে দিয়ে মানব মনে ছড়িয়েছেন আলো, দেখিয়েছেন পথ যা মানুষকে দেবত্বের স্তরে উন্নীত হবার পথ দেখায়। রবীন্দ্রনাথের বিশ্ব চেতনা ও ভ্রাতৃত্ববোধের আলো জগৎবাসী অন্তরে ধারণ করলে পৃথিবী হয়ে উঠবে চিরকল্যাণময়। রবির কিরণে আছে আমাদের পুষ্টি স্বাস্থ্য ও কল্যাণ, আর আমাদের উত্তর পুরুষের আনন্দের সঞ্চয়। তাই এই আলো যত দ্রুত মানুষের মনের আঙিনায় পৌঁছায় ততই সমাজ সংসার হবে আরও সমৃদ্ধশালী। আমাদের আজ একমাত্র প্রার্থনা হোক, হে মৃত্যুঞ্জয়, তোমার অমৃত লোকে যেন আমরাও ঠাঁই পাই, সুখে দুঃখে নিশীথে দিবসে বিপদে সম্পদে জীবনে মরণে এবং শত ঋতু আবর্তনে যেন রবীন্দ্র আলোতেই মিশে যেতে পারি। লিখেছেন মিনতি দেব, বিদ্যাপীঠ রোড দেশবন্ধু পাড়া শিলিগুড়ি থেকে। চন্দন কুমার সরকার রবীন্দ্রনগর কোচবিহার থেকে লিখছেন, পৃথিবীর আশ্চর্য তালিকায় কোনো ব্যক্তি বিশেষের নাম নেই, আর তা যদি থাকত তাহলে নিঃসন্দেহে শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ চিন্তাবিদ ও শ্রেষ্ঠ মানব প্রেমিক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর এক বিরাট বিস্ময় বলে পরিগণিত হতেন। কাব্য সাহিত্য সঙ্গীত শিল্পকলার অনন্য স্রষ্টা ও মানবপ্রেম মানব শিক্ষা দর্শনের পথ প্রদর্শক রবীন্দ্রনাথ এক
বিরলতম প্রতিভা ও ব্যক্তিত্ব, যার নাম শোনামাত্র বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ বিনম্র শ্রদ্ধায় মাথা নত করে। জন্মের প্রায় 167 বছর পরেও রবীন্দ্রনাথ আমাদের কাছে সমান প্রাসঙ্গিক ও তাঁর অনবদ্য অতুলনীয় সৃষ্টি সম্ভার আমাদের অর্থাৎ মনুষ্য জীবনের অমূল্য সম্পদ। 7 থেকে 80 পর্যন্ত অর্থাৎ আমৃত্যু রবীন্দ্রনাথ সৃষ্টি করে গেছেন আবাল বৃদ্ধ বনিতার জন্যে। কাব্যসাহিত্যের সব শাখাতেই তিনি সমান পারদর্শী। রবীন্দ্রসঙ্গীত তাঁর অসাধারণ সৃষ্টি, সমগ্র পৃথিবীতে জনপ্রিয়। রবীন্দ্রনাথ 2 দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন, দেশ দুটি হল ভারত ও বাংলাদেশ। শোনা যায় শ্রীলঙ্কার তৎকালীন জাতীয় সঙ্গীতও রবীন্দ্রনাথেরই রচনা। সংগঠনমূলক কাজেও রবীন্দ্রনাথ অতুলনীয়। নোবেল পুরস্কারের টাকা দিয়ে তিনি কৃষি ব্যাংক স্থাপন করেছিলেন গরিব কৃষকদের বিনা সুদে ঋণ দেবার জন্যে। আজকের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁরই অবদান। রবীন্দ্রনাথ আমাদের মনে প্রাণে, চিন্তায় কর্মে, সুখে দুঃখে, জীবনে মরণে, আমাদের অন্তরের অন্তঃস্থলে চিরবিরাজমান। রবীন্দ্রনাথের আরেকটি বড় পরিচয় হল রবীন্দ্রনাথ মৃত্যুঞ্জয়ী। নির্দয়, নিষ্ঠুর ও ভয়ঙ্কর মৃত্যুকে তিনি নির্ভীক চিত্তে জয় করেছেন। পারিবারিক জীবনে রবীন্দ্রনাথ অনেক মৃত্যু দেখেছেন, কিন্তু একটি বারের জন্যেও ভেঙে পড়েননি, স্তব্ধ হয়নি তার বলিষ্ঠ লেখনী। রবীন্দ্রনাথ তো স্রষ্টা, স্রষ্টা কখনো থেমে থাকতে পারে না। পরিশেষে রবীন্দ্রনাথকে সূর্যের সঙ্গে তুলনা করে বলা যেতেই পারে, রবি কিরণে আলোকিত পৃথিবী, রবি কিরণে উদ্ভাসিত মানব জাতি। লিখেছেন চন্দন কুমার সরকার, রবীন্দ্রনগর, কোচবিহার থেকে। এবারে অনুষ্ঠান সংক্রান্ত একটি ঘোষণা। এবছর আকাশবাণী জাতির সেবায় 90 গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31 মে 2026 রবিবার সন্ধে 6:30 শিলিগুড়ির শক্তিগড়ের রবীন্দ্র মঞ্চে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী। সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে উস্তাদ আল্লা রাখা কালাওয়ান্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়। শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করার জন্যে অনুরোধ করা হচ্ছে।

পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা বাবার প্রতি শ্রদ্ধাবনত চিত্তে আমরা অনেকেই কম বেশি এই শ্লোক দুটি জানি। মা বাবা দুটি ছোট শব্দ, এই দুটি শব্দের মধ্যে লুকিয়ে আছে আদর, স্নেহ, ভালোবাসা, যা দুনিয়ার কোনো মাপযন্ত্র দিয়ে পরিমাপ করা অসাধ্য। তাদের জন্যই এই পৃথিবীতে চোখ মেলা, তারাই আমাদের জীবনের ঈশ্বর। বাবার ছায়া আর মায়ের স্নেহের আঁচল আমাদের সবচেয়ে নির্ভর স্থল, পরম আশ্রয়। মা বাবা কত স্বার্থ ত্যাগ করেন আমাদের মুখে হাসি ফোটানোর জন্যে, তাদের আশীর্বাদই আমাদের জীবনের পাথেয়। সন্তান যত সম্পদশালী বিত্তশালী হোক না কেন, বাবা মায়ের ঋণ কি শোধ করা যায়? আপনার মননে চিন্তনে এই জিজ্ঞাসা কি করাঘাত করে? তাহলে সেই অনুভবকে লিখিত রূপে পাঠিয়ে দিন প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষার জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়? লিখুন এই ঠিকানায় air@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার চিঠি পাঠাতে পারেন।

0: প্রত্যুষা আজ এ পর্যন্তই, প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় সোমনাথ দাস। এখন শ্রোতা বন্ধুদের জন্য আজকের অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে রাখি। আজকের আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র অর্থাৎ মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে যে অনুষ্ঠানগুলি পরবর্তীতে রয়েছে সেগুলি হল সকাল 7:45 নজরুল গীতি, সকাল 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, সকাল 9:00 আধুনিক গান, সকাল 9:30 শাস্ত্রীয় সঙ্গীত, সকাল 10:00 শ্যামা সঙ্গীত, সকাল 10:20 রজনীকান্তের গান, সকাল 10:30 বিজ্ঞাপনদাতাদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT উমাঙ্গ পর্ব 1294, সকাল 11:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে, সকাল 11:30 বিদ্যার্থীদের জন্যে, দুপুর 12:00 কথায় সুরে, দুপুর 1:00 মহিলা মজলিস। এই ছিল কিছু তথ্য আজকের আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠানের। এবারে শ্রোতা বন্ধুদের কিছু তথ্য দিয়ে রাখি আমাদের বিবিধ ভারতী প্রচার তরঙ্গের অর্থাৎ 101.4 মেগাহার্টজ প্রচার তরঙ্গের যে অনুষ্ঠানগুলি আজকে পরবর্তীতে রয়েছে। আজকে সকাল 7:30 রয়েছে হাম হে রাহি প্যার কে, সকাল 8:00 সমাচার প্রভাত, সকাল 8:15 ত্রিবেণী, সকাল 8:30 চিত্রালোক, সকাল 9:00 ইন্দ্রধনু, সকাল 10:00 আজ কে মেহমান, সকাল 11:00 চয়নিকা, দুপুর 12:05 ইয়াদো কি মেহফিল, দুপুর 1:00 সুরেলা সফর, দুপুর 2:00 ত্রিবেণী, দুপুর 2:15 দুঃখিত দুপুর 2:30 রয়েছে সদাবাহার নগমে, দুপুর 3:00 সখী সহেলি, বিকেল 4:00 হ্যালো ফরমাইশ, বিকেল 5:00 ছায়াগীত। কিছু তথ্য জানিয়ে রাখলাম আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আজকের পরবর্তীতে যে অনুষ্ঠানগুলি রয়েছে তার সম্পর্কে। এইবারে যান চলাচলের খবরাখবর অর্থাৎ ট্রাফিক বুলেটিন সম্পর্কে আমাদের শহর শিলিগুড়ির শ্রোতা বন্ধুদের একটু অবগত রাখি। আজ 28 মে বৃহস্পতিবার, যে ট্রাফিক আপডেট আমাদের কাছে রয়েছে তা হল শহরের বেশ কিছু জায়গায় এখনও উন্নয়নমূলক কাজ চলছে, সুতরাং সেই সমস্ত স্থানে কিন্তু যথেষ্টই যানজটের সম্ভাবনা থাকবে এবং আমাদের প্রত্যেককেই মাথায় রাখতে হবে যে আমরা যেন নিরাপদ দূরত্ব বজায় রেখে যান চলাচলের দিকে এগিয়ে যাই। যে সমস্ত জায়গায় ধীর গতিতে যান চলাচল বজায় রাখতে হবে সেই সমস্ত জায়গাগুলি হল দার্জিলিং মোড় ক্রসিং, মোড়ের কাছে উন্নয়নমূলক কাজ চলছে এখানে। এছাড়াও 10 নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় রাস্তা মেরামতির কাজ চলছে, 10 নম্বর জাতীয় সড়ক শালুগাড়া রাস্তার ওপরে নির্মাণের কাজ চলছে, শাহুডাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজ তিস্তা ক্যানেল ক্যানাল মোড় নতুন সেতু নির্মাণের কাজ চলছে, তাই পুরনো ব্রিজটি বন্ধ রয়েছে। বেলাকোবা শিলিগুড়ি ও আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে। এছাড়াও অতিরিক্ত ট্রাফিক সতর্কতা সম্পর্কে আজকে জানিয়ে রাখি। আজ ঈদুজ্জোহা বা বকরি ঈদ, তাই সেই উপলক্ষে সকাল 7:00 মসজিদ মোড় ও হাঁসখাওয়া বাজার এলাকায় যানজটের সম্ভাবনা রয়েছে। ঈদুজ্জোহা নামাজ উপলক্ষে সকাল 7:00 বিধান রোড ও ভেনাস মোড় এলাকায় অতিরিক্ত ভিড় ও যান চলাচলের বৃদ্ধি দেখা যাবে। ব্রহ্মকুমারী 136তম স্মরণসভা উপলক্ষে 28/5/2026 থেকে 3/6/2026 পর্যন্ত শালবাড়ির লোকনাথ মন্দিরে পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান প্রতিদিন সকাল 10:30 থেকে শুরু হবে, সুতরাং সেই দিকেও কিন্তু যানজটের সম্ভাবনা দেখা যেতে পারে। বাগডোগরা হাট থেকে বাগডোগরা এলাকা সকাল 11:00 থেকে রাত 8:00 পর্যন্ত যান চলাচলে প্রভাব পড়বে। ইক্তিয়াশাল হাট থেকে আশিগড় দুপুর 2:00 থেকে রাত 8:00 পর্যন্ত যানজটের আজ সম্ভাবনা রয়েছে। বলরাম হাট থেকে ক্যানাল রোড দুপুর 2:00 থেকে রাত 8:00 পর্যন্ত যান চলাচলের বিলম্ব হতে পারে। জানিয়ে রাখি, শহরের দিকে পণ্যবাহী যানবাহন চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই ছিল যান চলাচলের খবরাখবর বা ট্রাফিক বুলেটিন। আর কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের সম্প্রচার বাংলা সংবাদ, এবং তারপরে শুনবেন কলকাতা কেন্দ্রের সম্প্রচার স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার সম্মান তুলে দেবেন। রাজ্যের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঈদ উজ জোহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধন করবেন। আইপিএল ক্রিকেটে এলিমিনেটর ম্যাচে গতকাল রাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে 51তম প্রগতি বৈঠকে তিনি বলেছেন, এই উদ্যোগকে শুধু পরিকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পর্যবেক্ষণ, নাগরিক অংশগ্রহণ এবং বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। বৈঠকে তিনি রাজ্যগুলিকে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত পরিকাঠামোর কাজ দ্রুত শেষ করতে বলেছেন। এদিনের বৈঠকে 9টি রাজ্যের রেল, বিদ্যুৎ এবং সড়ক উন্নয়নের প্রায় 30,000 কোটি টাকার যে সমস্ত প্রকল্প চলছে সেরকম 7টি প্রকল্পের পর্যালোচনা করেছেন তিনি। বৈঠকে বিদ্যুৎ ক্ষেত্রের প্রকল্পগুলির বিষয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী দেশের বড় শহর, আবাসিক এলাকা এবং সরকারি প্রতিষ্ঠানগুলির ছাদে সোলার প্যানেল বসানোর গতি বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, বিদ্যুতের খরচ কমাতে এবং দেশে জ্বালানি নিরাপত্তা বাড়ানোর জন্য সৌর বিদ্যুৎ ব্যবহার গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার সম্মান তুলে দেবেন। দেশের উত্তর পূর্বের তৃতীয় এবং ভারতের 15তম রাজ্য হিসেবে এই সম্মান পাচ্ছে সিকিম। দেশের পুলিশ বাহিনীর অসাধারণ সেবা, অটল শৃঙ্খলা এবং দেশবাসীর প্রতি তাদের কর্তব্যের স্বীকৃতিস্বরূপ এই সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানে SSP পদমর্যাদার এক পুলিশ আধিকারিকের নেতৃত্বে সিকিম পুলিশের 400 জনের একটি দল রাষ্ট্রপতির সামনে কুচকাওয়াজে অংশ নেবে। দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তরে তৈরি হওয়া অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিগত বছরগুলিতে গড়ে ওঠা এ ধরনের সমস্ত নির্মাণ ভেঙে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। রাজস্থানের বিকানেরে নিরাপত্তা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় ভারত পাকিস্তান সীমান্তবর্তী জেলাগুলির সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখেছেন তিনি। দেশের সীমান্ত এলাকার ব্যাংকগুলিতে আইন মেনে আর্থিক লেনদেন নিশ্চিত করতে, বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির আর্থিক তহবিলের উৎস খতিয়ে দেখতে ও ভুয়ার সংস্থা শনাক্ত করতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সীমান্তে মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কাজ রোধে স্থায়ী সমাধান তৈরি করতে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দারা যাতে সরকারি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পান তাও নিশ্চিত করতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাট সফরে যাচ্ছেন। সফরকালে তিনি আহমেদাবাদ এবং গান্ধীনগরে একাধিক জনসেবামূলক এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দেশের বিভিন্ন প্রান্তে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ঈদ উজ জোহা পালিত হচ্ছে। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় তিনি বলেছেন, এই উৎসব ভক্তি, ত্যাগ ও নিঃস্বার্থতার প্রতীক। এই উৎসব নাগরিকদের মানব সেবায় অনুপ্রাণিত করে বলে তিনি জানান। সমাজে ভালোবাসা ও সম্প্রীতি প্রসারের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা PDS এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডেলিং এর জন্য সহায়তা প্রকল্প সার্থক PDS এর দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে গতকাল সংবাদ মাধ্যমের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে।
1: सार्थक पीडीएस स्कीम करीब 25,000 करोड़ का ये प्रोग्राम है। इस प्रोग्राम में तीन बड़े सुधार अप्रूव हुए हैं। सबसे पहला, जो राज्य सरकारों के एजेंसीज राज्य में, एक जो एफसीआई का बड़ा गोडाउन होता है वहां से डिफरेंट डिस्ट्रिक्ट्स में, डिविजन्स में फेयर प्राइस शॉप तक पहुंचाने का जो कॉस्ट होती है, वो कॉस्ट बियर करने में दिक्कत आ रही थी राज्य सरकारों की। भारत सरकार ने फैसला लिया है कि उस कॉस्ट को सपोर्ट करेंगे इस प्रोग्राम के तहत।
0: শ্রী বৈষ্ণব বলেছেন, এতে নির্মল আশা এবং সক্ষম নামে তিনটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত মডিউল থাকবে। তিনি বলেন, নির্মলের মাধ্যমে রিয়েল টাইম গণবণ্টন ব্যবস্থার সুবিধাভোগীদের তালিকা তৈরি, আশার মাধ্যমে অভিযোগের নথিভুক্তিকরণ ও সক্ষমের মাধ্যমে যানবাহন ট্র্যাকিং করা হবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নয়াদিল্লিতে খরিফ অভিযান 2026 লক্ষ্যে আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনব্যাপী এই কর্মসূচিতে কৃষি এবং কৃষিক্ষেত্রের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা, বিভিন্ন রাজ্যের অংশগ্রহণ, দলগত মতবিনিময় এবং উপস্থাপনা অন্তর্ভুক্ত থাকবে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই সম্মেলনের মূল লক্ষ্য হল আসন্ন খরিফ মরশুমের জন্য কৌশল নির্ধারণ করা, যেখানে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, জলবায়ু সহনশীলতা, পরিকাঠামো শক্তিশালীকরণ এবং কৃষকদের সমৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। এই সম্মেলনে কেন্দ্রীয় ও রাজ্য সরকার, আইসিএআর, কৃষি প্রতিষ্ঠান এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলিত হবেন, যাতে খরিফ মরশুমের জন্য মূল অগ্রাধিকার সবকিছু নিয়ে এবং কর্মপন্থা নিয়ে আলোচনা করা যায়। এই সম্মেলন খরিফ মরশুমের প্রস্তুতি, কৃষি উৎপাদন, জলবায়ু সহনশীল কৃষি, প্রাকৃতিক চাষাবাদ, ডাল ও তৈলবীজ উৎপাদন, ডিজিটাল কৃষি, কৃষি অর্থায়ন এবং ঝুঁকি ব্যবস্থাপনার উপর আলোকপাত করে আলোচনার একটি উপযুক্ত মঞ্চ প্রদান করবে। ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণ করতে সাইপ্রাসে পৌঁছেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তাকে আমন্ত্রণ করার জন্য সমাজ মাধ্যমের এক বার্তায় ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজাকাল্লাস এবং সাইপ্রাসের বিদেশমন্ত্রী কনস্টান্টিনোস কম্বোজকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অন্যদিকে বৈঠকের ফাঁকে গতকাল তিনি বৈঠক করেছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী অ্যান্ডি সিভিহার সঙ্গে। ইউক্রেন রাশিয়া সংঘাত বন্ধ এবং স্থায়ী শান্তি স্থাপনের বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ গতকাল তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। সিবিএসই হায়দ্রাবাদ ভিত্তিক একটি শিক্ষামূলক প্রযুক্তি সংস্থা কোয়েম্ট এডুটেককে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের চুক্তি দেওয়ার বিষয়ে উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি পোস্টে সিবিএসই জানিয়েছে, এই অভিযোগ ভ্রান্ত, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। বোর্ড আরও জানিয়েছে যে ওই সংস্থাকে চুক্তিটি প্রদানের ক্ষেত্রে তারা সাধারণ আর্থিক বিধির নিয়মকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অনুসরণ করেছে। আইপিএল ক্রিকেটে নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচে গতকাল রাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে 244 রানের লক্ষ্যমাত্রা রাখে। জবাবে সানরাইজার্স হায়দ্রাবাদ 19.2 ওভারে 196 রান সংগ্রহ করতে সক্ষম হয়। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 243 রান তোলে। বৈভব সূর্যবংশী প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। আর প্রকানন্দ নরওয়ে দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে গতকাল নরওয়ের বিশ্বসেরা দাবারু ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করে 3 পয়েন্ট অর্জন করেছেন। এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ডিগুকেশ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্লাসিক্যাল রয়ের পর শেষ গেমে আলিরেজা ফিরুজ্জার কাছে পরাজিত হয়েছেন। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজো স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার্স সম্মান তুলে দেবেন। ঈদ উজ্জোহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধন করবেন। আইপিএল ক্রিকেটে এলিমিনেটর ম্যাচে গতকাল রাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। খবর এখনকার মতো শেষ হল, পরে শুনবেন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি বিএসএফকে হস্তান্তর করেছে। পুলিশের হাতে ধৃত উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস নেতা দীপঙ্কর ভট্টাচার্যের পাট ক্ষেতে মাটির নিচে লুকিয়ে রাখা টাকার পরিমাণ 2,24,07,000 বেশি বলে পুলিশ জানিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুর যাচ্ছেন। অন্নপূর্ণা যোজনার সুবিধাযোগ্য প্রাপকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য 90 দিনের একটি বিশেষ অভিযান শুরু করেছে রাজ্য সরকার। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস এবছরে দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। কলকাতা ও তার আশেপাশে এলাকায় গত সন্ধ্যার পর হালকা ঝড় বৃষ্টিতে অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি মিলেছে। আসছে বিস্তারিত খবরে। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে হস্তান্তর করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদে 38 একরের বেশি। এরপরই রয়েছে জলপাইগুড়ি, সেখানে জমি হস্তান্তর করার পরিমাণ হয়েছে 35.16 একর। গত 11ই মে রাজ্যে নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে 45 দিনের মধ্যে 600 একর জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যমের এক বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে সরকার আরও নিবিড় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে। তিনি রাজ্যের 9টি জেলায় কত পরিমাণ জমি বিএসএফকে দেওয়া হয়েছে তার জেলাভিত্তিক বিস্তারিত তালিকাও সমাজ মাধ্যমে ভাগ করে নেন। প্রথম দফায় গত 20 মে 5 জেলায় 43 একর জমি অধিগ্রহণ করা হয়েছে এবং প্রায় 32 একর জমির অনুমোদনপত্র বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য

0: দেশের মধ্যে সর্বাধিক 2,217 কিলোমিটার। এর মধ্যে প্রায় 1,600 কিলোমিটার সীমান্ত কাঁটাতার দিয়ে ঘেরা হলেও 600 কিলোমিটার সীমান্ত এতদিন অরক্ষিত ছিল। অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করতে এবার 90 দিনের বিশেষ অভিযান শুরু করছে রাজ্য সরকার। নবান্নে গতকাল আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দলের সংকল্পপত্র অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে সকলকেই নতুনভাবে ফর্ম ফিল আপ করে নাম নথিভুক্ত করতে হবে। অনলাইন ও অফলাইন দুভাবেই আবেদন করতে পারবেন যোগ্য উপভোক্তারা। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় বিপুল সংখ্যক অযোগ্য ও বিদেশি নাগরিকের নাম ঢুকে পড়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে বা ভারতীয় পরিচয় স্পষ্ট নয় এমন বহু মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন। সে কারণেই নতুন করে যাচাই সেরে প্রকৃত ভারতীয় যোগ্য মহিলাদের হাতে সরাসরি সরকারি সাহায্য স্বরূপ প্রতি মাসে 3,000 টাকা পৌঁছে দিতে চাইছে সরকার।
1: উপযুক্ত এবং যারা অর্থ পেয়ে আর্থিক নিরাপত্তা পান কেবলমাত্র তাদের জন্যই এই স্কিম। তাই আমরা একটি ফর্ম লঞ্চ করছি, ফর্মে আমরা একটু ডিটেলসে চেয়েছি, কারণ আমাদের সরকার অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকাও দিতে চান এবং ফ্যামিলি ডাটাটাও সংগ্রহ করতে চান, কারণ আরো নানাবিধ কর্মসূচিতে আমরা এই পরিবারগুলিকে সহযোগিতা করতে চাই, কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন স্কিমে, এবং তাদেরকে সক্ষম করতে চাই।
0: রাজ্যবাসীর কাছে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সরকার কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চলেছে। আগামী 8 জুন কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই নিয়ে রাজ্যের একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এই প্রকল্পে ইতিমধ্যেই নাম সংযুক্তিকরণের কাজ শুরু হয়েছে। যতদিন এই প্রকল্পে নাম যুক্ত হচ্ছে ততদিন স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধাভোগীরা সুবিধা পাবেন। উল্লেখ্য, এই প্রকল্পে দেশের যে কোনো জায়গায় তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে বছরে বিনামূল্যে 5,00,000 টাকার চিকিৎসার সুযোগ পাওয়া যাবে। আদিবাসী উন্নয়ন মন্ত্রকের সচিব রঞ্জনা চোপড়া গতকাল পশ্চিমবঙ্গে মন্ত্রকের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছেন। এক বৈঠকে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া, বাজেট বরাদ্দের উপযুক্ত ব্যবহার, বকেয়া কাজের গতিবৃদ্ধির ওপর বিশেষ নজর দেওয়া হয়। রাজ্যে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহাজ অভিযান পিএম জনমান এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান নিয়েও আলোচনা হয়েছে। এদিকে আদিবাসী পড়ুয়াদের জন্য একলব্য মডেল স্কুল স্থাপনের ব্যাপারে মন্ত্রকের অধীন জাতীয় শিক্ষা সমিতি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুর যাচ্ছেন। আকাশপথে সকালে সেখানে পৌঁছে সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলবেন তিনি। মায়াপুরের গোশালা ঘুরে দেখার পর গোপূজাতেও অংশ নেবেন মুখ্যমন্ত্রী। এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরপর তিনি ফিরে আসবেন কলকাতায়। পুলিশের হাতে ধৃত উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস নেতা দীপঙ্কর ভট্টাচার্যের পাট খেতে মাটির নিচে লুকিয়ে রাখা টাকার পরিমাণ 2,24,07,000 বেশি। গতকাল পুলিশ ওই ক্ষেত থেকে 4টি ব্যাগ ও একটি বস্তা উদ্ধার করে। দীপঙ্করকে সঙ্গে নিয়েই এই অভিযান চালানো হয়। গভীর রাত পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে চলে টাকা গোনার কাজ। ধৃত চেয়ারম্যান এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছেন। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বিপুল সম্পত্তির অধিকারী তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলকে গতরাতে বিষ্ণুপুর থানায় নিয়ে দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল পুরী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দিলীপকে আলিপুর আদালতে পেশ করা হবে। উত্তর চব্বিশ পরগনার বারাসাতে গত মধ্যরাতে দুষ্কৃতীদের দুই দলের সংঘর্ষকে ঘিরে এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। জানা গেছে, হৃদয়পুর স্টেশন সংলগ্ন একটি এলাকায় ক্লাব দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে সংঘর্ষ চলাকালীন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর একদল দুষ্কৃতী বারাসাত জেলা বিজেপির সভাপতি রাজীব পোদ্দারের বাড়িতে চড়াও হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গুরুতর আহত অবস্থায় প্রথমে রাজীবকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বিজেপি এই ঘটনার দায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের ওপর চাপিয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল এআইআর নিউজ কলকাতাতে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদুল আজহা পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। বেশ কয়েক দশক পর রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে হবে ঈদের নামাজ। লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হবেন। নাখোদা মসজিদেও দুদফায় পড়া হবে নামাজ। নিউ টাউনে মিজোরাম হাউসের উল্টো দিকে ফুটবল মাঠে নামাজের জন্য প্রশাসনের তরফে ছাড়পত্র মিলেছে। একটি প্রতিবেদন।
2: সারা দেশের সঙ্গে এরাজ্যেও উদযাপিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদুল আজহা। ইতোমধ্যে কোথাও কোথাও নামাজ সম্পন্ন হয়েছে, আবার বেশ কিছু মসজিদ ও ঈদগাতে নামাজ চলছে বলেও খবর। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হযরত ইব্রাহিম ঈশ্বরের আদেশ পালনের উদ্দেশ্যে নিজের প্রিয় পুত্রকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। তাঁর সেই আত্মত্যাগ ও আনুগত্যের স্মরণেই পালিত হয় ঈদুল আজহা। তবে ঈদুল আজহার প্রকৃত তাৎপর্য কেবল পশু কোরবানির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর মূল শিক্ষা হল মনের ভেতরের পশুবৃত্তি, অহংকার ও স্বার্থপরতাকে বিসর্জন দেওয়া। এবারই একটি পুরনো আইন কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। প্রশাসন ও ধর্মীয় নেতারাও সকলকে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে উৎসব পালনের আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে ঈদুল আজহার এই পবিত্র দিন সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা বয়ে আনবে বলেই সকলের আশা। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: নমামি গঙ্গে প্রকল্পের আওতায় দেশের ২৪টি বড় শহরের জন্য নগর নদী ব্যবস্থাপনায় কলকাতা ও বহরমপুরকে যুক্ত করা হচ্ছে। এর ফলে কলকাতা ও মুর্শিদাবাদে বহরমপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গা নদীকে আবর্জনা মুক্ত করা হবে, একই সঙ্গে তীরবর্তী এলাকায় সার্বিক বিকাশ সম্ভব হবে বলেও জানানো হয়েছে। একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবসে এবছর দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। মধ্যপ্রদেশের খাজুরাহে আয়োজিত যোগ মহোৎসবের এক বিশেষ অনুষ্ঠানে গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব এই ঘোষণা করেন।
3: জুন কো আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস কা আয়োজন পশ্চিম বঙ্গাল কে কলকাতা শহর মে কিয়া জায়েগা, জো হামারি সমৃদ্ধ বিরাসত আর আধ্যাত্মিক চেতনা কা অনুপম সঙ্গম প্রস্তুত করতে হুঝে আপ সবই কে সাথ সাজা করতে হুয়ে খুশি হো রই কি ইস বর্ষ IDY কি থিম যোগা ফর হেলদি এজিং।
0: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের আজ শেষকৃত্য হতে পারে। তার মেয়ে বিদেশ থেকে এসে পৌঁছলে শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত সন্ধ্যায় SSKM হাসপাতালে পরিচালকের ময়নাতদন্ত সম্পন্ন হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনিক দত্তের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাতে পিস ওয়ার্ল্ডে রাখা হয় তাঁর দেহ। কলকাতা ও আশেপাশের এলাকায় গত সন্ধ্যার পর হালকা ঝড় বৃষ্টিতে অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি মিলেছে, কমেছে তাপমাত্রা। আলিপুরে আজ সকাল থেকেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম। আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি BSF কে হস্তান্তর করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুর যাচ্ছেন। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদুল আজহা পালিত হচ্ছে। একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবসের এবছর দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর সকাল 9:15।
4: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী ইলা মণ্ডল।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি শিল্পী ইলা মণ্ডল। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের সম্প্রচার সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ।

0: Hunzhou. In Norway chess, R. Pragyananda defeated the world number one Magnus Carlsen, gripping the contest to claim 3 full points in round 3 of the tournament. In contrast, world champion D. Gukesh continued to endure a difficult run, suffering another setback after losing to Alireza Firozshah in the final game following a hard-fought classical draw. And now for a look at today's newspapers, it's over to Shagun Chopra.
1: Thank you, Sunil. The Supreme Court of India upholding the validity of the special intensive revision conducted by the Election Commission of India is the top news in many dailies today. SIR valid, falls within ECI's powers, says SC, is the headline in Hindustan Times. The observation of Madras High Court defending free speech in a judgment on Tamil film Karuppu, that judges need not be treated as holy cows and that corruption within judiciary cannot be denied, finds front page mention in the Times of India. And finally, the Statesman mentions that a joint study by Banaras Hindu University, University of Colombo and others has revealed a 57,000-year-old human journey hidden in Sri Lankan DNA. And with that, it's back to you, Sunil.
0: Thank you, Shagun. And now before we end the bulletin, the headlines once again. Prime Minister Narendra Modi chairs 51st Pragati meeting in New Delhi, reviews 7 critical infrastructure projects worth around 30,000 crore rupees. Union Home Minister Amit Shah asks authorities to demolish all illegal structures within 15 kilometres of international border. Heatwave conditions to continue over central and northwest India during next 2 days. Eid al-Azha being celebrated in different parts of the country today with religious fervour. And in IPL cricket, Rajasthan Royals beat Sunrisers Hyderabad by 47 runs in eliminator match in New Chandigarh. And with that, we end the morning news. Have a nice day.
2: Akashbani Shilikuri, Onushtan Shunchen. মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে এখন শুনবেন হ্যালো আকাশবাণী। হ্যালো আকাশবাণীতে আজকে থাকছে অবশ্যই কথা এবং তার সঙ্গে গান। তবে আজকের কথার বিষয়টি এবং ফোন নাম্বারটি একদম শুরুতেই বলে রাখি। আজকের আমাদের বিষয় কিন্তু একটু অন্যরকম। বিষয়টি হচ্ছে যে কথা বলা হয়ে ওঠেনি। আচ্ছা, এটা আবার কেমন বিষয়, যে কথা বলা হয়ে ওঠেনি? হ্যাঁ, একটু ভেবে দেখলেই আমরা অনুভব করতে পারবো, এমন অনেক মানুষের কাছে অনেক কথা থাকে যেগুলো আমাদের বলা হয়ে ওঠে না। কেমন হতো যদি সেই কথাগুলো একবার বলে দেওয়া যেত আমাদের রেডিওর মাধ্যমে? সেই কথাগুলো হয়তো ভালোবাসার কথা হতে পারে, হয়তো নিজের মাকে না বলা কোনো কথা হতে পারে, হতে পারে নিজেকে না বলা কোনো কথা, প্রিয় শিক্ষককে না বলা কোনো কথা, প্রিয় বন্ধুকে না বলা কোনো কথা। হয়তো বলার সুযোগ ছিল, সময় ছিল, বা সুযোগ ছিল না, সময় ছিল না, উপায়ও ছিল না। হয়তো সেই মানুষটি এখন অনেক দূরে, হয়তো সে কাছাকাছিই রয়েছে। সবটা মিলিয়ে মিশিয়ে একটা চেষ্টা, আসুন না একসাথে একটু বলি, বলার চেষ্টা করি। আমরা প্রথমেই একটি ফোন পাচ্ছি, আমরা দেখব কোন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, তারপরে আমরা অবশ্যই গানে আসব। ফোনে যাওয়ার আগে আরেকবার আমাদের লাইভ ফোনের নাম্বারটি বলে দিই, 9434076705। দেখে নিই সঙ্গে কে আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার দাদা ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মন্ডল দাদা ভাই।
2: হ্যাঁ প্রবীর বাবু, আপনি আজকের বিষয়টি শুনেছেন?
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, সব শুনেছি। হ্যাঁ, আমি তো আপনাদের সাথে জুড়ে আছি, তো সবসময় শুনতে পাচ্ছি। আজকে বিষয় হচ্ছে না বলা কোনো কথা আর কি কাউকে, সেইটা বলবো। তো দাদা ভাই দেখুন, আমার শ্বশুর মশাই সত্যি করে উনি একজন মানে তাত্ত্বিক লোক ছিলেন এবং ওনার পথ প্রদর্শক আমি হতে পারিনি, কারণ উনি হঠাৎ মারা গেলেন স্ট্রোকে। তো ওনাকে কিছু মানে বলার ছিল, সেটা আমি আর বলে উঠতে পারলাম না, কারণ যেদিনকা মানে হঠাৎ ওনার স্ট্রোক হয়, ওই স্ট্রোকে উনি আমাকে বল মানে ঘরের লোককে বলছে প্রবীর সে ঠিক টাইমে চলে আসবে হসপিটালে, আমাকে নিয়ে চলো। তো ওইখানে নিয়ে গিয়ে দেখছি যে উনি মারা গেছেন দাদা ভাই। তো আমার সেই কিছু কথা ওনার সাথে ভাগ করে নিয়ে শেয়ার করা দরকার ছিল, সেই কথাগুলো আর বলে উঠতে পারলাম না, এটা আমার।

0: জীবনের আফসোস হয়ে থাকলো
1: আচ্ছা,
0: দাদাভাই।
1: তাহলে তার মধ্যে যে কোনো একটি ছোট্ট কথা আপনার যদি মনে
0: হুম
1: হয় আপনি ওনাকে বলে একটু
0: হুম
1: হালকা হতে চান, আপনি আমাদের মাধ্যমে বলতে পারেন। রেডিওর
0: হ্যাঁ ওনাকে,
1: মাধ্যমে তো পরলোকে
0: হ্যাঁ
1: কথা
0: না না
1: পৌঁছতে
0: বলতো
1: পারে না, কিন্তু
0: হ্যাঁ
1: যদি আপনার মনের অনুভূতিটা এই রেডিওর
0: হ্যাঁ
1: আওয়াজে, বাতাসের মধ্যে দিয়ে তার কাছে পৌঁছয়, সেটা
0: হ্যাঁ
1: আমাদের তরফ থেকে তাকে শ্রদ্ধা নিবেদন করা হবে।
0: হ্যাঁ দাদা ভাই দেখুন, উনি যখন মারা যান, মানে বৃদ্ধ বয়স্ক আবাল বৃদ্ধ বনিতা তার পায়ে এসে প্রণাম করছে, তো সেই জায়গাটা আমি দেখে মানে এত উদ্ভূত হয়েছি যে সত্যি করে ওনার কিছু একটা দান ছিল। উনি হেডমাস্টার ছিলেন তো স্কুলের,
1: হুম
0: তো
1: হুম
0: ওনার কাছ থেকে আমার শিক্ষণীয় কিছু মানে কথা জানার ছিল, যে আমি যদি ওনার মতন পথপ্রদর্শক হতে পারতাম তাহলে কি করতে হতো, কি জন্য আমার তাহলে মানুষকে ভালোবাসতে হতো, না মানুষের সাথে চলতে হতো, না মানুষকে উপকার করতে হতো, এইটা খুব জানার ইচ্ছা ছিল দাদা ভাই, কিন্তু আমার আর সেই জানাটা আর হলো না দাদা ভাই। তো
1: আসলে
0: এইটাই আর কি আমি, হ্যাঁ
1: কারোর সঙ্গে থাকতে থাকতে তাকে যদি আমরা মন দিয়ে একটু অবজার্ভ করি, তাকে আমরা লক্ষ্য করি, আমরা
0: হ্যাঁ
1: কিন্তু তার কথা, তার উপদেশ, সেই সবের মধ্যে দিয়েও এই অজানা
0: হ্যাঁ
1: বিষয়গুলো জেনে যেতে পারি। সুতরাং আশা করছি তার
0: হ্যাঁ
1: আশীর্বাদ, তার শিক্ষা আপনার মধ্যে রয়েছে এবং
0: হ্যাঁ
1: অবশ্যই আপনি তার মতন একজন খুব ভালো
0: হ্যাঁ এবং
1: মানুষ,
0: এবং
1: পথপ্রদর্শক হতে পারবেন।
0: হ্যাঁ দাদা ভাই, আমি তো আমার দেখুন আজকে বাবাও মারা গেছেন আর শ্বশুর মশাইও মারা গেছেন, কিন্তু আমার মা 78 বছর বয়স, শাশুড়ি মায়ের 70 হলো, তো তাদেরকে নিয়ে আমি কিন্তু চলছি, এবং আপনার দিদি ভাই ছেলে মেয়ে সবাইকে নিয়ে আরো বন্ধু বান্ধবদেরকে ভালোবেসে
1: সুতরাং
0: চলছি।
1: যারা আছে আপনার কাছাকাছি এখন, পরিবার, বন্ধু বান্ধব, তাদের প্রত্যেককে যা যা কথা বলা হয়ে ওঠেনি, আজ থেকে বলা শুরু করুন। কেমন, খুব ভালো থাকুন, সুস্থ
0: না
1: থাকুন।
0: দাদা ভাই দেখুন আরেকটা জিনিস বলি দাদা ভাই,
1: হুম
0: আমি তো গীতা প্রত্যেক দিনই পাঠ করি, তো গীতার থেকে কিছু,
1: আমাদের সম্ভবত কানেকশনটি কেটে গেল, আমরা গীতার কিছু গুরুত্বপূর্ণ কথা শুনতে চাইছিলাম। আচ্ছা, আমরা অপেক্ষায় থাকবো, যদি আমরা আবার শুনতে পাই। ততক্ষণে আমরা আমাদের লাইভ ফোনিং নাম্বারটি আরেকবার বলে দিই, 9434076705। আমাদের আজকের বিষয়, যে কথা বলা হয়ে ওঠেনি, না হয় আজকে একটু বলা হোক। ততক্ষণে আমরা একটা গানে চলে আসি, লতা মঙ্গেশকরের কণ্ঠে, গুলাম মাহমুদের সুরে এই গানটি রইল আমাদের শ্রোতা বন্ধুদের জন্য, পাকিজা চলচ্চিত্র থেকে। শুনতে থাকুন হ্যালো আকাশবাণী।

আপনারা শুনছেন হ্যালো আকাশবাণী। আজকের বিষয়, যে কথাগুলো বলা হয়ে ওঠেনি। আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা আছেন আমাদের সঙ্গে, সঙ্গে আছি আমি আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। আমরা অনুষ্ঠানের মাঝে নিয়ে নিচ্ছি একটু ছোট্ট বিরতি। আমরা সঙ্গে থাকছি আকাশবাণীর অনুষ্ঠান হ্যালো আকাশবাণীতে।

0: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का देश के सभी एग्जाम वॉरियर्स के लिए विशेष संदेश।
1: आपके परिवार के जो बड़े लोग हैं उनके साथ परीक्षा पे चर्चा पढ़ने के लिए कहिए, उसकी चर्चा कीजिए, और कोई मंत्र है तो खास लाइन करके बताइए, देखिए ये पीएम ने ये कहा है तुम पढ़ो।
0: परीक्षा से जुड़े किसी भी प्रश्न या समस्या के समाधान हेतु NCPCR द्वारा आयोजित लाइव स्ट्रीमिंग सेशन में विशेषज्ञों से सीधे बातचीत करें, जो कि 23 अप्रैल से 23 मई तक चलेंगे। अधिक जानकारी के लिए www.ncpcr.gov.in पर लॉगिन करें।
2: सुनून सुनून सुनून ग्रामवासी भाई सब, KYC আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে KYC আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয় তাহলে আপনার ব্যাংক বা ATM এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে BC-র কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার KYC আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
3: RBI একথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: চলে এসছি হ্যালো আকাশবাণীতে এবং চলে এসছে এক শ্রোতা বন্ধুর কল, দেখে নিই কে আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
6: নমস্কার দাদা, আমি সৌভিক সরকার বলছিলাম কলকাতার থেকে।
5: হ্যাঁ বলুন সৌভিক বাবু।
6: হ্যাঁ দেখুন, আমাদের অনেক কিছুই না বলা কথা রয়ে যায়, আমরা হয়তো অনেককেই হয়তো সামান্য সরিটুকু হয়তো বলতে পাই না, হয়তো অনেকের সাথে অনেক রকম আমরা হয়তো অন্যায় করে থাকি, কিন্তু সরিটুকু আমরা বলতে পারি না, আমাদের ঘরের লোকের কাছে সেই জিনিসটা হয়তো বলতে পারি না। ধরুন আমরা মা বাবার কাছে এমন কিছু একটা বলে দিলাম, সেই সময় তো রাগের চোটে এমন কিছু বলে দিয়েছি, এবার হয়তো আমি হয়তো পরবর্তীকালে তার সাথে এত সরি বলা বা এ বলা বা থ্যাংক ইউটুকু বলা, আমাদের জন্য মা বাবা এত কিছু করে সকাল

0: রাত অবধি, সেইটুকু আমরা বলি না। বা হয়তো আমাদের আশেপাশে যাই হোক, যে সমাজরা যারা কাজ বাজ করছে এইটুকু বলছে, অনেক কিছু বলা হয়ে ওঠে না। এবং কখন আমাদের টনক নড়ে, যখন এই সব ব্যক্তিরা যখন আমাদের ছেড়ে অনেক দূরে চলে যায়, তখন হয়তো টনকটা নড়ে যে হ্যাঁ, আমাদের কিছু না বলা কথা রয়ে গেল, হয়তো কিছু
1: একদমই
0: ইয়ে
1: তাই।
0: না হয়তো রয়ে গেল হয়তো।
1: হুম
0: এবং আরো কিছু এমন কিছু দাদা রয়েছে যেগুলো মনের কথা আর কি,
1: হুম হুম হুম
0: অনেক কথাগুলো অনেক সময় বলা হয় না অনেক ভালো কোনো বন্ধুকে বা বান্ধবীদের, অনেক মুখের মধ্যে হয়তো এসে বা মুখের কাছে হয়তো বাধা হয়ে যায়, যদি সম্পর্কটা যদি কোনো সময় যদি বাজে হয়ে যায়,
1: হ্যাঁ
0: ওই হয়তো ভেবে ফেললো আমার ব্যাপারে, নিজের যে মনের একটা ইয়ে থাকে, আশা থাকে, আশঙ্কা থাকে, সেগুলো হয়তো বলা হয়ে ওঠে না। যদি কিছু সম্পর্কটা একটা বন্ধুত্ব সম্পর্ক হয়তো যদি ভেঙে যায়, হয়তো
1: হ্যাঁ
0: আমার
1: তো
0: ব্যাপারে সে
1: আজকে
0: হয়।
1: আপনি এমন কেউ কে আছে যাকে কিছু বলতে চান?
0: হ্যাঁ অবশ্যই আমি বলতে চাই দাদা, আমার এক বন্ধুকে বলতে চাই, সেটা হলো অনুপ। প্রথমত তাকে থ্যাংক ইউ জানাতে চাই, কারণ আমার আপদে বিপদে সে ছিল, এবং কোনো এক কারণে প্রায় বলতে গেলে প্রায় 8 মাসই ধরি কোনো এক কারণে হয়তো আমাদের মধ্যে সম্পর্কটা মান অভিমানে গিয়ে ঠেকেছে।
1: হুম
0: এবং তাকে বলতে চাই, যদি সেই শুনে যদি থাকে, তাকে আমি বলতে চাই যে সরি ভাই, সেদিনকে একটা মান অভিমান ঝগড়াঝাটি হয়েছে, পারলে আবার ফিরে আয়, আবার মেসেজ কর, আবার চল ছুটি আড্ডা আড্ডা মারি আমরা, এবং চল আবার ফোনে গল্প করি এবং দেখা করি। এটাই আমি বলতে চাই সেই বন্ধুকে।
1: আপনার বন্ধু আশা করি অবশ্যই শুনছে, এবং এটা আমার বিশ্বাস যে এবার দেখবেন মেসেজ চলে আসবে ফোনে, আবার আগের মতো আড্ডা হবে। বন্ধুত্বের মধ্যে তো মান অভিমান ঝগড়াঝাটি থাকবেই, সেটাই তো স্বাভাবিক, কিন্তু সেখানে মিল, আনন্দ, সেই আগের অবস্থায় ফিরে আসাটাও থাকে তখন যখন আমরা সাহস করে ক্ষমা চাইতে পারি। আপনি চাইতে পেরেছেন, সুতরাং বন্ধুত্ব দেখবেন আবার এক প্রবাহে চলে আসবে। খুব খুব ভালো লাগলো, এইভাবেই সঙ্গে থাকুন আকাশবাণী শিলিগুড়ি পরিবারের, শুনতে
0: নমস্কার।
1: থাকুন আমাদের হ্যালো আকাশবাণী। নমস্কার। অনেক সাহস লাগে শ্রোতা বন্ধুরা একটা ছোট্ট সরি বলতে, অনেক সাহস লাগে। এই করতে করতে আরেকটি ফোন চলে এসেছে, আচ্ছা দেখে নিই আমাদের কোন বন্ধু আমাদের সঙ্গে আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: নমস্কার, ভালো আছে? প্রজ্বল দাস,
1: হ্যাঁ,
0: মোবাইলের টাকা শুনলে এতদিন করতে পারি নাই।
1: হুম হুম হুম আপনি কেমন আছেন?
0: ভালো আছি।
1: আচ্ছা, খুব ভালো থাকুন, আর আপনার জন্য একটা গান আমাদের কাছে খুব তাড়াতাড়ি আসছে, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, কেমন?
0: আচ্ছা, হ্যাঁ
1: একদম। পরিতোষবাবু ফালাকাটার আমাদের অনেক পুরনো শ্রোতা, অনেক বয়স তার, ভালো লাগছে উনিও শুনছেন। অবশ্যই এবার একটা গানে আসবো, গানে যাওয়ার আগে আরেকবার বলে দিই আমাদের লাইভ ফোন ইন নাম্বার 9434076705, এই নাম্বারে আপনারা ফোন করুন। আজকের আমাদের বিষয়, যে কথা বলা হয়ে ওঠেনি, আজকে না হয় একটু বলা যাক। আমাদের শ্রোতা সৌভিকবাবু, সৌভিক সরকার, উনি কিন্তু সাহস করে বলেছেন, এবং এটা সত্যি একটা বড় বিষয়। আমরা ভাবি একটা সরি বলা এমন কি, কখনো সত্যিকারের কোনো অপরাধের বা কোনো ভুলের পরিবর্তে সরি বলার চেষ্টা করে দেখুন, ঠোঁটের কোণায় এসে আটকে যায়। সরি বলা এতটাই কঠিন। যাই হোক, সরি আর থ্যাংক ইউ নিয়ে আরেকদিন আরেকটা পর্ব হবে না হয়, আজকে না হয় মনের কথা বলা বলি হোক। শুনতে থাকুন হ্যালো আকাশবাণী, আকাশবাণী শিলিগুড়ি পরিবারের এই চেষ্টা, এবং তার পাশাপাশি আসুন শুনে নিই একটি গান, পরিতোষবাবুর জন্য, সৌভিক বাবুর জন্য, প্রবীর বাবুর জন্য, যারা এখনও আমাদের কল করেছেন, এবং যেসব শ্রোতা বন্ধুরা, হ্যাঁ আপনি, আপনি আপনাকে বলছি, যিনি শুনছেন আমাদের অনুষ্ঠান কিন্তু কলটি করার সাহস পাচ্ছেন না, বা মনে হচ্ছে কখনো তো কল করিনি, আজকে করে ফেলুন না, আজকে না হয় কল করার সাহসটা দেখি, একটু মনের কথা বলে ফেলুন আমাদের, আমরা তো আছি আপনাদের সঙ্গে। আমি জানি আপনারা শুনছেন, আমি জানি আপনাদের ইচ্ছে করছে নাম্বারটি ডায়াল করতে। আসুন না, চেনা নাম চেনা পরিচিতির মধ্যে দিয়ে কিছু নতুন নাম নতুন পরিচয় উঠে আসুক, আর একটু পরিচিতি হোক। ততক্ষণে আপনাদের অপেক্ষা করতে করতে আসুন একটা গান শুনি। এখন যে গানটি শুনব, শিল্পী আশা ভোঁসলে এবং মোহাম্মদ রফির কণ্ঠে রোশনের সুরে, এই গানটি বহু বেগম চলচ্চিত্র থেকে রইল আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের জন্য। সঙ্গে থাকুন, শুনতে থাকুন হ্যালো আকাশবাণী।

0: ইন্তজারের গান শুনতে শুনতে ইমতাহা শেষ হয়েছে এবং একটা কল পেয়ে গেছি, দেখি কে আছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি বলছি পানাগড় থেকে। নাম সার্চ করার দরকার আছে?
0: আচ্ছা, না, নামের ক্ষেত্রে দরকার নেই, তবে আপনার রেডিওর ভলিউমটা একটু কমাতে হবে, আপনার আবহ হিসেবে রেডিওর আওয়াজটা আসছে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, আপনার নাম বলতে আপনার যদি ইচ্ছে না করে অসুবিধা নেই, কোথা থেকে বলছেন আরেকবার বলবেন।
1: পানাগড় থেকে বলছি।
0: পানাগড় থেকে, বলুন, আজকের বিষয় আপনি শুনেছেন আমি বুঝতেই পারছি, সুতরাং মনের কথা বলে ফেলুন।
1: মনের কথা, আমার একটা বন্ধু থাকে শিলিগুড়িতে,
0: হুম,
1: তো তার সঙ্গে দেখা করার একটা ইচ্ছা। এটুকুই।
0: আচ্ছা, তো শিলিগুড়ির সেই বন্ধুকে জানে যে আপনি রেডিওর মাধ্যমে কথা বলছেন এবং সে কি আমাদের আকাশবাণীর অনুষ্ঠান শোনে?
1: হ্যাঁ, সেই সঞ্চালক।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, সত্যি এই রকম সারপ্রাইজিং ফোন আসলে বড্ড ভালো লাগে। তবে একটা ইচ্ছে রইল আপনার নামটি জানার, সঙ্গে থাকুন।
1: আমার নামটা হচ্ছে রূপম।
0: আচ্ছা, রূপম, পানাগড় থেকে, বেশ বেশ, খুব ভালো লাগলো আপনার সঙ্গে পরিচয় হয়ে, এবং সত্যি কথা বলতে আমাদেরও খুব ইচ্ছে করে আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে যুক্ত থাকতে, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ আলাপ হলে তো খুবই ভালো। সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, আর এভাবেই সারপ্রাইজ দিয়ে সবার মন ভালো করে দিন। সত্যি, এর পরের গানটি রইল বন্ধু আপনার জন্য, শুনতে থাকুন হ্যালো আকাশবাণী। বাহ, এটা বেশ কিন্তু মজার ছিল। তাহলে শ্রোতা বন্ধুরা দেখছেন তো কত রকমভাবে মনের ইচ্ছে প্রকাশ করা যায়। আসুন না, এভাবে আরও কল আরও আসতে থাকুক, মনের কথা বেরোতে থাকুক, ততক্ষণে আরেকটি গানও হোক। এবারে যে গানটি আমরা শুনব সেটি শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে, রোশনের সুরে, ভিগি রাত চলচ্চিত্র থেকে। পানাগড়ের বন্ধু রূপমের জন্য রইল এই গানটি আকাশবাণী শিলিগুড়ি হ্যালো আকাশবাণীর পক্ষ থেকে।

0: একটা খুব সুন্দর গান শুনলাম, আমাদের ঘড়ির কাঁটা ঘোড়ার মতন দৌড়চ্ছে, তাই আরেকটি কল চলে এসছে, এর মধ্যেই দেখি আমাদের সঙ্গে কে আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার, আমি গৌরী সরকার, প্রধাননগর থেকে বলছি।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি দিদি ভাই। এই যে আজকে যে বললেন না যে কথাগুলো বলার জন্য, তা আমার হাজবেন্ড যখন ছিল মারা গেছে, উনি 9 বছর হবে সেপ্টেম্বর, ওনার সাথে যেসব কথাগুলো শেয়ার করা যেত এখন তো তার কারোর কাছে শেয়ার করা যায় না, তাই না?
0: হুম, তা তো ঠিক।
1: হ্যাঁ, কেন বলেন তো, আমি নিজের মনের কথা কারোর কাছে বলবো সে কিভাবে নেবে।

0: সেটা একটা বিশাল ব্যাপার, তাই না?
1: হুম
0: ওই জন্য আমি কি করি বলেন, আমার ঠাকুর আছে অনেক,
1: হুম
0: আমি ঠাকুরের কাছে বসে সব মনের কথা বলি। সবচেয়ে বড় জিনিস ভালো না তো, মানে
1: সত্যিই তাই।
0: হ্যাঁ উনি সব কিছু বুঝতে পারবে।
1: মাথার উপরে যিনি সর্বশক্তিমান আছেন, তিনি তো
0: হ্যাঁ
1: সত্যিই সবটা শোনেন, তাই না?
0: সব কিছু, হ্যাঁ ওনার মতন কোনো জায়গা আপনি শান্তি পাবেন না, সবচেয়ে বড় জিনিস, তাই না?
1: তা তো ঠিক। আপনার বাড়িতে কে কে আছেন?
0: আমি একাই থাকি, ভাড়া থাকি আমি।
1: আচ্ছা।
0: আর মেয়ে বিয়ে হয়ে গেছে,
1: হুম
0: ছেলে মুর্শিদাবাদে চাকরি করে, হাই স্কুলে কেমিস্ট্রি টিচার।
1: আচ্ছা
0: আমি একাই, আমার হাজবেন্ড রেলে চাকরি করতেন, আমি ভাড়া থাকি প্রধাননগর ভাড়া যতীন কলোনিতে।
1: আচ্ছা আচ্ছা
0: ভাড়া থাকি, এইভাবে চলছে।
1: না না, আপনি আপনি মন ভারী করবেন না, কারণ যারা খুব প্রিয় মানুষ হয় তারা কিন্তু কখনো যায় না, জানেন? আপনার মনের ভেতরে, আপনার স্মৃতির মধ্যে তারা তো সব সময় আছেন, তারা
0: সব
1: থাকবেন,
0: সময়
1: এবং তাদেরকে সব সময় আপনার ঈশ্বর ঠিক সুরক্ষিত রাখবেন।
0: না,
1: সুতরাং
0: সেটা তো রাখে দিদি ভাই।
1: একদম
0: হ্যাঁ
1: চিন্তা করবেন না, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন,
0: সেটাই,
1: আনন্দে থাকুন। আর
0: হ্যাঁ
1: যখন একটু মনটা ভারী লাগবে, আমাদের লাইভ ফোনের নাম্বার আপনার কাছে আছেই,
0: আমার আছে। তারপরে আমার কি বলেন তো, আমি যে সকাল 6টার সময় যে রেডিও খুলি
1: হুম
0: হিন্দি নিউজটা শুনে, তারপরে আরো ইয়ে হয় অমৃতবাণী হয় ওইটা শুনি,
1: হুম
0: তারপরে হচ্ছে তো আপনার গানগুলো হয়,
1: হুম হুম হুম
0: হ্যাঁ আবার প্রত্যুষার থেকে শুরু করি,
1: হুম
0: হ্যাঁ ওই 9টা বিচ, আবার খবর টবর সব শুনি। কিন্তু আমার রেডিও আজকে কত বছর, বিয়ের আগের থেকে আমি রেডিও শুনি, বিয়ের আগের থেকে, মানে রেডিও ছাড়া আমার চলে না। ব্যাটারি কিনতে যাই তখন, এই কাকিমা আপনি ব্যাটারি কিনছেন, হ্যাঁ রেডিওর জন্য
1: সেই বড়
0: একদম,
1: বড় ব্যাটারিগুলো, তাই না?
0: হ্যাঁ বড় বড় ব্যাটারি কি বলেন তো, রেডিওটা না বিছানার মধ্যে নিয়েও শোনা যায়,
1: তা তো ঠিক, তা তো ঠিক।
0: একটা জিনিস। তার সেই দিনকে একটা দোকানদার বলে, কাকিমা ব্যাটারি দুইজন তিনজন কেনে, এক ভদ্র, দুই ভদ্র, আপনি আর এক ভদ্র লোক, হ্যাঁ রেডিওর জন্যই বড় ব্যাটারি, এবার রেডি বড় ব্যাটারি, আর একজন কেনে মাছ ধরার জন্য, টর্চের জন্য,
1: আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাতেও তো বড় ব্যাটারি লাগে।
0: বড় ব্যাটারি লাগে তো সেইটা বলছে। তখন আমি বললাম তুমি ঠিক বলেছ, হ্যাঁ এই ব্যাটারি তো চলে না এখন।
1: একদমই তাই। আপনি
0: হ্যাঁ
1: খুব আনন্দে থাকুন, যখন ইচ্ছে করবে, মন ভারী লাগবে, আমাদের ফোন
0: না
1: করবেন, আমরা আছি। না হয় একটু
0: হ্যাঁ
1: গল্প হবে, যেদিন যে বিষয় থাকবে তা নিয়ে একটু কথা হবে, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ এই যে আপনি মহিলা মসজিদে কত গল্প, তারপরে এই যে অনেক কিছু ইয়ে হয় না, আমি এই যে শুনি না, আমার যে কি ভালো লাগে, একা
1: বেশ
0: একা থাকি তো, আমি রেডিও শুনতে খুব ভালোবাসি।
1: বেশ, শুনতে থাকুন,
0: ধন্যবাদ,
1: সঙ্গে
0: হ্যাঁ হ্যাঁ
1: থাকুন। এর পরে
0: ধন্যবাদ, হ্যাঁ
1: আধুনিক গান রয়েছে, শুনুন, আপনার
0: হ্যাঁ
1: মনটা খুব ভালো হয়ে যাবে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ, হ্যাঁ হ্যাঁ
1: ধন্যবাদ।
0: আপনারাও সবাই ভালো থাকবেন,
1: একদম
0: হ্যাঁ
1: একদম
0: রাখ।
1: একদম, ধন্যবাদ। রেডিওর মতন বন্ধু নেই, আর সত্যি কথা বলতে আমরা আকাশবাণীতে যারা আছি, আমাদের মতন বন্ধু পাওয়াও কিন্তু খুব কঠিন। তাই সঙ্গে থাকুন, আনন্দে থাকুন। ঘড়ির কাঁটা দৌড় দিয়ে ফেলেছে, সুতরাং আর থামা যাবে না। হ্যালো আকাশবাণী, আজকের জন্য এতটুকুই। পরবর্তী অনুষ্ঠান আধুনিক গান, শিল্পী কুমার শানুর কণ্ঠে।

পুজো এসে গেল, বর্ষার কালো মেঘের আড়াল সরিয়ে নীল আকাশের বুকে হেসে উঠেছে সূর্য, উড়ে চলেছে পেঁজা তুলোর মতো সাদা মেঘ, সবুজ প্রান্তর সেজে উঠেছে কাশ ফুলে, বাতাস হয়েছে শিউলি ফুলের গন্ধে মাতোয়ারা। গ্রামের মেঠো পথে, বাউলের কণ্ঠে কিংবা শান্ত নদীতে, মাঝির ভাটিয়ালি সুরে বেজে উঠেছে আগমনী গান। এই শরৎ আনন্দময়, কিন্তু তার অন্তরে আছে অফুরন্ত অশ্রু জলের উৎস। শরৎ যখন

আসে তখন আমাদের মনের সমস্তটাই অবলীলায় দখল করে বসে, আবার যখন চলে যায় তখন সমস্তটাই একেবারে শূন্য করে দিয়ে যায়। তাই দেবীর আরাধনায় এবারের শারদোৎসবে আমার শ্রদ্ধার্ঘ্য কেন এলে না। এই সংকলনে গীতিকার রাজকুমারের কথাতে সুরের অলঙ্কার পড়িয়েছেন কুমার অভিজিৎ। আমাদের সকলের এই মিলিত প্রচেষ্টা আশা করি আপনাদের আনন্দ দেবে।

এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী কুমার শানু। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের সম্প্রচার বাংলা সংবাদ এবং জেলার চিঠি।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত করে তুলতে হবে। দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142 একরের বেশি জমি সীমান্তরক্ষী বাহিনীকে হস্তান্তর করেছে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদ উজ জোহা। এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের এবছর দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। বিহারে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের জেরে কমপক্ষে 8 জন প্রাণ হারিয়েছেন। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে বাজপড়ে মৃত্যু হয়েছে 2 জনের। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 2 দিন মধ্য ও উত্তর পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহ ও লু বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে 51তম প্রগতি বৈঠকে তিনি বলেন, এই উদ্যোগকে শুধু পরিকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পর্যবেক্ষণ, নাগরিক অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত করে তুলতে হবে। বৈঠকে তিনি বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত পরিকাঠামোর কাজ দ্রুত শেষ করতে রাজ্যগুলিকে বলেন। বৈঠকে 9টি রাজ্যে রেল, বিদ্যুৎ এবং সড়ক উন্নয়নে প্রায় 30,000 কোটি টাকার চলতি প্রকল্পগুলির কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। বিদ্যুৎ ক্ষেত্রের প্রকল্পগুলির বিষয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী দেশের বড় শহর, আবাসিক এলাকা এবং সরকারি প্রতিষ্ঠানগুলির ছাদে সোলার প্যানেল বসানোর গতি বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, বিদ্যুতের খরচ কমাতে এবং দেশে জ্বালানি নিরাপত্তা বাড়ানোর জন্য সৌর বিদ্যুতের ব্যবহার গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজো স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্টস পুলিশ কালার সম্মান তুলে দেবেন। দেশের উত্তর পূর্বে তৃতীয় এবং ভারতের 15তম রাজ্য হিসেবে এই সম্মান পাচ্ছে সিকিম। দেশের পুলিশ বাহিনীর অসাধারণ সেবা, অটল শৃঙ্খলা এবং দেশবাসীর প্রতি তাঁদের কর্তব্যের স্বীকৃতি স্বরূপ এই সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানে SSP পদমর্যাদার এক পুলিশ আধিকারিকের নেতৃত্বে সিকিম পুলিশের 400 জনের একটি দল রাষ্ট্রপতির সামনে কুচকাওয়াজে অংশ নেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাট সফরে যাচ্ছেন। সফরকালে তিনি আহমেদাবাদ ও গান্ধীনগরে একাধিক জনসেবামূলক এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে খরিফ অভিযান 2026-এর লক্ষ্যে আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধন করবেন। 2 দিনব্যাপী এই কর্মসূচিতে কৃষি এবং কৃষিক্ষেত্রের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, বিভিন্ন রাজ্যের অংশগ্রহণ, দলগত মতবিনিময় এবং উপস্থাপনা অন্তর্ভুক্ত থাকবে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই সম্মেলনের মূল লক্ষ্য হল আসন্ন খরিফ মৌসুমের জন্য কৌশল নির্ধারণ করা। ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের সম্মেলনে অংশ নিতে সাইপ্রাসে পৌঁছেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তাঁকে আমন্ত্রণ করার জন্য সমাজমাধ্যমের এক বার্তায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট কাজা কাল্লাস এবং সাইপ্রাসের বিদেশমন্ত্রী কনস্ট্যান্টিনোস কম্বোজকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অন্যদিকে বৈঠকের ফাঁকে গতকাল তিনি বৈঠক করেছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী অ্যান্ডি সিভিহার সঙ্গে। ইউক্রেন রাশিয়া সংঘাত বন্ধ এবং স্থায়ী শান্তি স্থাপনের বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন। বিগত বছরগুলিতে গড়ে ওঠা এ ধরনের সমস্ত নির্মাণ ভেঙে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। রাজস্থানের বিকানিরে নিরাপত্তা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় ভারত পাকিস্তান সীমান্তবর্তী জেলাগুলির সুরক্ষার বিষয়টি তিনি খতিয়ে দেখেন। দেশের সীমান্ত এলাকার ব্যাংকগুলিতে আইন মেনে আর্থিক লেনদেন নিশ্চিত করার পাশাপাশি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির আর্থিক তহবিলের উৎস খতিয়ে দেখতে ও ভুয়ো সংস্থা শনাক্ত করতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি সীমান্তরক্ষী বাহিনী BSFকে হস্তান্তর করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদে 38 একরের বেশি। এরপরই রয়েছে জলপাইগুড়ি, সেখানে হস্তান্তর করা হয়েছে 35.16 একর জমি। গত 11ই মে রাজ্যে নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে 45 দিনের মধ্যে 600 একর জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যমের এক বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে সরকার নিবিড় পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি রাজ্যের 9টি জেলায় কত পরিমাণ জমি বিএসএফকে দেওয়া হয়েছে তার জেলাভিত্তিক বিস্তারিত তথ্য সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য দেশের মধ্যে সর্বাধিক 2,217 কিলোমিটার। এর মধ্যে প্রায় 1,600 কিলোমিটার সীমান্তে কাঁটাতার দিয়ে ঘেরা হলেও 600 কিলোমিটার সীমান্ত এতদিন অরক্ষিত ছিল। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের বিভিন্ন প্রান্তে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ঈদুজ্জোহা পালিত হচ্ছে। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় তিনি বলেছেন, এই উৎসব ভক্তি, ত্যাগ ও নিঃস্বার্থতার প্রতীক। এই উৎসব নাগরিকদের মানব সেবার অনুপ্রাণিত করে বলে তিনি জানান। সমাজে ভালোবাসা ও সম্প্রীতি প্রসারের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। দিল্লিতে জামা মসজিদ, ফতেপুরি মসজিদ ও শাহী ঈদগাহে নামাজের আয়োজন করা হচ্ছে। ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কলকাতায় ব্রিগেড প্যারেড ময়দানে এবার ঈদের নামাজ পাঠ হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ঈদুজ্জোহায় দেশবাসীকে শুভেচ্ছা জানান। এই উৎসব প্রত্যেকের জীবনে শান্তি, উন্নতি ও সমৃদ্ধি বহন করে নিয়ে আসবে বলে প্রার্থনা করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় বলেছেন, ঈদুজ্জোহা সমাজে ভ্রাতৃত্ববোধ এবং শান্তির পরিবেশ তৈরি করবে বলে তাঁর আশা। প্রত্যেক দেশবাসীর সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে এবছর দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। মধ্যপ্রদেশের খাজুরাহে আয়োজিত যোগ মহোৎসবের এক বিশেষ অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব গতকাল এই ঘোষণা করেন।
1: 21 জুন কো আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস কা আয়োজন পশ্চিম বঙ্গাল কে কলকাতা শহর মে কিয়া জায়েগা, জো হামারি সমৃদ্ধ বিরাসত অর আধ্যাত্মিক চেতনা কা অনুপম সঙ্গম প্রস্তুত করতা হে। মুঝে আপ সবিকে সাথ ইহ সাজা করতে হুয়ে খুশি হো রহি হে কি ইস বর্ষ IDY কি থিম যোগা ফর হেলদি এজিং।
0: উল্লেখ্য, স্বাস্থ্যের বিকাশ এবং সুস্থ জীবনযাত্রা সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে গৃহীত এই অভিযান আন্তর্জাতিক স্তরে বিপুল প্রশংসা কুড়িয়েছে। 2014 সালে রাষ্ট্রসংঘ দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। প্রবল ঝড়বৃষ্টি বজ্রপাতের জেরে বিহারে কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে। খাগড়িয়া ও মুজাফরপুর জেলায় 2 জন করে প্রাণ হারিয়েছেন। মুঙ্গের, ভাগলপুর, পূর্ব চম্পারণ ও পশ্চিম চম্পারণ জেলায় মৃত্যু হয়েছে 1 জন করে বাসিন্দার। ঘটনায় শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন তিনি। অন্যদিকে গত সন্ধ্যায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বাজপুরে 2 কিশোর প্রাণ হারিয়েছে। মধ্য ও উত্তর পশ্চিম ভারতে আগামী 2 দিন তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর IMD। তীব্র তাপপ্রবাহে লাল সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মধ্যপ্রদেশ ও বিদর্ভের জন্য। আজ তাপপ্রবাহের

0: পরিস্থিতি বজায় থাকবে দিল্লি, চণ্ডীগড়, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, গোয়া, কঙ্কন, ওড়িশা, পাঞ্জাব, তেলেঙ্গানা ও উত্তরপ্রদেশে। পূর্বাভাস অনুযায়ী ধুলো ঝড় বইতে পারে রাজস্থান ও উত্তরপ্রদেশে। এদিকে আজ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিহার, উত্তর পূর্ব ভারত, তামিলনাড়ু এবং পুদুচেরিতে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় গত সন্ধ্যার পর হালকা ঝড় বৃষ্টিতে অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি মিলেছে, কমেছে তাপমাত্রাও। তবে আজ দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কয়েকটি জেলাতে রয়েছে কমলা সতর্কতা। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আইপিএল ক্রিকেটের নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচে গত রাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। আগামীকাল ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্যে কোয়ালিফায়ার টু ম্যাচে রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে গুজরাট টাইটান্সে। আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত করে তুলতে হবে। দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদ উজ্জোহা। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসে এবছর দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10টা বেজে 10 মিনিটে। আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। বাঁকুড়া জেলায় ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। গত কয়েকদিন ধরে অস্বস্তিকর হাঁসফাঁস গরমে নাজেহাল জেলাবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদও বাড়ছে। জেলা জুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে রাস্তাঘাট প্রায় শুনশান। খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির থেকে বেরোচ্ছেন না। বাইরে বেরোনো পথচারীরা জানিয়েছেন পরিস্থিতি প্রতিদিন ভয়ঙ্কর হয়ে উঠছে। পাল্লা দিয়ে বাড়ছে রোদের উত্তাপ। বেশি সমস্যায় পড়তে হচ্ছে শিশুদের। বৃষ্টি না হলে পরিস্থিতি আরও জটিল হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন জেলাবাসী। এই পরিস্থিতিতে চিকিৎসকরাও সতর্ক থাকার বার্তা দিয়েছেন। আবহাওয়ার এই পরিবর্তনে বাইরে বেরোলে ফুলহাতা জামা কিংবা সম্পূর্ণ শরীর ঢাকা থাকবে এমন পোশাক পরা, তাপ থেকে বাঁচতে ছাতা ব্যবহার ও লবণ মিশ্রিত জল খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক ডাক্তার অমিতাভ চট্টরাজ। রুখা সুখা জেলা রূপে পরিচিত লালমাটির জেলা বাঁকুড়া। প্রায় শিল্পবিহীন এই জেলার মানুষের অন্যতম আয়ের উৎস চাষাবাদ। মূলত বৃষ্টি নির্ভর কৃষিকাজে যুক্ত এই এলাকার একটা বড় অংশের মানুষ গত কয়েক বছর ধরে বিকল্প চাষে উৎসাহিত হচ্ছেন। সাফল্যও মিলছে হাতে নাতে। বিগত বছরগুলির মতো চলতি বছরেও বাঁকুড়া জঙ্গলমহলের মানুষ তরমুজ চাষ করে লাভের মুখ দেখেছেন। শুষ্ক রুক্ষ লালমাটিতে উৎপাদিত তরমুজের চাহিদা এখন রাজ্য জুড়েই। জেলা রাজ্যের চাহিদা মিটিয়ে বাঁকুড়ার তরমুজ তাই পৌঁছে যাচ্ছে ভিন রাজ্যেও। সংশ্লিষ্ট চাষিরা জানিয়েছেন অনুর্বর অকৃষিযোগ্য জমিতে অল্প সেচের জলে এই চাষ করা সম্ভব হচ্ছে। চাষের খরচও তেমন নেই, ফলে অন্যান্য চাষের তুলনায় অনেক কম খরচ করে বেশি লাভ ঘরে তোলা সম্ভব বলেই জানান কৃষকরা। দীর্ঘদিন বৃষ্টির দেখা নেই, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। আর এই দুইয়ের জাঁতাকলে পড়েছেন জেলার একটা বড় অংশের কৃষিজীবী মানুষ। একদিকে নদী নালা খাল বিল শুকিয়ে গেছে, অন্যদিকে ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ায় সেচের সমস্যা দেখা দিয়েছে। জলের অভাবে নষ্ট হতে বসেছে বিঘার পর বিঘা উৎপাদিত সবজি ও ফসল। অন্যদিকে সার কীটনাশক সহ অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে সেই তুলনায় দাম নেই উৎপাদিত ফসলের। বাঁকুড়া সদর থানা ও বাঁকুড়া সদর ট্রাফিকের উদ্যোগে বাইকের অতিরিক্ত শব্দদূষণ রোধে বিশেষ অভিযানে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী বেশ কিছু মোটরসাইকেল আটক করা হয় এবং সংশ্লিষ্ট চালকদের মোটরযানের সাইলেন্সার পরিবর্তন ও শব্দ দূষণ সংক্রান্ত আইন সম্পর্কে সচেতন ও অবগত করা হয়েছে। সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। সকল যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি পরিবেশ বান্ধব ও নিয়ন্ত্রিত শব্দযুক্ত যানবাহন ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়। ঐতিহ্য ও পরম্পরা মেনে জেলা জুড়ে জ্যৈষ্ঠের মঙ্গলবারে শুরু হয়েছে মঙ্গলচণ্ডী পুজো ও ব্রতবিধি অনুষ্ঠান। শহর ও গ্রামের এয়তী মহিলারা সংসারের কল্যাণ কামনায় মঙ্গলচণ্ডীর মন্দিরে ললিতকান্তি দেবী দিবাকরবাসিনী মঙ্গলচণ্ডী মাতার পুজো দিতে হাজির হচ্ছেন। থালায় সাজানো থাকছে গোটা সুপুরি, ধান, সিঁদুর, ধূপ, দুর্বা, ফুল, বেলপাতা, পৈতা, পাকাম, কাঁঠাল পাতা, চিড়ে, গুড়, কলা, মন্ডা প্রভৃতি। সারাদিন চলছে উপবাস, চলছে মঙ্গলচণ্ডী মাতার ব্রতকথা শ্রবণ। পাশাপাশি জেলা জুড়ে শুরু হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর অষ্টম প্রহর, ২৪ প্রহর, পঞ্চরাত্রির হরিনাম সংকীর্তন। বিশিষ্ট সমাজ সংস্কারক, স্বাধীনতা সংগ্রামী, বাঁকুড়ার গান্ধী রূপে পরিচিত গোবিন্দপ্রসাদ সিংহের জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গোবিন্দপ্রসাদ মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগের সামনে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা। একই সঙ্গে তাঁর ভাবধারা, কর্মজীবন নিয়ে আলোচনা করেন বাঁকুড়া গান্ধী বিচার পরিষদের সম্পাদক কল্যাণ রায়। ১২৯৬ বঙ্গাব্দের ৯ই জ্যৈষ্ঠ গঙ্গাজল ঘাটির কোনেমারা, বর্তমানে গোবিন্দধাম গ্রামে গোবিন্দপ্রসাদ সিংহের জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে প্রথম স্থানাধিকারী ও শ্রী শ্রী সারদা মায়ের মন্ত্রশিষ্য গোবিন্দপ্রসাদ ১৯২১ সালে বাঁকুড়া জেলা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের কারণে একাধিকবার ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়েন তিনি। জেলার চিঠি শেষ হল। বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ ৭১১ কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন একটি ঘোষণা। সকল শ্রোতা বন্ধুদের জানানো হচ্ছে যে এই বছর আকাশবাণীর জাতির সেবায় ৯০টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী ৩১শে মে ২০২৬ রবিবার সন্ধে ৬:৩০টায় রবীন্দ্রমঞ্চ শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে। আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকেই করা হয়েছে এই আয়োজনটি। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, দাদরা ও টপ্পা পরিবেশনের মধ্যে দিয়ে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী, সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে ওস্তাদ আল্লাহ রাখা কালাওয়ন্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়। শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করার জন্য আপনাদের অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শুনলেন। এখন শুনবেন অনুষ্ঠান শাস্ত্রীয় সঙ্গীত, মাসি বাদনে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, রাগ বৈরাগী।

এতক্ষণ শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীত বাঁশি বাদনে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, রাগ বৈরাগী। এখন শুনবেন শ্যামা সঙ্গীত। প্রথম শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

শ্রোতা বন্ধুদের কাছে ক্ষমা প্রার্থী। এখন যে গানটি আপনারা শুনলেন সেটি রজনীকান্তের গান, শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়। এখন যে গানটি শুনবেন সেটি শ্যামাসঙ্গীত, শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

আপনারা শুনছেন শ্যামা সঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারে যে শিল্পীর কণ্ঠ আপনারা শুনবেন তিনিও অন্যতম পরিচিত শিল্পী, শিল্পী চণ্ডীদাস, চণ্ডীদাস মাল, তার কণ্ঠে শুনবেন এবার আপনাদের পরবর্তী শ্যামা সঙ্গীত।

এতক্ষণ শুনছিলেন শ্যামাসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়।

0: এতক্ষণ আপনারা শুনলেন শিল্পী রজনীকান্তের গান। রজনীকান্তের গান আপনারা শুনলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের কণ্ঠে। আপনারা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান
1: বিনোদনের নতুন ঢেউ। ২৩শে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ।
0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বিজ্ঞাপনদাতাদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT উমাঙ্গ পর্ব ১২৯৪।

0: इतने में ग्रेनेडियर योगेंद्र के साथी भी शिखर पर पहुंच गए थे। फिर तो जैसे वहां तांडव नृत्य होने लगा। घंटे भर के भीषण युद्ध के बाद प्लाटून टाइगर हिल पर कब्जा करने में सफल रही और वहां भारत का परचम लहरा दिया।
1: भारत माता की जय!
2: भारत माता की जय!
0: ये शानदार विजय ग्रेनेडियर योगेंद्र के बिना संभव नहीं थी। इस तरह से ऑपरेशन टाइगर हिल समाप्त हुआ। ग्रेनेडियर योगेंद्र सिंह को टाइगर ऑफ टाइगर हिल की संज्ञा दी गई।
3: उन्हें मरणोपरांत परमवीर चक्र से सम्मानित करने की घोषणा हुई, लेकिन नियति को कुछ और ही मंजूर था। बाद में पता चला कि वो जीवित हैं और सेना के एक अस्पताल में जख्मों के भरने और स्वस्थ होने का इंतजार कर रहे हैं। दरअसल टाइगर हिल अभियान में एक और सैनिक शहीद हुए थे, उनका भी नाम योगेंद्र सिंह यादव था। इन शहीद योगेंद्र सिंह यादव को सेना मेडल से सम्मानित किया गया।
0: बाद में तत्कालीन सेना अध्यक्ष वेद प्रकाश मलिक ने आर्मी अस्पताल का दौरा करके ग्रेनेडियर योगेंद्र सिंह यादव से मुलाकात की और उन्हें देश के सबसे बड़े सैनिक सम्मान परमवीर चक्र से सम्मानित किए जाने की सूचना दी। मात्र 19 वर्ष की आयु में परमवीर चक्र प्राप्त करने वाले ग्रेनेडियर यादव सबसे कम उम्र के सैनिक हैं जिन्हें ये सम्मान प्राप्त हुआ।
3: योगेंद्र सिंह यादव परमवीर चक्र पाने वाले देश के सबसे युवा सैनिक हैं। उन्हें उत्तर प्रदेश सरकार ने प्रदेश के सर्वोच्च सम्मान यश भारती से भी सम्मानित किया है। देश की रक्षा के लिए अपनी जान की परवाह ना करते हुए इस असीम शौर्य के दृढ़ निश्चयी समर नायक ग्रेनेडियर योगेंद्र सिंह यादव को कृतज्ञ राष्ट्र नमन करता है।
4: अभी आप सुन रहे थे वीर गाथा श्रृंखला के अंतर्गत कार्यक्रम ग्रेनेडियर योगेंद्र सिंह यादव। कार्यक्रम समन्वय प्रोफेसर राजेंद्र पाल, तकनीकी निर्देशन बटी लैंग लिंगडो, कलाकार अश्विनी वालिया, बाबला कोचर, शिमाइला परवेज, परवेज गौहर और आर एस रघु, ध्वन्यांकन विकास सांगवान और शानु मुक्सीम, निर्माण सहयोग जगबंधु जाना, आलेख अजीत होरो, निर्देशन तथा निर्माण विमलेश चौधरी। यह कार्यक्रम CIET NCERT नई दिल्ली भारत द्वारा प्रस्तुत किया गया। श्रोताओं, अभी आपने सुना कार्यक्रम ग्रेनेडियर योगेंद्र सिंह, और अब इसी कार्यक्रम के साथ हमारा आज का उमंग प्रसारण यहीं पर समाप्त होता है। तो अपने मित्र अजीत
5: और विमलेश को उमंग कार्यक्रम की तकनीकी टीम के साथ कल तक के लिए आज्ञा दीजिए। नमस्कार।
6: उमंग उमंग उमंग उमंग।
7: এতক্ষণ শ্রোতা বন্ধুরা শুনলেন বিজ্ঞাপন দাতাদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT উমঙ্গ পর্ব 1294। এখন শুনবেন অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে, কথা গান মিলিয়ে আমাদের এই আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের উপস্থাপনা। সঙ্গে রয়েছি আমি কৌশিক, এবং আজকের কিছু কথায় কিছু গানেতে আমরা সেই বিষয়টি একটু এগিয়ে নিয়ে যাব যে বিষয়টি আজকে সকালের হ্যালো আকাশবাণীতে একটু অসম্পূর্ণ ছিল, যে কথা বলা হয়ে ওঠেনি। আমরা সকালে হ্যালো আকাশবাণীতে এই আলোচনায় করছিলাম যে এমন অনেক কথা থাকে যেগুলো আমাদের বলা হয়ে ওঠে না অনেককেই, সেটা ভালোবাসার হতে পারে, নিজের পরিবারের কাছে হতে পারে, মা বাবার কাছে হতে পারে, বন্ধুর কাছে হতে পারে, প্রিয় শিক্ষকের কাছে হতে পারে, সব মিলিয়ে কোথাও গিয়ে মনে হয় যেন যে অসম্পূর্ণ থেকে গেল। আজকে না হয় ফোন করে বলুন না সেই কথাটা আমাদের মাধ্যমে। কোনোরকমভাবে যদি আকাশের ঠিকানায় চিঠির মধ্যে দিয়েও পৌঁছে যায় আকাশবাণীর হাত ধরে সেই কথাগুলো তাদের কাছে, তাহলে বেশ লাগবে। কত কথা হয় না বলা, কত কথা বাকি রয়ে যায়। আসুন না আজ হয়ে যাক সব কথা। আমাদের লাইভ ফোন ইন নাম্বার 9434076705। আরেকবার বলছি 9434076705। আমাদের বিষয় যে কথা বলা হয়ে ওঠেনি এখনো, বা যে কথা বলা হয়ে ওঠেনি এবার বলা উচিত, আসুন বলে ফেলি। তবে সেই কথা বলতে বলতেই কিছু কথায় কিছু গানেতে চলে এসছে একটি লাইভ ফোন। দেখে নিই কে আমাদের সঙ্গে আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
8: আমি নারায়ণগঞ্জ থেকে রাঙাপানি প্রফুল্ল কুমার সিংহ।
7: হ্যাঁ বলুন প্রফুল্ল বাবু, কেমন আছেন?
8: ভালো আছি গো।
7: আচ্ছা, আপনি আমাদের বিষয়টি শুনেছেন নিশ্চয়ই আজকে?
8: বিষয়টা ওই তো একদিকে মোবাইল ফোন শুনি আর একদিকে অ্যাপটা ডাউনলোড আছে, তো ওই জন্য শুনতে পাই না কথা বলতে গেলে। হ্যাঁ
7: আচ্ছা আচ্ছা,
8: বিষয়টা বলুন। হ্যাঁ,
7: আজকের বিষয়টি ছিল যে কথা হয়নি বলা, সে কথা যদি বলে ফেলা যায়। আপনাদের এমন কোনো আপনার মনে কথা ছিল কি যে কথা আপনি আপনার মা বাবাকে বলে উঠতে পারেননি, আপনার বন্ধুকে বলে উঠতে পারেননি, যে কথাগুলো না বলা থেকে গেছে, এরকম একটি ছোট্ট কথা কি আপনার মাথায় আসছে যেটি বলে ফেলা যায়?
8: কিছু মনের কথা থাকে, হ্যাঁ, সেগুলো কিন্তু ওই বাবা মা ছাড়া আর কাউকে বলা যায় না, যেগুলো গোপনীয় কথা, হ্যাঁ, মানে পারিবারিক কথা। তো সেরকমই ছিল আমার, আমার তো বাবা আছে 33 বছর হয়ে গেল, তা তিনি তো ইউলক্ষে চলে গেছেন। হ্যাঁ, তো মা আছে, মা বলতেছে যে তোর বাবা কিন্তু তোদেরকে ভালো করে আদর যত্ন করে কিন্তু পালন করেছে। হ্যাঁ, তো তুমি তোমরা কিন্তু ভাইয়েরা কিন্তু ওই বাবা মায়ের আদর্শ মেনে চলবা। হ্যাঁ, এই কথাটা কিন্তু মা আমার বরাবরই বলে। হ্যাঁ, ওই মায়ের কাছে আমি এগুলো শুনি। বর্তমান এখনো মা জীবিত আছে, 80 উপরে উর্ধে বয়স।
7: আচ্ছা আচ্ছা, বেশ, আমাদের তরফ থেকে আপনার মার প্রতি রইল শ্রদ্ধা। শুনতে থাকুন, থাকুন আকাশবাণী শিলিগুড়ি পরিবারের সঙ্গে।
8: এই মাসের বিষয়টা, আগামী মাসের বিষয়টা আরো খুব ভালো
7: না আসলে? একদমই তাই, সেটা অবশ্যই আপনাদের প্রত্যুষার বিষয়, সেই নিয়ে প্রত্যুষার চিঠিতে কথা হবে। এখন আমরা একটা গানে চলে আসি। আমরা এবারে একটি গানে চলে আসব। প্রথম গানটি আমরা যে শুনব সেটি রূপঙ্করের কণ্ঠে, জটিলেশ্বর গঙ্গোপাধ্যায়ের সুরে। শুনতে থাকুন।

0: গান শুনতে শুনতেই আমরা স্টুডিওতে পেয়ে গেছি আরেকজন ঘোষিকাকে আমার সঙ্গে। আমরা তার কথা, তার পরিচয় শুনে নেব তার মুখেই, এবং তা করতে করতেই আমরা দেখতে পাচ্ছি আরেকটি কল চলে এসেছে। আমরা দেখে নিই আমাদের সঙ্গে কে আছেন। কলটি কোনো কারণে কেটে গেছে। আমরা দিদির সাথে একটু কথা বলি। দিদি কেমন আছেন?
1: ভালোই আছি, এবং আকাশবাণীর যে কোনো লাইভ ফোন ইন অনুষ্ঠান মানেই সত্যি আমাদের শ্রোতা বন্ধুদের কাছে যেরকম মনোগ্রাহী, আমাদের ঘোষক ঘোষিকাদের কাছেও এটা দীর্ঘদিনের একটা বড় প্রাপ্তি আমাদের আজকে।
0: এবং বলতে বলতে একটা লাইভ ফোন চলেও এসেছে।
1: হ্যাঁ, দেখে নিচ্ছি কোন শ্রোতা বন্ধু রয়েছে আমাদের সাথে।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ নমস্কার দাদা ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল দাদা ভাই।
0: হ্যাঁ বলুন, কেমন?

0: আছেন?
1: হ্যাঁ দাদাভাই, খুব ভালো আছি। আপনি কিরকম আছেন দাদাভাই?
0: হ্যাঁ ভালো, আপনার সাথে তো সকালে আজকের বিষয় নিয়ে কথা হয়েছে,
1: আচ্ছা
0: সুতরাং
1: আচ্ছা আচ্ছা
0: আপনি
1: আচ্ছা
0: আমাদের সঙ্গে থাকুন, বিষয় আমরা
1: হ্যাঁ হ্যাঁ
0: পরিবর্তন করিনি।
1: হ্যাঁ আমি আমি ওই জন্য আর কি, বাবার একই টপিক তো,
0: হ্যাঁ
1: আমি
0: হ্যাঁ
1: খালি
0: হ্যাঁ,
1: আর কি আপনাকে। ঠিক আছে দাদাভাই, ঠিক আছে,
0: সঙ্গে থাকুন,
1: ভালো
0: শুনতে
1: থাকবেন।
0: থাকুন, আরো দারুণ দারুণ
1: হ্যাঁ
0: আলোচনা শুনতে পাবেন এবং তার পাশাপাশি পাবেন খুব সুন্দর সুন্দর গান।
2: মতামত তো
1: হ্যাঁ হ্যাঁ
2: জানাতেই
1: হ্যাঁ
2: পারে,
1: আমি
2: না বলা কথা
1: আছি।
2: একটা থাকে না মানুষের, না বলা কথা অনেক
1: হ্যাঁ
2: থেকে যায়, একাধিকবার সেটা বলা যায়, তাই তো
1: ঠিক আছে
2: প্রবীরবাবু?
1: ঠিক আছে
2: হ্যাঁ হ্যাঁ,
1: ঠিক আছে
2: ভালো থাকুন,
1: ঠিক আছে
2: শুনতে থাকুন
1: হ্যাঁ ভালো
2: অনুষ্ঠান।
1: থাকো। হ্যাঁ
2: হ্যাঁ,
0: আচ্ছা, যে কথা দিদি হচ্ছিল,
2: হুম
0: যে এই যে তোমার কাছে এই বিষয়টির গুরুত্ব কতটা, যে যে কথা বলা হয়ে ওঠেনি যে আমরা বিষয়টি ধরেছি আজকের?
2: হ্যাঁ, আবারও একজন শ্রোতা বন্ধু কিন্তু এসে গেছেন অলরেডি আমাদের
0: একদম
2: সাথে
0: একদম, তাহলে
2: ফোন
0: তার
2: করে।
0: কলটা আগে
2: হ্যাঁ,
0: নিয়ে নিই।
2: নিয়ে নিই আগে আমরা।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার, আমি ইসলামপুর থেকে বলছি,
0: হুম, আপনার নামটি বলুন।
3: চন্দনা দে।
0: আচ্ছা, কেমন আছেন?
3: হ্যাঁ ভালো আছি, গান শোনার জন্য তো বসে আছি।
0: আচ্ছা আচ্ছা, গান তো শোনানো
3: হ্যাঁ
0: হবেই, তার পাশাপাশি আজকের বিষয় নিয়ে আপনার কোনো আলোকপাত যদি আপনি করেন, আপনার মতামত, আপনার অনুভূতি।
3: অনুভূতি তো অনেক আছে,
2: বলুন, আমাদের সাথে এক দুটো ভাগ করে নিলে মনে হয় আপনারও মনের ভার কিছুটা হালকা হবে, আমাদেরও ভালো লাগবে।
3: হালকা। আমার জীবনে অনেক কঠিন ইয়ে আছে, আবার নেক্সটে আবার বলবো। হ্যাঁ
2: আচ্ছা
0: আচ্ছা, তাহলে এখন একটু মন ভালো করা গান শুনি, তাই না?
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: বেশ বেশ, তাহলে এই গানটি রইল আপনার জন্য।
3: ভালো ভালো ভালো থাকেন।
0: একদম,
3: হ্যাঁ
0: আপনিও সঙ্গে
3: হ্যাঁ
0: থাকুন, শুনতে থাকুন
3: হ্যাঁ
0: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান।
3: হ্যাঁ হ্যাঁ
0: দিদি, তাহলে তো গানে যাব, তবে গানে যাওয়ার আগে এই যে যে কথা
2: হ্যাঁ
0: হচ্ছিল, যে তোমার দৃষ্টিভঙ্গি।
2: দেখো, না বলা কথা অনেক কিছু জীবনে থেকে যায়, সব কথা যে সবসময় প্রকাশ করতে হবে এমনও কোনো বাধ্যবাধকতা নেই। সংসারের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে এবং সর্বোপরি যে ভারসাম্য রক্ষা, এটা কিন্তু জীবনে বিরাট দায়িত্ব আমাদের প্রত্যেকটি নাগরিকের। সে ভারসাম্য রক্ষা করতে গিয়ে কিন্তু অনেক কথা না বলা থেকে যাওয়াই হয়তো ভালো, এবং সেজন্যই হয়তো সংসারে অনেক খারাপটা ভালো হয়ে যায়। তা
0: এটাও
2: এটা
0: ঠিক,
2: আমাদের মাথায় রাখতে হবে। আমাদের আগামী প্রজন্ম বড্ড অসহিষ্ণু হয়ে পড়ছে, সেই প্রজন্মকে কিছুটা স্থির মস্তিষ্কে এগোতে হবে।
0: একদম
2: পরিস্থিতি পরিবেশে অনেক কথা না বলা রাখলে মনে হয় সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হবে।
0: একদম একদম
2: ইতিমধ্যে আমাদের সাথে একজন শ্রোতা বন্ধু এসে গেছেন।
0: একদম, আমরা দেখে নিই আমাদের সঙ্গে কে আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: নমস্কার দিদি ভাই।
2: হ্যাঁ নমস্কার।
4: হ্যাঁ, শান্তিনিকেতন।
2: হ্যাঁ
4: বলছিলাম,
0: হ্যালো, আপনার আওয়াজটা কাটা কাটা আসলো, আরেকবার বলুন দয়া করে।
4: বিশ্বজিৎ রুজ বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
4: হ্যাঁ দেখুন,
2: আপনার যোগাযোগটা একটু সমস্যা সৃষ্টি করছে, আপনি একটু যেখানে আছেন সেখান থেকে একটু মনে হয় সরে গিয়ে দেখুন তো আওয়াজটা স্পষ্ট হয় কিনা। হ্যাঁ
0: এবার এবার শোনা যাচ্ছে, বলুন।
4: হ্যাঁ দিদি ভাই এবং দাদা ভাই দুজনকেই নমস্কার জানিয়ে।
0: নমস্কার।
4: হ্যাঁ হ্যাঁ, আজ বিষয়টা একটু বলুন।
0: আজকের বিষয়টি হচ্ছে যে কথা বলা হয়ে ওঠেনি, এমন কোনো কথা কি আপনার মনে রয়েছে যা আপনি কখনো কাউকে বলে উঠতে পারেননি?
4: হ্যাঁ দেখুন, দাদা ভাই এবং দিদি ভাই কথা শুনি। এখন এই এই মানে মানব জীবনে বিশেষ যেগুলো আমরা স্পষ্ট ভাবে অনেক সময় বলার ইচ্ছা থাকলেও বলতে পারি না, বলতে পারি না। আর আপনি কথাটা কিভাবে নেবেন সেটা আমাকে আগে জানতে হবে, তারপর কিন্তু আমাকে সেই জায়গায় কথাটা বলতে হবে।
0: একদমই তাই, কারণ মনে করুন আপনি সকাল থেকে কোনো কারণে অপেক্ষা করছেন এবং আপনার অপেক্ষার বাঁধ ভেঙে গেছে, তারপরে আপনি যদি আপনার কষ্টটা কাউকে প্রকাশ করতে চান এবং সে যদি না বোঝেন, তবে সেখানে কষ্টটা তো হয়ই। একদম ঠিক বলেছেন, সুতরাং যে কথাটি নিচ্ছে তাকে নিতে জানতে হবে কথাটি।
4: হ্যাঁ, তারপর দেখুন দাদা ভাই, যেমন কীর্তনিয়া যদি ভালো হয় আর খারাপ হয়, শ্রোতা যদি কীর্তন শুনতে বসে যদি ঘুম আসে, তাহলে কিন্তু কীর্তন গাইবে তারই কিন্তু অস্বস্তি বোধ হইবে। কারণ মনে মনে করবে যে আমি তো আমার কর্ম করে যাচ্ছি।
2: অবশ্যই
0: শ্রোতার ভূমিকাও একটা গুরুত্ব রাখে,
2: আপনাকেও গ্রহণযোগ্য হতে হবে এবং আপনি যার কাছে আপনার মনোভাব ব্যক্ত করবেন তারও গ্রহণযোগ্যতা থাকতে হবে। উভয়ের গ্রহণযোগ্যতাই কিন্তু শ্রোতা এবং বক্তা দুজনের মধ্যে একটা আলাদা মাত্রা এনে দেয়, তাই তো বিশ্বজিৎ বাবু?
0: একদম, এটা ঠিক কথা। বিশ্বজিৎ বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান।
4: আর একটা কথা বলবো?
0: হ্যাঁ অবশ্যই।
4: হ্যাঁ দেখুন দাদা ভাই, আমাদের যে বন্ধু রয়েছে দেখি না, যেহেতু উনি কিন্তু আমাকে সেই যেমন কান্দে করে নিয়ে বেড়ানো হয় সেরকম কিন্তু উনি ঘোরাচ্ছেন এই জগৎটাকে। তা আজকে কিন্তু এই জায়গায় উনি এক জানেন যে গীতা ভাগবত ইউজ করেন, তো সেই জায়গায় উনি যে তুমি তোমার কর্ম করে যাও ফলের আশা করো না,
0: একদম
4: নিয়েছেন এবং ওনার সুখ স্বাচ্ছন্দ চিন্তা করে ওনাকেও আমি সবসময় অন্তর থেকে একটা আশীর্বাদ করি যে ছেলে মেয়েদেরকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারেন।
0: যাক, আপনার আপনার মনের কথাটিও তাহলে বেরোলো, আপনার শ্রদ্ধা ভালোবাসা বন্ধুভাব প্রবীর বাবুর জন্য ফুটে উঠলো আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে। আশা করি প্রবীর বাবু আমাদের অনুষ্ঠান শুনছেন, একটু আগে উনিও কল করেছিলেন। খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের লাইভ অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। হ্যাঁ দিদি, যে কথাটি হচ্ছিল সত্যিকারের, এই যে একটা অস্থিরতা, একটা মানে সহ্য ক্ষমতা একটা পার হয়ে যাওয়া, একদম আগামী প্রজন্ম ভীষণভাবে দায়ী, তারা ভীষণ অস্থির, তারা ভীষণ চঞ্চল, কোথাও গিয়ে যেন তাদের যে অগ্রজ পূর্ববর্তী প্রজন্ম তাদেরও একটা বড় দায়িত্ববোধ কাজ করে। কারণ শুধু দোষারোপ করলেই হয় না, তাদেরকে সেই সুযোগটা করে দিতে হবে, তাই না? দোষারোপের কারণ হয়ে গেলে পরে তো দোষারোপ আসবে
2: অবশ্যই। এবার এই বিষয়টাও একটু ভাববার রয়েছে আমাদের। দু প্রজন্মের যখন মেলবন্ধন, তখন এই দু প্রজন্ম বিগত যে প্রজন্ম তাদের ওপরেও কিন্তু আরও একটি প্রজন্ম রয়েছে, কাজেই এই যে সামঞ্জস্য একটা তৈরি করে দেওয়া, এই সামঞ্জস্য তৈরি করাটা কিন্তু দু প্রজন্মের মধ্যে একটা বিশাল কারিগরি ক্ষমতা আমি বলবো। এবং সেক্ষেত্রে আমি কেন বলছি যে আগামী প্রজন্ম অস্থির হয়ে উঠছে, কারণ চারিদিকে একটা বলবো ইঁদুর দৌড়ের মতো একটা খুব বাজে ধরনের প্রতিযোগিতা চলছে, এবং আগামী প্রজন্ম কেন জানি না নিজেদের সৃষ্টিশীল কাজের থেকে অনেক সময় সরিয়ে নিয়ে, এটা ঠিক দোষারোপ করছি না আমি, সৃষ্টিশীল কাজের থেকে সরিয়ে নিয়ে নিজেকে বড্ড বেশি প্রচারের আলোতে আনতে চাইছে। প্রচার অবশ্যই হবে, আকাশে চাঁদ উঠলে কাউকে বলে দিতে হয় না যে দেখো তুমি আকাশে চাঁদ উঠেছে, আমাদের কিন্তু দেখবে ঠিক চোখটা উপর দিকে চলে যায়
0: একদম।
2: হ্যাঁ, এই এই জায়গাটা বুঝতে চাইছেন, এবং না বুঝতে পেরে অনেকে হয়তো এই ম্যারাথন দৌড়ের মতো অর্ধেক রাস্তা গিয়ে সেখান থেকে মানে থমকে যাচ্ছে।
0: হ্যাঁ,
2: এবং খবরে কাগজের বা নিউজ চ্যানেলগুলো খুললেও আমরা মাঝে মধ্যে এরকম দেখতে পাচ্ছি, যার এবং এখন একটা খুব কমন টার্ম এসে গেছে, ডিপ্রেশন। কেন ডিপ্রেশন, কিসের ডিপ্রেশন? আসলে একটাই জিনিস আমার মনে হয়, এটা হয়তো আমাদেরও একজন পূর্ববর্তী ঘোষিকা ছিলেন যিনি আকাশবাণীতে দীর্ঘদিন ভীষণ স্বনামধন্য ঘোষিকা আমাদের মুক্তিদি, মুক্তিদি আমাদের একটা কথা শিখিয়েছিলেন যে পাঞ্চালী স্টুডিওতে এসে না জিনিসটাকে মানতে শিখবে, নাটা যেদিন তুমি মানতে শিখবে সেদিন বুঝবে হ্যাঁ এর গুরুত্ব কতটা। আমরা সবসময় ভাবি তো যে সবই হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ পজিটিভিটি নিয়ে আলোচনা করছি, যেদিন তুমি নেগেটিভকে অ্যাকসেপ্ট করতে শিখবে সেদিন দেখবে তোমার কাছে জগৎ অনেক সাবলীল, অনেক স্বাচ্ছন্দ্য। অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, কিন্তু আজ কেন যেন মুক্তির দিকে ভীষণ মনে পড়লো।
0: আমাদের বিষয়টাই তো তাই, যে কথা বলা হয়েছিল, সুতরাং আমাদের তো না বলা কথাগুলোই আসছে।
2: এই মুক্তিদির কথাটা আজকে আমার মনে পড়লো, মুক্তিদি আমাদের ট্রেনিং এ এই কথাগুলো বলেছিলেন।

0: আজকে এত বিগত 20 বছর পরে হয়তো এসে আজ আমার এই কথাটা মনে পড়লো যে সত্যি একটা দারুণ জিনিস উনি বলেছিলেন যে নাকে অ্যাকসেপ্ট করতে শেখো।
1: একদম একদম। তাহলে এই কথা ধরেই আমরা আবার একটা গানে চলে আসি। আমরা আবার রূপঙ্করের কণ্ঠে একটা গান শুনব এবং এই গানের সুরকার স্বয়ং রূপঙ্কর নিজেই, এবং অবশ্যই বাংলা আধুনিক গান আমাদের শ্রোতা বন্ধুদের জন্য রইল কিছু কথায় কিছু গানে আকাশবাণী শিলিগুড়ির এই অনুষ্ঠানের পক্ষ থেকে।

0: একটা বেশ অন্যরকম গান শুনলাম। এই ধরনের গানগুলো আগে মনে আছে টিভির পর্দায় বেশ কিছু চ্যানেলে অনেক বাংলা আধুনিক গান হতো, তাই না?
1: জীবনমুখী গান বলতো।
0: হ্যাঁ, তখন এই গানগুলো ছোটবেলায় খুব শুনতাম, বেশ মজা লাগতো।
1: শ্রোতা বন্ধু আছেন কিন্তু মনে হয় আমাদের সাথে।
0: হ্যাঁ, আমাদের সঙ্গে একজন শ্রোতা বন্ধু চলে এসেছেন, দেখি কে আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, প্রত্যুষ বাবু কেমন আছেন?
2: ভালো আছি।
0: আচ্ছা, গান শুনছেন?
2: হ্যাঁ শুনতাছি।
0: আচ্ছা, আপনার এমন কোনো কথা আছে নাকি যে কথা এখনো বলা হয়ে ওঠেনি? কথা নাই,
1: তাহলে গান শুনতে থাকুন পরিতোষ বাবু।
0: বেশ, সঙ্গে থাকুন, আপনার জন্য রইল একটা খুব সুন্দর গান। দিদি, তাহলে আরেকটা গানেই চলে আসি।
1: হ্যাঁ, একটা গান শুনে নিই।
0: আরেকটা গান শুনে নিই। এই গানের সুরকার অমিত বন্দ্যোপাধ্যায় এবং কণ্ঠে রূপঙ্কর বাগচী।

0: হ্যাঁ, আমরা কিন্তু এই গানের মধ্য দিয়ে কথা শব্দটাকে বারে বারে পেলাম। কথা নদীর সাথে, কথা পাহাড়ের সাথে, কথা নিজের মনের সাথে, কথা অন্তরের সাথে, কথা বন্ধুর সাথে, কথা অভিভাবকের সাথে, সর্বোপরি নিজের কথা নিজের সাথে। অর্থাৎ একটা জিনিস চিন্তা করো তো কৌশিক, তোমার কি মনে হয় যে আমরা যখন একা বসে থাকি কোথাও, তখন কি তোমার মনের মধ্যে দ্বন্দ্ব চলে না বিভিন্ন ঘটনা নিয়ে? সেটাও কি কথার আদান প্রদান নয়?
1: আমার মনে হয় সেই কথোপকথনটাই মনে হয় আমাদের জীবনে সবথেকে বেশি হয়, সবথেকে বেশি নিজের সঙ্গে নিজের কথা।
0: হ্যাঁ,
1: সেটা আমি রাস্তায় কোথাও যাওয়ার সময় টোটোতে
0: হুম
1: বসে আছি,
0: হুম
1: বা হয়তো ব্যাংকে গিয়ে একটু অপেক্ষা করছি আমার নাম্বার কখন আসবে,
0: হুম
1: সব সময়তেই কিন্তু নিজের সঙ্গে একটা কথা, একটা দ্বন্দ্ব চলতেই
0: হ্যাঁ
1: থাকে।
0: হ্যাঁ হ্যাঁ মনে যে দ্বন্দ্ব, সেটাও কিন্তু কথার আদান প্রদান।
1: একদম,
0: অনেক না বলা কথা হয়তো নিজের মনের মধ্যে মনে হচ্ছে যে এই তো আমি একটা প্রশ্ন করলাম, পরক্ষণে আমার অন্তর তার থেকে একটা উত্তর দিল। এই যে সুন্দর একটা যোগাযোগ আমাদের, এবং সেখান থেকে তুমি দেখবে আগামীতে তুমি কি করবে সে একটা পরিকল্পনা কিন্তু তোমার মাথায় এসে যায়, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা ঠিক।
0: হ্যাঁ, আগামী দিন তুমি কিভাবে করবে, হয়তো কোনো চাকরির পরীক্ষা দেবে, কিভাবে প্রস্তুতি নেবে,
1: হুম
0: এই যে দ্বন্দ্ব মনের মধ্যে কিন্তু তোমাকে একটা পথ দেখিয়ে দেবে।
1: হ্যাঁ হ্যাঁ এটা ঠিক।
0: এই যে তাই তো বলি, অনেক বড় বড় মনীষীরা বলতেন যে তুমি একটা সাদা দেওয়ালের সামনে বসে একটি মোমবাতির শিখার দিকে তাকিয়ে থাকো, যেদিন তুমি একটি শিখা দেখতে পাবে সেদিন বুঝবে তোমার মনোসংযোগ হয়েছে। অর্থাৎ মনের সাথে লড়াই করে মনকে স্থির দিকে এগিয়ে নিয়ে যাওয়া। স্বামী বিবেকানন্দের কথা দিই, মনে হয় আজ আমরা কিছু কথায় কিছু গানেতে ইতি টানতে হবে আমাদের, তাই না?
1: একদম একদম, এবং সত্যি কথা বলতে আমাদের মনই হচ্ছে আসল যন্ত্র সমস্ত বিষয়কে একটা সুন্দর ভারসাম্যের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার।
0: হ্যাঁ
1: তাই
0: হ্যাঁ
1: সবার আগে যে কথা বলা হয়ে ওঠেনি সেটা নিজের মনের সাথে বলে ফেলতে হবে।
0: হ্যাঁ
1: খুব ভালো লাগলো দিদি, আপনি
0: হ্যাঁ
1: খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: তুমিও খুব ভালো থাকো, আগামীতে অনেক এগিয়ে যাও, অনেক শুভকামনা রইল, এবং আমাদের সমস্ত শ্রোতা বন্ধুরা যাতে সুস্থ থাকেন।
1: সেই প্রার্থনা আমরা করছি।
0: হ্যাঁ,
1: আজকের জন্য কিছু কথায় কিছু গানে এতটুকুই, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যে।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে রয়েছে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পাঠ্য বিষয় পলিটিক্যাল সায়েন্স। পাঠদান করছেন শিক্ষিকা শ্রীতপা দাস এবং অংশগ্রহণে ছাত্রছাত্রীরা সুষমা রায় এবং সুজাতা রায়। আমাদের আজকের শিক্ষিকা নজরুল, শতবার্ষিকী বিদ্যালয়ের শিক্ষিকা।
1: আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আজ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের দ্বাদশ শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে আলোচনা করতে চলেছি। আজ আমার সঙ্গে দুজন ছাত্রী আছে, সুষমা ও সুজাতা। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী একটি পরিবেশ আন্দোলন তথা নাগরিক সমাজের আন্দোলন হলো নর্মদা বাঁচাও আন্দোলন। মূলত নর্মদা নদীর ওপর সর্দার সরোবর বাঁধ ও অন্যান্য বাঁধ প্রকল্পের বিরুদ্ধে এই আন্দোলন ব্যাপক আকার সংগঠিত হয়। 1985 সালের দিকে এই আন্দোলন শুরু হয় যখন নর্মদা ভ্যালি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্র রাজ্যে শতাধিক ছোট, মাঝারি ও বড় বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। এই প্রকল্পের কেন্দ্রবিন্দু সর্দার সরোবর বাঁধ, যা গুজরাটে নির্মিত হয়েছিল। এই বাঁধের ফলে প্রায় 250,000 মানুষ তাদের ঘরবাড়ি হারানোর আশঙ্কায় পড়ে এবং বিশাল একটি বনাঞ্চল ও জীববৈচিত্র্য ধ্বংসের মুখোমুখি হয়। মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের অন্তর্গত নর্মদা উপত্যকায় গোন্ড, ভিল, ভিলাল্লা, বাইগা, কোরকু ইত্যাদি ভূমিজ আদিবাসীদের বাস, যারা নর্মদা নদীকে একাধারে ঈশ্বর জ্ঞানে ভক্তি করে এবং মাছ ধরা, কৃষিকার্য ইত্যাদি ক্ষেত্রেও নদীর ওপর বিশেষভাবে নির্ভরশীল। শুধু আদিবাসী সম্প্রদায়গুলি নয়, নদী অববাহিকা অঞ্চলেও বসবাসকারী মূল স্রোতের মানুষ, যারা নর্মদা নদীকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করতেন এবং যাদের সংস্কৃতিতে নর্মদা জড়িত, তারাও এই আন্দোলনে সামিল হয়েছিলেন। পরবর্তীকালে নাগরিক সমাজ ও এই আন্দোলনের সমর্থনে এগিয়ে আসে এবং বিদ্যজ্জনেরা আন্দোলন সমর্থন করেন। দেশে এবং দেশের বাইরে এর সমর্থনে জনমত গড়ে ওঠে। নর্মদা বাঁচাও আন্দোলনের উল্লেখযোগ্য নেতৃত্বে ছিলেন মেধা পাটেকার এবং বাবা আমতে।
2: ম্যাম, এই আন্দোলনের পটভূমি কী ছিল?
1: হ্যাঁ, এখন আমরা আন্দোলনের পটভূমি সম্বন্ধে একটু জেনে নিই। স্বাধীন ভারতের একটি অন্যতম উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হিসেবে নর্মদা উপত্যকা প্রকল্পকে চিহ্নিত করতে পারি। তবে নর্মদা নদীর ওপর বাঁধ নির্মাণের বিষয়টি নতুন নয়। বহুকাল আগেই 19 শতাব্দীতে ইংরেজরা এই নিয়ে চিন্তাভাবনা করেছিলেন। স্বাধীনতার পরবর্তীকালে নেহরুর উন্নয়ন পরিকল্পনার পথ ধরে আবার নদীতে বাঁধ দেওয়ার কথা শুরু হয়। নর্মদা উপত্যকা প্রকল্পটি শুরু থেকেই বিতর্ক ও বিরোধে জড়িয়ে পড়ে। 1965 খ্রিস্টাব্দে খোসলা কমিটি নভাগামে, বর্তমানে সর্দার সরোবর বাঁধটি যেখানে অবস্থিত, সেখানে 530 ফুট উচ্চতার একটি বাঁধ নির্মাণের পরিকল্পনা করে। এই প্রস্তাবিত বাঁধ থেকে মধ্যপ্রদেশকে 13.9 মিলিয়ন একর ফুট এবং গুজরাটকে 10.6 মিলিয়ন একর ফুট জল দেওয়ার কথা বিবেচনা করা হয়। কিন্তু এই প্রস্তাবটির প্রেক্ষিতে নদী তীরবর্তী 3টি রাজ্য অর্থাৎ গুজরাট, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের মধ্যে পরিকল্পের খরচ ও জলের ভাগ নিয়ে বিরোধ শুরু হয়ে যায়। 1969 খ্রিস্টাব্দে শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারত সরকার আন্তঃরাজ্য জল বিরোধ নিষ্পত্তির জন্য নর্মদা জল বিরোধ ট্রাইব্যুনাল অর্থাৎ নর্মদা ওয়াটার ডিসপিউটস ট্রাইব্যুনাল NWDT গঠন করে। এই ট্রাইব্যুনালের ব্যাপারেও গুজরাট ও মধ্যপ্রদেশের মধ্যে বহু তর্ক বিতর্ক হয়। মধ্যপ্রদেশ 210 ফুট উচ্চতার বাঁধের প্রস্তাব করেছিল। অন্যদিকে গুজরাট দাবি করেছিল যে বাঁধের উচ্চতা 530 ফুট হওয়া উচিত। অবশেষে দীর্ঘ 10 বছর ধরে আলোচনা শেষে 1979 খ্রিস্টাব্দে এই ট্রাইব্যুনাল তার মত প্রকাশ করে, যার মাধ্যমে উভয় পক্ষের দাবির মধ্যে এর সমঝোতা করার চেষ্টা করা হয়।
2: ম্যাম, এই আন্দোলনের মূল কারণগুলি কি ছিল?
1: একাধিক সামাজিক, পরিবেশগত, অর্থনৈতিক কারণকে কেন্দ্র করে নর্মদা বাঁচাও আন্দোলন গড়ে উঠেছিল। তার মধ্যে যে মূল কারণগুলি, প্রথমত যে কারণ উঠে আসে সেটি হলো স্থানীয় জনগোষ্ঠীর বাস্তুচ্যুতি। নর্মদা নদীর ওপরে বাঁধ নির্মাণের ফলে নর্মদা উপত্যকায় বসবাসকারী আদিবাসী ও স্থানীয় জনগণের ব্যাপক বাস্তুচ্যুতি ঘটার আশঙ্কা তৈরি হয়। এই আন্দোলনের অন্যতম নেত্রী তথা বিশিষ্ট পরিবেশবিদ মেধা পাটেকারের মতে, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় 100-র কাছাকাছি গ্রাম সম্পূর্ণভাবে জলমগ্ন হবে এবং 300-র কাছাকাছি গ্রাম আংশিকভাবে জলমগ্ন হবে। পাশাপাশি প্রায় 10 লক্ষের মতো মানুষ বাস্তুচ্যুত হতে পারেন এবং জীবিকা হারাতে পারেন। দ্বিতীয় যে কারণটি আসে সেটি হলো পরিবেশগত উদ্বেগ। সেখানে এটাই বলা যেতে পারে যে নর্মদা নদীর ওপরে বাঁধ নির্মাণ প্রকল্পটি এই অঞ্চলটির জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্যের ক্ষেত্রে মারাত্মক সংকট সৃষ্টি করেছিল। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হওয়ার আশঙ্কা প্রবল ছিল এবং তার প্রেক্ষিতে প্রায় 300,000 হেক্টর অরণ্যভূমি ধ্বংস এবং বন্য প্রাণী উৎখাত হতো। এবারে আসি যে তৃতীয় কারণটি, সেটি হলো অপর্যাপ্ত পুনর্বাসন পরিকল্পনা। এই প্রসঙ্গে বলা যেতে পারে, গৃহহীন জনগণের জন্য পর্যাপ্ত পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা ছিল না। অনেক ক্ষেত্রেই গ্রামবাসীদের এমন অনুর্বর অঞ্চলে পুনর্বাসিত করা হয়েছিল যেখানে তাদের কৃষিকাজ বা মূল জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর পরবর্তী যে কারণটি আসে সেটি হলো জলাবদ্ধতা ও লবণাক্ততার সমস্যা। পরিবেশবিদরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে সেচপ্রাপ্ত অঞ্চলে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা ও মাটির লবণাক্ততা বেড়ে যেতে পারে, যা কৃষি উৎপাদনশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর পরের কারণটিতে জনমত উপেক্ষা করা যেতে পারে। এখানে বলা হচ্ছে যে এই প্রকল্পগুলির পরিকল্পনা ও বাস্তবায়নের প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। বলা বাহুল্য, গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে উন্নয়ন চাপিয়ে দেওয়ার প্রবণতার বিরুদ্ধেই ছিল এই আন্দোলন।
2: ম্যাম, এই আন্দোলনের কর্মসূচির পরিপ্রেক্ষিতে বৈশিষ্ট্যগুলি কি কি ছিল?
1: এখানে অনেকগুলি বৈশিষ্ট্যের কথা বলবো আমি। প্রথমেই বলবো যেটা, সেটি হলো অহিংস ও গণতান্ত্রিক আন্দোলন। এ প্রসঙ্গে মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত এই আন্দোলন ছিল শান্তিপূর্ণ, অহিংস এবং গণতান্ত্রিক রীতিতে পরিচালিত। এই আন্দোলনের নেতৃবৃন্দ অহিংস পথ অনুসরণ করে ধর্মঘট, অবস্থান, প্রতিবাদ মিছিল, পদযাত্রার মতো কর্মসূচি গ্রহণ করেন। পরবর্তী যে কারণটি আমি বলবো সেটি হলো দীর্ঘমেয়াদী ও ধারাবাহিকতা। নর্মদা বাঁচাও আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্যই হলো দীর্ঘমেয়াদী ও ধারাবাহিক রূপ, যা একে ভারতের অন্যান্য সামাজিক আন্দোলন থেকে স্বতন্ত্র করে তোলে। এই আন্দোলন 1985 খ্রিস্টাব্দে শুরু হয় এবং পরবর্তী কয়েক দশক পর্যন্ত চলে। পরবর্তী যে কারণ সেটি হলো বিকল্প উন্নয়নের ধারণার উপস্থাপনা। এই আন্দোলন শুধুমাত্র বাঁধ প্রকল্পের বিরোধিতা করেনি, পাশাপাশি উন্নয়নের প্রচলিত ধারার বিপরীতে বিকল্প মানবকেন্দ্রিক ও পরিবেশ বান্ধব উন্নয়নের মডেলের প্রস্তাব করেছে। পরবর্তী যে কারণ সেটি হলো বহুমাত্রিক। এটি কেবল পরিবেশ বা উচ্ছেদ বিরোধী আন্দোলন নয়, এটি মানবাধিকার, সামাজিক ন্যায়, আদিবাসী অধিকার, জল সম্পদ ব্যবস্থা

0: পনা ইত্যাদি বহুমুখী বিষয়ের সঙ্গে জড়িত একটি আন্দোলন। পরবর্তী কারণ হিসাবে বলা যেতে পারে জনগণের সক্রিয় অংশগ্রহণ। এই আন্দোলন ছিল একটি গণ আন্দোলন ভিত্তিক সংগ্রাম। ক্ষতিগ্রস্ত এলাকার আদিবাসী, কৃষক, দিনমজুর ও গ্রামের মহিলারা সক্রিয়ভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেন। পরবর্তী বৈশিষ্ট্য নারী নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা। নর্মদা বাঁচাও আন্দোলনের মুখ্য সংগঠক ও সবচেয়ে পরিচিত মুখ ছিলেন মেধা পাটেকার। এছাড়া ক্ষতিগ্রস্ত অঞ্চলের আদিবাসী ও গ্রামীণ নারীরা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তী বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করা যেতে পারে আন্তর্জাতিক স্বীকৃতি ও সমর্থন। এই আন্দোলনটি শুধুমাত্র একটি অভ্যন্তরীণ বা জাতীয় পর্যায়ের আন্দোলন ছিল না, বরং আন্তর্জাতিক মহলেও এর ব্যাপক প্রতিক্রিয়া ও প্রভাব লক্ষ্য করা যায়। নর্মদা প্রকল্পে বিশ্ব ব্যাংকের ঋণ দানের সিদ্ধান্ত প্রত্যাহার এই আন্দোলনকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করেছিল।
1: ম্যাম, এই আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?
0: নর্মদা নদীর ওপর এই বৃহদাকার বাঁধ নির্মাণের প্রকল্প রূপায়ণে বাধা দান করাই ছিল এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য। সেই সঙ্গে বাঁধ নির্মাণের ফলে অববাহিকা এলাকার আশেপাশের বসবাসকারী গ্রামীণ প্রান্তিক পরিবারের মানুষদের ভিটে ছাড়া পরিবেশের অবক্ষয়ের মতো বিষয়গুলিকে তুলে ধরা, দেশের ভিতরে ও বাইরে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে এই বিশাল বাঁধ নির্মাণের বিরুদ্ধে জনমত গড়ে তোলাও ছিল আন্দোলনের মূল উদ্দেশ্য। এখানে অবশ্যই উল্লেখ করা যেতে পারে যে এই আন্দোলনের উল্লেখযোগ্য স্লোগান ছিল উন্নয়ন চাই ধ্বংস নয়, বিকাশ চাহিয়ে বিনাশ নেহি, এবং আমরা নড়ব না, বাঁধ নির্মাণ হবে না, কই নেহি হাটেগা বাঁধ নেহি বনেগা।
1: ম্যাম, এই আন্দোলনের সাফল্য সম্বন্ধে কিছু বলুন।
0: নর্মদা বাঁচাও আন্দোলন যেহেতু ভারতের অন্যতম প্রভাবশালী ও দীর্ঘস্থায়ী নাগরিক সমাজের আন্দোলন ছিল, তাই এই আন্দোলনের প্রেক্ষিতে বাঁধ নির্মাণ পুরোপুরি বন্ধ না হলেও এই আন্দোলন কিন্তু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছিল। প্রথম সাফল্য হলো বাঁধ নির্মাণ স্থগিতকরণ। নর্মদা বাঁচাও আন্দোলনের প্রেক্ষিতেই 1994 থেকে 1999 খ্রিস্টাব্দ পর্যন্ত সর্দার সরোবর প্রকল্পের কাজ স্থগিত রাখা হয়। এছাড়া মহেশ্বর বাঁধ নির্মাণ প্রকল্পে বিদেশি বিনিয়োগকারীরা 1999 থেকে 2001 খ্রিস্টাব্দের মধ্যে তাদের আর্থিক বিনিয়োগ থেকে সরে আসে। দ্বিতীয় যে সাফল্য সেটি হলো পুনর্বাসনের নীতিতে পরিবর্তন ও ক্ষতিপূরণ আদায়। আন্দোলনের চাপে সরকার পুনর্বাসন নীতি পর্যালোচনা করতে বাধ্য হয়। 2017 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট নর্মদা নদীর ওপরে সর্দার সরোবর প্রকল্পের দ্বারা প্রভাবিত প্রতিটি পরিবারকে 60 লক্ষ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। তৃতীয় যে সাফল্য সেটি হলো বিশ্বব্যাংকের ঋণ প্রত্যাহার। আন্দোলনের ফলস্বরূপ বিশ্বব্যাংক 1993 খ্রিস্টাব্দে সর্দার সরোবর বাঁধ প্রকল্প থেকে অর্থ সাহায্য প্রত্যাহার করে নেয়, যা এই আন্দোলনের একটি বড় আন্তর্জাতিক সাফল্য হিসাবে চিহ্নিত হয়। চতুর্থ যে সাফল্য সেটি হলো বিকল্প উন্নয়নের ধারণা প্রতিষ্ঠা। নর্মদা বাঁচাও আন্দোলন উন্নয়নের প্রচলিত মডেলের বিরুদ্ধে প্রশ্নতলে ও মানবকেন্দ্রিক পরিবেশ সহায়ক ও অংশগ্রহণমূলক উন্নয়নের ধারণা তুলে ধরে, যা পরবর্তীকালে অনেক পরিবেশ আন্দোলনের অনুপ্রেরণার কারণ হয়ে ওঠে। পঞ্চমত যে সাফল্যটি আমরা লক্ষ্য করব সেটি হলো পরিবেশ ও মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি। নর্মদা বাঁচাও আন্দোলন সাধারণ মানুষের মধ্যে পরিবেশ, নদী, জলের অধিকার ও আদিবাসীদের জীবনধারার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেছিল। ষষ্ঠত যেই সাফল্য রয়েছে সেটি হলো আন্তর্জাতিক স্বীকৃতি ও পুরস্কার অর্জন। নর্মদা বাঁচাও আন্দোলনে অবদানের জন্য মেধা পাটেকার ও বাবা আমতে 1991 খ্রিস্টাব্দে রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড লাভ করেছিলেন।
1: ম্যাম, এই আন্দোলনের সাফল্যগুলি তো শুনলাম, এই আন্দোলনের সমস্যাগুলি

0: কি কি ছিল?
1: হ্যাঁ, এই আন্দোলনের প্রধান সমস্যাগুলি হলো, প্রথমত যে সমস্যাটি রয়েছে সেটি হলো সরকারি প্রতিরোধ ও নিপীড়ন। নর্মদা বাঁচাও আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হলো সরকারি প্রতিরোধ ও নিপীড়ন। পুলিশি দমনপীড়ন, গ্রেফতার, জোরপূর্বক উচ্ছেদ ও হস্তক্ষেপ অনেক ক্ষেত্রে নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে বিচলিত করেছিল। দ্বিতীয় সমস্যা হিসাবে বলা যেতে পারে স্থানীয় জনগণের মধ্যে বিভাজন। স্থানীয় জনগণের মধ্যে বাঁধের সুফল ও ক্ষতির বিষয়ে ব্যাপক মতপার্থক্য ছিল। কিছু মানুষ উন্নয়ন ও নতুন সুযোগের কারণে বাঁধ নির্মাণের পক্ষে ছিলেন, আবার কিছু মানুষ বাঁধ নির্মাণের বিপক্ষে ছিলেন। এই বিভাজন আন্দোলনের সংহতিকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছিল। তৃতীয় যে সমস্যাটি ছিল সেটি হলো আর্থিক সংকট। দীর্ঘমেয়াদী আন্দোলনের জন্য পর্যাপ্ত অর্থ সংস্থান ও সম্পদ সংগ্রহ একটি বড় সমস্যা ছিল। আন্দোলনের জন্য ধারাবাহিকভাবে অর্থ পাওয়া কঠিন ছিল। বলা বাহুল্য, আর্থিক সংকট এই আন্দোলনকে অনেক ক্ষেত্রে দুর্বল করে তুলেছিল। চতুর্থত যে সমস্যাটি দেখা যায় সেটি হলো অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব। সেক্ষেত্রে আমরা বলা যেতে পারে যে সর্দার সরোবর প্রকল্প ছিল একটি বৃহৎ জাতীয় প্রকল্প, যার সঙ্গে জড়িত ছিল কেন্দ্র ও রাজ্য সরকারের অর্থনৈতিক স্বার্থ ও রাজনৈতিক প্রতিপত্তি। ফলে সরকারের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রবল চাপ সৃষ্টি হয়েছিল। পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব আন্দোলনের প্রতিরোধকে দুর্বল করে তুলেছিল। পঞ্চমত যে সমস্যাটি উঠে আসে সেটি হলো আন্দোলনের কৌশলগত মতবিরোধ। আন্দোলনের কিছু সদস্য চরমপন্থী কৌশল গ্রহণের পক্ষে ছিলেন, আবার কিছু সদস্য মধ্যপন্থী কৌশল গ্রহণের পক্ষপাতী ছিলেন। কৌশলগত এই মতবিরোধের কারণেই আন্দোলন দুর্বল হয়েছিল এবং তার লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে পড়েছিল। পরবর্তী সমস্যা হিসেবে বলা যেতে পারে শহর কেন্দ্রিক এলিট শ্রেণী পরিচালিত আন্দোলন। বিশিষ্ট মার্ক্সবাদী বুদ্ধিজীবী ও সক্রিয় কর্মী গেইল ওমভেটের মতে, এই আন্দোলন আন্তর্জাতিকভাবে পরিচিত হলেও প্রকৃতপক্ষে এটি কোনো কার্যকরী আন্দোলন বা ব্যাপক গণভিত্তিক আন্দোলন ছিল না। প্রথম দিকে এই আন্দোলন আদিবাসী জনজাতির দাবি দাওয়ার ওপর গুরুত্ব দিলেও পরবর্তী পর্যায়ে তা শহরকেন্দ্রিক এলিট শ্রেণী পরিচালিত আন্দোলনে রূপান্তরিত হয়েছে। সবশেষে বলা যেতে পারে নর্মদা বাঁচাও আন্দোলন ভারতের একটি গুরুত্বপূর্ণ পরিবেশ ও মানবাধিকার ভিত্তিক সামাজিক আন্দোলন, যা শুধুমাত্র একটি বাঁধ নির্মাণের বিরোধিতা নয়, বরং উন্নয়ন বনাম মানবিকতা, রাষ্ট্র বনাম নাগরিক অধিকার ও পরিবেশ সংরক্ষণ বনাম অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে বিতর্ককে সামনে এনেছিল। নর্মদা বাঁচাও আন্দোলনের সাফল্য সীমিত হলেও এর তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম। এই আন্দোলন উন্নয়নের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে মানবিক পুনর্বাসন, পরিবেশগত স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক অংশগ্রহণের দাবিকে সামনে নিয়ে এসেছিল। নীরজা গোপাল জয়াল তার ডেমোক্রেসি অ্যান্ড দ্য স্টেট গ্রন্থে বলেছেন যে বাঁধ প্রকল্প বিরোধী নর্মদা বাঁচাও আন্দোলনের মধ্যে গণতন্ত্রের একটি বিশেষ আবেদন লক্ষ্য করা যায়। এই আন্দোলনের মধ্য দিয়ে জনগণের মধ্যে সচেতনতা প্রসারিত হয়। সার্বিকভাবে বলা যেতে পারে নর্মদা বাঁচাও আন্দোলন ভারতের গণতান্ত্রিক ও সামাজিক ইতিহাসের একটি যুগান্তকারী অধ্যায়, যা ভবিষ্যতের আন্দোলনগুলিকে দিশা দেখিয়েছিল। নতুন সিলেবাস অনুসারে এই বিষয়টি থেকে আমরা 2 নম্বর ও 4 নম্বরের প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। প্রশ্নগুলি এই রকম: নর্মদা বাঁচাও আন্দোলনের 2টি কারণ উল্লেখ করো। নর্মদা বাঁচাও আন্দোলনের বিশ্ব ব্যাংকের ভূমিকা কি? নর্মদা বাঁচাও আন্দোলনের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। নর্মদা বাঁচাও আন্দোলনের 2টি সাফল্য উল্লেখ করো। নর্মদা বাঁচাও আন্দোলনের অবদানের জন্য কবে কাদের রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল? নর্মদা বাঁচাও আন্দোলনের 2টি সমস্যা

0: নর্মদা বাঁচাও আন্দোলনের সাফল্যগুলি উল্লেখ করো, নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান সমস্যাগুলি আলোচনা করো।
1: ম্যাম, যেহেতু নর্মদা বাঁচাও আন্দোলন ও চিপকু আন্দোলন সমানভাবে গুরুত্বপূর্ণ আমাদের সিলেবাসে, তাই আপনি চিপকু আন্দোলন সম্বন্ধে একটু আলোচনা করে দিন।
0: চিপকু আন্দোলন ছিল ভারতের অন্যতম প্রভাবশালী পরিবেশগত ও সামাজিক আন্দোলন, যা 1970-এর দশকে উত্তর ভারতের হিমালয়ের গাড়োয়াল অঞ্চলে শুরু হয়। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল অরণ্য সংরক্ষণ এবং বৃক্ষ নিধনের বিরোধিতা। বিশ্বজুড়ে ভবিষ্যৎ পরিবেশ আন্দোলনের পথিকৃত বলা যায় চিপকু আন্দোলনকে। চিপকু শব্দটির অর্থ আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা, চিপকনা নামক হিন্দি শব্দ থেকে চিপকু শব্দের উদ্ভব হয়েছিল। হিমালয়ের গাড়োয়াল অঞ্চলে অধিবাসীরা অরণ্যের গাছগুলিকে দুই হাতে জড়িয়ে ধরে সেগুলিকে কেটে ফেলার থেকে রক্ষা করে, সেই প্রেক্ষিতে এই আন্দোলনের নাম হয় চিপকু আন্দোলন। চিপকু আন্দোলন শুধুমাত্র একটি সামাজিক আন্দোলনই নয়, পরিবেশগত ন্যায় বিচারের দাবিতে এই গণ আন্দোলনের রূপ নেয়। এখানে আমরা আলোচনা করব চিপকু আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে, কিভাবে চিপকু আন্দোলনের উদ্ভব হয়েছিল। 1970-এর দশকে চিপকু আন্দোলন শুরু হলেও এই আন্দোলনের উদ্ভব ঘটে মূলত 1920-30-এর দশকে। সেই সময় ব্রিটিশ সরকার উত্তরপ্রদেশের বনাঞ্চল ধ্বংস করে তাদের নৌবাহিনীর জাহাজ নির্মাণ ও রেলপথ সম্প্রসারণের কাজে ব্যবহার করত। ব্রিটিশ আমলে 1927 খ্রিস্টাব্দে প্রণীত বন আইন ব্রিটিশ স্বার্থকে আরও শক্তিশালী করেছিল। বহুদিন ধরেই উত্তরপ্রদেশের বন ও প্রাকৃতিক সম্পদের ওপর সরকারের নজর ছিল, যার প্রেক্ষিতে স্থানীয় গ্রামবাসীদের নিজেদের জমি ও বনসম্পদ রক্ষার জন্য সরকারি শোষণের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। ব্রিটিশ ঔপনিবেশিক ধারা অনুসরণ করে স্বাধীনতার পরবর্তীকালেও এই অঞ্চলের সমৃদ্ধ অরণ্য থেকে বড় গাছ বাণিজ্যিক কারণে কেটে নেওয়া হতো। এরই প্রতিবাদে গোপেশ্বর, চামোলি, তেহরি এবং নরেন্দ্রনগর সংলগ্ন গ্রামগুলিতে আন্দোলনের সূচনা হয়। তবে এই আন্দোলন চূড়ান্ত রূপ পায় 1970-এর দশকের শেষ দিকে। চিপকু আন্দোলনে যে সমস্ত প্রথম সারির নেতা নেত্রীরা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভাট, গৌরা দেবী, সুদেশা দেবী, মীরা বেহেন ও সরলা বেহেন, ঘনশ্যাম রাতুরি প্রমুখ। চিপকু আন্দোলনের পেছনে অনেকগুলি কারণ ছিল, বিশেষ করে একাধিক সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত কারণ কাজ করেছিল। এই আন্দোলনের মূল প্রেরণা ছিল বন ধ্বংসের বিরুদ্ধে গ্রামবাসীদের অসন্তোষ এবং নিজেদের জীবিকা ও পরিবেশ রক্ষার তাগিদ। প্রথম যে কারণটি বলা যেতে পারে, বন নিধন ও পরিবেশ সমস্যা। সরকার কর্তৃক বহিরাগত ঠিকাদারদের হাতে গাছ কাটার অনুমতি দেওয়ার কারণে ব্যাপক হারে বন নিধন শুরু হয়। এর ফলে ভূমিক্ষয়, জলের উৎস শুকিয়ে যাওয়া, খরা ও বন্যার মতো পরিবেশগত সমস্যা তৈরি হয়। উল্লেখ্য, ভূমিক্ষয়ের পরিণামে পাথারি থেকে হরিদ্বার পর্যন্ত প্রসারিত খালটি মজে যায়। এই কারণে 1970 খ্রিস্টাব্দের জুলাই মাসে গঙ্গার প্রধান উপনদী অলকানন্দায় ভয়াবহ বন্যা হয়। দ্বিতীয় কারণ ছিল স্থানীয় মানুষের জীবিকার ওপর প্রভাব। এ প্রসঙ্গে বলা যেতে পারে, এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা মূলত বন সম্পদের ওপর নির্ভরশীল ছিল। এই অঞ্চলের বহু মানুষ জ্বালানি ও জীবিকার প্রয়োজনে অরণ্যের ওপর নির্ভরশীল ছিল, কিন্তু বৃক্ষ কাটার ফলে তাদের জীবনধারায় ব্যাপক সংকট তৈরি হয়। সরকারি নীতিতে বৈষম্য এখানে দেখা গিয়েছিল। সরকার স্থানীয় মানুষের প্রয়োজনের তুলনায় বড় শিল্পপতি ও ঠিকাদারদের অগ্রাধিকার দিত। এর ফলে গ্রামবাসীরা নিজেদের বন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং বন সম্পদের ওপর তাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছিল। পরবর্তী যে কারণটি রয়েছে সেটি হলো নারীদের জীবনে প্রত্যক্ষ প্রভাব। গ্রামীণ মহিলা যারা ছিলেন

0: বন থেকে কাঠ ও জল সংগ্রহ করতেন। বন ধ্বংসের ফলে তাদের দৈনন্দিন জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছিল। নারীরা এই চিপকো আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেছিলেন। পরবর্তী যে কারণটি রয়েছে সেটি হলো পরিবেশ সম্পর্কে জনসচেতনতা। চণ্ডীপ্রসাদ ভাট এবং সুন্দরলাল বহুগুণার মতো নেতৃস্থানীয় ব্যক্তিদের পরিবেশ সম্পর্কিত সচেতনতামূলক কাজ এবং বিকল্প উন্নয়নের মডেল প্রচার সাধারণ মানুষের মধ্যে বন সংরক্ষণ নিয়ে সচেতনতা তৈরি করেছিল। এরপরে যেটা আসে সেটা হলো চিপকো আন্দোলনের বৈশিষ্ট্য। চিপকো আন্দোলন যেহেতু একটি ব্যতিক্রম ধর্মী ও বহুমাত্রিক পরিবেশ আন্দোলন, এই আন্দোলনের প্রথম যে বৈশিষ্ট্য সেটি হলো পরিবেশ সুরক্ষা ও বন সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ। যেহেতু এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৃক্ষ নিধন রোধ এবং পরিবেশ রক্ষা করা, অর্থাৎ গাছ না কাটা এবং পরিবেশকে রক্ষা করা, এটি ভারতের প্রথম বড় পরিবেশ সচেতনতামূলক আন্দোলনগুলির একটি, যা সুস্থায়ী প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাকে তুলে ধরেছিল। এর পরবর্তী যে কারণটি সেটি হলো ধারাবাহিক প্রতিরোধ। চিপকো আন্দোলনের কোনো আকস্মিক বা বিচ্ছিন্ন প্রতিবাদী আন্দোলন ছিল না। এক্ষেত্রে আমরা বিশিষ্ট সমাজবিজ্ঞানী রামচন্দ্র গুহ তার ইউনিক হোয়াইট উডস গ্রন্থে বলেছেন, বনাঞ্চলের ওপরে তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গাড়োয়াল অঞ্চলের কৃষিজীবী মানুষ ভারতে ব্রিটিশ শাসনকালের সময় থেকে প্রতিবাদ জানিয়ে এসেছে। তিনি মনে করেন চিপকো আন্দোলনকে দরিদ্র কৃষিজীবী মানুষদের ধারাবাহিক প্রতিবাদ প্রকাশের একটি বিশেষ পর্যায় হিসেবে চিহ্নিত করা যেতে পারে। পরবর্তী কারণ ভারতীয় সংস্কৃতি ঐতিহ্যের ওপরে গুরুত্ব আরোপ। যেহেতু এই আন্দোলন ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন, তাই এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আন্দোলনকারীরা চমৎকারভাবে ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্য যেমন সত্যাগ্রহ, আমরণ অনশন, গীতার শ্লোক পাঠ, পূজার্চনা ইত্যাদিকে কাজে লাগিয়েছিলেন। পরবর্তী কারণ নারীদের সক্রিয় ও অগ্রণী ভূমিকা। এই আন্দোলনে গ্রামের সাধারণ মহিলারা স্বতঃপ্রণোদিত হয়ে অরণ্য বাঁচানোর লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন। এক্ষেত্রে বিশিষ্ট পরিবেশবিদ বন্দনা শিবার মতে যে চিপকো আন্দোলনে যুক্ত মীরা বেহেন ও সরলা বেহেন স্থানীয় মহিলাদের সংগঠিত করার ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। এই আন্দোলনকে তাই ইকো ফেমিনিজমের আদর্শ দৃষ্টান্ত বলা যায়। পরবর্তী যে কারণটি আসছে সেটি হলো স্থানীয় জনগণের অংশগ্রহণ। চিপকো আন্দোলন ছিল এক গণভিত্তিক আন্দোলন। এই আন্দোলনে কৃষক, শ্রমিক, নারী ও যুবক, সকল স্তরের গ্রামীণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সাধারণ মানুষ নিজেদের জীবিকা ও পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছিল। তারাই ছিল এই আন্দোলনের মূল চালিকা শক্তি। ষষ্ঠত যে কারণটি সেটি হলো গান্ধীবাদী আদর্শে অনুপ্রাণিত। চিপকো আন্দোলন সরাসরি মহাত্মা গান্ধীর অহিংসা, আত্মনির্ভরতা ও বিকেন্দ্রীকরণের মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত ছিল। চিপকো আন্দোলনের অন্যতম নেতা সুন্দরলাল বহুগুণা গান্ধীজির চিন্তা চেতনার প্রতি গভীর আস্থা ছিলেন। সপ্তমত যে কারণটি আসে পরিবেশ সচেতনতার বিস্তার। চিপকো আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। এই আন্দোলন মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলেছিল এবং পরিবেশ সংরক্ষণকে একটি সামাজিক দায়িত্ব হিসেবে তুলে ধরেছিল। তো আমরা এতক্ষণ যেটা জানলাম সেটা হলো চিপকো আন্দোলন সম্পর্কে দুটোই, পরিবেশ রক্ষার্থে আন্দোলন এবং সামাজিক আন্দোলন, নাগরিক সমাজের আন্দোলন ছিল। এই দুটো আন্দোলনই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাফল্যমণ্ডিত হয়েছিল এবং সেটা আমাদের পরবর্তীকালে যে আন্দোলনগুলি ছিল সেখানে পথ দেখিয়েছিল। তো
1: শেষ হলো বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে শুনলেন নজরুল শতবার্ষিকী বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীতপা দাস এবং অংশগ্রহণে ছাত্রীরা ছিলেন সুষমা রায় এবং সুজাতা রায়। আজ রাষ্ট্রবিজ্ঞানের দ্বাদশ শ্রেণীর পাঠদান করা হল। আকাশবাণী শিলিগুড়ি, এখন বিজ্ঞাপন বিরতি।

0: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী শিলিগুড়ি, শুরু করছি কথায় সুরে। অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফুল সে হাসিতে হাসিতে ছড়ে, জোছনা হাসিয়া মেলায় যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশেরও তারা ত্যাগে গায়। আমার মতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। হাসি শব্দটি বারে বারে ফিরে এসেছে কবিগুরুর লেখনীতে। সত্যি কি হাসি আজ হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে? জীবন বড্ড জটিল পথে এগিয়ে যাচ্ছে। জটিল কি আমরা অর্থাৎ মনুষ্য সমাজে করে তুলছি জীবনকে? নিত্যদিনের অপ্রাসঙ্গিক প্রতিযোগিতা, মাত্রাতিরিক্ত উচ্চাভিলাষ, অর্থনৈতিক অসমতা, মানার মতো শক্তির অভাব, এসব কিছুই কি দায়ী? বাবা মায়েদের অবদানকে মানতে না পারা আগামী প্রজন্ম, সাথে অত্যধিক মানসিক চাপ প্রদান, এসবের কারণে বোধহয় হাসি হারিয়ে যাচ্ছে জীবন থেকে। কথায় সুরেতে আজ আশা রাখব আগামীতে যেন জীবনে ফিরে আসে নির্মল নির্ভেজাল নিশ্চিন্ত হাসি, যা হয়তো দীর্ঘায়ু বা নিরোগ জীবন ফিরিয়ে দেবে আমাদের। প্রতিদিনের মতো আজও কথায় সুরে শুরু করব বাংলা ছায়াছবির গানের সাথে। প্রথম গানটি শুনে নেব গণদেবতা ছায়াছবি থেকে, শিল্পে মান্নাতে।
4: রে বলি

কথায় সুরেতে এতক্ষণ শুনছিলাম বাংলা ছায়াছবির কালো জয়গান, কথায় সুরেতে এবার পালা হিন্দি ছায়াছবির গানের।

0: নামক হালাল ছায়াছবি থেকে পরবর্তী গানটি শুনুন কিশোর কুমার এবং সহশিল্পীদের কণ্ঠে।
1: Mm-hmm.

0: sena.
1: কথায় শুরুতে শুনছেন হেন্দি ছায়াছবির গান। এবারে গানটি শুনুন, চলতি কা নাম গাড়ি, ছায়াছবি থেকে শিল্পী কিশোর কুমার।

আজকের মতো এখানেই দিন আনছি কথায় সুরে আবার আগামীকাল ঠিক একই সময়ে অর্থাৎ বেলা ১২টায় আকাশবাণী শিলিগুড়ি শুরু করছে মহিলা মজলিশ।

0: নমস্কার। মা বোনেদের তো বটেই, সেই সঙ্গে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আপনাদের পুরনো বন্ধু সাহানা শুরু করছি আজকের মহিলা মজলিস। শ্রোতা বন্ধুরা, আজ মহিলা মজলিসের সাহিত্য বাসরের দিন। আপনারা তো জানেনই যে উত্তরবঙ্গের কোনায় কোনায় ছড়িয়ে থাকা বিভিন্ন লেখিকা দিদিদের আমরা আপনাদের সামনে নিয়ে আসি, যারা এতদিন অবধি কোথাও প্রকাশ করেননি যে লেখা, সেই লেখা আপনাদের সামনে ঝুলি খুলে হাজির করেন। আপনাদের ভালো লাগে আর সেই সঙ্গে আমাদেরও মন ভরে ওঠে ভালো লাগায়। আর এই যে দিদিরা তাদের অনুভূতিগুলো সাদা কাগজে কালি কলমের মাধ্যমে প্রকাশ করেন, সেটা কোথাও না কোথাও আপনাদের জীবনচর্যার সাথে মিলেমিশে যায়। আপনারা নিজেদেরকে সেই জায়গায় বসিয়ে সেই আনন্দটা উপভোগ করেন, এটাই বোধহয় আমাদের সব থেকে বেশি পাওয়া। আজকেও মহিলা মজলিসের আসরে, সাহিত্য বাসরে আমাদের সঙ্গে রয়েছেন এক লেখিকা দিদি, যে দিদির কর্মসূত্রে থাকা হয়েছে আসামের চা বাগানে, ফলে বুঝতেই পারছেন তার লেখায় বারে বারে ফিরে এসেছে প্রকৃতি। আর বড় হয়ে ওঠা আসানসোলে, যেখানে কয়লা এবং রুক্ষ প্রকৃতি, তাহলে বুঝতেই পারছেন দু ধরনের প্রকৃতির সাথে মেলবন্ধনে তার যে বিপুল অভিজ্ঞতা, সেটাই উনি আমাদের সামনে নিয়ে এসেছেন ছোট গল্প এবং কবিতার মাধ্যমে। তাহলে আর দেরি না করে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। সঙ্গে রয়েছেন আমাদের নতুন লেখিকা বন্ধু দিদি। বন্ধুই বলছি তার কারণ, দিদি আমাদের কাছে শুধু লেখিকা দিদি নয়, বন্ধু দিদিও বটে, কারণ তার অভিজ্ঞতা আমরা শুনব, তার অভিজ্ঞতায় আমরা সমৃদ্ধ হব। তাহলে শুরু করছি আজকের অনুষ্ঠান। আর সবার আগে আমাদের এই লেখিকা দিদিকে, অর্থাৎ মধুমিতা দিকে, আমাদের আসরে আসার জন্য জানাচ্ছি স্বাগত।
1: ধন্যবাদ। আকাশবাণীর সমস্ত শ্রোতা বন্ধুদের আমার অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
0: তাহলে দিদি, আপনার ঝুলিতে তো নানান ধরনের সম্ভার রয়েছে, আমরা দেখেই নিয়েছি আগে, প্রথমে কি দিয়ে শুরু করছি?
1: আমি শুরু করছি একটি কবিতা, কারণ সদ্য বিগত মাতৃদিবস উপলক্ষে এটি লেখা। কবিতার নাম মাতৃযাপন।
0: আচ্ছা, তাহলে শুনে নি মাতৃযাপন।
1: ভালোবাসা শেষতম কথা যাহাদের, মা নাম তাহাদের হোক। পৃথিবীর দুঃখ শোক বেদনাকে ঢেকে দিয়ে সব হাসি তাহাদের হোক। ফেলা ছড়া ভাঙা চোরা অদরকারি যত পুরনো স্মৃতির শৈশব, খুব যত্নে আগলে রাখে কৃপণ যক্ষের মতো সিন্ধুকের কোণে সেই সব। রাগ ঝগড়া খুনসুটি অভিমানে দুচোখের ছলছল টুপটাপ জল, গল্প ভাতের থালা মুখ ধুয়ে হাত মোছা হলুদ নরম আঁচল, ফোড়নের সুঘ্রাণে তাহাদের পাকশালা ভরে থাকে অষ্টপ্রহর, চন্দন সাবান গন্ধ স্নান শেষে ম ম করে ঘর। যাহাদের নারী চিহ্ন কুণ্ডলিত জন্ম নাভিপাকে পোড়াতেই পারে না দাহক, দুই হাত দশভুজা তবু ভয় বুকে নিয়ে মেলে রাখে সহস্র চোখ, আকাশে মেঘের মতো তাহাদের কোলে থাক সন্তান নিঃসংকোচে, জীবন সিঞ্চন করে ঘাম রক্ত স্নেহ দিয়ে তাহারা আনন্দে থাক বেঁচে। একদিন নয় হোক প্রতিদিন আমাদের নিঃশব্দ মাতৃযাপন, ভালোবাসা শেষতম কথা যাহাদের, সেই মা নাম প্রিয় উচ্চারণ, মা নাম প্রিয় উচ্চারণ।
0: বাহ, খুব ভালো লাগলো কবিতাটা। আর কোনো একটা দিন মাকে তো ডেডিকেট করাটা মনে হয় খুব একটা অর্থপূর্ণ হবে না, তার কারণ প্রত্যেকটা দিনই মায়েদের। আর আমার যে অগণিত শ্রোতা বন্ধুরা যাদের মধ্যে মারা রয়েছেন, তাদের সবার জন্য রইল মাতৃযাপনের মাধ্যমে আমাদের নমস্কার। চলে যাচ্ছি পরবর্তী কবিতায়।
1: আমি শান্তিনিকেতনে পড়াশোনা করেছি।
0: আচ্ছা,
1: রবি ঠাকুরকে নিয়ে তো অনেক কবিতা আছে, অনেক গুরুগম্ভীর কবিতা আছে, কিন্তু একটি বাচ্চার চোখে কীরকমভাবে রবি ঠাকুর ভীষণ আপন হয়ে ওঠেন, একটা ছোট্ট ছড়া রয়েছে তার জন্য।
0: একদম, শুনেন,
1: সেটি পড়ছি। এটি রবি ঠাকুরকে মেসেজ। রবি ঠাকুর, রবি ঠাকুর, এসো আমার বাড়ি, মাকে এসে বলো আমিও কবিতা লিখতে পারি। এই যে দেখো অঙ্ক খাতার যেখানে শেষ পৃষ্ঠা, এখানেই তো করেছিলাম কবিতা লেখার চেষ্টা। সেই থেকে মা আমায় নিয়ে করছে হাসাহাসি, জেনে গেছে বাড়ির সবাই, মামা পিসি মাসি, তুমিও তো সেই ছোটবেলায় লিখেছিলে ছড়া, আমার মতো তোমারও তো ভালো লাগতো না স্কুলে পড়া। বইয়ের পাতায় বাঁধা ধরা একই চেনা গল্প মোটেই ভালো লাগে না আমার, কেউ বোঝে না অল্প। ক্লাসের পড়া আমার মাথার ওপর দিয়ে ওড়ে, পড়াশোনার ভয়ে বন বন আমার মাথা ঘোরে। ভুল করলেই দিদিমণি কান ধরে দেন সাজা, বলেন দাঁড়া বেঞ্চের ওপর, দেখবি কেমন মজা। অঙ্ক আমার ভাল লাগে না, ফর্মুলা কি কঠিন, জ্যামিতির সব জটিল ধাঁধায় দুঃখে কাটে রাত দিন। মন ভালো হয় দেখলে শিমুল জারুল পলাশ ডালে, ভোরের হাওয়া আলতো ছোঁয়ায় ফুল ফুটিয়ে দিলে। সারা দুপুর যে আকাশে উঠতে থাকে গাঙচিল, সন্ধেবেলা সেই আকাশেই লক্ষ তারার ঝিলমিল। ধানের ক্ষেতে নদীর জলে আনমোনা ঢেউ খেলা, দেখবো আমি দু চোখ মেলে কাটবে কখন বেলা। অমলের মতো আমিও বসে থাকব, লিখব কবিতাও। রবি ঠাকুর তুমি শুধু মাকে বলে দিয়ে যাও।
0: খুব ভালো লাগলো কবিতাটা, বোঝাই গেল যে দিদি শান্তিনিকেতনের ছাত্রী। এর আগে 25শে বৈশাখে রবীন্দ্র জন্মবার্ষিকীতে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম যেখানে জীবন স্মৃতি থেকে একটু উদ্ধৃতি দেওয়া ছিল, এবং সেখানে আমরা দেখেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের মাস্টারমশাই বলেছিলেন যে আজকে স্কুলে যাওয়ার জন্য কাঁদছ, এরপরে দেখবে স্কুলে না যাওয়ার জন্য কাঁদতে হবে। ঠিক সেটারই প্রতিফলন দেখতে পেলাম দিদির এই লেখাটাতে, কাজেই আমাদের খুবই ভালো লাগলো কবিতাটা শুনে। চলে যাচ্ছি পরের কবিতাটায়। যেহেতু দিদি শান্তিনিকেতনের ছাত্রী, তাই তার লেখার প্রত্যেকটা ছত্রে ছত্রে রয়েছে রবি ঠাকুরের গানের রাগের ছন্দের স্পন্দন। তাহলে শুনে নি পরের কবিতাটা।
1: পরের কবিতার নাম রাগরঞ্জনী। এবারও ভঙ্গুর সময়, অন্ধকার গোপন দিনকাল, যেন অসাবধান হলেই ঝনঝন করে ভেঙে পড়বে কাঁচের প্রাসাদ, খসে পড়বে অভয় ছায়া ছাদ, শিমুল তুলোর মতো এক মুঠো অভিমানী বাতাসে ঠিকানা ভুলে উড়ে যাবে তাসের বিনতি ঘর। কাল নাক পাশে চূর্ণ হবে কুবো পাখির পালক বুক, শেষে ঝড় উঠবে বেসামাল। তারপর তারপর জ্যৈষ্ঠের শেষ প্রদোষে ফিরে আসবে একলা চলার পরিযায়ী গান, সামা গামা ধানিসা, আরোহ অবরোহ চুঁইয়ে পড়বে বাগেশ্রীর চিবুক বেয়ে। ধ্বনি আর প্রতিধ্বনির জুড়ি মিলিয়ে আমি তানপুরা বেঁধে নেব রাত্রির গভীর জামে, তুমি দেখে নিও, তুমি দেখে নিও, এই চিতাভস্মের আগুন রাঙা আংরাখা থেকে জেগে উঠবে জলসিজ মেঘ, নদী সঙ্গমে পিপাসা মেটাতে আবার আসবে চিত্রল হরিণের দল, দীঘল চোখ মেলে তারা স্বর্গ পাখির গান শুনবে, মল্লারের বর্ষা বিতানে বাঁশি বাজাবেন শ্যামসখা, মীরাবাই নেচে উঠবেন এরই ম্যায় তো প্রেম দিওয়ানি, রাধা সোহাগী রাসমঞ্চে নূপুর বাজবে ছুম ছুম, আমরাও ভেসে যাব চাঁদ জোয়ারের রূপ টানে, দেখে নিও। ফুলের সাজে সবুজের বাসর গেঁথে নেব আরামের অরণ্যমালায়, বিন্দু বিন্দু ঘরকন্যা জড়িয়ে থাকবে উঠোনের ঈশান কোণের কুমড়ো লতাটিতে, মাটি খুঁড়ে আদর বিছিয়ে দেব বিহানবেলায়, ধিমি ধিমি আছে কয়েক আঁচলা দুঃখ পুড়িয়ে সে ছাই চাপা রাখব দেশ রাগের শুদ্ধ আর কোমল নিষাদে, টুং টাং বেজে উঠবে বাউলি একতারা, সুরবিলাসী ভোরের সামগানে ঢেউ উঠবে অপার দরিয়ায়, তুমি দেখে নিও। অবশেষে ক্ষণভঙ্গুর এই অকালবেলাকে শুকনো পাতার মতো গুঁড়িয়ে দিতে দিতে মহাকাল শেষ হাসি হাসবেন, তুমুল বুভুক্ষার সুরবাহারে বাজবে জয় জয়ন্তী, টরি কলাবতী, বৃষ্টিতে ভিজে নৈরিত পাথার হবে লজ্জা শস্যবতী, অবাক শিশুটি ভরা পেটে রাগরঞ্জনী শুনতে শুনতে ঘুম যাবে, তুমি দেখে নিও।
0: বাহ, একটা ছন্দের ঝংকার যে কথাটা বলেছিলাম ঠিক সেইভাবেই আমাদের এই কবিতাটা শেষ হলো। এবারে দিদির ঝুলিতে আমি জানি যে গল্প আছে, অনুগল্প রয়েছে, তাহলে একটু স্বাদবদল হোক, কবিতা থেকে আমরা চলে যাই গল্পে।
1: একটা ছোট্ট গল্প আছে, গল্পটির নাম সোফি। ভূতের গল্প অনেক আছে চা বাগান নিয়ে, তো এই গল্পটি আমি কোনো এক সময় এই ধরনের একটি গল্প কারো কাছে শুনেছিলাম, তো সেটি আমি একটা ছোট্ট গল্পের রূপ দিয়েছি।
0: বেশ।
1: মা মা মাম্মাম, শিগগির এসে দেখো, সোফি না দেওয়ালে হাঁটছে, ছুটে এসে আমার মেয়ে বিনি জানালো। তাই নাকি, সোফি দেখছি রীতিমতো সুপার গার্ল, তুমি সোফির সঙ্গে এখন খেলা করো, আমার একটা কাজ আছে, পরে আমি আসবো, ঠিক আছে? বিনির বাবা আসামের একটি চা কোম্পানিতে চাকরি করেন। দিন সাতেক হলো আমরা আরেকটি চা বাগানে এসেছি বদলি হয়ে। সুন্দর দোতলা বাংলোটি প্রায় 100 বছরের পুরনো। শোবার ঘরের লাগোয়া বাচ্চাদের ঘর, সেখানে উঁচু একটা জানলার বাইরেই মধুমালতীর ঝাঁকড়া লতা দেওয়াল মেয়ে উঠেছে। থোপা

0: থোপা ফুলের মিষ্টি গন্ধ ম ম করে সন্ধে থেকে। ব্যস্ত থাকায় বিনির কথায় তখন মন দিতে পারিনি। নতুন জায়গা, ওর বন্ধু সফির সঙ্গেও আমাদের পরিচয় হয়নি এখনো। কয়েকদিন আগে অবশ্য বিনির বয়সী ছোট্ট একটি মেয়েকে বসার ঘরে এক ঝলক দেখেছিলাম। ফর্সা, সুন্দর, অদ্ভুত মায়াভরা নীল চোখ। ভাবলাম বাগানের অ্যাসিস্ট্যান্ট ডেভিডের মেয়ে হবে। ওদের সঙ্গেও আলাপ হয়নি এখনো আমাদের। কাল ছিল বিনির জন্মদিন। সকালে স্কুল থাকায় সব গিফটের প্যাকেট খুলে উঠতে পারেনি বেচারি। সন্ধেবেলা নিজের ঘরে সেগুলোই খুলছিল বিনি। তখনই এসে ও জানিয়েছিল যে সফির দেওয়ালে হাঁটতে পারে। বিনি এরকম অদ্ভুত কথা বলে মাঝে মাঝে, তাই এ গল্পে কান দিইনি তেমন। কাজ শেষ হতে পায়ে পায়ে গেলাম বিনির ঘরের দিকে। ওর গলার আওয়াজ ভেসে আসছে, গল্প করছে মনে হলো কারো সঙ্গে। দেখলাম মেঝেতে বসে নতুন একটা বার্বি ডল নিয়ে খেলছে। কার সঙ্গে গল্প করছিলি মামনি? জিজ্ঞেস করলাম বিনিকে। সফির সঙ্গে, তোমার পায়ের শব্দ পেয়েই এক্ষুনি চলে গেল। মা, সফি কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, ওকে আমার একটা বার্বি ডল এখন গিফট দিয়েছি, খুব খুশি হয়েছে। শুনে হঠাৎ খটকা লাগলো মনে। আমি তো দরজা দিয়েই ঢুকলাম, তাহলে সফি কোন দিক দিয়ে বেরোলো? সে মুহূর্তে বিনিকে কিচ্ছু বললাম না, কিন্তু মনের খচখচানিটাও গেল না। খোলা জানলা দিয়ে মধুমালতি ফুলের গন্ধ ঝাঁপিয়ে আসছে ঘরে। বিনিকে রাতের খাবার খেতে পাঠিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম ঘরের মাঝখানে। হঠাৎ এ কি, আমি কি ভুল দেখছি চোখে? চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি দেওয়ালে ছোট্ট ছোট্ট কাদা পায়ের ছাপ ফুটে উঠছে, যেন কেউ দেওয়াল বেয়ে ওপর দিকে হাঁটছে। জানলার চৌকাঠ অবধি এসে সেই ছাপ শেষ হলো। কানে এলো ছোট্ট মেয়ের গলার চাপা হাসির শব্দ। আতঙ্কে কাঁটা দিল গায়ে, মাথাটা ঝিমঝিম করে উঠল। তারপর আর মনে নেই কিচ্ছু। চোখ খুলে দেখলাম বিছানায় শুয়ে আছি, সামনে বিনির বাবা আর বাগানের ডাক্তারবাবু। একটু একটু করে মনে পড়ল সব। বিনি কোথায়? ধর্মর করে উঠে জিজ্ঞেস করলাম। বিনিকে ওর ঘরে যেতে দিও না, ওখানে কিছু আছে। কি আছে? জানতে চাইলেন ওরা দুজনেই। বললাম সফি আছে ওখানে। সকালে বাইরে গিয়ে দেখা গেল ছোট্ট ছোট্ট পায়ের ছাপ জানলার নিচে গিয়ে মধুমালতির গোড়ায় শেষ হয়েছে। লোক ডেকে মাটি খুঁড়তেই বেরোলো একটা টিনের তোবড়ানো বাক্স। মরচে ধরা তালাটা ভেঙে দেখা গেল ভেতরে একটা কঙ্কাল, ছোট্ট কোনো বাচ্চার। তার পাশে রাখা একটা নতুন বার্বি ডল। কঙ্কালের আঙুলের হাড়ে জড়ানো একটা তাবিজ, তাতে লেখা বুধরাম। বাংলোর সেই সময়কার মালিক বুধরামের নাতি এখন এই বাংলোরই মালিক। তার কাছে খবর পাওয়া গেল ওর দাদু বুধরাম আর ইহজগতে নেই, শেষ বয়সে বদ্ধ উন্মাদ হয়ে গেছিল। দাদির মুখে শুনেছে সে সময় বুধরাম নাকি সারাদিন আতিপাতি করে কোনো তাবিজ খুঁজত, বিড়বিড় করত, বহুত পাপ করলু, বহুত পাপ করলু, বহুত, আর মাথা চাপড়াত। পুলিশ অনেক পুরনো রেকর্ড ঘেঁটে কিছু তথ্য বের করে জানালো, মিস্টার উডস নামে একজন একসময় এই বাগানেরই ম্যানেজার ছিলেন। ওরই মেয়ে সফি রহস্যজনকভাবে হারিয়ে গেছিল, অনেক খুঁজেও হদিশ পাওয়া যায়নি। এইসব খবর পেয়ে ইংল্যান্ড থেকে মিস্টার উডসের পরিবারের লোকজন এসেছেন। সফির দেহাবশিষ্টকে নতুন কফিনে ভরে মাটির বুকে শুইয়ে দেওয়া হচ্ছে আজ। সাবধানে বিনির দেওয়া বার্বি ডলটাও শুইয়ে দিলাম সফির পাশটিতে। সারাদিন কেটে গিয়ে এখন রাত গভীর হয়েছে, ঘুম আসছে না আজ আর, মনটা ভারী হয়ে আছে। ভাবছি সফির কথা, কি অসহায় মৃত্যু ছিল শিশুটির। হঠাৎ যেন শুনতে পেলাম কানের পাশে কে যেন বলে উঠল, থ্যাংক ইউ আন্টি, লাভ ইউ সফি, বললাম আমিও। তখন চাঁদের আলো ভাসিয়ে নিচ্ছে ঘর, মধুমালতির সুগন্ধ বয়ে এক ঝলক ঠান্ডা হাওয়া বয়ে গেল পাশ দিয়ে। সফি যেন নরম কচি হাতে ছুঁয়ে গেল আমায়।
1: খুব সুন্দর লাগলো গল্পটা। আর এই গল্পটা যখন আপনারা শুনছেন শ্রোতা বন্ধুরা, ঝিম ধরানো দুপুরে শুনতে যতটাই আকর্ষণীয় ঠিক ততটাই ভালো লাগতো যদি এই সময়ের ঝমঝমে বৃষ্টিতে সন্ধেবেলা শোনা যেত। কিন্তু গল্পের যে আবেদন, বিশেষ করে শেষ দুটো লাইন আমাদেরও স্পর্শ করে গেল। তাহলে চলে যাচ্ছি এই যে গল্পের রেশ, এই রেশটাকে ছিন্ন করতে ইচ্ছে করছে না, কিন্তু একটু অন্য ধরনের গল্পে চলে যাচ্ছি পরের গল্পে।
0: পরের গল্প রাধাচূড়া। কদিন লাগাতার বৃষ্টির পর আজ মাখনরঙা রোদের হালকা পরত জমেছে বারান্দা সবুজাভ রেলিংয়ে। নিজের শরীর গলানো আরাম ভরা ওম দিয়ে খুশি খুশি গাছপালাগুলোকে চিকন বালাপোষের মতোই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে রোদটা। গত 4-5 দিন ধরে এই মেঘলা বিষণ্ন আবহাওয়া যেন এক ভীষণ গম্ভীর মন খারাপের মেলা বসিয়ে রেখেছিল চারপাশে। আর সে কারণেই সুহানির মনটাও কদিন যাবৎ একেবারে উল্টো খাতে বইছিল। সবসময় কেমন একটা ভয় ধরা গুমোট স্যাঁতস্যাঁতে বাতাস বুকের ভেতর চেপে বসে থাকত। সারাদিন ধরে সে তিনতলা শ্যাওলা রঙা জানলাটার গ্রিল আঁকড়ে বৃষ্টির দাপুটে নাচানাচি দেখত কেবল। অবশেষে আজ সকালে উঠে দেখে বারান্দায় কে যেন এক ঝুড়ি সোনালি রঙের ঝকমকে তরল আলো উপুর করে দিয়ে গেছে। শ্বেতপাথরের এক ফালি বারান্দা জুড়ে সেই রোশনি তীর তীরে স্রোত গড়িয়ে যাচ্ছে এপাশ থেকে ওপাশ, আর তারই ভেতর ছায়া হয়ে ডুবসাঁতার কাটছে ঝিরিঝিরি পাতার উড়ুনি গায়ে দেওয়া কৃষ্ণচূড়া গাছটা। এখন সুহানি তাই দেখছে মন দিয়ে, খুব ভালো লাগছে ওর। এতদিন পর রোদের দেখা পেয়ে নিমেষে মনটাও বেশ চনমনে হয়ে উঠেছে। ওর বন্ধু বা সখা যাই বলো, কৃষ্ণচূড়া গাছটারও যে এই রোদ্দুর ভরা সকালটা খুব ভালো লাগছে তা সুহানি বুঝতে পারছে বেশ। আর তা হবে নাই বা কেন, দুজনে যে এক প্রাণ এক মন হয়ে গেছে আজকাল, ঠিক যেন লায়লা মজনু, যেন রামচণ্ডীদাস বা রাধা কৃষ্ণ, একজনের ভালো লাগা বা মন্দ লাগা সবই আরেকজন দিব্যি টের পায়। রোদ্দুর খাকি পিসি ঠাম্মা আদর করে এই নামেই ডাকেন সুহানিকে। সত্যি রোদ না খেলে যেন ওর আজকাল কিছুতেই খিদে মিটতে চায় না। অবশ্য বর্ষাকালটাও সুহানির ভারী প্রিয়। রুমঝুম টিপটাপ বৃষ্টি ছাটের মণিমুক্ত বারান্দায় টবের পাতাবাহারি গাছগুলোকে ছুঁয়ে যখন ওর গায়ে এসে পড়ে, তখন মনটাও যেন অমনি রাধাচূড়ার কচিপাতার মতন খিলখিলিয়ে ওঠে, গাঢ় পান্না রঙের ঘোর লাগে চোখে। অবশ্য সুহানি ছাড়া আর কেউ সেসব দেখতে পায় না, বুঝতেও পারে না, চায়ও না হয়তো। আজকাল সুহানি সবেতেই বড় উদাসীন, সাজতে বললে সাজে না, পিঠ ছড়ানো একঢাল কোকড়ানো চুল তার সেই যাকে বলে মেঘের মতন। তা মেয়ে কিছুতেই আঁচড়ায় না, বাঁধেও না, কেবল বারান্দায় বসে দেখে কেমন করে কৃষ্ণচূড়া গাছের অগন্তি পাতায় আলো খেলে, ছায়া দোলে ধিমি ধিমি রোদের আঁচমাকে সারা শরীরে। স্নান করতেও সুহানির প্রবল অনীহা, তবু মাঝে মাঝে স্নান সেরে এক একদিন সুহানি মাকে লাজু ঘেঁষে বলে, মা আমায় তোমার সেই সবুজ শাড়িটা আর ম্যাচিং সবুজ ব্লাউজ পরিয়ে দেবে? মা বলেন, কেন দেব না, নে না, এই তো। তারপর শাড়ি পরা শেষ হলে আয়নায় নিজের মুখ দেখে দুই ভুরুর মাঝে পূর্ণিমা চাঁদের মতো মস্ত একটা সবুজ টিপ লাগায় সুহানি। দোকানে দুটো পান্নার বাহারি টপ, গলায় সবুজ পুতির মালা আর দুহাতে সবুজ কাঁচের চুড়ির গোছা পরে নেয়। হাত বাড়িয়ে বার কয়েক রিনঠিন করে বাজিয়ে নিজের মনেই হেসে ওঠে। তারপর ভেতরে বাইরে সবুজে সবুজ ময় হয়ে বারান্দায় রোদনি কোনো মেঝেতে একমাঠ ঘাসের মতো গা বিছিয়ে সারা দুপুর শুয়ে থাকে সুহানি। মা ডাকেন, ভাত খাবি আয় সুহানি। সুহানি বলে, যাচ্ছি তো, এই দেখো না কত রোদ, সেটাই তো আমার খাবার, তুমি জানো না। রোদ গড়িয়ে ক্রমশ আহ্লাদি বিকেল নামে সুহানিকে দেখে বাদামি বাকলে রাংরাখা আর সবুজ মুকুট পরা ঋজুদেহি কৃষ্ণচূড়া তার সুদীর্ঘ ছায়া মেলে মুচকি হেসে বলে, এই তো আমার সবুজ পরি, আমার সুহানি, আমার আদরের রাধাচূড়া সই। জানো তো আজ পূর্ণিমা, সন্ধ্যায় পাগল করা চাঁদনি রূপলি আলোর ফুল ফোটাবে, সেই চাঁদ সোহাগের রেণু মেখে কাছে এসো কিন্তু, তুমি আমার কাঁধে মাথা রাখবে আর আমি তোমায় আগলে রাখবো দুহাতে। কত গল্প জমে আছে বলার জন্য, বাঁশিতেও নতুন সুর বেঁধেছি তোমাকেই শোনাবো বলে। আজ আমাদের কল্প সোহাগ রাত্রিযাপন, এসো সুহানি পাশে বসো। হাওয়ার দুষ্টুমিতে আচমকা দুয়ে দুজনকে ছুঁয়ে গেলে ডালে ডালে কাঁপন লাগবে আমাদের। সুহানি চোখ বুঝে মনে মনে গাছের সবুজ পাতায় হাত রাখে, কুঁড়ি বৃন্ত ফুলকে ছুঁয়ে ভ্রমরের মতো গুনগুন করে। সুহানির অসুখ, সে আর আগের মতো নেই। ওর মস্তিষ্কের ভেতর কে যেন সব নিয়ম ভেঙে ফেলেছে, মন বাধা নিষেধ মানে না কোনো, কোথায় যেন নিজেকে হারিয়ে ফেলেছে মেয়েটা। সবাই ভাবে ওর বুঝি ভারী কষ্ট, কিন্তু সুহানি নির্বিকার, গাছেদের কত কি সইতে হয় তা কি সে জানে না? শোনো গো তোমরা, আমি সব জানি, সেদিন আড়াল থেকে শুনেছি ডাক্তার জেঠু বাবাকে বলছিল, আই এম সরি টু সে, সুহানি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, ক্রমশ সেটা আরও বাড়তে পারে, তবে ওষুধপত্র নিয়মিত খাওয়ালে হয়তো ভালো হয়ে উঠলেও উঠতে পারে। রাতে জানলার পাশে সুহানির জ্যোৎস্নানিকানো বিছানায় কৃষ্ণচূড়া ছায়া ধরা দেয়, দুজনে ফিসফিস করে কথা বলে। এই চুপিসার অভিসারে ভীষণ মজা, চাঁদ ভাসা বিছানাটা তখন যেন ব্রজের মাধবী কুঞ্জ। কিন্তু রোজ আর হয় কই, কেবল পূর্ণিমা আর তার আশেপাশের চাঁদনি রাতগুলোই যা ভরসা। অন্য সময় হিংসুটে চাঁদ নিজেই মুখ ফিরিয়ে থাকে বলে বড্ড রাগ হয় সুহানির। এমন রাতে কৃষ্ণচূড়া সখাকে একবার ছুঁয়ে দেখো, তোমরাও আগল ভাঙা পাগল হবে আমারই মতো, বলে সুহানি। আসলে একটা গাছ হয়ে যাচ্ছি গো আমি, গাছ, সবুজ পাতায় ভরা রাধাচূড়া গাছ। রোজ বারান্দায় সকালের রোদে পিঠ পেতে বসলেই বুঝতে পারি আমার শরীরে শালক সংশ্লেষ হচ্ছে। সবুজ কোষাগার মহানন্দে সূর্যে তেজস্কণা শুষে নিচ্ছে, প্রাণ সম্পদে ভরা খাদ্যরস ছড়িয়ে পড়ছে আমার ভিতর মহলে আনাচে কানাচে। আসলে ডাক্তার জেঠু মানুষ নিয়ে কারবার, তো তাই গাছের তত্ত্ব ধরতে পারেনি, সহজেই সবাইকে বুঝিয়ে দিয়েছে আমি পাগল হয়ে যাচ্ছি, আর তারাও সেটাই চোখ বুঝে মেনে নিচ্ছে। কেউ দেখতে পাচ্ছে না আমার সারা গা কচি সবুজ পাতায় ছেয়ে যাচ্ছে, হাওয়া দিলে কেমন ঝিরিঝিরি গান গাইছি আমি, কুড়িদের সারা পাচ্ছি দূর থেকে, বলছে আসছি, আর একটু ধৈর্য ধরো গো গাছপালা, আর একটু। বলো দেখি এগুলো কি পাগলের লক্ষণ? পাগলরা কি গাছ হয় নাকি গাছেরা পাগল হয়? তাহলে কেমন করে পাগল হলাম আমি? সুহানি দেখেছে ওর হাতে পায়ে বুকে আজকাল যেন ফিকে সবুজ রং ধরছে। ব্যালকনিতে ঝুঁকে পড়া কৃষ্ণচূড়ার ফুল ভরা ডালে হাত বুলোতে গিয়ে আজ আচমকা শরীর জুড়ে যেন লতা বিতানের আবেশ টের পেল। কি আরাম, কি আরাম! সে ঝপ করে অমনি রাধাচূড়া হয়ে গেল যেন, হাত বাড়িয়ে সুঠাম ডালটাকে বুকে জড়িয়ে ধরে। সে বলে, ওগো তোমরা শুনছো, তোমাদের সুহানি এতদিনে সত্যিই গাছ হয়ে গেল, আর কেউ তার সখার কাছ থেকে তাকে আলাদা করতে পারবে না, কারো কোনো ওষুধই আর কাজে লাগবে না। যাও, তোমাদের কাউকে আর চাই না আমার। আজ আবার পূর্ণিমা, ঝুলন উৎসব হবে, আমার সখার পাশে বসে ঝুলন দুলবো আমি, সে বাঁশি বাজাবে, আমি প্রাণ মন ভরে শুনব, আজ আমাদের মিলন হবে গো। তোমরা ঝুলন বাসর সাজিয়ে দিও দোলন চাপার ফুলে। বিকেল নেমেছে নিয়ম মেনে, এসেছে ঝুমঝুম বৃষ্টি। চুপি চুপি ঘর থেকে বেরিয়ে কৃষ্ণচূড়ার বুকে মাথা রেখে গাছ পাগলে সুহানি আপাদ নখর ভিজতে থাকে। তার মূল কাণ্ড শাখা প্রশাখা বাকল ভিজিয়ে অজোর ধারায় শ্রাবণ নামে, আর তার কৃষ্ণচূড়ার সুঠাম শরীর ধুয়ে রাতভোর জল ঝরতে থাকে। রাধাচূড়ার বৃন্ত কুসুমিত হওয়ার অপেক্ষায় দিন গুনে। আজ তার হাতের মুঠোয় কৃষ্ণচূড়ার কয়েকটা বীজ, বারান্দার টবের মাটিতে যত্ন করে রেখে দেয় তাদের। ঝুঁকে পড়া কৃষ্ণচূড়ার ডাল থেকে টুপটাপ জল তাদের নিষিক্ত করে চলে সারা রাত। দিন কেটে যায়, তারপর একদিন আবার সবুজ সাজ পরে সুহানি, যেন নতুন পাতা ভরা ডাল, পায়ে পায়ে বারান্দায় আসে, বুক জুড়ে দামামা দৃমি দৃমি রোল, বলে আজ আবার আমি রাধাচূড়া। এই দেখো সখা, সুহানি আজ বড় শান্ত, এই দোয়েল ডাকা ভোরের মতোই স্নিগ্ধ। আনমনে ধীরে ধীরে বলে সে, একটু জল দেবে আমায়? কতদিন জল খাইনি, বড় তেষ্টা পেয়েছে, জল দাও, আমি কৃষ্ণচূড়া সখার বীজকে লালন করব মা। সুহানি বারান্দায় এসে সেই বীজ পুঁতে রাখা টবটায় খুঁজতে থাকে প্রাণের সন্ধান। ঠিক তখনই সেই টবে বাহির খোলস ছিঁড়ে কৃষ্ণচূড়া প্রাণটি বীজপত্র মেলে দেয়। ভোরের মেদুর হাওয়া চকিতে ছুঁয়ে যায় তাদের, সুহানিকে তার নতুন জীবন হাতছানি দিয়ে ডাকে। এক অপার্থিব রশ্মিতে বিলোল হয়ে উঠে চারদিক, নবজন্ম হয় সুহানির। কৃষ্ণচূড়ায় দোল দিয়ে যায় বাতাস, ফিসফিস করে সুহানিকে ডাকে সে, রাধাচূড়া, রাধাচূড়া, এসো।
1: শ্রোতা বন্ধুরা, আমরা যখন গল্পটা শুনছি তখন আর আমাদের সময় এবং জায়গার কোনো রকম অনুভূতি আমাদের ছিল না, মনে হচ্ছে আমরা সেই সুহানি হয়ে গেছি, আমাদের মনের ভেতরে এক একজন সুহানিকে আমরা লালন পালন করছি। আপনাদের অনুভবও কি তাই বলছে? তাহলে শুনে নি আমরা পরবর্তী গল্প, তবে এবার গল্প নয়, চলে যাচ্ছি পরবর্তী কবিতায়। কিন্তু তার আগে আমরা একটু ব্যক্তিগত আলোকচারিতায় যাব মধুমিতাদির সাথে। আমরা শুনেছি মধুমিতাদির বেড়ে ওঠা আসানসোলে পড়াশুনো শান্তিনিকেতনে এবং তারপরে বিবাহসূত্রে আসামে। তাহলে এই যে বিস্তৃত একটা সময় বিভিন্ন জায়গায় কাটিয়েছেন, শুনে নি সেখানকার কিছু অনুভূতির কথা। আমার মনে হয় সেগুলো সবটাই তার লেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন।
0: শান্তিনিকেতনে কি বলবো, রবি ঠাকুরের পায়ের ধুলো আছে যেখানে সেখানে আমাদের বড় হয়ে ওঠা, কলেজে পড়া, তারপরে প্রায় ১২ বছর আমি শান্তিনিকেতনে ছিলাম। শান্তিনিকেতনের হাওয়া বাতাস সব আমার ভেতরে যেন সম্পৃক্ত হয়ে আছে। তার তুলনায় কিছুই নই আমি, কিন্তু তবুও যেন কোথায় একটা তার চরণ ছুঁয়ে যাই সবসময়। যদিও আমি বিভিন্ন চা বাগানে আমার স্বামীর চাকরি সূত্রে ঘুরতে হয়েছে, কিন্তু আমি স্কুলে চাকরি করেছি আমার জীবনের অনেকটা সময়ে, তো সেই সূত্রে অনেক বাচ্চাদের দেখেছি এবং তাদের কাছে অনেক কিছু শিখেছি। কিন্তু চা বাগানে যে প্রকৃতির কাছে আমার অনেকখানি ঋণ, সেটা অনেক সময়ই আমার ছোটোখাটো লেখায় প্রকাশ পায়। একটা কবিতা রেখেছি এখানে, কবিতাটির নাম নিজস্ব। এটি আমার নিজস্ব ভাবনা চিন্তার ফসল, কিন্তু তার মাঝখানে কোথায় যেন চা বাগানের সবুজ আভা ঢুকে আছে।
1: একদম।
0: কবিতার নাম নিজস্ব। নিয়ে যাব অনুসঙ্গে সবুজের সমস্ত আলো, স্বর্ণচাপা, দারুচিনি, লেবু ফুল, অমল সুবাস, মাটি রং ভালোবাসা, মেঘ ভাসা ভোরের মতন, চা বাগান, ছায়াগাছ, সম্পৃক্ত বিকেল, সে এক সম্পূর্ণ তালমেল। শরতের রোদ মাখা চিকরাশি, অশোকের সার, পাতার গালিচা আর কুয়াশায় হৈমন্তী বিস্তার, বসন্ত বৌরি, ঘুঘু, কোকিলের ঘর ছাড়া ডাক, আশ্চর্য সঙ্গী হয়ে আগামীতে থাক। একটি কবিতার শুধু পংক্তি সংগ্রহ, অতীত আবহ নিজস্ব রোজ নাম চায়, একা রয়ে যায়।
1: বাহ, এটাও খুব ভালো লাগলো একটা কবিতা। শ্রোতা বন্ধুরা, আর সময় প্রায় শেষ, আমাদের তো এই অনুষ্ঠান ছেড়ে যেতে ইচ্ছে করছে না। দিদির কাছ থেকে আরও অনেক লেখার আমাদের শুনে নিতে ইচ্ছে করছে, কিন্তু সময় তো শেষ, তাই যেতে তো হবেই। যাওয়ার আগে শুনে নি এই কবিতাটি।
0: পরের কবিতা অনিকেতের প্রতি। আমাদের জীবনে অনেকটাই চলার পথ বাকি রয়ে যায়, শেষ হয়ে তবু শেষ হয় না, সেটুকুই রয়েছে এখানে। আরেকটা নতুন সকাল, আরও কিছু নিঃশ্বাস, বাতাস, বহু বর্ণ, গন্ধ আর সুখ দুঃখের মন্দ্র ঐকতান, হৃদয়ের তারে বাজে অধরা অলৌকিক সুর। অনিকেত, পথ চলো, পথ চলো, কি হবে জেনে, এই আসা যাওয়া বাকি আরও কত দূর। পথের দুপাশে ঘিরে আছে নাম জানা অথবা অজানা যত ফুল আর ফল, অচেনা মুখের হাসি, শিশুদের অনাবিল খেলাধুলো, প্রিয় তান, খুশির কলরব উচ্ছল। দেখো, সব ছিল, আছে, আগামী দিনেও থেকে যাবে, সকালের সূর্যোদয়ে প্রতিদিন প্রাণ ফিরে পাবে, যতই আসুক ঘিরে কাল বৈশাখী। অনিকেত, পথ চলো, এখনো অনেক গান বাকি, অনিকেত, পথ চলো, এখনো অনেক কথা বাকি, অনিকেত, পথ চলো, এখনো অনেক গান বাকি।
1: খুব ভালো লাগলো। অনুষ্ঠানের সমাপন বোধ হয় এর থেকে ভালো কিছু হতে পারতো না। তাহলে শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই অনুষ্ঠান? আশা করি ভালো লেগেছে। আমরা ফিরে আসব মহিলা মজলিশের অন্য কোনো দিনে, অন্য কোনো পর্বে। আর যাবার আগে আমাদের দিদিকে জানাচ্ছি আমাদের আসরে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।
0: নমস্কার।
2: শেষ হলো মহিলা মজলিস, উপস্থাপনায় শাহানা বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় সংবাদ।

0: পুরস্কার সম্মানে ভূষিত করেছেন। গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে আজ এই উপলক্ষে বিশেষ কুচকাওয়াজের আয়োজন হয়। পুরস্কারপ্রাপ্ত হিসেবে দেশের পঞ্চদশ রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় রাজ্য হিসেবে সিকিম এই স্বীকৃতি অর্জন করেছে। অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুলিশ বাহিনীকে আরও বেশি নাগরিক কেন্দ্রিক হওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, মানুষের বিশেষ করে মহিলা দরিদ্র এবং শিশুদের সঙ্গে আচরণ করার সময় পুলিশকে অবশ্যই আরও বেশি সংবেদনশীল হতে হবে। শ্রীমতী মুর্মু বলেন, সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, ডিপফেক ইত্যাদি মোকাবিলায় পুলিশকে সবসময় প্রস্তুত থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সিকিম পুলিশ সমস্ত রকম আধুনিক প্রযুক্তি ও মাধ্যম ব্যবহার করে এই চ্যালেঞ্জগুলির সফল মোকাবিলা করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় সিকিম পুলিশের ভূমিকায় তিনি ভূয়সী প্রশংসা করেন।
1: পুলিশ ব্যবস্থা কো অধিক সিটিজেন ফ্রেন্ডলি বানায় জানা চাহিয়ে, তাকি সামান্য লোক বিনা ভয়কে আপনি সমস্যা দর্জ করা সাকে। মহিলাও, বাচ্চোঁ ওর কমজোর বর্গকে প্রতি সংবেদনশীল ব্যবহার কো ভি প্রাথমিকতা দেনি চাহিয়ে। সাইবার ক্রাইম, অনলাইন ফ্রড, হ্যাকিং ওর ডিপ ফেক জেসি নেই চুনতিয়া সামনে আ রহি। ইন নেই চুনতিয়ো সে নিপটনে কে লিয়ে পুলিশ কো লেটেস্ট টেকনোলজি, সাইবার সিকিউরিটি ওর ডিজিটাল ইনভেস্টিগেশন মে বানানা হোগা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে 51তম প্রগতি বৈঠকে তিনি বলেছেন, এই উদ্যোগকে শুধু পরিকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পর্যবেক্ষণ, নাগরিক অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত করে তুলতে হবে। বৈঠকে তিনি বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত পরিকাঠামোর কাজ দ্রুত শেষ করতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি বিজেপি আজ তিনটি রাজ্য এবং জাতীয় রাজধানী দিল্লির জন্য নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করেছে। দলের সভাপতি নীতিন নবীন পূর্ব দিল্লির সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রাকে দলের দিল্লি শাখার সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। ডক্টর অর্চনা গুপ্তাকে হরিয়ানা বিজেপির প্রধান হিসেবে এবং কেবল সিং ধিলোকে পাঞ্জাব বিজেপির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। ত্রিপুরা বিজেপির সভাপতি হচ্ছেন অভিষেক দেবরায়। এই নিয়োগগুলির মধ্য দিয়ে শ্রী নবীন রাজ্যস্তরের পাশাপাশি জাতীয় স্তরেও নতুন পদাধিকারীদের দল নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছেন। ভারত ও চীন সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। গতকাল বেজিংয়ে ভারত চীন সীমান্ত বিষয়ক ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশন বা WMCC-র 35তম বৈঠকে এই পর্যালোচনা করা হয়। বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পূর্ব এশিয়া বিষয়ক যুগ্ম সচিব সুজিত ঘোষ এবং চীনা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সেদেশের বিদেশ মন্ত্রকের সীমান্ত মহাসাগর বিষয়ক বিভাগের মহানির্দেশক হু ইয়াংকি। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকটি গঠনমূলক ও ভবিষ্যৎমুখী হয়েছে। দুপক্ষই সীমান্ত নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, কর্মপদ্ধতি রূপায়ণ এবং আন্তঃসীমান্ত সহযোগিতার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করেছে। মন্ত্রক আরও জানিয়েছে, আন্তঃসীমান্ত নদী সংক্রান্ত পরবর্তী বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকটি যাতে দ্রুত আয়োজন করা যায় তার উপর জোর দিয়েছে ভারতীয় পক্ষ। বৈঠকে উভয় পক্ষই 24তম বিশেষ প্রতিনিধি বা এসআর পর্যায়ের আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী কূটনৈতিক ও সামরিক স্তরে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় বজায় রাখতে সম্মত হয়েছে। পাশাপাশি চীনে অনুষ্ঠিত হতে চলা পরবর্তী বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকের চূড়ান্ত প্রস্তুতির জন্য একসঙ্গে কাজ করার বিষয়েও সহমত প্রকাশ করেছে দুটি দেশ। সফরকালে ভারতীয় প্রতিনিধি দলের প্রধান চীনা বিদেশ মন্ত্রকের এশীয় বিভাগের মহানির্দেশক লিউ জিনসাংয়ের সঙ্গে বৈঠক করেন এবং চীনা সহকারী বিদেশমন্ত্রী হং লেইয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন। বিগত বছরগুলিতে গড়ে ওঠা এ ধরনের সমস্ত নির্মাণ ভেঙে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলিকে নির্দেশ দিয়েছেন তিনি। রাজস্থানের বিকানেরে নিরাপত্তা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় ভারত পাক সীমান্তবর্তী জেলার গুলির সুরক্ষা বিষয়টি তিনি খতিয়ে দেখেন। দেশের সীমান্ত এলাকার ব্যাংকগুলিতে আইন মেনে আর্থিক লেনদেন নিশ্চিত করার পাশাপাশি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির আর্থিক তহবিলের উৎস খতিয়ে দেখতে ও ভুয়ো সংস্থা শনাক্ত করতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সীমান্তে মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কাজ রোধে স্থায়ী সমাধান তৈরি করার ওপর জোর দেওয়া হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দারা যাতে সরকারি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পান তাও নিশ্চিত করতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে হস্তান্তর করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদে, 38 একরের বেশি। এরপরেই রয়েছে জলপাইগুড়ি, সেখানে হস্তান্তর করা জমির পরিমাণ 35.16 একর। গত 11 মে রাজ্যের নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে 45 দিনের মধ্যে 600 একর জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যমের এক বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে সরকার আরও নিবিড় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে। তিনি রাজ্যের 9টি জেলায় কত পরিমাণ জমি বিএসএফ কে দেওয়া হয়েছে তার জেলাভিত্তিক বিস্তারিত তথ্য সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। প্রথম দফায় গত 20 মে 5 জেলার 43 একর জমি অধিগ্রহণ করা হয়েছে এবং প্রায় 32 একর জমির অনুমোদন পত্র বিএসএফ হাতে তুলে দেওয়া হয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে যে দেশের দক্ষিণাঞ্চলে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার জবাবে তারা আজ খুব ভোরে একটি মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে। বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলাগুলির উৎস ছিল এই মার্কিন বিমান ঘাঁটি। IRGC আরও জানিয়েছে যে তেহরানের এই সাম্প্রতিক পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি একটি কঠোর হুঁশিয়ারি। উল্লেখ্য, বুধবার রাতে ইরানকে লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালানোর পরপরই এই ঘটনা ঘটল। ইরানের কৌশলগত বন্দর শহর বন্দর আব্বাসের একটি সামরিক ঘাঁটিতে আমেরিকার নতুন করে হামলা চালানোর জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেছে। বিশ্ববাজারে ব্র্যান্ড ক্রুডের দাম 3.75% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $97.83 পৌঁছেছে। অন্যদিকে মার্কিন বাজারে অপরিশোধিত তেলের দাম 4% বেড়ে হয়েছে ব্যারেল প্রতি $92.22। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ঈদুজ্জোহা পালিত হচ্ছে। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় তিনি বলেছেন, এই উৎসব ভক্তি, ত্যাগ ও নিঃস্বার্থতার প্রতীক। এই উৎসব নাগরিকদের মানব সেবায় অনুপ্রাণিত করে বলে তিনি জানান। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন সামাজিক মাধ্যমে এক বার্তায় এই পবিত্র উৎসব সকলের জন্য শান্তি, সুখ এবং সদ্ভাব বয়ে আনবে বলে আশা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদ উল আজহা উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবী বিনায়ক দামোদর সাবরকরের জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, বীর সাবরকরের সাহস ও দেশপ্রেম সর্বদা মানুষকে অনুপ্রাণিত করবে। আন্তর্জাতিক যোগ দিবসে এবারের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। এবারের ভাবনা যোগা ফর হেলদি এজিং। আগামী 21 জুন মধ্য কলকাতার রেড রোড বা সংলগ্ন এলাকায় রাজ্য সহ দেশের বিভিন্ন যোগ বিশারদ ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতিমধ্যেই সেনাবাহিনীর ছাড়পত্র পাওয়া গিয়েছে বলে নবান্ন সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলে পারেন বলে সূত্রের খবর। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের এক উল্লেখযোগ্য দিন। লক্ষ্য সেন, PV সিন্ধু, চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি পুরুষদের ডাবলস জুটি এবং ধ্রুব কাপিলা ও তানিশা ক্লাস্টার মিক্সড ডাবলস জুটি সবাই নিজ নিজ বিভাগে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আর একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিকিম পুলিশকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্ট পুলিশ কালার সম্মানে ভূষিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুরে ইসকন মন্দিরে পূজার্চনায় অংশ নেন। দুর্নীতির অভিযোগ না থাকলেও আগের সরকারের আমলে অন্যত্র বদলি হতে হয়েছে এমন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অন্য আধিকারিকদের তালিকা চেয়েছে স্বাস্থ্য দপ্তর। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল নবান্নে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পরই অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত বাংলা গড়তে সচেষ্ট হয়েছেন। উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর চেকপোস্ট সীমান্তে তৈরি হোল্ডিং সেন্টারে 350-র কাছাকাছি অনুপ্রবেশকারীকে পাঠানো হয়েছে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। বাংলা বর্ষপঞ্জী অনুসারে আজ ছোটনাগপুর অঞ্চল সহ সমস্ত জঙ্গলমহলে আদিবাসী কর্মীদের কৃষিভিত্তিক লোক উৎসব রহিন পরবের সূচনা হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুরে ইসকন মন্দিরে যান। সকালে হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে মায়াপুরে পৌঁছে সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন। গোশালা ঘুরে দেখার পর গোপুজোয় অংশ নেন তিনি। এরপর মায়াপুরে চন্দ্রোদয় মন্দিরে রাধা মাধব, নৃসিংহদেব এবং পঞ্চতত্ত্ব বিগ্রহের সামনে পূজার্চনায় অংশ নেন। ইসকন মন্দিরের পুরোহিত প্রাণেশ্বর রামদাস জানিয়েছেন, পুরুষোত্তম মাসের পবিত্র সময়ে মুখ্যমন্ত্রী মায়াপুরে এসেছেন, যা অত্যন্ত শুভ।
1: আজকে সমস্ত সনাতনীদের জন্য একটি অত্যন্ত আনন্দের দিন। এই পুরুষোত্তম মাসে তিনি শ্রী ধামে এসেছেন এবং তিনি গো মাতার সেবা করেছেন। তিনি আমাদের এই যজ্ঞশালায় এসেছেন। যজ্ঞশালায় আসার পর তিনি যজ্ঞে আহুতি প্রদান করেছেন। ভগবানের প্রীতিবিধানে আহুতি আদি যজ্ঞ আদি করার পর তিনি গো পূজায় গেছেন। সে 16টি উপাচারে তিনি গো মাতার সেবা করেছেন। এই পশ্চিমবঙ্গে সর্ববৃহৎ গোশালা তিনি পরিদর্শন করেন, গো মাতাদের তিনি ভোজন করান। একজন ধার্মিক ব্যক্তি হিসাবে, একজন রাজ্যের প্রধান, তিনি এসেছেন, তিনি গো মাতার পুজো করেছেন, একজন সনাতনী হিসাবে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না।
0: দুর্নীতির অভিযোগ না থাকলেও পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অন্যত্র বদলি হতে হয়েছে এমন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অন্য আধিকারিকদের তালিকা চেয়েছে স্বাস্থ্য দপ্তর। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে স্বাস্থ্য দপ্তরকে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছিল। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ স্বাস্থ্য দপ্তরের অন্য বিভাগীয় আধিকারিকদের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, যাদের অন্যত্র বদলি করা হয়েছিল বিস্তারিত তথ্য সহ তাদের তালিকা পাঠাতে হবে। তবে দুর্নীতির অভিযোগে যাদের বদলি করা হয়েছে তাদের বাদ রেখে এই তালিকা তৈরি করতে বলা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের একাংশের বক্তব্য, একদিকে যেমন আগের সরকারের বিরাগভাজন হওয়ায় বদলি হতে হয়েছিল, তেমনি দীর্ঘদিন ধরে পছন্দের পদেও পোস্টিং দেওয়া হতো। আগের সরকারের আমলে স্বাস্থ্য দপ্তরে বদলি বা পোস্টিংয়ের ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতিত্ব ও স্বজনপোষণ করা হতো বলেও অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। বাড়ির তালিকাকরণ, প্রশাসনিক সীমানা আপডেট, তথ্য সংগ্রহের জন্য কর্মী প্রস্তুতি এবং ডিজিটাল পরিকাঠামো তৈরির কাজও শুরু হতে পারে খুব শীঘ্রই। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক কারণে জনগণনা প্রক্রিয়া আটকে রেখেছিল বলে এর আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তার দাবি, এর ফলে মহিলা সংরক্ষণ কার্যকর হওয়ার পথ বিলম্বিত হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। খিরাইয়ের বাসিন্দা ধৃত শেখ মুরশালিন ও গৌতম খাড়া পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর কাছে হোয়াটসঅ্যাপে ওটিপি সরবরাহ করত বলে অভিযোগ। গত মঙ্গলবার রাতে এই দুজনকে পাকড়াও করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক সিম কার্ড। মোবাইল সিমের ওটিপি বিক্রি করে আইএসআই এর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা তারা পেত বলে জানা গেছে। ধৃত দুজনকে কলকাতায় আনা হয়েছে বলে খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পরই অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত বাংলা গড়তে সচেষ্ট হয়েছেন। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর জন্য নেওয়া হয়েছে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট নীতি। এক্ষেত্রে তাদের আটক করে সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে। হোল্ডিং সেন্টারে রেখে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে তাদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর কাজ চলছে। এদিকে রাজ্য সরকারের এই পদক্ষেপের পর উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দেশে ফিরে যাওয়ার জন্য ভিড় জমাচ্ছেন। আজও 50-এর কাছাকাছি অনুপ্রবেশকারী চেকপোস্ট পোস্টে রয়েছেন বলে জানা গেছে। রাজ্য পুলিশ ও বিএসএফ এর যৌথ উদ্যোগে স্বরূপনগর ব্লকে তিনটি হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। অনুপ্রবেশকারীদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ওই তিনটি হোল্ডিং সেন্টারে 350 কাছাকাছি অনুপ্রবেশকারী রয়েছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের ধাপে ধাপে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। অন্যদিকে শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি বিধানসভা এলাকাতেও একটি হোল্ডিং সেন্টার তৈরি হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে নজরদারি আরও বাড়ানো হচ্ছে। সরকারি হাসপাতালে দালাল চক্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক ডাক্তার ইন্দ্রনীল খাঁ। দালাল রাজ ভাঙতে স্বাস্থ্য দপ্তরকে কঠোর পদক্ষেপ করতে বলা হয়েছে বলেও তিনি জানান। বেহালার বিদ্যাসাগর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে আজ তিনি যোগ দেন। পাশাপাশি অকারণ রেফার করা বন্ধের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দিয়েছেন ইন্দ্রনীল বাবু। বৈঠকে অংশ নেন স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সংহিতা দাস। উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ায় আবাস যোজনা সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে আজ বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এর আগে ধৃত বাদুরিয়া পৌরসভার চেয়ারম্যানের লুকিয়ে রাখা প্রায় 2 কোটির বেশি অর্থ উদ্ধার করে পুলিশ। দুর্নীতির সঙ্গে যুক্ত অন্যান্য অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভুয়ো তথ্য দিয়ে আর্থিক সুবিধা নেবার অভিযোগে মুর্শিদাবাদের বহরমপুর থেকে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত রকিবুল শেখ দীর্ঘদিন ধরে মহিলাদের জন্য চালু এই সরকারি প্রকল্পের টাকা নিয়েছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি প্রকাশ্যে আনেন। এরপরই নথিপত্র খতিয়ে দেখে বহরমপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। বেশ কয়েক দশক পর রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাখোদা মসজিদেও দুদফায় পড়া হচ্ছে নামাজ। একটি প্রতিবেদন।
2: সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। সকালের দিকে রৌদ্রোজ্জ্বল মনোরম আবহাওয়া থাকায় খোলা জায়গায় নামাজ পড়তেও কোনো অসুবিধা হয়নি। চিরাচরিত নিয়ম মেনে রেড রোডের পরিবর্তে কলকাতার ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। রাস্তা ব্লক করে নামাজ না পড়ে প্রাচীন নাখোদা মসজিদেও এবার দুদফায় নামাজের জমায়েত হয়। মহামান্য কলকাতা হাইকোর্টের একটি পুরনো আইন রাজ্য সরকার এবার কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছে। প্রশাসন ও ধর্মীয় নেতারাও সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উৎসব পালনের আর্জি জানিয়েছেন। মুর্শিদাবাদের 5,000-এর বেশি মসজিদ ও ময়দানে প্রার্থনায় সামিল হন লক্ষ লক্ষ মানুষ। মালদা জেলায় রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হয়েছে সুজাপুর নয় মৌজা ঈদগাহ ময়দানে। নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি সহ রাজ্যের সব জেলাতেই নামাজে অংশ নেন বহু মানুষ। বহু জায়গায় মহিলারাও অংশ নেন নামাজের জামাতে। ঈদ উল আজহার প্রকৃত তাৎপর্য মনের ভেতরের অন্ধকার, হিংস্রতা, অহংকার ও স্বার্থপরতাকে বিসর্জন দেওয়া। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: বাংলা বর্ষপঞ্জী অনুসারে আজ 13ই জ্যৈষ্ঠ ছোটনাগপুর অঞ্চল সহ সমস্ত জঙ্গলমহলে আদিবাসী কর্মীদের কৃষিভিত্তিক লোক উৎসব রহিন পরবের সূচনা হয়েছে। কর্মী সম্প্রদায়ের সাংস্কৃতিক এবং ঐতিহ্যের প্রতীক এই উৎসব। তাদের ক্যালেন্ডার অনুসারে এই দিনে রোহিণী নক্ষত্রের আগমন ঘটে। সূর্য এবং রোহিণী নক্ষত্রের যৌথ তেজ পৃথিবীর ওপর পড়ায় শুরু হয় রহিন পরব। আগামী 7 দিন ধরে এই উৎসব চলবে। এই বিশেষ দিনে বাড়ির চারপাশে গোবর দিয়ে গণ্ডি দেওয়া হয়। রহিন মাটি সংগ্রহ, রহিন ফল খাওয়া এই পরবের অন্যতম রীতি। যোগব্যায়ামের প্রসারে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি এবার হবে কলকাতায়। দিনটি পালনের মূল ভাবনা ইয়োগা ফর হেলদি এজিং। মধ্য কলকাতার রেড রোড বা সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতোমধ্যে সেনাবাহিনী ছাড়পত্র পাওয়া গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত থাকতে পারেন। তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মৌখিক হেনস্থার অভিযোগে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে চিঠি দিয়েছেন দলেরই আর এক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বারাসাতে তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগ, লোকসভার ভেতরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে বারবার অপমানজনক কথা বলেছেন। এজন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শাস্তি হওয়া উচিত বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রবিবার সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত ওই সেতুর ওপর দিয়ে কোনোরকম যান চলাচল করবে না। সুস্থায়ী মৎস্য চাষ এবং পরিবেশ সংরক্ষণকে উৎসাহ দিতে সচেতনতামূলক কর্মসূচির সূচনা করেছে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। মেরা গাঁও মেরা গৌরব কর্মসূচির অধীনে হুগলি জেলার বলাগড়ে গতকাল এতে অংশ নেন 25 জন মহিলা সহ 35 জন মৎস্যচাষী। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুরে ইসকন মন্দিরে পূজার্চনায় অংশ নেন। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। খবর শেষ হলো।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন ভাওয়াইয়া গান, শিল্পে নমিতা দাস বর্মণ।

এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া গান শিল্পে নমিতা দাস বর্মন। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি এবং হিন্দি সংবাদ যথাক্রমে।

গান পরম্পরা এই অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন গৌর সারংরাগে খেয়াল শিল্পে বিদুষী পূর্ণিমা সেন, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে যুব অনুষ্ঠান।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি অন্বেষা। যুব অনুষ্ঠানের নতুন এবং এই বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত। বিজ্ঞান আর প্রযুক্তি এই দুয়ের দ্রুত গতিশীল যুগে আমরা প্রতিনিয়ত কত চমৎকার সব ঘটনার সাক্ষী হয়ে থাকি, কিন্তু কিছু কিছু ঘটনা আমাদের শুধু চমকেই দেয় না, বুকটা গর্বে ভরিয়ে দেয়। আমরা যখন বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর জয় জয়কার দেখছি, ঠিক তখনই আমাদের দেশের কিংবা বলা চলে একেবারে আমাদের ঘরের উত্তরবঙ্গের এক 14 বছরের কিশোর দেখিয়ে দিল যে মেধা আর ইচ্ছা শক্তি থাকলে বয়সটা স্রেফ একটা সংখ্যা মাত্র। চ্যাট জিপিটির মতো বিশ্ববিখ্যাত প্রযুক্তিকে টেক্কা দিতে সে বানিয়ে ফেলেছে এক অনবদ্য এআই অ্যাপ। তার রয়েছে কিছু বৈশিষ্ট্য এবং কিছু বিশেষ দিক। আত্মনির্ভর ভারত আর ডিজিটাল বিপ্লবের এই সময়ে তার এই উদ্ভাবন যেন এক নতুন দিগন্তের সূচনা। আজ আমাদের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত সেই বিস্ময় বালক এবং ক্ষুদে বিজ্ঞানী। আমরা প্রথমেই পরিচয়টা সেরে নেব। আমাদের সঙ্গে রয়েছে ঋষিকেশ রাউত এবং তার বাবা পিন্টু রাউত। অনেক স্বাগত ঋষিকেশ তোমাকে আমাদের এই আকাশবাণী শিলিগুড়ির স্টুডিওতে।
1: ধন্যবাদ।
0: প্রথমে তোমাকে জিজ্ঞেস করব, কেমন লাগছে আজকে এই আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে এসে আমাদের সঙ্গে যুক্ত হয়ে?
1: ভালো তো অনেক লাগছে, কিন্তু একটু লজ্জায়ও আছি, মানে প্রথমবার তাই।
0: একেবারেই তোমার মতন বয়সে আমরা বোধহয় মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলাটা বিস্ময় লাগতো, তবে তুমি এখানে বসেছো এত বড় সাফল্যের পর, অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা অবশ্যই। আচ্ছা, কিছু প্রশ্ন থাকছে তোমার অ্যাপ নিয়ে এবং তোমার বৈজ্ঞানিক কাজকর্ম নিয়ে, তোমার বাবার সাথেও কথা বলবো, তিনিও নিশ্চয়ই ভীষণভাবে গর্বিত তার ছেলের এই সাফল্যে। তবে তার আগে তোমার সাথে একটু কথা বলে নিই। আচ্ছা, এত কম বয়সে এআই এর মতো একটা অ্যাপ তৈরি, এই যে কথাটা মাথায় এলো, এটা কিভাবে এলো এবং এর পেছনের কোনো অনুপ্রেরণা কাজ করছে তোমার জন্য?
1: বয়স তো কোনো ম্যাটার করে না, প্রথম কথা। ব্যাপারটা হলো কার কখন কার মাথায় কী চিন্তাধারা আছে। তো আমি আগে ছোটোবেলায় যে চ্যাট জিপিটি আমি নিজেই ইউজ করতাম, ঠিক আছে, আমি নিজে চ্যাট জিপিটি ইউজ করতাম, তখন আমি ভাবতাম যে ওরা ফ্রিতে কেন দিচ্ছে। তো কারণটা হলো যে ওরা আমাদের ডাটা সেভ করে নিজের বটটাকে, নিজের যে মানে মডেলটাকে ট্রেনিং করছে, ট্রেন করছে। তো সেটা হলো কি হলো যে আমাদের ইন্ডিয়া যে ডাটা হচ্ছে ওটা লিক হচ্ছে, প্রাইভেসি লিক হচ্ছে, সিকিউরিটি লিক হচ্ছে, এটা ঠিক নয়। তাই আমি ভাবলাম যে নিজের কোনো এআই হওয়া দরকার ইন্ডিয়ার। তারপরে আমি খুঁজলাম একটা এআই

0: প্ল্যাটফর্ম পেলাম যেটার নাম হলো সার্ভাম এআই, কিন্তু সেই এআইটা ফুললি পেড, তুমি একটু ইউজ করলে তোমাকে টাকা দিতে হবে। এবার সবার জন্য তো আর টাকা দেওয়া মুমকিন না, তাই আমি কি করেছি, আমি ভাবলাম নিজেরই বানাবো। তো প্রথমে তো আমি শুরু করলাম অনেক বড় লেভেলের এআই অ্যাপ বানাতে, কিন্তু সেটা আমার হলো না, কারণ যে আমার পিসি অত সাপোর্ট করলো না। বাবাকে বলেছিলাম পিসি কিনতে, তো ওটা সাপোর্ট করলো না। বাবাকে যে আমি এস্টিমেট দিয়েছিলাম যেটা করার জন্য, বাবা ওটার অনেক কম পার্সেন্ট করতে পারলো, কিন্তু নর্মাল একটা মানুষের পক্ষে এটা হবে না, ঠিক আছে। তারপরে আমি ওই পিসিটা দিয়ে 7 বিলিয়ন প্যারামিটার্সের তৈরি করলাম রাইজের জিপিটির মডেল, তো এমন করে আমার হইলো। আর যদি বলো যে আমার অনুপ্রেরণা বা ইন্সপিরেশন কী ছিল, তো ইন্সপিরেশন এটাই ছিল যে চ্যাট জিপিটি একটা ইন্সপিরেশন বলতে পারি, যে চ্যাট জিপিটি আসে তো একটা নিজের এআই হওয়া দরকার, যেরকম চায়নার ডিপসিক আছে, ঠিক আছে, মিস্ট্রাল আর অনেকজনের অনেক কিছু আছে, তো ইন্ডিয়ার নিজস্ব হওয়া দরকার, তাই।
1: একদম একদম, খুব ভালো লাগলো তোমার এই অনুপ্রেরণার কথাটা শুনে, এবং যেই তাগিদ নিয়ে তুমি এই অ্যাপ বানানোর কাজটা শুরু করেছো, অবশ্যই আমরা আশা করব এটা আরও বড় কোনো জায়গায় পৌঁছোক। আচ্ছা, কোন স্কুলে পড়ো ঋষিকেশ?
0: আমি জলপাইগুড়ি জিলা স্কুলে পড়ি।
1: কোন ক্লাস?
0: ক্লাস 9।
1: আচ্ছা, ক্লাস 9 মানে তো বেশ চাপ পড়াশুনোরও রয়েছে।
0: হ্যাঁ,
1: তাহলে তোমার গবেষণার কাজ এবং পড়াশুনো দুটো সামলাচ্ছ কী করে একসাথে?
0: বলতে গেলে একটু তো ক্ষতি হয়েছে আমার পড়াশোনায়, কিন্তু আমি তাও ট্রাই করছি অনেক যে ব্যালেন্স করে করার। আর বাবাও এটা ছোটোর থেকেই বলতো যে তুই ওইটাও কর এটাও কর, একদম ব্যালেন্স করে করিস। তো বাবার জন্যেই মেন আমি এটা ভালো করে ব্যালেন্স করতে পারলাম।
1: কোনো কি সময় বাধা রয়েছে যে এইটুকু সময় আমার গবেষণা এবং বিজ্ঞানের কাজেই রাখবো এবং এই সময়টুকু পড়বো?
0: না, এরকম তো কোনো আমার সময় ছিল না। মানে এগুলা কাজ কেমন হয় কোডিংয়ের, যে তুমি একটা স্টার্ট করলা, স্টার্ট করার পর না ওটা ছাড়া পর্যন্ত, মানে গোটা না হওয়া পর্যন্ত ওই যে একটা কনসেপ্টটা না তুমি ছাড়তে পারবে না, ছাড়লে না পরে তারপরে আবার জিরো থেকে স্টার্ট করতে হয়।
1: আচ্ছা,
0: এই জন্যে আমি যখন করি তো একটু টাইম লাগে যায়, বকাঢকা খাই, কিন্তু তাও আবার পড়াশোনাতে আসতে হয়, আবার করি, সব ব্যালেন্স করে নিই।
1: বেশ, একটু তোমার বাবার কাছে যাব। এই যে ছেলের এত বড় সাফল্য, যখন সে শুরু করেছিল এই কোডিং এর বিষয়ে বা সে বলছিল যে একটা এআই অ্যাপ বানাবে, আপনাদের ধারণাটা কি ছিল? কারণ আমাদের বাবাদের সময়কার যারা রয়েছেন তাদের পক্ষে এআই এবং ডিজিটাল এই বিষয়গুলো বোঝা একটু শক্ত, সেই বিষয়ে আপনার ধারণা বা আপনার মতামতটা কি ছিল?
2: হ্যাঁ, ফার্স্ট অফ অল এরকম কোনো ধারণাই ছিল না। এটা চিন্তা ভাবনা করাই ভুল আর কি, যে এআই তৈরি করবে না কি তৈরি করবে। বাস্তব কথা হলো যে আমি নিজে কম্পিউটারে কিছু জানি না, একটা সাধারণ কর্মচারী, সি গ্রুপের স্টাফ, একটা দপ্তরে চাকরি করি। এবার এগুলো নিয়ে আমাদের নাড়াঘাটে নেই, তো ও যে এইটা করবে সেটা আমিও জানতাম না। আসল ব্যাপারটা হলো যে আমি একজন প্রাইভেট টিচারও আবার।
1: আচ্ছা,
2: হ্যাঁ, আমি ম্যাথামেটিক্সের টিচার।
1: আচ্ছা,
2: তো কম্পিটিটিভ এক্সামের পড়াই। এবার আমি সবসময় বাচ্চাদের প্রেরণা দেই, প্রত্যেকে এগিয়ে আসো, এই করো সেই করো। তো মাঝে মধ্যে ওকে স্কুল থেকে নিয়ে আসার সময় আমার দপ্তরে একজন কম্পিউটারে আমার ভাই আছে, ভাই বলতে পরিচিত, আমার কলিগ, ভাইয়ের মতন ভালোবাসে, করণ বলে, সে কম্পিউটারে খুব দক্ষ। তো ও যখনই আমার ছেলে স্কুল থেকে মাঝে মধ্যেই অফিসে নিয়ে যেতাম আমার দেরি হওয়াতে, তো করণের কাছে করণ কাকু বলে ঝাঁপিয়ে যেত ওর কোলে। তারপর ওর সাথে কিছু কনসাল্ট হয়েছে, যে কম্পিউটার ভালোবাসে আর ও কম্পিউটারে কাজ করে, তো ওর সাথে যখন কনসাল্ট হয় হঠাৎ একদিন আমাকে করণ, আমার কলিগ, সে বলে, পিন্টুদা তোমার ছেলের মধ্যে না একটা অন্যরকম ভাব আছে, ভালো দিক আছে, তো একজন যাকে ভালোবাসে সে যদি একটা পরামর্শ করে অবশ্যই মানতে ইচ্ছাও করে। তো আমাকে বলেছে যে পিন্টুদা তুমি ওকে এখন কম্পিউটার না হলেও তুমি ওকে মোবাইলটা কিনে দাও। তা আমার পকেটে রয়েছে এখনও অলরেডি 16,000 মোবাইল, আর আমার ছেলেকে আমি 21,000 মোবাইল কিনে দিয়েছি, ঠিক আছে। এইবার ও দেখি মোবাইল নিয়ে কিছু করছে, আমরা কিছুই জানি না। হঠাৎ আচমকা গত বছর সেপ্টেম্বরে 23 তারিখে আমাকে বলে, বাবা আমি একটা জিনিস বানাচ্ছি, কিন্তু তখনও আমরা জানি না একটা জিনিস বানাচ্ছি এটা। ও তার মাঝে কিন্তু আমাকে বলেছে, বাবা কিপ্যাড কিনে দাও, কিপ্যাড দাও আর একটা মাউস কিনে দাও। তো ও নিজেই পছন্দ করে অনলাইন থেকে কিনেছে, ওই ফটোও আছে আমার কাছে। তো ও করেছে কি, মোবাইলকে ভিডিও করার যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডের উপরে রেখে দিয়ে সেটাকে আবার কম্পিউটার বানিয়ে নিয়েছে, মানে কম্পিউটারে যেভাবে মনিটরে দেখা যায় সব কিছু ঠিক সেভাবে, একদম মনে হবে যে এটা কম্পিউটারের স্ক্রিন বাট ওটা কিন্তু মোবাইল। তো টোটাল সেটিংসটাই চেঞ্জ করে দিয়েছে, সেটিংস চেঞ্জ করে নিয়ে ও কম্পিউটার বানিয়ে চালাচ্ছে। এখনও যে জিনিসটা বানাচ্ছে সে, তার জন্য তো মোবাইলের সাফিসিয়েন্ট সাপোর্ট নেই, তারপরে ও আমাকে হঠাৎ বললো, বাবা আমি একটা জিনিস বানাচ্ছি, আমাকে পিসি কিনে দিতে হবে। আর আমি জানি ও কিছু না কিছু ভালোই করবে। আমি বাজাজ থেকে লোন নিয়ে ইএমআইতে ওকে আমি একটা পিসি কিনে দিই। ঠিক তার 10-12 দিনের মাথায় ও আমাকে বলছে, ডান বাবা রাত 1:15 তখন বলছে, বাবা আমি রাইজার জিপিটি অ্যাপ বানালাম। আমি বললাম এতে কী হবে? তারপরে ও ব্যাখ্যা দিল, বলল। তারপরে সেদিন থেকে আজ পর্যন্ত খালি ডেভেলপই করে যাচ্ছে। আগে তো কম্পিউটার যদি অফ থাকতো তাহলে আপনি দেখতে পারতেন না, এখন ও এমন সেটিং করে রেখেছে যে আপনি এখনই চালাতে পারেন।
1: বাহ, বেশ ভালো, বেশ ইন্সপায়ারিং একটা গল্প বলাই যায়। আচ্ছা ঋষিকেশ, এই যে কোডিং বা প্রোগ্রামিংয়ের এই দুনিয়া, এত ছোট বয়সে এই কোডিং নিয়ে তোমার হাতে খড়িটা কীভাবে, শুরুটা কীভাবে কোডিং নিয়ে?
0: আমি যখন 6 ইয়ার্সে ছিলাম, 6 বছরের, বাবা আমাকে তখন মোবাইল দিত, ঠিক আছে, বাবার মোবাইল, তখন আমার মোবাইল ছিল না। তো বাবার মোবাইল নিয়ে আমি কী করতাম, বাবার মোবাইলের সেটিংস খুলতাম আর সেটিংস ঘাঁটতাম, এমনি কিছু না, সেটিংস ঘাঁটতাম, কিছু দেখতাম, কোনো কোনো ভুল করতাম, ওটাকে ঠিক করতাম, এটাই কাজ ছিল। তারপরে এরকম আস্তে আস্তে সব জানতে জানতে জানতে জানতে তারপরে একসময় এমন আসলো যে ইউটিউবে কোডিং দেখতেছি, তারপরে এটা করতেছি, এরকম করতে করতেই আমার শুরু হয়ে গেলো, একদম নিজে থেকে নিজে হয়ে গেল আমার কোডিং শেখা।
1: আচ্ছা, তো তোমার এই যে অ্যাপটা বানিয়েছো, এটার কি বিশেষ কোনো নাম দিয়েছ?
0: এটার একটা বিশেষ নাম দিয়েছি, রাইজার জিপিটি নামের।
1: আচ্ছা, কেন এই নামটাই বেছে নিলে?
0: কারণ যে আমার, আমি যখন 5-6 পড়তাম তখন রাইজার হোস্ট নামের একটা আমি হোস্টিং বানিয়েছি, যেরকম হোস্টিংয়ের আছে, আমি বানিয়েছিলাম আর ডিসকর্ডে হইতো, হোস্ট হইতো। তো ওইখানে ওইটারও আমি বলেছি ওখানে রাইজার হোস্ট কেন দিলাম, কেন যে রাইজার মানে হইলো যেরকম রাইজ, মানে সানরাইজ যেটাকে বলে, তো ওইটা যেরকম সবসময় উঠে, কোনো না নিচে নামছে না, এবার যখন নিচে নামতেছে মানে সানসেটে, তখন ওইটা আবার কামব্যাক করে সানরাইজ হচ্ছে, তো এটার কোনো না এন্ডলেস, এটা এন্ড হচ্ছে না, এন্ড হলে তো পৃথিবী এন্ড হয়ে যাবে, তো ওইটাই যে এটা কোনো শেষ হচ্ছে না এমন একটা জিনিসটার নামই হলো রাইজার। তো ওই জন্য রাইজার আমার যত কিছু শুরু হয়, যেরকম হোস্ট উইথ রাইজার, রাইজার জিপিটি, রাইজার হোস্ট, এমন।
1: আচ্ছা আচ্ছা, বেশ সুন্দর একটা কনসেপ্ট, যে শুধুমাত্র উত্থানের কথাই কিন্তু এটা বলছে, আবার ঘুরে দাঁড়ানোর কথা বলছে, বেশ সুন্দর। এই যে তোমার অ্যাপটা রাইজার জিপিটি, এটা বাদ বাকি চ্যাট জিপিটি বলো বা অন্যান্য দেশের বিভিন্ন এআই বোট অ্যাপ রয়েছে, তাদের থেকে আলাদা কীভাবে?
0: ইউজ করলে তো তুমি এখন চ্যাট জিপিটি ইউজ করতে পারবা, কিন্তু আমি বলেছিলাম একটু আগে যে চ্যাট জিপিটি ইউজ করলে কি, আমাদের ডাটা লিক হচ্ছে, প্রাইভেসি লিক হচ্ছে, ইন্ডিয়ার বাইরে যাচ্ছে। তাই আমি চাচ্ছি যে ইন্ডিয়ার ভিতরে ডাটা সেন্টার হোক, ডাটা সার্ভারস হোক, ওই সার্ভারস মেশিনস, ওইটার ভিতরে রাইজার জিপিটি যদি রান করে অফিসিয়ালি ইন্ডিয়ান গভর্নমেন্টের হিসাবে, ঠিক আছে, এরকম প্রাইভেট কোম্পানি না, আমার কোনো বিজনেস মাইন্ডেড না, তো ওটাই যদি প্রাইভেট কোম্পানি থাকেও তাও অফিসিয়ালি ইন্ডিয়ান গভর্নমেন্টের যদি হিসাবে থাকে, তাহলে কী হলো যে ডাটাটা লিক হচ্ছে না। তারপরে আমার মধ্যে আর একটা বড় কারণ আছে যে ডাটা তো এখানে আসতেছে, এর মানে এইটা কি প্রুফ আছে যে তোমাদের ডাটা সেফ থাকতেছে আর আমিও দেখতে পাচ্ছি না, এটার কি প্রুফ আছে? এটার প্রুফটা হলো এন্ড টু এন্ড ইনক্রিপশন। হয়তো হোয়াটসঅ্যাপে আসে, তো হোয়াটসঅ্যাপে তো আসে, ওটা হয়তো শুনেছো আপনি। হ্যাঁ, তো এন্ড টু এন্ড ইনক্রিপশন এমন একটা জিনিস যেটা দিয়ে তুমি কাউকে মেসেজ করলা, যেরকম ধরো না তুমি চ্যাটবটকে মেসেজ করলা, সেই মেসেজটা আমি দেখতে পারবো না, ওটা একটা বাইনারি কোড বা অনেক রকমের কোড হয়, ওগুলাতে ট্রান্সফর্ম হবে, ওইটা হয়ে এমন একটা ইনক্রিপ্টেড কোড যেটা আমিও বুঝতে পারবো না, আর ওইটা যাবে এআই এর কাছে, আর এআই ওইটাকে ইনক্রিপ্ট ও করতে পারবে, ডিক্রিপ্ট ও করতে পারবে, তারপর ওইটাকে ডিক্রিপ্ট করে ওইটাকে উত্তরটা দিবে, আবার ওইটাও আবার এরকম। তো এই জন্য আমি দুই দিকে কিছু দেখতে পারতেছি না, এই জন্যে সব থেকে সেফ আর আলাদা। আর এটাও আছে যে ফ্রিও আছে তার সাথে, যে একদম ফুল ফ্রি।
1: এই যে ডেটাটা ভারতে থাকছে, বাইরে বেরোচ্ছে না, এই জিনিসটা তুমি কি করে নিশ্চিত করেছো, মানে এই কাজটা কিভাবে সম্পূর্ণ করেছো?
0: প্রথমে তো স্টার্টিংয়ের দিনে যেটা বাবা বলছিল যে 10-12 দিনের মাথায় বললাম যে ডান তৈরি হয়ে গেছে, তখন আমার এটা হয়নি। তারপরে আমি ভাবলাম যে এরকম তো ডাটাও সেভ করতে হবে, তো আমি খোঁজ করলাম অনেক যে কী করতে পারি আমি ডাটা সেভ করার জন্য, তো ইউটিউবে ভিডিও, গুগল, অনেক কিছু খুঁজলাম। তারপরে দেখলাম যে হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড ইনক্রিপশন আছে, তারপর ওইটাকে আমি না লাগানো আগে দেখলাম যে কী করে লাগায়, কী হয়, কেমন করে কী হয়, সব ওইটাকে করলাম, আর এমন করে আমি এন্ড টু এন্ড ইনক্রিপশন লাগাইলাম।
1: বাহ, বেশ সুন্দর। এই অ্যাপ তৈরির পেছনে তুমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ঠিক ইউজ করেছো?
0: যেরকম ব্যাকএন্ডের জন্য আমি ইউজ করেছি জেএস, জাভাস্ক্রিপ্ট, আর ফ্রন্টএন্ডের জন্য যেরকম ইউজ করলাম আমি এইচটিএমএল, সিএসএস, ঠিক আছে, আর কোনো কোনো জায়গায় ফ্রন্টএন্ডেও জেএস ইউজ হয়েছে।
1: আচ্ছা, এই যে পুরো প্রসেসটা এতদিন ধরে বানালে অ্যাপ, সেটা ভুল হলো, কিছু আবার চেঞ্জ করলে, এই পুরো ঘটনাটাতে তো বেশ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছো, সেসব আপনি যদি একটু বলো যে কী কী ধরনের চ্যালেঞ্জেস এসছে এবং সেটাকে তুমি কী করে ওভারকাম করেছো।
0: যেমন সবথেকে মেন চ্যালেঞ্জেসটা ছিল যে আমার ভিসি সাপোর্ট করতো না, কেন যে যখন আমি এটা বানাতাম তখন যখন এত লাইক কত ক্রোডসের কোড হচ্ছে, ঠিক আছে, তো ওইটা যখন আমার লোড হতো না তখন আমার লিটারালি ভিসি ল্যাগ হতো, ঠিক আছে, ওই কষ্টের মধ্যে আমি করতাম। তারপরে যখন করলাম তো এই জন্য একটু ছোটো করলাম, তাও আমি করলাম, ঠিক আছে, হয়তো চ্যাট জিপিটির মতন পাওয়ারফুল হবে না কিন্তু একদিন হবে, ঠিক আছে। তো এবার ওইটা ছিল সবার থেকে কঠিন, ঠিক আছে। এই জন্য যদি আমি সার্ভারস বা মেশিনস সাপোর্ট পাই, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল দিক দিয়ে সার্ভারস মেশিনস ডাটা সেন্টার এগুলো যদি ইন্ডিয়ার ভিতরেরটা যদি আমি সাপোর্টটা পাই তাহলে আমি এত কঠিনটা হবে না, ইজিলি আমি বানাতে পারবো। আর ওরা যেরকম চ্যাট জিপিটি যেরকম বিলিয়ন্স অফ মানি ইউজ করে, বিলিয়ন্স ট্রিলিয়ন্স মানি ইউজ করে ওরা বানাচ্ছে, আর আমি যদি মানে জিরোটাকে বলতে গেলে ডোমেনও আমার ফ্রি ডোমেন, ঠিক আছে, সাব ডোমেন ইউজ করতেছি, তো ওগুলা দিয়ে যদি আমি এরকম করতে পারি তো যদি সাপোর্ট পাওয়া যায় তো আমি অনেক কিছু করতে পারবো, এটা আমার ব্যাপার। আর একটা চ্যালেঞ্জেসের যদি কথা বলি, এপিআই টেপিআই অনেক জায়গায় ওগুলো পেড হতো, ঠিক আছে, তো আমি সব কিছুই ভাবলাম যে নিজেরই বানাবো, মানে লাগবে না আমার কারোর এপিআই ইউজ করতে, যেমন ট্যাবেলি আর ওগুলার যে ওগুলো হয় না যে গুগল সার্চ, ঠিক আছে, সার্চ ইঞ্জিন, তো ওগুলারও আমি নিজের থেকে বানানোর জন্য অনেক কিছু করলাম। আর পসিবল এখন না কিন্তু সাপোর্ট পেলে ওটাও করবো, নিজের গুগল সার্চ ইঞ্জিন, গুগলের মতন সার্চ ইঞ্জিন যেরকম ফায়ারফক্স ওরকম নিজের বানাবো, তারপরে যত কিছু এপিআই সার্ভার সব কিছু নিজের হওয়া দরকার, এটাই আমি চাই।
1: বাহ, বেশ অনেক ভবিষ্যৎ পরিকল্পনাও রয়েছে। তো এর মধ্যে দিয়ে আসছি যে এই এআই বা বিজ্ঞানের জগতে আর্থিক দিকটা কতটা দরকার, তোমার কি মনে হয়?
0: স্টার্ট আপে যদি তুমি স্টার্টিং দিকটা দেখো একটু তো দরকার হয়, তাও আমি কিছু কিছু করে মানে জোগাড় করে নিছি, কিন্তু রিয়েলি বললে ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা ওটা অনেক দরকারি, অনেক, কেন যে সব কিছুতেই এখন টাকা লাগে ওগুলা করতে।
1: এই বিষয়টা ধরি তোমার বাবার কাছে একটু যাব, এই যে অর্থনৈতিক ব্যাপারটা যে আসছে ছেলের পেছনে, কিভাবে এটা ম্যানেজ করেছেন? একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে তো বেশ ডিফিকাল্ট এই দিকটা ম্যানেজ করা, তো সেটা কি করে সামলেছেন?
2: আসলে আমি বুঝতেই পারিনি যে খরচ কোথায় হচ্ছে।
1: আচ্ছা,
2: একদম বাস্তব, আমি যেটা বলি একদম বাস্তব কথা বলছি।
1: আচ্ছা,
2: ঠিক আছে, যেমন ওর এটা প্রয়োজন, ঠিক আছে, এনে দিচ্ছি, কিন্তু ও আমাকে খুব সেভ করেছে। ওনার জন্য কীভাবে মানে কী সব নাম বলেছে, ডোমেন টোমেন, এগুলো আমি কিন্তু কোনোটাই জানি না, এর অর্থ কী বলছে ও আমার মাথার উপর দিয়ে বেরোচ্ছে। তো এই জিনিসগুলো যে প্রয়োজন না, ও বেশি ফ্রিটা ব্যবহার করছে, মানে যেটা মনে করুন ও ওর ল্যাঙ্গুয়েজে পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে যে জিনিস কিনে ব্যবহার করতে হবে, ও কী করেছে, আমি তৈরি করব, আমি ব্যবহার করব। ও শুধু একটা অ্যাপ তৈরি করেছে শুধু তা না, কিন্তু ও টাকাটাও উপার্জন করে নিচ্ছিল ভিতরে।
1: আচ্ছা,
0: যেমন কি রাইজার হোস্ট যেটা বলেছিলাম, তো রাইজার হোস্টে ওটা কোনো অফিসিয়াল তো স্টার্টিংয়ে ছিল না, কিন্তু SSL কনফার্ম করে অফিসিয়াল বানিয়েছিলাম আমি। তো এবার ব্যাপারটা কী যে ওইখান থেকে মানে আমি মাইনক্রাফ্ট সার্ভারস তারপর হোস্টিং ডোমেন্স ওগুলো সেল করতাম। আমার একটা লাইক স্টাফ টিমও ছিল, আমরা 14-15 জনের স্টাফ টিম ছিলাম। তো আমি যদি ওই ছোটো বয়সে 6-7 ইয়ার্সে আমি যদি ফাউন্ডার হয়ে ওই ছোটো একটা স্টার্ট আপ তৈরি করতে পারি যেখানে ইনকাম হচ্ছে, তো যদি ভালো সাপোর্ট পাওয়া যায় তো অনেক কিছু করতে পারবো, এটাই আমার কনফিডেন্ট।
2: মানে এইভাবে ও টাকা অ্যারেঞ্জ করেছে, মানে টাকাটা আমার সেরকম কোনো খরচ হয়নি, আমি জাস্ট ওই কিপ্যাড কিনে দিয়েছি 450-500 দামে, আর একটা মাউস 250-300 টাকা সামথিং এরকম, আর মানে এই সামান্যের উপরে। তারপর মোবাইলটা তো EMI চলছে, EMI তো মাসে একটুখানি লাগে, ফলে আমার বিশাল চাপ লাগেনি। আমি ওকে জিজ্ঞেস করলাম, যখন বলছে বাবা আমার সার্ভারটা এসে করছে না মানে সাপোর্ট করবে না, আমার অনেক টাকার জিনিস লাগবে, আমি আনুমানিক ধরলাম কি 20-50 হাজার 1,00,000 টাকা হবে, তা আমি হয়তো বা চেষ্টা করতে পারি। তখন ওকে যখন জিজ্ঞেস করলাম, বাবা ঘর বিক্রি করবা তাও হবে না, কেন রে, বলে অ্যাবাব 50 লাখ কোটি তারও বেশি এত টাকা লাগবে। আর যদি ওর বক্তব্য যেটা আমি বুঝলাম যে ওকে দিতে হবে 8-8.5 হাজার কোটি টাকা খরচ করবে, মেশিন হবে 5-7 হাজার স্কোয়ার ফিটে ঘর লাগবে, এবং ওর হ্যান্ডস লাগবে মিনিমাম 250-300 জন, যে কি সব সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, ও ডিরেকশন দেবে আমাকে তুমি এটা তৈরি করে দাও, কারণ একজনের পক্ষে সম্ভব না করা, এবং গভর্নমেন্ট লেভেলে আমাকে সাপোর্ট করবে, আর আমি সেটাকে গুগলের মতন সার্চ ইঞ্জিন তৈরি করব, এবং আমি আমি লোক তৈরি করব বলেছে, করতে কি পারবে, বলে 100% পারবো, বলে আমার মাথায় অলরেডি আছে, আমাকে জিনিসপত্র দাও, যেমন মাকে তুমি সব কিছু কিনে দাও মা রান্না করে, ঠিক সেভাবে আমাকে জিনিসগুলো দাও আমি তৈরি করে দিয়ে দেবো। যখন যে খুশি, ও আমার একটা ভিডিও হতো, আমি ম্যাথ করাতাম, ও ভিডিও এডিটরও কিন্তু,

0: ভালো ভিডিও এডিট করতে পারে।
1: বাহ, ঋষিকেশ তোমার এই বিষয়ে কি বলার রয়েছে?
2: হ্যাঁ বাবা, যেটা বললো যে গুগলের মতন সার্চ ইঞ্জিনের কথা, আমি কেন এত কনফিডেন্ট যে আমি বললাম যে হ্যাঁ বানিয়ে নেব, কারণটা ছিল যে আমি অলরেডি মানে স্টার্ট করলাম, আর স্টার্ট করে আমি লাইক অনেকটা পৌঁছে গেছি, কিন্তু এক সময় এমন আসলো যখন আমার পিসিটা সাপোর্ট করলো না। তো এর মানে বুঝতে পারি যদি এতটা আসতে পারলাম তো আমি লাস্ট অবধি যেতে পারবো, তাই।
1: একদম একদম। আর তোমার মতে যদি গভর্নমেন্ট বা সরকার থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে কি এই বিষয় অনেকটা সহজ হতে পারবে?
2: হ্যাঁ অবশ্যই, যেমন হয়ে গেল সার্ভারসের, ঠিক আছে, তারপরে আমার নিজস্ব ডাটা সেন্টার যেখানে আমার ডাটা সেভ হবে, স্টোর হবে, যেরকম ডাটাবেস যেটাকে বলে, তারপরে হয়ে গেলো মেশিনস অনেক রকমের, জিপিইউ হলো, তারপরে অনেক সার্ভারস, তারপরে জিপিইউ যেরকম হলো এইচ হান্ড্রেড হলো 26-27 লাখ একটার, ওইটাই লাগে অনেক হাজার হাজার, ঠিক আছে। তো ওরকম, ঠিক আছে, আমি এখন একটু মিনিমামে চলতে পারি, কিন্তু লাস্ট অবধি তো সাপোর্ট যত পাবো অত ইজি হয়ে যাবে আর অত তাড়াতাড়ি বানবে।
1: একদম। আচ্ছা, বর্তমানে যে ডিজিটাল ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারত যে কনসেপ্টটা আমাদের সামনে রয়েছে, তো তোমার এই আবিষ্কার সেই ক্ষেত্রে কতটা উপযোগী বলে তুমি মনে করছো?
2: আমি বলতে পারি কি যে এই আত্মনির্ভর যে আছে আর ডিজিটাল ইন্ডিয়াওয়ালা, ওটাতে আমারটা অনেকটাই ভালো করতে পারবে, কারণ যে রাইজার জিপিটি একটা খালি নিজস্ব কোনো প্ল্যাটফর্ম না, এটা ইন্ডিয়ার একটা গর্ব বলতে পারি, ইন্ডিয়ার একটা ওইটা হতে পারে, সবার একটা ইন্সপিরেশন হতে পারে, কেন যে এত ছোটো বয়সে এটা করা। তারপরে ইন্ডিয়ার মধ্যে যে আমি করলাম, সার্ভারও হতে পারে কিন্তু ফ্রিতে দেওয়া, তো এত বড় একটা জিনিস, এত বড় একটা কোম্পানি ফ্রিতে, অনেক কঠিন হয় এটাই। আর বাইরে যেরকম এখন কেউ যদি বলে ইন্ডিয়ার কোনো এআই আছে, নাই এরকমই বলবে, সার্ভার কেউ অতজন চিনবে না, কেন যে এখন ওইটা বানানোর ফেসে আছে আর তাও পেইড আছে। তো ওরকমই যে চাই যে বাইরের লোক, খালি ইন্ডিয়ার ভিতরে না, চায়না হোক, রাশিয়া হোক, ইউএস হোক, সবাই বলে কি হ্যাঁ ইন্ডিয়ার একটা এআই আছে, রাইজার জিপিটি।
1: একদম। তো আজকে আমাদের এই কথা কিন্তু সারা ভারতবর্ষ শুনতে পাচ্ছে, তো তোমার সারা ভারতের সবার কাছে বা সরকারের কাছে কিছু কি আবেদন থাকছে তোমার এই অ্যাপ নিয়ে বা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, তুমি কি বলতে চাও?
2: মানে আমার এমন যে আমি তো বলেছিলাম যে আমার সাপোর্টটা দরকার, ঠিক আছে, নর্মাল কোম্পানিজ হোক, ইনভেস্টর হোক, নাকি যারা মানে আমার কাছে এরকমও আছে যে ইনভেস্টর আসলেও চলবে, তারপরে হলো সরকারি লেভেলের যে গভর্নমেন্ট, ওরা সাপোর্ট করলে তো অনেকই ভালো হয়ে যায়। কেন যে আমি কি ভাবি যে ইন্ডিয়ার নিজস্ব একজন যদি কেউ ট্রাই করে, আমি হোক কি কেউ হোক, কেউ যদি ট্রাই করো তো সরকারকে হেল্প করা উচিত।
1: একদম,
2: তো এটাই আমার আবেদন যে হেল্প করুক।
1: আচ্ছা, ছোট থেকে যে স্কুলে পড়াশোনা করছো বা ভবিষ্যতে কলেজে পড়বে, তোমার কি মনে হয় যে স্কুল কলেজগুলোতে এই ধরনের বিজ্ঞান বা এআই নিয়ে এডুকেশন বা শিক্ষা দেওয়াটা কতটা জরুরি?
2: যেমন আমি একটা গল্প আগে ছোট্ট একটা বলবো, ঠিক আছে, কিছুদিন আগে একটা নিউজ রিপোর্টার এসেছিল বাড়িতে। এবার নিউজ রিপোর্টার বলল যে তুমি কোডিংটা কি করে শিখলে, স্কুলে তো শিখাই দেয় এই সময়, মানে এই 6-7 ক্লাসে। তো আমি বললাম যে না না, 6-7 ক্লাসে তো আসেই না, 10 প্লাস হইলেই আসে, সবার চিন্তাধারা এটাই যে 6-7 আসে যাইতে পারে, ঠিক আছে। এবার ব্যাপারটা ওটাই যে এটা না ছোট থেকে শিখতে হয়, এমন নয় কি বড় হলাম তারপরে শিখলাম। তো আমার এটাই একটা নিবেদন বলতে পারো যে থাকবে সরকার থেকে যে সবাইকে, এখন যেরকম ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে, ইন্ডিয়া কি গোটা ভারতবর্ষ হোক কি গোটা ওয়ার্ল্ড ওয়াইড হোক, সবাই এখন ডিজিটালি হচ্ছে, তো সবাইকে ডিজিটালি ডেভেলপও হওয়া উচিত, ব্যাকওয়ার্ড থেকে কোনো লাভ হবে না। তাই আমি ভাবলাম যে নর্মাল তো যেগুলো এখন পড়াচ্ছে ওগুলোও ভালো, তার সাথে অ্যাড করতে হবে কম্পিউটারের ব্যাপার। এখন যেরকম আমাদের ক্লাসে, আমাদের জলপাইগুড়ি জেলা স্কুলেও, আমরা জেলা স্কুল হোক কি যেখানেও হোক, এখন কম্পিউটার নিয়ে অত বেশি মাথামাতি নেই, আসলাম কিবোর্ড চালালাম এটাই, হ্যাঁ কোডিং টোডিং ওরকম কিছু শেখাই না। তো আমি চাই যে ওটাও শেখাক আর সবাই জানুক, এআই নিয়ে হোক, বিজনেস হোক, মেইনলি হোক যে বিজনেস নিয়ে শেখাক, বিজনেস কী করে করতে হয় ওইটা শেখাক, তাকে ফিউচার বানে, এমন নাকি যে খালি পড়াশোনার দিকে ঝোঁকটা দেয়।
1: একদম একদম। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ মুহূর্তে রয়েছি, শেষ করার আগে তোমার বাবার কাছে আরেকবার যাব, যে এই যে ছেলের এত বড় সাফল্য কিরম লাগে?
0: প্রথমত গর্ববোধ স্বাভাবিক, তো এবং তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের ফ্যামিলিটাই হচ্ছে দেশপ্রেমী।
1: আচ্ছা,
0: কারণ এর একটা প্রুফ আছে যে 1959 সালে আমার বাবা ঋষিকেশের ঠাকুর দাদা ইন্ডিয়ান আর্মি জয়েন করে, এবং 1962 সালে

0: গর্ব একদিক থেকে ফিল করি যে আমার বাবা আর্মিতে ছিলেন, এবং আরেক দিকে ফিল করছি যে আমার ছেলে এমন একটা কাজ করছে এবং করতে চলেছে যেটাকে গোটা দেশের গর্ব হবে, এবং আর্মিতে অবশ্যই গর্বের বিষয়। এবার যেটা আমি বলতে চেয়েছিলাম যে আমরা এই চেষ্টাটা বিগত 3 থেকে 4 মাস ধরে করছি
1: আচ্ছা
0: প্রায়, যে সরকারের কাছে পৌঁছক, কারণ যতক্ষণ পর্যন্ত এটা বড় হাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এই একটা কুয়োর ব্যাং হয়ে থাকব।
1: একদম একদম
0: ঠিক আছে। তো যার জন্য আমরা চেষ্টাও করেছি, লাস্ট নভেম্বর ডিসেম্বরে আমি আমাদের জলপাইগুড়ি সাংসদ উনার সাথে দেখাও করেছিলাম, তো উনি আশ্বাস দিলেন। তারপরে উনার যে অ্যাসিস্ট্যান্ট মানে পিএ, উনি আমাকে সময় দিয়েছেন, বলেছেন যে আসব, নিয়ে যাব, করব। ফোনও করেছি একাধিকবার কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। আমার ছেলের ক্ষেত্রে আমি ভালো করে জানি, আমি তো মিনিমাম একটা গ্র্যাজুয়েট, আমি এইটুকুন জানি যে যদি আমাদের দেশ, আমি মনে করি প্রথম ফার্স্ট চান্স নিজের দেশকেই দিতে হয়, যদি আমার দেশ আমার ছেলেকে এরকমভাবে যে উৎসাহ না করে, হেল্প না করে, যদি দেশের জন্য নাক তৈরি করে, তাহলে এই ধরনের আজকে যখন আমরা, আমার ছোট্ট একটা কথা মনে পড়ে যে যখন আমরা শুনি, গল্প করি গর্বের সাথে, যদিও এটা আমাকে গর্ব না বলে এটাকে আমি লজ্জা বলা উচিত, যে আমাদের বিজ্ঞানী নাসাতে আছে, আমাদের বিজ্ঞানী ওখানে আছে, আমাদের ভালো বড় ডাক্তার আমেরিকাতে আছে, আমাদের লজ্জা হওয়া উচিত না? তাদেরকে আমরা অ্যাফোর্ড করতে পারিনি, ইন্ডিয়াতে রাখতে পারিনি?
1: একদম
0: হওয়া উচিত ছিল। সেই বড় বড় বিজ্ঞানী, সেই বড় বড় ডাক্তার, বড় বড় যিনি কাজ করেছেন, লেখক, তারা যেন আমার দেশে থাকতেন। আজ সেই সুযোগটি আছে, অথচ দেখছি রেসপন্স পাচ্ছি না। কিন্তু আমাদের একদম 100 থেকে 99.9% ইচ্ছে আমার ছেলে আমার দেশেই থাকবে,
1: কিন্তু
0: সাহায্যটা যেন সরকার করে।
1: আমাদেরও সেই আশাই রইল যাতে ঋষিকেশ আমাদের দেশে থেকেই আমাদের দেশের জন্য আরো নতুন নতুন বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কার
0: করে, যেন বিদেশ না যেতে হয়।
1: একদম,
0: এটা আমার ইচ্ছে।
1: একদম, সেই আশা আমরাও রাখছি। আচ্ছা ঋষিকেশ, শেষ করার আগে, তোমার মতন যারা এআই নিয়ে কাজ করতে চায়, বিজ্ঞান প্রযুক্তি নিয়ে কাজ করতে চায়, ছোট ছোট বাচ্চারা রয়েছে, তোমার বয়সী অনেকে রয়েছে, তাদের জন্য কি বার্তা দিতে চাও?
2: যেই প্রযুক্তির উপরে তুমি কাজ করছো সেটি করতে চলো, কোনো হতে পারে ফেল পেতেই পারো, ঠিক আছে, নাও হতে পারে, কিন্তু ট্রাই সবসময় করবা, কেন যে একদিনই হবে না কিন্তু একদিন হবে, এটা অনেক বড় কথা। তো এই জন্য আমি ফুল কনফিডেন্ট আছি যে হ্যাঁ আমি করতে পারবো। তো তেমনই তোমরাও কোনো এটা ভাববে না যে আমি করতে পারবো না এমন কিছু, সবে চেষ্টা করো, হবে, ব্যালেন্স করে চলো, সব হবে।
1: একদম, অনেক ধন্যবাদ ঋষিকেশ, এবং আপনাকে অবশ্যই পিন্টুবাবু আমাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য, ঋষিকেশের এআই অ্যাপ এবং তার প্রযুক্তির বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আশা করছি আজকের যুব অনুষ্ঠান আপনাদের সকলের ভালো লেগেছে। এতক্ষণ আমরা শুনছিলাম এক 14 বছরের ক্ষুদে বিস্ময়ের গল্প, যে বয়সে সবাই প্রযুক্তি ব্যবহার করতে শেখে সেই বয়সে ও নিজে একটা আস্ত এআই অ্যাপ তৈরি করে দেখালো। আর সবচেয়ে বড় কথা, দেশের ডেটা দেশেই সুরক্ষিত রাখার এই চমৎকার ভাবনা সত্যি আমাদের গর্বিত করে। ঋষিকেশ, তোমার এই অনন্য আবিষ্কার আগামী দিনে আরও সফল হোক, টেক দুনিয়ার ভারতের নাম উজ্জ্বল হোক, এই শুভকামনাই করি।
2: ধন্যবাদ।
1: আজকের মতো যুব অনুষ্ঠান এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী শিলিগুড়ি। ধন্যবাদ।

শেষ হল যুব অনুষ্ঠান। উপস্থাপনায় অন্বেষা বসুরায় চৌধুরী, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান সন্দেশ টু সোলজার্স।

আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। একটু পরেই জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

0: vardı.
1: कलाकार के फिल्म का नाम मुझे कुछ कहना है।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন আপনাদের এখন সময় এবং আপনাদের পছন্দের অনুষ্ঠান এক্ষুনি প্রচারিত হবে লাইভ অনুষ্ঠান আনন্দধারা। হ্যাঁ, আনন্দধারা অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের সকলকে স্বাগত জানাই এবং পাশাপাশি শ্রোতা বন্ধুদের ঈদুজ্জোহার শুভেচ্ছা জানাই। ঈদুজ্জোহার তাৎপর্য ত্যাগ। ত্যাগের মধ্যেই রয়েছে মানবতার সৌন্দর্য। তাই আনন্দধারা আপনাদের পছন্দের এই লাইভ অনুষ্ঠানে আজকের বিষয় ত্যাগ। ত্যাগ নিয়ে আমরা কথা বলবো শ্রোতা বন্ধুদের সঙ্গে। আর কথা বলতে হলে আপনারা তো জানেনই, আপনাদের টেলিফোন করতে হবে 9434077605 এই নম্বরে। হ্যাঁ, আমাদের টেলিফোন লাইন কিন্তু অলরেডি খুলে গেছে এবং আমরা বন্ধুকেও পেয়ে গেছি ইতিমধ্যেই। কোন বন্ধুকে আমরা পেয়েছি আমরা দেখে নিচ্ছি। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: বলুন। আপনি বলছি পরিতোষ দাস।
0: হ্যাঁ পরিতোষ বাবু, আপনি কোথা থেকে বলছেন যেন? আচ্ছা, আপনাকে স্বাগত জানাই। আর হ্যাঁ, কেমন আছেন?
1: ভালো আছি।
0: ভালো আছেন না? আমাদের অনুষ্ঠান শুনছেন আগে থেকে? আজ শুরু থেকেই শুনছেন না? আজ আমাদের বিষয় এই আনন্দধারা অনুষ্ঠানের আজকের বিষয় ত্যাগ। হ্যাঁ, ত্যাগ বলতে আপনি নিশ্চয়ই, আপনি সংসারী মানুষ বা সংসারী না হলেও যেমনই মানুষ আপনি হন না কেন, আপনাকে কিন্তু ত্যাগ করতেই হয়, তাই না? ত্যাগের মধ্যেই রয়েছে মহত্ব। আপনি এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? ত্যাগ তো প্রত্যেক মানুষকেই করতে হয়, তাই না? আপনার কি ধারণা, আপনার কি কখনো ত্যাগ করতে হয়েছে? মানে আপনি কোনো কিছু আপনার পরিবারের জন্য বা কারোর জন্য আপনি ত্যাগ করেছেন? নিশ্চয়ই আপনি ত্যাগ করেছেন, বা আপনি দেখেছেন আপনার মা বাবা আপনাকে মানুষ করেছে অনেক ত্যাগ স্বীকার করে, সেটাও আপনারই দেখা, তাই তো? আচ্ছা, আপনাকে নমস্কার জানাই। আবারও ফোন করবেন, ভালো থাকবেন, গান শোনাবো, অবশ্যই গান শোনাবো, ভালো থাকুন। শ্রোতা বন্ধুরা, আনন্দধারা অনুষ্ঠানে আপনাদের জন্য যে টেলিফোন নাম্বারটি রয়েছে আপনারা জানেন, 9434077605 এই নম্বরে আপনারা টেলিফোন করবেন। আর আমি রয়েছি স্টুডিওতে আপনাদের বন্ধু রিমি আপনাদের সঙ্গে কথা বলবার জন্য। ত্যাগ নিয়ে কথা হোক। শেষ পর্যন্ত ত্যাগ ও মানবতা কিন্তু মানুষের সভ্যতার নীরব ভিত্তি। পৃথিবী কেবল আইন, অর্থ বা প্রযুক্তির উপর কিন্তু দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে রয়েছে নিঃস্বার্থ ভালোবাসা আর কিছু ত্যাগ, তাই না? তাই ত্যাগ নিয়ে কথা হোক, যে ত্যাগের মধ্যে রয়েছে মানবতার সৌন্দর্য। আর এই নিজেকে ভাগ করে নেওয়া বা নিজের অজস্র পাওয়া থেকে ভাগ করে দেওয়ার মধ্যেই রয়েছে আনন্দ। তাই আজ ত্যাগ নিয়ে কথা হোক বন্ধুদের সঙ্গে। টেলিফোন করুন, টেলিফোন লাইন খোলা রয়েছে, আমরা গানে চলে যাব। বাংলা গান আপনাদের জন্য থাকে নিয়মিতই এই আনন্দধারা অনুষ্ঠানে। 10943407607।

0: বন্ধুরা গানটি শুনলেন মাদার ছায়াছবি থেকে, আপনাদের প্রিয় শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে। গান শেষ হতে হতেই আমরা এক বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি ধীরেন রায় বলছি।
0: আচ্ছা, কে বলছেন? ধীরেন রায়?
1: হ্যাঁ, ধীরেন রায় বলছি আমি।
0: আচ্ছা ধীরেন বাবু, আপনি কোথা থেকে বলছেন?
1: আমি আলিপুরদুয়ার ফালাকাটা আছে তো।
0: আচ্ছা, ফালাকাটা থেকে বলছেন? বাহ,
1: ফালাকাটা খগেনহাট থেকে বলছি।
0: আচ্ছা, খগেনহাট থেকে। বাহ, আপনি কেমন আছেন?
1: না, আমি ভালো আছি।
0: ভালো আছেন? না,
1: বাহ, নিয়মিত অনুষ্ঠান শুনি।
0: আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান শুনেন এবং আপনার ভালো লাগে, তাই তো?
1: আমার খুবই ভালো লাগে একেবারে।
0: আচ্ছা, আজ আমরা কথা বলছি ত্যাগ নিয়ে। আপনার কি ধারণা? দেখুন, মানুষ তো সম্পর্কের মধ্যে বাঁচে, তাই না? এবং তার জন্য কিন্তু তাকে ত্যাগ করতেই হয়, তাই না? সংসারের জন্য বা সমাজের জন্য। আপনার কি ধারণা, আজ একটু ত্যাগ নিয়ে কথা হোক। ত্যাগ, আপনি কতটা ত্যাগ করেছেন আপনার পারিবারিক জীবনে, বা আপনি দেখেছেন, বা আপনার যেটা মনে হয় মনীষীদের কথা, ত্যাগ কি আপনি কি করে দেখেন? ত্যাগ কি করা ভীষণ জরুরি, তাই না?
1: ভীষণ জরুরি আমার হিসেবে। ত্যাগ ভীষণ জরুরি প্রতিটা মানুষের ক্ষেত্রে।
0: হুম, ঠিক,
1: ত্যাগ ভীষণ ভাবে জরুরি।
0: হ্যাঁ, যেমন ধরুন আপনার বাবা মা নির্দিষ্ট কোনো একটি আর্থিক পরিমণ্ডলের মধ্যে তাদের থাকতে হয়েছে, তাদের যে ত্যাগটা করতে হয়েছে, এবং আপনিও নিশ্চয়ই তাই করেন, তাই না? একটা সীমিত জায়গার মধ্যে আপনাকে ত্যাগ করতেই হয়, তাই না? তাই ত্যাগটা মনে হয় সংসার জীবনে ভীষণ জরুরি, তাই না?
1: ভীষণ জরুরি। আর আপনারা যে বিষয়গুলো যে নিয়ে আসেন, এটার জন্য আমি খুব কি বলবো, আর আমি তো বলার ভাষা আমি, তাই না?
0: আপনারা
1: যে বিষয়গুলো নিয়ে আসেন, এই প্রত্যুষার বিষয় বা এই সমস্ত বিষয়,
0: ঠিক,
1: মানে এগুলোর জন্য আমি অশেষ অশেষ ধন্যবাদ আপনাদেরকে জানাই।
0: আচ্ছা, আপনার যে ভালো লাগে, ঠিক, আপনার যে ভালো লাগে,
1: রেডিওর খুব প্রিয়,
0: অনেক ধন্যবাদ।
1: মানে রেডিও আমার পাশে সবসময় থাকে যতক্ষণ আমি ঘরে থাকি।
0: আচ্ছা,
1: এই জলপাইগুড়ি থেকে, জলপাইগুড়ি একটু গেছিলাম, জলপাইগুড়ি থেকে এসে এটাও আজকেও একটা ট্যাগ করতে গেলাম। আমার একটা ভাইস্তার বউকে নিয়ে ডাক্তার দেখাইতে গেলাম।
0: আচ্ছা, বাহ, আপনার অনেক কিছু আপনি ত্যাগ, ঠিক ঠিক, একদম, সংসারের পরিষেবা দেওয়া মানেই তো আপনার কোথাও না কোথাও ত্যাগ থেকেই যায়, তাই না? অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন আর এরকম সেবার মধ্যে থাকবেন। আমরা সকল
1: ভালো থাকবেন।
0: হ্যাঁ, একদম, নমস্কার।
1: গান শোনাবেন?
0: অবশ্যই, গান তো শোনাবো।
1: আপনারা শুনান, আমার এটাই আমার প্রিয়, আমার কোনো ব্যাপার না।
0: খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে ধীরেন বাবু, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, ত্যাগ নিয়ে কথা হচ্ছে কিন্তু আজ, সত্যি যে কথা হচ্ছিল, আমরা জন্মগতভাবে একা হলেও বেঁচে থাকে মানুষ বা আমরা সকলে সম্পর্কের মধ্যে, আর সেই সম্পর্ক টিকে থাকা এর মধ্যে কিন্তু পাওয়া নয়, শুধুই মাত্র পাওয়া তা কিন্তু নয়, সেখানে ত্যাগও ভীষণভাবে জরুরি। এক বন্ধু এসেছেন, বন্ধুর সঙ্গে কথা বলে নিই। হ্যালো, নমস্কার। নমস্কার,
2: নমস্কার,
0: কে বলছেন, নামটা বলুন।
2: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: নিতাই বাবু, নিতাই বাবু বীরভূম থেকে বলছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন?
2: হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আপনাদের সঙ্গে কথা হচ্ছে, ভালো তো থাকতেই হবে, আর আজ একদম তাই, এই যে বন্ধন, তাই না, এটা তো রাখতেই হবে। আর আজ কথা হচ্ছে ত্যাগ নিয়ে। ত্যাগ যে মানুষের জীবনে কতটা জরুরি, আপনি ত্যাগ না করলে কিন্তু আপনি একদম পরিপূর্ণ মানুষ হতে পারেন না, আমরা কেউই হতে পারি না, তাই না?
2: হ্যাঁ, নিশ্চয়ই,
0: একদম। আপনার কি ধারণা,
2: সংসারে বাস করতে গেলে কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয়?
0: হ্যাঁ, ঠিক।
2: তো ধরুন এই ত্যাগে হচ্ছে আমাদের পরম ধর্ম।
0: হ্যাঁ, ঠিক বলেছেন।
2: মানুষের সেবা করা, তারপরে মানুষের পাশে দাঁড়ানো, বিপদে আপদে এইসব গুলো করলে তো ধরুন কিছু কিছু ত্যাগ করতেই হবে। তো আজকে পবিত্র ঈদুল জোহা, আজকে পবিত্র ত্যাগের দিন আজকে।
0: হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, খুব ভালো লাগলো, আপনি খুব সুন্দর করে বললেন। আপনি তো আমাদের সঙ্গে থাকেনি এবং আজ প্রচুর লাইভ অনুষ্ঠান রয়েছে, থাকবেন, আপনি থাকবেন।
2: আপনাদের অনুষ্ঠান আমি প্রত্যেকটাই শুনি, আপনার অনুষ্ঠান খুবই ভালো লাগে এবং আপনাদের যেসব মানে যারা পরিবেশন করেন তাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগে। এইভাবে যেন আপনাদের সাথে থাকতে পারি। নমস্কার।
0: নমস্কার।

0: আমরা এক শ্রোতা বন্ধুকে পেয়ে গেছি। হ্যাঁ, শ্রোতা বন্ধুর সঙ্গে কথা বলবো। তার আগে জানিয়ে দিই যে গানটি শুনলেন রাজনন্দিনী ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে। হ্যালো নমস্কার, কে বলছেন?
1: হ্যালো নমস্কার,
0: কে বলছেন?
1: শুভ
0: সন্ধ্যা, কে বলছেন?
1: হ্যাঁ, সোমা গাঙ্গুলি।
0: সোমাদি, সোমাদি আপনি তো জলপাইগুড়ি থেকে?
1: হ্যাঁ, জলপাইগুড়ি থেকে।
0: কেমন আছেন?
1: খুব ভালো আছি, আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, আপনার সঙ্গে কথা বলতে পারছি। আর আজ একটা শুভ দিন, ত্যাগের দিন, তাই আজ ত্যাগ নিয়ে কথা হচ্ছে। ত্যাগ স্বীকার করা,
1: মা বাবারা সবসময় ছেলে মেয়ের জন্য ত্যাগ স্বীকার করে।
0: একদম একদম, একশো ভাগ।
1: আর এছাড়াও অন্য যেমন ধরুন সেবামূলক কাজ বা অসহায় কোনো মানুষ এসে কিছু চাইলো তাদেরকে দেওয়া, এটাও একটা ত্যাগ।
0: ঠিক, একদম একদম, প্রচুর, মানে প্রতি মুহূর্তে, মানে এটা একটা বৃত্ত, প্রত্যেকেই আমরা একে অপরের জন্য।
1: ত্যাগ না করলে কোনো মহত্বপূর্ণ কাজ করা যায় না বা ভালোবাসা পাওয়া যায় না।
0: ত্যাগ আমাদের স্বীকার করতেই হবে। প্রকৃত ত্যাগের মধ্যে একটা আনন্দও রয়েছে, তাই না?
1: আনন্দ, ভালোবাসা,
0: ভালোবাসা সবটাই রয়েছে আসলে। এটা
1: মনটাও ভালো লাগে ত্যাগ স্বীকার করলে।
0: ঠিক, একদম তাই। মানে আমাদের যে মানবিক গুণগুলো তার বিকাশ ঘটে যায়, তাই না? ভালো থাকবেন। হ্যাঁ সোমাদি, খুব ভালো লাগলো। আজ তো প্রচুর লাইভ রয়েছে, কথা হবে আর ফোন করবেন।
1: আজকে মনের জানালা আছে
0: দিদি? হ্যাঁ আছে, মনের জানালো রয়েছে। ভালো থাকবেন সোমাদি, নমস্কার।
1: হ্যাঁ আপনিও ভালো থাকবেন।
0: একদম
1: নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ, শ্রোতা বন্ধুদের সঙ্গে ত্যাগ নিয়ে কথা হচ্ছে। ঠিকই তো, ত্যাগের মধ্যেই কিন্তু

0: মনুষ্যত্বের বিকাশ। আর রবীন্দ্রনাথ এক জায়গায় যেন ইঙ্গিত দিয়েছেন যে মানুষ কেবল নিজের মধ্যে পূর্ণ নয়, সে পূর্ণ হয় অন্যের সঙ্গে মিলনে। আর সেই মিলনের প্রধান সেতু হলো ত্যাগ, কারণ যে শুধু নিতে জানে সে কখনো মানুষের গভীরে পৌঁছতে পারে না, দিতেও জানতে হয়, তাহলেই বড় মনের পরিচয় পাওয়া যায়। এক বন্ধু এসেছেন, হ্যালো নমস্কার।
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, কে বলছেন, নামটা বলুন আরেকবার, জানি।
1: হ্যাঁ বলছি আমি।
0: হ্যালো বলুন।
1: হ্যাঁ বলছি বিশ্বজিৎ বলছিলাম।
0: বিশ্বজিৎ বাবু বলছেন বীরভূম থেকে, কেমন আছেন? হ্যালো। ভালো আছি, ভালো আছি বিশ্বজিৎ বাবু। আপনি বলুন, আজ ত্যাগ নিয়ে কথা হচ্ছে, ত্যাগ আপনার ধারণাটা, আপনার কি মনে হয় আজ একটি বিশেষ দিন ত্যাগ নিয়ে কথা হচ্ছে?
1: হ্যাঁ দেখুন দিদিভাই, ত্যাগ কিন্তু প্রত্যেক মানুষের জীবনে থাকা দরকার। যেমন তারপর এই সমস্ত কিন্তু দেখতে গেলে পরে সহিষ্ণু প্রত্যেক মানুষের। আর যদি আমাদের জীবনে ত্যাগ স্বীকার করে দিলে বেঁচে থাকা
0: ঠিক। ভালো থাকবেন, ভালো লাগলো বিশ্বজিৎ বাবু, আবারও কথা হবে। নমস্কার, নমস্কার। ঠিকই তো, মা সন্তানের জন্য নিজের ঘুম কেন, প্রচুর জিনিস ত্যাগ করেন। কৃষক নিজের আরাম ত্যাগ করে মাঠে শ্রম দেন, একজন শিক্ষক নিজের সময় দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে তার ভবিষ্যতের প্রজন্মের জীবন গড়ে তোলেন। এভাবে ছোট ছোট ত্যাগ, এগুলোই কিন্তু মানবতার আসল আলো জ্বালিয়ে রাখে, তাই না? ত্যাগেই কিন্তু আরও এক মানবিক আলো যেন ফুটে ওঠে। এক বন্ধু এসেছেন, হ্যালো নমস্কার, কে বলছেন? বলুন, নামটা বলুন।
2: জনার্দন প্রামাণিক।
0: আচ্ছা, কোথা থেকে বলছেন জনার্দন বাবু? আপনার সঙ্গে আর আগেও কথা হয়েছে। ধূপগুড়ি থেকে বলছেন। আচ্ছা, আজ কথা হচ্ছে ত্যাগ নিয়ে। আপনার কি ধারণা?
2: আজকে তো বিষয় খুবই ভালো বিষয়। ত্যাগ তো খুবই সততা, এবং এই সততা না থাকলে কোনো কাজই হবে না।
0: ঠিক একদম।
2: তার কত সন্তান তার জীবনকে ত্যাগ করতে বলে যে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি।
0: একদম, খুব ভালো জায়গা আপনি তুলে দিলেন, উস্কে দিলেন যে দেশপ্রেমের কথাটা। কত মানুষের ত্যাগের ফলে স্বাধীনতা আমরা পেয়েছি, তাই না?
2: বিভিন্ন ধরনের আছে, যেমন আমি একজন পাশে আসতেছি, এক ভদ্র মহিলা আমি বসতে দিলাম, আপনি বসেন দেখানো।
0: খুব ভালো লাগলো, আপনি খুব সুন্দর সুন্দর উদাহরণ দিচ্ছেন। সময়টাও ধীরে ধীরে কমে আসছে, আমাদের আরও অনেক অনুষ্ঠান রয়েছে, আপনাদের মতো শ্রোতা আমাদের অনুষ্ঠানকে অনেক সমৃদ্ধ করে। খুব ভালো থাকবেন, আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকবেন, নমস্কার। আজ প্রচুর শ্রোতাকে আমরা পাচ্ছি এবং তাদের মূল্যবান কথাগুলোও কিন্তু অন্য শ্রোতারা শুনতে পাচ্ছেন। আমার মনে হয় এখানে একটা পারস্পরিক বিনিময় ঘটে যায়, এখানেও কেমন করে যেন আমরা বন্ধনে জড়িয়ে থাকি। প্রকৃতি যেন প্রতিদিন মানুষকে শেখায়, আর দেওয়া নেওয়া, হ্যাঁ, এর মধ্যেই রয়েছে কিন্তু জীবনের মহত্ত্ব।

ইতিহাসে যাদের আমরা মহান বলে স্মরণ করি তাদের জীবনের কেন্দ্রে ছিল কোনো না কোনো ত্যাগ। হ্যাঁ, একথা আমরা সকলেই জানি, কেউ দেশের জন্য, কেউ সত্যের জন্য, কেউ মানুষের কল্যাণের জন্য নিজের স্বার্থ বিসর্জন দিয়েছেন। তাই ত্যাগ দুর্বলতার চিহ্ন নয়, বরং মানুষের অন্তর্গত শক্তির পরিচয়। ত্যাগ মানুষের ভেতর থেকে, মানুষের হৃদয়কে প্রসারিত করে। শুধু নিজের সুখে আবদ্ধ মানুষ একসময় সংকীর্ণ হয়ে পড়ে, কিন্তু সে তো দিতে জানে, সে জীবনের গভীরতর আনন্দ অনুভব করতে জানে।

তো তাকে আমরা মানুষ বলি, তাই না? হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজ একেবারেই সময় আমাদের শেষ। আজ আনন্দধারা এই অনুষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। এতক্ষণ ছিলাম আমি আপনাদের বন্ধু রিমি, আপনাদের সঙ্গে কথা হলো আনন্দধারা। আবারও আগামীকাল। নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার খবরে জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সিকিমের কিছু জায়গায় খুব হালকা বৃষ্টি হয়েছে। সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আবহাওয়ার এক পূর্বাভাসে জানানো হয়েছে যে পরবর্তী তিন দিনে সিকিমের অনেক জায়গায় এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলির দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে যে আগামীকাল মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার দু একটি জায়গায় ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শুনলেন। এখন আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। এই ঘোষণার কিছু পরেই অর্থাৎ সন্ধে 6:05 শুনবেন লাইভ অনুষ্ঠান মেঠো সুর। মেঠো সুর অনুষ্ঠানে আজকের বিষয় এই আকাশে আমার মুক্তি। সন্ধে 6:40 শুনবেন ভাওয়াইয়া শিল্পী নমিতা দাস বর্মন। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান সন্ধে 7:05। রাত 8:00 বাংলা ও হিন্দি ছায়াছবির লাইভ ফোন ইন অনুষ্ঠান। শ্রীকান্ত আচার্যর কণ্ঠে আধুনিক গান রাত 8:30। রাত 9:15 মেহেদি হাসানের কণ্ঠে গজল শুনবেন। গানে গানে লাইভ অনুষ্ঠান রাত 9:30। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী দেবব্রত বিশ্বাস। রাত 10:30 আরও একটি আপনাদের পছন্দের লাইভ অনুষ্ঠান মনের জানালা। মনের জানালা অনুষ্ঠানে আজকের বিষয় না বলা বাণী। আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 MHz FM প্রচার তরঙ্গের আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া। সন্ধে 6:05 গানের ভেলা, জয়মালা। সন্ধে 7:45 রাগ অনুরাগ। হাওয়ামহল রাত 8:15 চিত্রলোক। আপকে লিয়ে রাত 9:00। রাত 9:30 আজকে ফানকার। ছায়াগীত প্রচারিত হবে রাত 10:00। রাত 10:30 ঢালতি যায় রাত। এতক্ষণ আজ রাতের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 MHz FM প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হলো।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুরু হচ্ছে আপনাদের পছন্দের আরও একটি লাইভ অনুষ্ঠান, মেঠো সুর। হ্যাঁ, মাটির গান এবং মাটির গান শোনানো হয় এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানেও আপনারা টেলিফোন করবেন 9434076705 এই নম্বরে। আর আজ কথা হবে আপনাদের সঙ্গে এই আকাশে আমার মুক্তি এ বিষয়টি নিয়ে। রবীন্দ্রনাথের এই পংক্তিটি শুধু ব্যক্তিগত স্বাধীনতার কথা কিন্তু বলে না, এটি মানুষের সেই যে একটু আগে কথা হলো আত্মার মুক্তি, প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার এক আনন্দ, সীমাবদ্ধ জীবন ছাড়িয়ে বৃহত্তর অস্তিত্বের দিকে এগিয়ে যাওয়ার এক আনন্দ। আর গ্রামের মানুষ, মাঠের মানুষ আকাশকে শুধু দূরের নীল শূন্যতা হিসেবে কিন্তু দেখে না, তাদের জীবনের সঙ্গে আকাশের এক গভীর সম্পর্ক, অর্থাৎ প্রকৃতির সঙ্গে তাদের এক নিবিড় সম্পর্ক। মাঠের গান, মাটির গান আপনাদের শোনানো হবে। আর আপনাদের সঙ্গে কথা বলবার জন্য আবারও আমি রেমি হাজির। আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে আপনাদের পছন্দের অনুষ্ঠান মেঠো সুরে। মেঠো সুর অনুষ্ঠানে শুরুতেই আপনাদের জন্য থাকছে কার্তিক দাস বাউলির গাওয়া এই গানটি। গানটি শোনানোর আগে আবারও জানিয়ে দিই, ইতিমধ্যেই কিন্তু আমাদের টেলিফোন লাইন খোলা হয়ে গেছে 9434076705।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন আপনাদের পছন্দের লাইভ অনুষ্ঠান মিঠু সুরে। মিঠু সুরে আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। গ্রামের মানুষ আকাশকে শুধু দূরের নীল শূন্যতা হিসেবে কিন্তু দেখে না, যারা গ্রামে থাকেন। যদিও আজকাল গ্রাম শহরের পার্থক্য খুব একটা করা যায় না, তবু প্রকৃতির সঙ্গে যারা একাত্ম হয়ে থাকেন তাদের জীবনের সঙ্গে যেন মাঠ, আকাশ, বাতাস, গাছপালা একেবারে গভীরভাবে মিশে থাকে, সম্পর্ক তৈরি হয় তাদের সাথে তেমনি গভীর। আমরা যারা শহরে থাকি তারা যখন গ্রামে যাই, অনেকটা গ্রামের ভেতরে যাই, তখন কিন্তু সেগুলো অনুভব করি আর ভীষণভাবে মনে মনে ভাবি, যদি আমরা প্রকৃতির কাছে থাকতে পারতাম, যদি আমরা মাঠের কাছে থাকতে পারতাম। হ্যাঁ, মাঠের গানের অনুষ্ঠান, আপনাদের সঙ্গে কথা বলবার এই যে অনুষ্ঠান মিঠু সুর, এই অনুষ্ঠানে আপনারা রয়েছেন। আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। এবারে প্রহ্লাদ ব্রহ্মচারীর গাওয়া আপনাদের আরও একটি প্রিয় গান।

বন্ধুরা, এখন সান্ধ্যকালীন শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন। শহরের প্রধান সড়কগুলিতে যান চলাচল ধীর গতির হতে পারে। যাত্রী ও চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালিয়ে ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলছে। এটি একটি পরিচিত যানজট এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড়, রাস্তার সংস্কার ও উন্নয়নমূলক কাজ চলছে। ধীরে গাড়ি চালানো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। NH10 সালুগাড়া সড়কের উপর নির্মাণ কাজ চলছে। গতি কমিয়ে এবং অন্যান্য যানবাহনের থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখবার জন্য অনুরোধ করা হচ্ছে। শাহুডাঙ্গি আমবাড়ি লিংক ব্রিজ, নতুন সেতু নির্মাণের কারণে ব্রিজটি বন্ধ রয়েছে। বেলাকোপা শিলিগুড়ি ও আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা, লোকনাথ মন্দির শালবাড়িতে আজ থেকে জুন মাসের 3 তারিখ পর্যন্ত একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। প্রতিদিন অনুষ্ঠানটি 10:30 থেকে শুরু হবে, তাই সে কারণে যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে। বাগডোগরা হাট থেকে বাগডোগরা রাত 8 পর্যন্ত যান চলাচল হতে পারে। একটিয়াশাল হাট থেকে আশিগড় অবধি রাত 8 পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে। বলরাম হাট থেকে ক্যানেল রোড রাত 8 পর্যন্ত যান চলাচলে বিলম্ব হতে পারে। কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করবার জন্য অনুরোধ করা হচ্ছে। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপরাইল রোড ব্যবহার করবার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলবার জন্য অনুরোধ করা হচ্ছে। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহন দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপরাইল রোড ব্যবহার করবার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। NJP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন নৌকাঘাট কাওয়াখালী খাপরাইল রোড রুট ব্যবহার করবার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। আজ সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন শুনলেন। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন আপনাদের পছন্দের লাইভ অনুষ্ঠান মেঠো সুরে। আর মেঠো সুরে কথা হচ্ছে এই আকাশে আমার মুক্তি, না ব্যক্তিগত মুক্তি বা ব্যক্তি আত্মার মুক্তির পাশাপাশি প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার যে আনন্দ, যে মুক্তি, সীমাবদ্ধ জীবন ছাড়িয়ে এক বৃহত্তর জগতের কাছে পৌঁছে যাওয়া। পৌষের কুয়াশা হতে পারে, শরতের মেঘ হতে পারে, এই সবটাই যেন গ্রামীণ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শ্রোতা বন্ধুরা, মেঠো সুর এই অনুষ্ঠানে আপনারা টেলিফোন করুন, বিশেষ করে যারা গ্রামীণ আবহে প্রতিনিয়ত কাজ করেন। আমাদের আকাশবাণী শিলিগুড়ির সঙ্গে তারা নিয়মিতভাবে জুড়ে থাকেন, তাদের বলছি, তারা তাদের এই যে প্রকৃতির সঙ্গে মিলে মিশে থাকবার যে আনন্দ, সেখানে যে মুক্তির আনন্দ, কাজের পাশাপাশি এই যে প্রকৃতিকে ভালোবাসার যে আনন্দ, সবটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। এই আকাশে
আমার মুক্তি এই বিষয়টি নিয়ে কথা হোক। সময় এখনও রয়েছে এবং টেলিফোন লাইনও কিন্তু খোলা রয়েছে, 9434076705।

0: গানটি শুনতে শুনতে বন্ধুর সঙ্গে যোগাযোগ করা যাক। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি
0: হ্যালো
1: ফালাকাটা থেকে বলছি।
0: ও, ফালাকাটা থেকে বলছেন? আচ্ছা, ফালাকাটা থেকে আপনি? হ্যাঁ, একটু আগে কথা হয়েছিল আপনার সঙ্গে, ধীরেন বাবু। ধীরেন বাবু, হ্যাঁ বলুন, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ, মেঠো সুরে আপনি খগেনহাটে রয়েছেন, আমি যতদূর জানি সেখানে একটু গ্রামীণ পরিবেশ রয়েছে।
1: আমাদের একেবারে প্রত্যন্ত গ্রামের বাড়ি তো।
0: আচ্ছা, তাহলে তো আপনি একদম প্রকৃতির সঙ্গে মিশে থাকেন, সেই আনন্দটুকু আপনি বলুন বলুন বলুন সেই আনন্দটুকু বলুন।
1: অবশ্যই, আমি এখন প্রত্যন্ত গ্রামের। আমরা প্রকৃতির সাথে থাকি, গাজেরও লোক, গান বাজনাও করি।
0: বাহ,
1: হ্যাঁ, আমি আপনাদের ওই আপনাদের কেন্দ্রে আমি শিল্পী হিসেবে ছিলাম।
0: হ্যাঁ, আপনি আরো একদিন বলেছিলেন, খুব ভালো, দারুণ লাগলো, আপনি গানও শুনিয়েছিলেন। আর এই প্রকৃতিকে আপনি মাটির সঙ্গে কিভাবে মিশে থাকেন, সেখানে যে আনন্দ, আপনি শহরে আসলে নিশ্চয়ই সেই আনন্দ পান না, সেখানে কি করে নিজেকে খুঁজে পান? মাটির রাস্তা বা মাঠ, ঘাস, পশু পাখি, সেসব নিয়ে।
1: হ্যাঁ, সেসব নিয়ে আমি, আমার যেটা ভাবনা, আমি যেমন গাছ গাছড়াকে সবসময় ভালোবাসি, আমি নিজে গাছ গাছড়া সারা লাগাই।
0: আচ্ছা,
1: এবং কৃষিকাজও করি।
0: আচ্ছা,
1: ওই সাথে সাথে আমি গাছ গাছড়াটাকে খুবই পছন্দ করি। এবং যেমন আমি বলতে গেলে আমি সবসময় ফ্যানের হাওয়াটা পছন্দ করি না, আমি গাছতলায় যাই অনেক সময় বসি।
0: বাহ, খুব ভালো,
1: গাছতলার হাওয়া নেই,
0: খুব সুন্দর। এটাই তো প্রকৃতির সাথে মিশে থাকা, একেবারে সেই আনন্দে আপনি সবসময় মানে মুগ্ধ থাকেন, তাই তো?
1: এবং ওই সাথে সাথে আপনাদের প্রোগ্রাম আমি সবসময় শুনি, যতটা পারি সবসময় শুনি।
0: আচ্ছা,
1: খুব ভালো লাগে আপনাদের প্রোগ্রাম অনুষ্ঠান, এর জন্য আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাই।
0: একদম, ভালো থাকবেন।
1: অনুষ্ঠান আপনারা যেমন করে পরিচালনা করেন না কেন, আমার সবটাই ভালো।
0: আচ্ছা, নমস্কার,
1: সবটাই আমার ভালো।
0: ভালো লাগলো মেঠো সুর অনুষ্ঠানে আপনি ফোন করলেন।
1: আপনি ভালো থাকবেন,
0: একদম, নমস্কার,
1: সবই আমার প্রিয়।

বন্ধুরা, আপনারা রয়েছেন মিঠু সুর অনুষ্ঠানে। ভোরবেলায় মাঠে যাওয়া কৃষক যখন মাথার উপর বিশাল আকাশ দেখে, তখন তার মনে এক ধরনের মুক্তির অনুভব জাগে। একটু আগে যে এক বন্ধু টেলিফোন করলেন, উনি

0: যেমন গান গান, মাটির গান মাঠের গান, পাশাপাশি কৃষিকাজও করেন। তার অনুভবের কথা জানানিল। আরও এক বন্ধুকে পেয়েছি। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন?
1: আমি বাসুদেব রায় বলতেছি।
0: আচ্ছা বাসুদেব বাবু, বাসুদেব বাবু আপনি কোথা থেকে বলছেন?
1: আমি নাম তো শুনছেন, ভোরের আলো।
0: ও, ভোরের আলো
1: থেকে 10 কিলোমিটার।
0: আচ্ছা,
1: অত্যন্ত গ্রামে আমিও চাষ করি।
0: বাহ, খুব ভালো। কোন গ্রাম, গ্রামটা বলুন, ভোরের আলো তো চিনি।
1: গ্রামটা হচ্ছে গোলাবাড়ি গ্রাম, চাংমারি ডিপি।
0: হ্যাঁ,
1: গোলাবাড়ি গ্রাম।
0: গোলাবাড়ি গ্রাম, আচ্ছা,
1: মালথানার এরিয়া।
0: ও, একেবারে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে থাকেন না? সেখানে আপনি প্রকৃতিকে কি করে, আচ্ছা একটু বলুন প্রকৃতির কথা।
1: এখন তো কি বলবো দিদিভাই, আগে তো মেঠো রাস্তা, পায়ে তো স্যান্ডেলও ছিল না, খালি পায়ে হেঁটে।
0: হ্যাঁ,
1: এই যত্রা, তারপরে বাঁশি, আর একটা নাম শুনছেন সারিঞ্জা?
0: হ্যাঁ হ্যাঁ শুনেছি।
1: প্রথম শুনতে এগুলো নিয়ে গান বাজনা কি সুন্দর হইতো।
0: আপনার রেডিও সেটটার না ভলিউমটা একটু কমিয়ে দিন, তাহলে আপনার কথা পরিষ্কার শোনা যাবে।
1: গায়ে বেড়াতাম,
0: আচ্ছা,
1: আরে কি সুন্দর। এখন আর সেইগুলো নাই, আমি তো রেডিও বাচ্চা থেকেই শুনি।
0: আচ্ছা,
1: আপনাদের প্রোগ্রাম আমার
0: ভালো লাগে। হ্যাঁ, আর রেডিও সঙ্গে থাকে, আপনি যখন কৃষি কাজ করেন তখনও রেডিও পাশে থাকে, তাই তো? আচ্ছা, আপনি প্রকৃতিটাকে কি করে, কাজের সময় আপনি যখন কাজ করেন তখন প্রকৃতির সঙ্গে যে আপনি মিশে থাকেন, মানে কোনো তো কংক্রিটের দেওয়ালের ভেতরে আপনাকে কাজ করতে হয় না, একদম উন্মুক্ত মাঠে খোলা আকাশের নিচে আপনি কাজ করেন, সেই কাজ করার মধ্যে তো একটা আনন্দও রয়েছে, তাই না?
1: আনন্দ মানে এই যে আমি হাল বাই।
0: হ্যাঁ
1: হ্যাঁ, একাতে একটা লাঠি গরুকে,
0: ঠিক
1: আছে, আর গান উঠাই।
0: আচ্ছা,
1: সুন্দর গান বাজনা হয়, গান করতেছি দিকে, হাল বাইতেছি।
0: আচ্ছা, মানে কাজ করেও যেন আনন্দ, মানে জোর করে কাজ করতে হয় না, আনন্দেই আপনি কাজটা করেন না? খুব ভালো লাগলো বাসুদেব বাবু, আপনি এই যে কাজ করছেন এবং আনন্দের সঙ্গে কাজ করছেন, এবং সেই আনন্দটা একটা মুক্তির আনন্দ, প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়ার যে আনন্দ সেটা আপনি অনুভব করেন এবং উপভোগও করেন। অনেক ধন্যবাদ বাসুদেব বাবু, আমাদের সঙ্গে থাকবেন, নমস্কার। শ্রোতা বন্ধুরা, আপনারা টেলিফোন করুন, মেঠো সুর এই অনুষ্ঠানে আপনারা রয়েছেন, আপনারা মাটির সঙ্গে কিভাবে মিশে থাকেন এবং মাটির সঙ্গে মিশে থাকার যে আনন্দ শিশিরের, আমরা তখন শহরে যে শরৎকালে আগে শিশির পড়ত সেটা কিন্তু এখন আর শরতে পড়ে না, আমরা কি খুব শীতেও সেই শিশিরের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সুযোগ পাই যারা শহরে বাস করি? না, পাই না, সত্যিই পাই না, কোথাও আমরা সেই ছোটোবেলাকার মাঠও খুঁজে পাই না। যারা প্রকৃতির সঙ্গে মিশে থাকেন তারা কিভাবে সেটাকে আনন্দ খুঁজে নেন, সেটার থেকে এক বন্ধু এসেছেন। হ্যালো, নমস্কার।
2: নমস্কার,
0: কে বলছেন বলুন নামটা? ও, গোলাবাড়ি থেকে বলছেন, আচ্ছা আপনার নামটা বলুন একটু পরিষ্কার করে।
2: মুজিবুর রহমান।
0: মুজিবুর রহমান, আচ্ছা মুজিববাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি মেঠো সুর অনুষ্ঠানে। কেমন আছেন? আজ তো ঈদুজ্জোহা গেল, আপনি নিশ্চয়ই, আপনাকে শুভেচ্ছা জানাই, অনেক শুভেচ্ছা আপনি পেয়েছেন, তাই না? আচ্ছা, আপনি প্রকৃতির সঙ্গে কিভাবে মিশে কাজ করেন? নিশ্চয়ই কাজ করেন আপনি বা করেছেন?
2: আমি কৃষি কাজ করি।
0: কৃষি কাজ করেন, এখনো করেন?
2: হ্যাঁ,
0: আচ্ছা, তাহলে প্রকৃতিটাকে আপনি একদম, প্রকৃতির যে আনন্দ সেটা আপনি নিংড়ে নিতেও জানেন, তাই তো? আচ্ছা, আপনার এই আনন্দের কথাটা বলুন, আপনি যখন কাজ করেন, এই যে রোদ, রোদে কি আপনার খুব বিরক্তি লাগে, বা যখন বৃষ্টি পড়ছে সেগুলোকেও আপনি নিশ্চয়ই ভীষণ উপভোগ করেন, বা সেটা আপনাদের সয়ে গেছে, তেমন অসুখ বিসুখ হয় না, এরকমই কি? আচ্ছা, কিন্তু এই যে বৃষ্টির মধ্যে কাজ করতে হয় সেটার মধ্যে কি কোনো একটা আনন্দ খুঁজে

পান বা এই যে ত্যাগ, ত্যাগও আপনাকে সেখানে করতে হচ্ছে, তাই না? মানে সবটা মিলেই আপনি প্রকৃতির সঙ্গে মিশে থাকেন কাজে কর্মে। আচ্ছা, নমস্কার, অনেক ধন্যবাদ।

এই আকাশে আমার মুক্তি, এটি আসলে এক গভীর গ্রামীণ দর্শনও বটে, যেখানে আকাশ মানে অনন্ত, মাঠ মানে জীবন, আর মানুষের মন মানে সেই মুক্ত পাখি যে বারবার সীমাবদ্ধ পৃথিবীর মধ্যেও অসীমের স্বাদ খুঁজে পেতে চায়। মিঠু সুর লাইভ এই অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হলো। আপনাদের সঙ্গে আমি ছিলাম আপনাদের বন্ধু রিমি। আজ মেঠো সুর থেকে বিদায় নিচ্ছি, নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন ভাওয়াইয়া, গেয়েছেন নমিতা দাস বর্মন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি শিল্পী অরিজিৎ সিং, ছবির নাম মেট্রো ইন্দিনো।

মেট্রো ইন্দিন ও ছায়াছবির গান শুনলেন, গেয়েছেন বিশাল মিশ্রা। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারের শিল্পী পার্থিব গোহিল, ছবির নাম সাবরিয়া।

এই গানটির সাথে সাথেই শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। একটু পরই প্রথমে নেপালি এবং তারপর খবর।

0: प्रथममा यस बुलेटिनका प्रमुख समाचारहरू। राष्ट्रपति द्रौपदी मुर्मूले पुलिस बललाई अझ बढी जनमैत्री बन्न र सर्वसाधारण विशेष गरी महिला गरीब तथा बाल बालिकाहरूका समस्याप्रति संवेदनशील हुन आह्वान गर्नुभएको छ। देशबाट प्रत्येक अवैध आप्रवासीको पहिचान गरी उनीहरूलाई निष्कासन गर्न सरकार पूर्ण रूपमा प्रतिबद्ध रहेको केन्द्रीय गृह एवं सहकारिता मन्त्री अमित शाहको भनाई। कर्नाटकका मुख्यमन्त्री सिद्धरमैयाद्वारा मुख्यमन्त्री पदबाट राजीनामा र राष्ट्रिय परीक्षा एजेन्सी एनटिएद्वारा आज स्थगित गरिएको परीक्षा आगामी 31 मई अनि 6 र 7 जुनमा आयोजन गरिने। अब समाचार विस्तारमा। राष्ट्रपति द्रौपदी मुर्मूले पुलिस बललाई अझ बढी जनमैत्री बन्न र सर्वसाधारण विशेष गरी महिला गरीब तथा बाल बालिकाहरूका समस्याप्रति संवेदनशील हुन आह्वान गर्नुभएको छ। राष्ट्रपतिले आज सिक्किमस्थित गान्तोकको पाल्जोर स्टेडियममा आयोजित एक भव्य अलङ्करण परेडमा सिक्किम पुलिसलाई प्रतिष्ठित राष्ट्रपति पुलिस कलर प्रदान गर्दै यस्तो आग्रह गर्नुभएको हो। यस गौरवपूर्ण सम्मानका साथ सिक्किम यो पुरस्कार प्राप्त गर्ने देशको 15 र उत्तर पूर्वी भारतको 3 राज्य बनेको छ। सन् 1897 राज्य र सीमावर्ती क्षेत्रको सुरक्षामा निरन्तर खटिएको सिक्किम पुलिसले यो सर्वोच्च सम्मान हासिल गरेको छ। वर्तमान समयमा परम्परागत सुरक्षा मात्र पर्याप्त नरहेको उल्लेख गर्नुहुँदै राष्ट्रपतिले सिक्किम पुलिसलाई डिप फेक, अनलाइन ठगी र साइबर अपराध जस्ता आधुनिक प्राविधिक चुनौतीहरूसँग लड्न पूर्ण रूपमा तयार रहन निर्देशन दिनुभयो। उहाँले राज्यमा शान्ति सुव्यवस्था कायम राख्न तथा विपद व्यवस्थापनमा सिक्किम पुलिसले निर्वाह गरेको भूमिकाको उच्च प्रशंसा पनि गर्नुभयो।
1: पुलिस व्यवस्थाको अधिक सिटिजन फ्रेन्डली बनाए जाना चाहिए ताकि सामान्य लोग बिना भय के अपनी समस्या दर्ज करा सके। महिलाओं, बच्चों और कमजोर वर्गों के प्रति संवेदनशील व्यवहार को भी प्राथमिकता देनी चाहिए। साइबर क्राइम, ऑनलाइन फ्रॉड, हैकिंग और डीप फेक जैसी नई चुनौतियां सामने आ रही। इन नई चुनौतियों से निपटने के लिए पुलिस को लेटेस्ट टेक्नोलॉजी, साइबर सिक्योरिटी और डिजिटल इन्वेस्टिगेशन में दक्ष बनाना होगा।
0: केन्द्रीय गृह एवं सहकारिता मन्त्री अमित शाहले देशबाट प्रत्येक अवैध आप्रवासीको पहिचान गरी उनीहरूलाई निष्कासन गर्न सरकार पूर्ण रूपमा प्रतिबद्ध रहेको कुरालाई पुनः दोहोर्याउनु भएको छ। आफ्नो गान्धीनगर लोकसभा निर्वाचन क्षेत्रमा आज 340 करोड रुपियाँ मूल्यका विभिन्न विकास आयोजनाहरूको उद्घाटन तथा शिलान्यास गर्नुहुँदै गृहमन्त्री शाहले सीमा सुरक्षा सुनिश्चित गर्न र अवैध आप्रवासनलाई निर्मूल पार्न सरकार दृढ रहेको कुरामा जोड दिनुभयो। आफ्नो सम्बोधनका क्रममा गृह मन्त्री श्री शाहले एक साताभित्रै 600 हेक्टर जमिन सीमा सुरक्षा बललाई उपलब्ध गराएकोमा पश्चिम बंगाल सरकारलाई बधाई दिनुभयो। वीर सावरकरको जन्म जयन्तीको अवसरमा मन्त्री शाहले मातृभूमिका लागि उहाँले पुर्याउनु भएको अतुलनीय योगदान, सर्वोच्च त्याग र आजीवन समर्पणको स्मरण गर्नुभयो। श्री शाहले आज शाहीबाग सर्किट हाउसमा एक उच्चस्तरीय समीक्षा बैठकको अध्यक्षता गर्नुहुने कार्यक्रम छ। आगामी ओलम्पिक कमनवेल्थ र वर्ल्ड पुलिस एन्ड फायर गेम्सका लागि पूर्वाधारको तयारी अवस्थाको मूल्याङ्कन पनि शाहले गर्नुहुने कार्यक्रम रहेको थियो।
2: घुसपैठियों को देश के बाहर निकालना ये हमारी सरकार का संकल्प है और इसके लिए नरेंद्र मोदी जी ने एक डेमोग्राफी चेंज कमीशन कमिटी बनाने का निर्णय किया है। ये हाई पावर कमेटी देश भर में जनसंख्यिकी का जो कृत्रिम बदलाव हुआ है उसके कारण और उपायों की भी चिंता करेगी और इसके लिए कोई कानून बनाने की जरूरत है तो इसकी भी चिंता करे।
0: कर्नाटकका मुख्यमन्त्री सिद्धरमैयाले आज लोकभवनमा राज्यपालका विशेष सचिव समक्ष आफ्नो राजीनामा औपचारिक रूपमा बुझाउनु भएको छ। राजीनामा बुझाएपछि संचारकर्मीहरूलाई सम्बोधन गर्नुहुँदै उहाँले आफ्नो राजीनामा पत्र सचिवलाई हस्तान्तरण गर्नुभएको पुष्टि गर्नुभयो। सिद्धरमैयाले विधानसभामा 136 भन्दा बढी विधायकहरूको समर्थनका साथ काङ्ग्रेस सरकारसँग पूर्ण बहुमत रहेकाले राज्यपाललाई नयाँ मुख्यमन्त्रीलाई सरकार गठनका लागि आमन्त्रित गर्न अनुरोध गर्नुभएको छ। काङ्ग्रेस पार्टीले सन् 2023 विधानसभा चुनावमा जित हासिल गरेपछि सिद्धरमैया मई 2023 दोस्रो पटक मुख्यमन्त्री बन्नुभएको थियो। यसअघि उहाँले सन् 2013 देखि 2018 सम्म मुख्यमन्त्रीको रूपमा सेवा गरिसक्नु भएको छ। वर्तमानका उपमुख्यमन्त्री तथा कांग्रेस पार्टीका वरिष्ठ नेता डीके शिवकुमारलाई पार्टीले नयाँ मुख्यमन्त्री नामित गरेको छ। समाचार आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्छ। केन्द्रीय ग्रामीण विकास मन्त्री शिवराज सिंह चौहानले आज भिडियो कन्फरेन्स मार्फत प्रधानमन्त्री आवास योजना ग्रामीण अन्तर्गत देशका 12 राज्यका लागि 10,000 करोड रुपियाँ भन्दा बढीको राशि जारी गर्नुभएको छ। यी राज्यहरूमा असम, छत्तिसगढ, गुजरात, हरियाणा, हिमाचल प्रदेश, झारखण्ड, कर्नाटक, केरल, पंजाब, राजस्थान, तमिलनाडु र उत्तर प्रदेश रहेका छन्। यस अवसरमा बोल्नुहुँदै मन्त्री चौहानले देशका कुनै पनि गरीब नागरिक कच्चा घरमा बस्न नपरोस् भन्ने कुरा सुनिश्चित गर्न प्रधानमन्त्री नरेन्द्र मोदी प्रतिबद्ध रहनुभएको बताउनु भएको छ। केन्द्रीय शिक्षा मन्त्री धर्मेन्द्र प्रधानले सीबीएसईद्वारा शुरू गरिएको अन स्क्रिन मार्किङ प्रणालीलाई मूल्याङ्कन प्रक्रियामा अझ बढी पारदर्शिता ल्याउने एक प्रगतिशील कदम बताउनु भएको छ। नयाँ दिल्लीमा सीबीएसईका अधिकारीहरूसँगको बैठकपछि संचारकर्मीहरूसँग कुराकानी गर्दै मन्त्री प्रधानले सीबीएसई कक्षा 12 परीक्षाको पुनर्मूल्याङ्कन पोर्टलमा देखिएका प्राविधिक समस्या र त्रुटिहरूका कारण चिन्तित बनेका विद्यार्थीहरूका सबै गुनासोहरूलाई सम्बोधन गरिने स्पष्ट पार्नुभयो। राष्ट्रिय परीक्षा एजेन्सी एनटीएले सीयूईटी परीक्षा 2026 संशोधित परीक्षा तालिका र प्रवेश पत्र जारी गरेको छ। एनटीएको सूचना अनुसार स्थगित गरिएका परीक्षाहरू अब यही मई महिनाको 31 तारिक तथा आगामी जुन महिनाको 6 र 7 तारिकमा सञ्चालन हुनेछन्। आज 28 मईका लागि तय गरिएको परीक्षा ईद उल अजहाको विधामा भएको कारण स्थगित गरी नयाँ मिति तोकिएको हो। एजेन्सीले आगामी 31 तारिक आइतबार हुने परीक्षामा उपस्थित हुने परीक्षार्थीहरूका लागि प्रवेश पत्र जारी गरिसकेको छ र उनीहरूले एनटीएको आधिकारिक वेबसाइट cuet.nta.nac.inबाट यसलाई डाउनलोड गर्न सक्ने जनाएको छ। आगामी महिनाको 6 र 7 तारिकमा परीक्षा तय भएका बाँकी उम्मेद्वारहरूको प्रवेश पत्र पनि चाँडै नै सार्वजनिक गरिने एनटीएले उल्लेख गरेको छ। भारतीय जनता पार्टीले आज राष्ट्रिय राजधानी दिल्लीसहित 4 राज्यका लागि नयाँ राज्य अध्यक्षहरूको घोषणा गरेको छ। भाजपाका राष्ट्रिय अध्यक्ष नितिन नवीनले पूर्वी दिल्लीका सांसद एवं केन्द्रीय राज्य मन्त्री हर्ष मल्होत्रालाई दिल्ली प्रदेश अध्यक्ष नियुक्त गर्नुभएको छ। यसै गरी हरियाणा राज्यका लागि अर्चना गुप्त, पंजाबमा केवल सिंह ढिल्लो, उत्तर पूर्वी राज्य त्रिपुराका लागि भाजपा विधायक अभिषेक देवरायलाई प्रदेश अध्यक्षको जिम्मेवारी दिएको छ। केन्द्रीय खेलकुद मन्त्री मनसुख मान्डविया भोलिदेखि शुरू हुने आफ्नो 3 मेघालय भ्रमणका क्रममा सिलोङमा एकीकृत बहुउद्देश्य इन्डोर खेलकुद परिसरको उद्घाटन गर्नुहुने कार्यक्रम छ। भ्रमणका क्रममा उहाँले यसै वर्ष मेघालयमा आयोजन हुने गइरहेको राष्ट्रिय खेलकुदको तयारीको पनि समीक्षा गर्नुहुनेछ। मन्त्री मान्डवियाले युवा मामिला, खेलकुद पूर्वाधार विकास र केन्द्र सरकारद्वारा प्रायोजित योजनाहरूको समीक्षा सम्बन्धी विभिन्न कार्यक्रमहरूमा पनि भाग लिनुहुनेछ। अब अन्त्यमा यस बुलेटिनका प्रमुख समाचारहरू पुनः एकपटक। राष्ट्रपति द्रौपदी मुर्मूले पुलिस बललाई अझ बढी जनमैत्री बन्न र सर्वसाधारण विशेष गरी महिला, गरीब तथा बालबालिकाहरूका समस्याप्रति संवेदनशील आह्वान गर्नुभएको छ। देशबाट प्रत्येक अवैध आप्रवासीको पहिचान गरी उनीहरूलाई निष्कासन गर्न सरकार पूर्ण रूपमा प्रतिबद्ध रहेको केन्द्रीय गृह एवं सहकारिता मन्त्री अमित शाहको भनाई। कर्नाटकका मुख्यमन्त्री सिद्धरमैयाद्वारा मुख्यमन्त्री पदबाट राजीनामा र राष्ट्रिय परीक्षा एजेन्सी एनटीएद्वारा आज स्थगित गरिएको परीक्षा आगामी 31 मई अनि
3: आकाशवाणी खबर पढ्छि अर्को सेन। प्रथमे विशेष विशेष खबर। केन्द्रीय स्वराष्ट्र ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। এনটিএ চলতি বছরের সিইউইটি ইউজি পরীক্ষার পরিবর্তিত সূচি এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদ উল আজহা। এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রে আজ 340 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর একটি জনসভায় শ্রী শাহ জোর দিয়ে বলেন, সরকার দেশের সীমান্ত সুরক্ষিত করতে এবং অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী এক সপ্তাহের মধ্যে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফকে 600 হেক্টর জমি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দন জানান।
2: ঘুষপেটিয়ে কো দেশ কে বাহার নিকালনা এ হামারি সরকার কা সংকল্প অর ইসকে লিয়ে নরেন্দ্র মোদী জি নে এক ডেমোগ্রাফি চেঞ্জ কমিশন কমিটি বানানে কা নির্ণয় কিয়া হে। এ হাই পাওয়ার কমিটি দেশ ভর মে জনসংখ্যিকী কা জো কৃত্রিম বদলাও হুয়া হে উসকে কারণো কি ভি চিন্তা করেগি, উসকে উপায়ো কি ভি চিন্তা করেগি অর ইসকে লিয়ে কোই কানুন বানানে কি জরুরত হে তো ইসকি ভি চিন্তা করে।
3: বীর সাভারকরের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রী শাহ মাতৃভূমির প্রতি তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। 3 দিনের গুজরাট সফরে শ্রী শাহ আজ জেদভা গ্রামের একটি হ্রদ, নবনির্মিত গ্রন্থাগার এবং নতুন প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন অলিম্পিক, কমনওয়েলথ এবং বিশ্ব পুলিশ ও ফায়ার গেমসের জন্য পরিকাঠামোগত প্রস্তুতি পর্যালোচনার উদ্দেশ্যে শাহিবাগ সার্কিট হাউসে একটি উচ্চ পর্যায়ের সভায় পৌরোহিত্য করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সাইপ্রাসে সেদেশের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী জয়শঙ্কর বলেছেন, বৈঠকে উভয় পক্ষ পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং ভূমধ্যসাগরে ভারতের স্বার্থ নিয়ে আলোচনা করেছে। তিনি আরও বলেন, সাইপ্রাসের রাষ্ট্রপতির সাম্প্রতিক ভারত সফর উভয় দেশের অংশীদারিত্বকে আরও দৃঢ় করেছে। ডক্টর জয়শঙ্কর সাইপ্রাসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের একটি বেসরকারি বৈঠক জিমনিকেও অংশ নেন। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পদত্যাগপত্রটি আনুষ্ঠানিকভাবে লোকভবনে রাজ্যপালের সচিবের হাতে তুলে দেওয়ার কথা জানান। ডি কে শিবকুমারকে মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে রাজ্যপালের কাছে অনুরোধ করেছেন তিনি। 136 জনেরও বেশি বিধায়কের সমর্থনে বিধানসভায় তাঁর দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তিনি আরও বলেন, কংগ্রেস হাইকমান্ড তাঁকে রাজ্যসভা আসনের প্রস্তাব দিলেও তিনি তা বিনীতভাবে প্রত্যাখ্যান করেছেন। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের পর 2023 সালে মে মাসে সিদ্দারামাইয়া দ্বিতীয়বারের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA চলতি বছরের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রাজুয়েট CUET UG 2026 পরীক্ষার সংশোধিত তারিখ এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। NTA জানিয়েছে, পরীক্ষা এখন 31 মে এবং 6 ও 7 জুন অনুষ্ঠিত হবে। ঈদ উল আজহার কারণে আজকের নির্ধারিত পরীক্ষাটি স্থগিত করে নতুন এই সূচি ঘোষণা করা হল। NTA জানিয়েছে, অ্যাডমিট কার্ড NTA-র অফিসিয়াল ওয়েবসাইট CUET.NTA.NIC.IN থেকে ডাউনলোড করা যাবে। যেসব পরীক্ষার্থীর পরীক্ষা আগামী মাসের 6 ও 7 তারিখে রয়েছে তাদের অ্যাডমিট কার্ডও শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বলেছেন, আলোচনা, বিতর্ক, ঐক্যমত এবং ভিন্নমতের উপর ভিত্তি করে গণতন্ত্র বিকশিত হয়। দিল্লি বিধানসভায় আজ 1924 থেকে 1930 সাল পর্যন্ত তৎকালীন ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের সংসদের নিম্নকক্ষের 407টি অধিবেশনের কার্যবিবরণীর 89 খণ্ডের সংকলন প্রকাশ করে শ্রী বিড়লা বলেন, এই সংগ্রহটি ভবিষ্যৎ প্রজন্ম এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির জন্য এক অমূল্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। তিনি বলেন, দেশের স্বাধীনতার জন্য সংগ্রামী নেতাদের ইতিহাস, ঐতিহ্য এবং লিপিবদ্ধ বিতর্কগুলো সংরক্ষণ করা সরকারের কর্তব্য। অনুষ্ঠানে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, দিল্লির ক্যাবিনেট মন্ত্রী প্রবেশ সিং সাহেব এবং দিল্লির বিধানসভার অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্তাও উপস্থিত ছিলেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, তেলেঙ্গানার কাজিপেট রেল উৎপাদন ইউনিট আগামী 5 বছরে 200টি আন্তঃশহর ট্রেন তৈরি করবে। এই ট্রেনগুলি স্বল্প দূরত্বের যাত্রার জন্য সারা দেশে চালু করা হবে। শ্রী বৈষ্ণব আজ রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু এবং ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে কাজিপেট রেল উৎপাদন ইউনিটটি চালু করার পরিকল্পনা পর্যালোচনা করেছেন। উর্দু সাহিত্যের প্রখ্যাত কবি ও সাহিত্যিক বশির বদর প্রয়াত, বয়স হয়েছিল 91 বছর। আজ দুপুর 12টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মধ্যপ্রদেশের ভোপাল টকিজের নিকটবর্তী একটি কবরস্থানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি দীর্ঘদিন স্মৃতিভ্রংশ রোগে ভুগছিলেন, স্বাস্থ্যেরও ক্রমাগত অবনতি হচ্ছিল। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরে মিরাট কলেজে উর্দু বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকেই এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সকাল থেকেই ভক্তরা ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজে অংশগ্রহণ করেন। নতুন দিল্লির জামা মসজিদ, ফতেহপুরী মসজিদ এবং শাহী ঈদগাহে প্রধান সমাবেশগুলি অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে নামাজে ইমামরা জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং ভ্রাতৃত্বের চেতনায় উৎসবটি উদযাপন করার জন্য আহ্বান জানান। দেশের অন্যান্য অংশ থেকেও ঈদের খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি ঈদ উল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। বেশ কয়েক দশক পর পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। ইসলাম ধর্মাবলম্বী কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাখোদা মসজিদেও দুদফায় পড়া হয় নামাজ। ত্রিপুরায় প্রধান সমাবেশটি অনুষ্ঠিত হয় আগরতলার ঐতিহাসিক গেদু মিয়া ঈদগাহ প্রাঙ্গণে, যেখানে শত শত ভক্ত শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করতে সমবেত হন। বাংলাদেশেও উৎসবের আমেজে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। ঈদের নামাজের জন্য ভক্তরা ভোর থেকেই মসজিদ ও ঈদগাহে জড়ো হতে শুরু করেন। রাজধানী ঢাকায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 7:30 থেকেই এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সেদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। দেশের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে একটি জার্মান সংবাদপত্রের কাছে গোপন তথ্য ফাঁস করার অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক উপদেষ্টার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে বলে ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন। চলতি বছরের শেষে ইসরায়েলের সাধারণ নির্বাচনের আগে এই ঘোষণাটি বিতর্কের সৃষ্টি করেছে। নেতানিয়াহু ইতিমধ্যেই তিনটি পৃথক দুর্নীতির মামলায় অভিযুক্ত। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, 2024 সালে একটি জার্মান সংবাদপত্রের কাছে গোপনীয় নথি ফাঁসের ঘটনায় তারা জোনাটান উরিচের বিরুদ্ধে অভিযোগ আনার পরিকল্পনা করছে। সমালোচকদের অভিযোগ, গাজা যুদ্ধের সময় হামাসের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার দায় এড়াতে নেতানিয়াহুকে সাহায্য করার উদ্দেশ্যেই এই তথ্য ফাঁস করা হয়েছিল। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন। অন্যদিকে এইচএস প্রণয় আজ সিঙ্গাপুর ওপেন থেকে বিদায় নিয়েছেন। দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু দ্বিতীয় রাউন্ডের ম্যাচের শেষে আজ জাপানের রিকো গুঞ্জিকে 21-9, 21-12 গেমে পরাজিত করেছেন। শেষ আটের পর্বে সিন্ধু কোরিয়ার শীর্ষ বাছাই আন সে ইয়াং এর মুখোমুখি হবেন। দ্বিতীয় বাছাই কুনালভূত ভিদিৎসান পিঠের সমস্যার কারণে মাত্র 2 পয়েন্ট খেলার পর অবসর নেওয়ায় লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তিনি এরপর জাপানের কোকি ওয়াতানাবের মুখোমুখি হবেন। পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টির জুটিও কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন সাত্বিক চিরাগ জুটি মালয়েশিয়ার খাই জিং কাং এবং অ্যারন তাইয়ের মুখোমুখি হবেন। ভারতীয় মিক্সড ডাবল জুটি ধ্রুব কবিলা ও তানিশা ক্র্যাস্টও কোয়ার্টার ফাইনালে উঠেছেন। অন্যদিকে সিঙ্গাপুরের লো কিন ইউয়ের কাছে হেরে যান এইচএস প্রণয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। এনটিএ চলতি বছরের সিইউইটি ইউজি পরীক্ষার পরিবর্তিত সূচি এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। যথাযথ ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদ উল আজহা। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন 7:50।
4: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। একটি ঘোষণা জানানো হচ্ছে যে এই বছর আকাশবাণী জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31 মে 2026 রবিবার সন্ধে 6:30 রবীন্দ্র মঞ্চ শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী, সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে ওস্তাদ আল্লা রাখা কালাওয়ান্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়। শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণ পত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। এখন আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। রাত 8টায় বাংলা ও হিন্দি ছায়াছবির লাইভ অনুষ্ঠান, শ্রীকান্ত আচার্য শিল্পীকণ্ঠে আধুনিক গান রাত 8:30। গজল মেহেদি হাসানের কণ্ঠে প্রচারিত হবে রাত 9:15। 9:30 গানে গানে লাইভ অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত 10:10 দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। লাইভ অনুষ্ঠান মনের জানালা প্রচারিত হবে রাত 10:30। আজকের বিষয় না বলা বাণী। আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন। এখন আজ রাতের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। রাত 8:00 হাওয়া মহল, চিত্রলোক 8:15, রাত 9:00 আপকে লিয়ে। আজকে ফানকার প্রচারিত হবে রাত 9:30। রাত 10:00 ছায়া গীত, 10:30 ঢালতি যায় রাত। এতক্ষণ আজ রাতের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। জনগণনার কাজ সুচারুরূপে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল নবান্নে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। যোগব্যায়ামের প্রসারে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি এবার কলকাতায় অনুষ্ঠিত হবে। কলকাতা পুলিশের আধুনিকীকরণের জন্য 5 সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA স্নাতক স্তরে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষার পরিবর্তিত তারিখ এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদুল আজহা পালিত হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা, তবে উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। আসছি বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুরূপে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। বাড়ির তালিকাকরণ, প্রশাসনিক সীমানা আপডেট, তথ্য সংগ্রহের জন্য কর্মীদের প্রস্তুতি এবং ডিজিটাল পরিকাঠামো তৈরির কাজও শুরু হতে পারে খুব শীঘ্রই। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক কারণেই জনগণনা প্রক্রিয়া আটকে রেখেছিল বলে এর আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুরী ইস্কন মন্দিরে যান। সকালে হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে মায়াপুর পৌঁছে সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন তিনি। গোশালা ঘুরে দেখার পর গোপুজোতেও অংশ নেন মুখ্যমন্ত্রী। এরপর মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের রাধামাধব, নৃসিংহ এবং পঞ্চতত্ত্ব বিগ্রহের সামনে পূজার্চনায় অংশ নেন শুভেন্দুবাবু। মানুষের কল্যাণে এদিন পূজার্চনায় তিনি অংশ নিয়েছেন বলে পরে সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী জানান।
1: আমি দায়িত্ব নেওয়ার পরে কালীঘাট মাতার দর্শনও করেছি। আমি বেলুড় মঠে গিয়ে স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণদেবেরও দর্শন করেছি। জৈন মন্দিরে গেছি, লক্ষ্মীনারায়ণ মন্দিরে গেছি। আমার ইস্কনে আসার একটা ইয়ে ছিল, আমি 9 তারিখে দায়িত্ব নিয়েছি। ইস্কনে এসে রাধা মাধবের দর্শন করা, গোমাতার সেবা করা, শ্রীলা প্রভুপদর চরণে প্রণাম নিবেদন করা, প্রভু শ্রীচৈতন্যদেবকে স্মরণ করা, প্রার্থনা করা, কীর্তন শোনা, ভজন শোনা এবং গীতার বাণীকে গ্রহণ করে আগামী দিনে মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি, পশ্চিমবঙ্গ যাতে আগের মতো তার হিতগৌরব ফিরতে পারে, সেই প্রার্থনা নিয়ে এসেছিলাম।
0: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে স্বচ্ছতা রক্ষার কারণে উপভোক্তার বিশদ তথ্য সরকার চেয়েছে বলে রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সরকার যাচাই প্রক্রিয়া চালাবে বলে এদিন জানিয়েছেন তিনি। রাজ্যে পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পুরুষ এমনকি অনুপ্রবেশকারীরাও টাকা পেতেন বলে অভিযোগ করেছেন অগ্নিমিত্রা পাল। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রায় 30 লক্ষ অযোগ্য ব্যক্তি লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পাচ্ছেন।
1: এমন অন্তত 30 লক্ষের কাছাকাছি, অ্যাপ্রক্স বলছি, সংখ্যাটা আরো ক্লিয়ার হয়ে যাবে ফর্মগুলো ফেরত এলে, তারাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। তাই অর্থনৈতিক স্বচ্ছতা, পশ্চিমবঙ্গে বসবাসকারী আমাদের মা বোন দিদি যারা উপযুক্ত, কেবলমাত্র তাদের জন্যই এই স্কিম বা অর্থ দেওয়া উচিত বলে আমাদের বর্তমান মন্ত্রিসভা মনে করে।
0: উল্লেখ্য, ভুয়ো তথ্য দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের বহরমপুর থেকে রাকিবুল শেখ নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মোহনপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে উত্তম কুমার সাহু নামে এক ব্যক্তিকে আজ পুলিশ গ্রেপ্তার করেছে। 2023 সাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তার অ্যাকাউন্টে ঢুকছিল। ওই ব্যক্তি স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বলেও জানা গেছে। আবাস যোজনা সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় আজ বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি ওই পৌরসভার চেয়ারম্যানের লুকিয়ে রাখা 2 কোটি টাকারও

0: ছিল। যোগ ব্যায়ামের প্রসারে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি এবার হবে কলকাতায়। দিনটি পালনের মূল ভাবনা ইয়োগা ফর হেলদি এজিং। মধ্য কলকাতার রেড রোড বা সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতোমধ্যেই সেনাবাহিনী ছাড়পত্র মিলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত থাকতে পারেন। অংশ নেবেন যোগ বিশারদ রাও। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতা পুলিশের আধুনিকীকরণের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এই লক্ষ্যে 5 সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সংগঠন নীলাঞ্জন বিশ্বাস কমিটির নেতৃত্ব দেবেন। শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি অশান্তির ক্ষেত্রে প্রস্তুতি খতিয়ে দেখে 15 দিনের মধ্যে এই কমিটিকে বিশদ রিপোর্ট কমিশনারের কাছে জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি পুলিশের বিভিন্ন সরঞ্জাম উপযুক্ত সংখ্যায় রয়েছে কিনা তাও খতিয়ে দেখবে কমিটি। দিল্লি পুলিশ, সিআরপিএফ এবং কেন্দ্রীয় বাহিনীর সমকক্ষ হিসেবে কলকাতা পুলিশকে সজ্জিত করার পরিকল্পনা রয়েছে লালবাজারের। হুগলির ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী সহ 9 কাউন্সিলর আজ ইস্তফা দিয়েছেন। তারা সবাই পৌরসভার নির্বাহী আধিকারিকের কাছে লিখিতভাবে আজ পদত্যাগপত্র জমা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলের 7 জুন পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। আজ তাকে আলিপুর আদালতে তোলা হয়। হুমকি, তোলাবাজির সহ একাধিক অভিযোগ রয়েছে ওই বিধায়কের বিরুদ্ধে। সম্প্রতি ওড়িশার পুরীর একটি হোটেল থেকে দিলীপ মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA চলতি বছরের স্নাতক স্তরে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা CUET UG-র পরিবর্তিত তারিখ এবং অ্যাডমিট কার্ড আজ প্রকাশ করেছে। NTA জানিয়েছে 31 মে এবং 6 ও 7 জুন এই পরীক্ষাগুলি নেওয়া হবে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। বেশ কয়েক দশক পর রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। ইসলাম ধর্মাবলম্বী কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাকোদা মসজিদেও দুদফায় পড়া হয় নামাজ। রাজ্যের বিভিন্ন জেলা থেকেও যথোচিত মর্যাদায় ঈদ উজ্জোহা পালনের খবর এসেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল RN রবি ঈদ উল আজহা উপলক্ষে মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী দুদিন সর্বনিম্ন তাপমাত্রাও কিছুটা কমবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায়।
1: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 28 থেকে 29 তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, সাথে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। 30 তারিখে কিছুটা কম থাকবে, তারপর পরবর্তী কিছুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা আবার কমে যাবে দক্ষিণবঙ্গে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 28 থেকে 29 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকের দিনটা প্রধানত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আগামী কাল থেকে পরবর্তী 3-4 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গেও কমবে।
0: মৎস্যজীবীদের আগামী কাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মেট্রো রেল নিউ গড়িয়া দক্ষিণেশ্বর ব্লু লাইন করিডোরে ইস্পাতে থার্ড রেল পরিবর্তন করে অ্যালুমিনিয়াম থার্ড রেল স্থাপনের কাজ সম্পূর্ণ করেছে। উন্নত উচ্চ পরিবাহী অ্যালুমিনিয়াম থার্ড রেল ব্যবহারের ফলে প্রায় 50,000 টন কার্বন নিঃসরণ কমবে বলে মেট্রোর তরফে বিবৃতিতে জানানো হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। জনগণনার কাজ সুচারুরূপে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল নবান্নে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। যোগ ব্যায়ামের প্রসারে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি এবার কলকাতায় অনুষ্ঠিত হবে। কলকাতা পুলিশের আধুনিকীকরণের জন্য 5 সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুরা, এখন শুরু হচ্ছে হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের লাইভ অনুষ্ঠান। আপনারা টেলিফোন করতে পারেন কথা বলবার জন্য 9434076705 এই নম্বরে। হ্যাঁ, গানেরই অনুষ্ঠান, প্রবল চাপে কাজ মানুষকে বা মানুষের মনকে ধীরে ধীরে ক্লান্ত করে দেয়। বাইরে থেকে সব কিছু ঠিকঠাক দেখালেও ভেতরে এক ভার, এক চাপ, সময়ের চাপ, দায়িত্ব, সমস্ত কিছু মানুষকে নিষ্পেষিত করে। ঠিক সেই জায়গায় মানুষের নীরব আশ্রয় হলো গান। শুরুতেই থাকছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান, ছবির নাম অগ্নিপরীক্ষা।

0: গান শুনতে শুনতে এক বন্ধুকে পেয়ে গেছি। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ নিতাই বাবু, স্বাগত জানাচ্ছি, কেমন আছেন বলুন?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ ভালো আছি। গান শুনছেন, কেমন লাগছে? এটা তো একেবারে সম্পূর্ণ গানের অনুষ্ঠান, গান নিয়ে কথা। নিশ্চয়ই গান ভীষণ ভালোবাসেন।
1: হ্যাঁ নিশ্চয়ই গান খুব ভালোবাসি, এবং আমাকে পুরানোদিনের গান বেশি ভালো লাগে।
0: আচ্ছা,
1: আমাকে একটি অমানুষ ছবির গান শুনিয়ে দেবেন, কিশোর কুমারের কণ্ঠে, বাঁধি খেলা ঘর।
0: আচ্ছা আচ্ছা, এটা বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।
1: হ্যাঁ,
0: বাংলা ছায়াছবির গান শোনানো হলো। অবশ্যই, কিশোর কুমার তো ভীষণ প্রিয় শিল্পী। গান শুনতে থাকুন, খুব ভালো লাগলো, আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, গানের অনুষ্ঠান, বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আপনারা রয়েছেন কিশোর কুমারের গাওয়া গান আপনাদের জন্য।

0: বন্ধুরা, কেমন লাগছে? বাংলা ছায়াছবির আর হিন্দি ছায়াছবির গান আপনাদের জন্য এই অনুষ্ঠান। আপনারা টেলিফোন করতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা নিয়ে। 9434076705 এই নম্বরে এক বন্ধু এসেছেন। হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি শিলিগুড়ি বাগাজন্য পার্ক থেকে নিতাই রায়
0: বলছি। আচ্ছা নিতাই বাবু, ভালো আছেন তো?
1: হ্যাঁ ভালো আছি।
0: প্রোগ্রাম শুনছেন?
1: হ্যাঁ শুনছি, সকাল থেকেই শুনছি, সারা দিন চলছে।
0: আচ্ছা আচ্ছা, এই প্রথম ফোনে পেলাম আপনাকে আজ। কেমন লাগছে?
1: একবার চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি।
0: ঠিক, পরপর চলছে লাইভগুলো, তো অনেক সময় পাওয়া যায় না। গান কেমন ভালোবাসেন?
1: গান নিয়েই পড়ে থাকি
0: আহার, খুব সুন্দর।
1: যখন দেখি শিলিগুড়ি আকাশবাণীতে গান সেরকম নাই, অন্য প্রোগ্রাম থাকে, তখন হয়তো শিলচরে চলে যাই।
0: আচ্ছা,
1: শিলচরে সেরকম প্রোগ্রাম না হয় বিবিধ ভারতী বোম্বেতে চলে যাই, নাইলে চলে যাই পোর্টবেয়ার।
0: বাহ,
1: বিভিন্ন লেগে থাকি।
0: খুব ভালো লাগলো এই যে গানের জন্য আপনার এই অন্বেষণ, কেননা প্রত্যেক মানে রেডিওর একটা নিয়ম রয়েছে, সেখানে যেমন গান থাকবে কথাও থাকবে, হ্যাঁ একটা ভাগ করা আছে শতাংশ। তো ঠিকই, আপনি গান ভালোবাসেন, আপনি গানের খোঁজ করেন, গানে থাকুন, খুব ভালো থাকুন নিতাইবাবু, আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ নমস্কার, একদম নমস্কার, আপনি আসবেন, আরও আমাদের লাইভ অনুষ্ঠান রয়েছে, সঙ্গে থাকবেন।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন গানের অনুষ্ঠানে। হিন্দি এবং বাংলা ছায়াছবির গান শুনছেন। দৈনন্দিন প্রচুর চাপ, গান মানুষের মনের এই ভেতরে জমে থাকা চাপকে সরাসরি মুছিয়ে দেয় না, কিন্তু তাকে বহন করবার শক্তি দেয়। ঠিক যেমন নদী পাথরের গায়ে আঘাত করেও নিজের স্রোত থামায় না, তেমনি গান মানুষকে ভেতরে ভেতরে প্রবহমান রাখে। তাই তো মানুষ গান শোনে। এই যে নিতাইবাবুর মতো মানুষ বিভিন্ন চ্যানেলে শুধু গানের খোঁজ করেন, গান শুনতে ভালোবাসেন, আসলে রেডিও শুনতে তিনি ভালোবাসেন। বন্ধুরা, আপনারা গানে থাকুন, আর আপনাদের ভালো লাগা বা মন্দ লাগা জানানোর জন্য আপনারা টেলিফোন করতে পারেন 9434076705। এই লাইনটি আমাদের খোলা রয়েছে, আপনারা কথা বলতে পারেন।

বন্ধুরা, আপনারা গানের অনুষ্ঠানে রয়েছেন, গান শুনছেন, আপনাদের কেমন লাগছে গানগুলো জানাতে পারেন। কিন্তু হয়তো আপনারা এখন বাড়ি ফিরেছেন কাজ শেষে, রেডিও পাশে নিয়ে বসে আছেন, গান শুনছেন, ভালো লাগাটুকু নিজের মনের পাশে বসিয়ে রেখেছেন, সেই ভালো লাগাটুকু জানাতে পারেন গান কেমন লাগে। গান তো সকলেরই ভালো লাগে। এই যে গানের ভেতরে বসে থাকা, গানের কথা সুর ভেতরে যে অনুরণন তৈরি করে, যে ভালো লাগাটুকু তৈরি করে, সেটুকু ভাগ করে নিতে পারেন। স্টুডিওর টেলিফোন খোলা রয়েছে 9434076705, এই নম্বরে আপনারা টেলিফোন করতে।

শ্রোতা বন্ধুরা, আপনারা গান শুনছেন, গানের অনুষ্ঠানে রয়েছেন, গানে মেতে রয়েছেন। যদি ইচ্ছে করে তাহলে কথা বলতে পারেন 9434076705, এই নাম্বার আমাদের আকাশবাণী শিলিগুড়ির।

আশা ভোঁসলের গাওয়া একান্ত আপন ছায়াছবির এই গানটির সাথে সাথেই শেষ হলো আজকের লাইভ হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন আধুনিক গান শ্রীকান্ত আচার্যর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আধুনিক গান শ্রীকান্ত আচার্যর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। একটু পরই প্রথমে সমাচার সন্ধ্যা এবং তারপর নিউজ এট নাইন।

এত কোন শুনলেন গজল, গেয়েছেন মেহেদি হাসান। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন শ্রোতা বন্ধুরা। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 9:30। এখন শুরু হচ্ছে আপনাদের আরও একটি পছন্দের লাইভ অনুষ্ঠান, গানে গানে। আর এই গানে গানে অনুষ্ঠানে টেলিফোন করবার জন্য 9434076705 এই নম্বরই আপনাদের টেলিফোন করতে হবে। আর আজকের গানে গানে অনুষ্ঠানে কথা হবে সুরেরও বাণীর মালা। সুরেরও বাণীর মালা এই শব্দবন্ধটি তুলে নেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের একটি গান থেকে। সদ্য সদ্য আমরা পেরিয়ে এলাম কাজী নজরুল ইসলামের জন্মদিন। আর কাজী নজরুল ইসলাম আপনারা সকলেই জানেন যে

তার সৃষ্টিতে রয়েছে সঙ্গীতের ঐশ্বর্য সম্ভার, প্রচুর তিনি সঙ্গীতের জন্ম দিয়েছেন। তাঁরই একটি গান রয়েছে, সুরেরও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। হ্যাঁ, সুর ও বাণী অর্থাৎ সুর ও কথা, এই কথাটির মধ্যে সঙ্গীতের এক গভীর দর্শন লুকিয়ে আছে। সাধারণত আমরা ভাবি যে বাণী মানে শব্দ, আর সুর শুধু সেই শব্দকে বহন করার মাধ্যম, কিন্তু আসলে সুরেরও কিন্তু নিজস্ব ভাষা আছে, নিজস্ব অনুভব আছে। অনেক সময় শব্দ যেখানে থেমে যায়, সুর সেখানে কথা বলতে শুরু করে। গানে গানে এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানিয়ে আপনাদের জন্য প্রথম গানটি আশা ভোঁসলের কণ্ঠে।

গানে গানে অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আপনারা রয়েছেন, আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। হ্যাঁ, গান তো তাই, সুর এবং বাণীর মালা। এই গান আপনারা অনুভব করছেন, গান আপনারা শুনছেন, রয়েছেন গানে গানে আপনাদের পছন্দের এই অনুষ্ঠানে। গানে চলে যাই, পরের গানটি মান্না দের কণ্ঠে।

0: মানুষের সব অনুভূতি কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। কিছু কিছু অনুভব আছে যা শুধু সুরের ভেতর দিয়ে ধরা পড়ে, যেমন ভোরের নরম আলো, সন্ধ্যের নিঃসঙ্গতা, হঠাৎ মনে পড়া পুরনো কোনো স্মৃতি। এগুলোকে পুরোপুরি কি শব্দে বাঁধা যায়? কিন্তু একটি বাঁশির সুর অথবা কোনো সঙ্গীত, যারই লেখা সেই সঙ্গীত হোক না কেন, অনুভূতির মধ্যে জাগিয়ে তোলে এক অনন্য অনুরণন। এক বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো।
1: হ্যাঁ হ্যালো দিদিভাই, নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল দিদি।
0: হ্যাঁ প্রবীর বাবু, আজ একবারও আপনার সঙ্গে কথা হয়নি, কেমন আছেন?
1: খুব ভালো আছি দিদি ভাই, আপনি কিরকম আছেন?
0: হ্যাঁ ভালো আছি, অনুষ্ঠানে আছি, আপনাদের সঙ্গে আছি, ভালো তো থাকতেই হবে। গান শুনছেন?
1: হ্যাঁ দিদি ভাই, খুব ভালো ভালো গান শোনাচ্ছেন, খুব ভালো লাগছে।
0: আচ্ছা,
1: এবং আমার একটা ভালো গান, সেটা হচ্ছে শ্যামল মিত্রের বনপলাশির পদাবলীতে, মাঝ দেখেছি বর্ষিতে দেখে যাও।
0: হ্যাঁ হ্যাঁ, ভীষণ সুন্দর গান, ভীষণ সুন্দর গান। হ্যাঁ
1: ঠিক, যদি আপনার সংগ্রহে তাকে শোনাবেন
0: অবশ্যই,
1: আর নাহলে যেটা শোনাচ্ছেন খুব ভালো লাগছে।
0: আচ্ছা
1: আমি সঙ্গে আছি দিদি ভাই।
0: হ্যাঁ
1: আবার রাত্রে 10:30টার সময় আবার কথা হবে দিদি ভাই।
0: একদম একদম, ভালো লাগলো। আপনি সুর এবং বাণীর মালায় রয়েছেন, আজকের বিষয় ছিল সুরেরও বাণীর মালা, নজরুল গীতির এই পংক্তিটুকু।
1: খুব ভালো লাগছে, ভালো লাগছে দিদি ভাই, খুব আপনার পরিচালনা এবং ইয়েতে সহানুভূতিটা খুব ভালো লাগে আপনার। হ্যাঁ আমাদের মনে হয় যে এক আত্মা এক প্রাণ আমরা, তো সেই জন্য আর কি আপনাদের সাথে জুড়ে আছি দিদি ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: অনেক ধন্যবাদ প্রবীর বাবু, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুদের, এই যে ভালো লাগা এবং গানে গানে থাকা, গানে গানে থাকার জন্যই তো ভালো থাকা এবং ভালো লাগা, তাই না? তাই তো গান সকলের জন্য। হেমন্ত মুখোপাধ্যায়।

0: হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: You are
0: হ্যালো,
1: the person you are speaking.
0: বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আবারও টেলিফোন করবেন। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি শিলিগুড়ি বাগানবীন পার্ক থেকে নিতাই রায় বলছি।
0: হ্যাঁ নিতাই বাবু, একটু আগে কথা হলো, আবারও কথা হচ্ছে। গানে রয়েছেন, গানে গানে অনুষ্ঠানে রয়েছেন, নিশ্চয়ই কেমন লাগছে বলুন।
2: খুব ভালো আছি,
0: আচ্ছা
2: খুব ভালো লাগছে,
0: আচ্ছা,
2: সুন্দর পুরনো গান হচ্ছে,
0: হুম,
2: পুরনো গানগুলো খুবই ভালো লাগে।
0: হ্যাঁ একদম। আর আজকের থিমটা রাখা হয়েছিল সুরেরও বাণীর মালা দিয়ে, তুমি আমারে ছুঁইয়া ছিলে। সুরেরও যে একটি ভাষা রয়েছে, যে ভাষায় মানুষের মন নেড়ে ওঠে, নড়ে ওঠে, নাড়িয়ে দেয়।
2: বিশেষ করে পুরোনো গানের মধ্যেই ভাষা,
0: হুম
2: তাল মিল,
0: হুম
2: সবকিছুই থাকে
0: হুম
2: এবং মনের সাথে গেঁথে থাকে।
0: একদম একদম তাই, যথার্থই বলেছিলেন কবি কাজী নজরুল ইসলাম, প্রতিটি গানেরই তাই।
2: নজরুলের গানের সাথে তো কোনো তুলনা হয় না,
0: হুম
2: ওনার যেসব গানগুলা হয়েছে সেগুলো তো সত্যি মন মাতানো গান।
0: একদম
2: যেমন
0: একদম,
2: বিদ্রোহের গানও আছে,
0: হ্যাঁ,
2: লোকগীতি আছে,
0: হুম
2: ভাওয়াইয়া আছে,
0: একদম,
2: শ্যামা সঙ্গীত আছে,
0: হ্যাঁ,
2: কীর্তন আছে, কোন দিকটা নাই।
0: কোন দিকটা নাই, ঠিকই তো।
2: তারপরে শিশুদের জন্য
0: হুম
2: তাদেরও গান আছে,
0: হুম তাদের নিয়ে প্রচুর কবিতাও লিখেছেন উনি।
2: হ্যাঁ,
0: হুম
2: কোনো দিকেই কম নাই ওনার।
0: না, ভালো থাকবেন, আপনি খুব সুন্দর বলেন, এবং
2: ভালো থাকবেন, সুস্থ
0: হ্যাঁ
2: থাকবেন।
0: একদম, আরও একটি অনুষ্ঠান রয়েছে, সেখানেও আপনি আসবেন, খুব ভালো লাগবে, আপনার কথা ভীষণভাবে সমৃদ্ধ করে। হ্যাঁ নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারাও টেলিফোন করতে পারেন আপনাদের পছন্দের এই গানে গানে অনুষ্ঠানে, 9434076705 এই নম্বরে। এসে গেছেন এক বন্ধু। হ্যালো নমস্কার, কে বলছেন?
3: নমস্কার দিদি ভাই, আমি
0: হ্যালো,
3: হ্যাঁ আমি বীরভূম জেলা ছাত্রনিকেতন থেকে বিশ্বজিৎ ঘোষ বলছি।
0: হ্যাঁ বিশ্বজিৎ বাবু, শুনছেন কেমন লাগছে? হ্যাঁ আচ্ছা, আরো অনুষ্ঠান রয়েছে, গান উপভোগ করছেন এটা জেনে আমাদেরও ভীষণ ভালো লাগছে। এত শ্রোতা টেলিফোন করছেন, এত শ্রোতা আমাদের সঙ্গে যুক্ত থাকেন, সেটা জেনে ভীষণ ভালো লাগে। গানে থাকবেন, গানে গানে অনুষ্ঠানেই কিন্তু আপনারা রয়েছেন, গান শুনছেন আর কথা বলছেন, এটা ভীষণ একটা প্রাপ্তি আমাদের। ভালো থাকবেন বিশ্বজিৎ বাবু, হুম ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, গানে গানে এই অনুষ্ঠানে আপনারা কথা বলতে পারেন। হ্যাঁ এক বন্ধু এসেছেন। হ্যাঁ হ্যালো নমস্কার,
4: হ্যাঁ হ্যালো,
0: নমস্কার, বলুন কে
4: নমস্কার,
0: বলছেন?
4: আমি বেলাকোবা মন্টনির থেকে বলছি আর কি।
0: বেলাকোবা থেকে কে বলছেন?
4: আমি
0: মন্টু।
4: নবকুমার রায়।
0: আচ্ছা, মন
4: নবকুমার রায়।
0: ও নবকুমার, নবকুমার বাবু আপনি তো আমাদের নিয়মিত শ্রোতা।
4: হ্যাঁ আমি শুনি প্রায় আপনাদের অনুষ্ঠান, শুনি সবই,
0: আচ্ছা
4: গানে গানে যে কোনো ইয়াতে শুনি।
0: আচ্ছা, গানে গানে অনুষ্ঠান আজ প্রথম থেকেই শুনছেন?
4: এই এখান থেকে আসলাম তো আইসি দেখতে সেই অনুষ্ঠানটা,
0: আচ্ছা আচ্ছা,
4: একবারে পাইলাম লাইনটা আর কি,
0: বাহ,
4: কালকে চেষ্টা করলাম পারলাম না, আজকে পাইলাম আর কি।
0: আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। এই যে ভালোবেসে, এই যে মনের টানে আপনি গানে গানে যে থাকেন, এবং অন্য একটা কাজে গেছিলেন, সেখান থেকে ফিরেই গানে গানের সঙ্গে যুক্ত হয়ে গেলেন, এটা জেনে ভীষণ ভালো লাগছে। আপনি সঙ্গে থাকবেন, শুনতে থাকুন, আমাদের আরও একটি লাইভ ফোন ইন এবং আউট অনুষ্ঠান রয়েছে, সেখানেও আপনি আসবেন, কথা বলবেন, ভালো লাগবে। ভালো থাকবেন, নমস্কার।
4: হ্যাঁ

0: শ্রোতা বন্ধুরা, গানে গানে অনুষ্ঠানে আমরা কিন্তু অনেকটা সময় পার করে এসেছি। এক বন্ধু টেলিফোন করেছেন, শেষ মুহূর্তে আমরা যদি কথা বলে নিতে পারি। হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার,
0: বল।
1: আমি ইসলামপুর থেকে চন্দনা বলছি।
0: হ্যাঁ চন্দনাদি, ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আপনি অনুষ্ঠান শুনছেন?
1: অনেকক্ষণ থেকে চেষ্টা করতেছি, 3-4 খানা গানের থেকে শুরু করছি।
0: আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান?
1: হ্যাঁ আমি তো ভীষণ গানকে ভালোবাসি।
0: বাহ, খুব ভালো, তার জন্যই। হ্যাঁ, আর কথা বলতেও ভালো লাগে, তাই না?
1: হ্যাঁ,
0: হ্যাঁ,
1: কেননা ওই যখন গান হয় না, আমিও সুর দিয়ে গান করি তো।
0: বাহ, খুব ভালো, খুব ভালো লাগলো চন্দনাদি।
1: কিন্তু
0: হ্যাঁ, আপনি আবারও আসবেন, আজ আমাদের সময় একেবারেই শেষ। ভালো থাকবেন, আবারও ফোন করবেন। গানে গানে লাইভে অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হলো, আজ সময় একেবারে শেষ। সকলে ভালো থাকবেন, নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরই খবর।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল নবান্নে প্রিন্সিপাল সেন্সর্স অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে 12টি রাজ্যকে 10,000 কোটি টাকারও বেশি অর্থ প্রদান করেছেন। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদুল আজহা। এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ভিয়েতনামের দিনাংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 17 কুস্তি চ্যাম্পিয়নশিপে দুই ভারতীয় কুস্তিগির আজ সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রে আজ 340 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর একটি জনসভায় শ্রী শাহ জোর দিয়ে বলেন, সরকার দেশের সীমান্ত সুরক্ষিত করতে এবং অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী এক সপ্তাহের মধ্যে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফকে 600 হেক্টর জমি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দন জানান।
1: ঘুষপেটিয়ে কো দেশ কে বাহার নিকালনা এ হামারি সরকার কা সংকল্প और इसके लिए नरेंद्र मोदी जी ने एक डेमोग्राफी चेंज कमीशन कमिटी बना

0: का निर्णय किया है। ये हाई पावर कमेटी देश भर में जनसंख्यिकी का जो कृत्रिम बदलाव हुआ है उसके कारणों की भी चिंता करेगी, उसके उपायों की भी चिंता करेगी, और इसके लिए कोई कानून बनाने की जरूरत है तो इसकी भी चिंता करेगी।
1: বীর সাভারকরের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রী শাহ মাতৃভূমির প্রতি তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। তিন দিনের গুজরাট সফরে শ্রী শাহ আজ জেধভা গ্রামের একটি হ্রদ, নবনির্মিত গ্রন্থাগার এবং নতুন প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন অলিম্পিক, কমনওয়েলথ এবং বিশ্ব পুলিশ ও ফায়ার গেমসের জন্য পরিকাঠামোগত প্রস্তুতি পর্যালোচনার উদ্দেশ্যে শাহিবাগ সার্কিট হাউসে একটি উচ্চ পর্যায়ের সভায় পৌরোহিত্যও করেন। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্ন সভাগরে প্রিন্সিপাল সেন্সর্স অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। বাড়ি তালিকাকরণ, প্রশাসনিক সীমানা আপডেট, তথ্য সংগ্রহের জন্য কর্মী প্রস্তুতি এবং ডিজিটাল পরিকাঠামো তৈরির কাজও শুরু হতে পারে খুব শীঘ্রই। পূর্বতন তৃণমূল সরকার রাজনৈতিক কারণে জনগণনা প্রক্রিয়া আটকে রেখেছিল বলে এর আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তাঁর দাবি, এর ফলে মহিলা সংরক্ষণ কার্যকর হওয়ার পথও বিলম্বিত হয়েছে। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পদত্যাগপত্রটি আনুষ্ঠানিকভাবে লোকভবনে রাজ্যপালের সচিবের হাতে তুলে দেওয়ার কথা জানান। ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে রাজ্যপালের কাছে অনুরোধ করেছেন তিনি। 136 জনেরও বেশি বিধায়কের সমর্থনে বিধানসভায় তাঁর দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তিনি আরও বলেন, কংগ্রেস হাইকমান্ড তাঁকে রাজ্যসভা আসনের প্রস্তাব দিলেও তিনি তা বিনীতভাবে প্রত্যাখ্যান করেছেন। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিজয়ের পর 2023 সালের মে মাসে সিদ্দারামাইয়া দ্বিতীয়বারের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হন। তিনি এর আগে 2013 থেকে 2018 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে 12টি রাজ্যকে 10,000 কোটি টাকারও বেশি অর্থ প্রদান করেছেন। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে আসাম, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালাম, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। অনুষ্ঠানে বক্তব্য রেখে শ্রী চৌহান বলেন, দেশের কোনো দরিদ্র মানুষ যাতে কাঁচা বাড়িতে বাস না করেন তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, 4,95,00,000 বাড়ির লক্ষ্যমাত্রা থাকা এই প্রকল্পে ইতিমধ্যেই 3,91,00,000 বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।
2: 2016 से ही प्रधानमंत्री आवास योजना ग्रामीण के माध्यम से हर आवासहीन को पक्का मकान उपलब्ध कराने का अभियान चल रहा है। अब तक इस योजना के अंतर्गत केवल ग्रामीण क्षेत्र में हमने 3,91,00,000 घरों को मंजूरी दी और उनमें से 3,05,00,000 से ज्यादा पूरे हो गए। शहरी आवास योजना के मकान अलग है, उनको मिला के तो 4,00,00,000 बहुत पहले पूरे हो चुके हैं। तो राज्यों को मैंने अपील की है कि समय पर लक्ष्य पूरा करें और जिनके पास जमीन नहीं है उनको जमीन उपलब्ध कराने का काम करें।
1: জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI 2026-27 অর্থবর্ষে রাজস্ব উৎপাদনের জন্য প্রস্তাবিত জাতীয় মহাসড়কের বিভিন্ন অংশের একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, চিহ্নিত জাতীয় মহাসড়ক সম্পদগুলির মোট সম্মিলিত দৈর্ঘ্য 1,692 কিলোমিটারেরও বেশি। এগুলি হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, বিহার এবং মহারাষ্ট্র সহ 9টি রাজ্য জুড়ে বিস্তৃত। এই উদ্যোগের মূল লক্ষ্য হল চালু থাকা জাতীয় মহাসড়ক সম্পদগুলিকে কাজে লাগিয়ে আরও পরিকাঠামো উন্নয়নের জন্য মূলধন সংগ্রহ, বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করা এবং জাতীয় মহাসড়কের সম্প্রসারণকে ত্বরান্বিত করা। CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা মূল্যায়ন এবং ফলাফল পরবর্তী বিভিন্ন প্রক্রিয়া পর্যালোচনা করতে আজ নতুন দিল্লিতে CBSE সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষার্থীরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে তা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে, সময়মতো এবং শিক্ষার্থী বান্ধব পদ্ধতিতে সমাধানের উপর জোর দিতে বলেছেন শিক্ষামন্ত্রী। ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের যেসব পরিষেবা দেওয়া হয় তার অগ্রগতিও খতিয়ে দেখেন তিনি। কাজে কোনো রকমের গাফিলতি বা ত্রুটি দেখা গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছেন শ্রী প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে।

0: হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। মন কি বাতের জন্য এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য, মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তা পাঠানো যাবে মাই গভ, ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপ কিংবা 1800-11-7800 টোল ফ্রি নম্বরে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেলে এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সাইপ্রাসে ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের বেসরকারি বৈঠক জিমনিচের অধিবেশনে যোগ দেন। বিদেশমন্ত্রক জানিয়েছে আলোচনায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট প্রাসঙ্গিক নীতিগত বিষয়, বিশেষ করে পশ্চিম এশিয়া এবং বৃহত্তর অঞ্চলের ঘটনাবলীর ভূ রাজনৈতিক প্রভাব নিয়ে কথাবার্তা হয়। বৈঠকের ফাঁকে শ্রী জয়শঙ্কর সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জাল বিন ফারহান বিন আবদুল্লাহ, ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিভিহা এবং স্পেনের বিদেশমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বুয়েনোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। মন্ত্রক জানিয়েছে এই বৈঠকে পশ্চিম এশিয়া, ইউক্রেন সংঘাত, ভারত ইইউ সহযোগিতা, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বৃহত্তর আঞ্চলিক ঘটনাগুলির বিষয়ে আলোচনা হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সাইপ্রাসে সেদেশের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর বলেছেন বৈঠকে উভয় পক্ষ পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং ভূমধ্যসাগরে ভারতের স্বার্থ নিয়ে আলোচনা করেছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং আগামী শনিবার 5 দিনের সফরে ভারতে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণেই তাঁর এই ভারত সফর। রাষ্ট্রপতি শপথসঙ্গী হিসেবে সেদেশের কয়েকজন মন্ত্রিসভার সদস্য, উচ্চপর্যায়ের আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যবসায়ীরাও থাকবেন। সেদেশের রাষ্ট্রপতির পদে নির্বাচিত হওয়ার পর অং হাইংয়ের এটি হবে ভারতের প্রথম সফর। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। বেশ কয়েক দশক পর রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। ইসলাম ধর্মাবলম্বী কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাখোদা মসজিদেও দুদফায় পড়া হয় নামাজ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেও যথোচিত মর্যাদায় ঈদ উজ্জোহা পালনের খবর এসেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি ঈদ উল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি হ্রাস পাবে। আকাশবাণী সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অখিল শ্রীবাস্তব বলেন, আগামী 3 দিনে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে চলতে থাকা তাপপ্রবাহের পরিস্থিতি থেকে মানুষ নিষ্কৃতি পাবেন। তিনি জানান, পশ্চিমী ঝঞ্ঝা এবং দমকা হাওয়া সহ মাঝারি থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনার কারণেই আবহাওয়ার এই পরিবর্তন। ভিয়েতনামের দিনাংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 17 কুস্তি চ্যাম্পিয়নশিপে দুই ভারতীয় কুস্তিগির আজ সেমিফাইনালে উঠেছেন। পুরুষদের 45 কেজি গ্রেকো রোমান বিভাগে শচীন কালাপ্পা শিরোলে জর্ডানের শাহিদ আহমেদ সহ আল ওবায়দকে 11-4 ব্যবধানে পরাজিত করেন এবং 110 কেজি বিভাগে রুদ্রকিরণ নিমহান কোয়ার্টার ফাইনাল ম্যাচে কোরিয়ার সেওক মুসিমকে 8-0 ব্যবধানে হারান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনূর্ধ্ব 23 এশীয় চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগীরদের দুর্দান্ত সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল নবান্নে প্রিন্সিপাল সেন্সার্স অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। খবর এখানে শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 6:20।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী দেবব্রত বিশ্বাস।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত দেবব্রত বিশ্বাসের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুরু হচ্ছে আপনাদের পছন্দের লাইভ ফোন ইন এবং আউট অনুষ্ঠান মনের জানালা। মনের জানালা খুলে রাখবার এই অনুষ্ঠান আপনাদের ভীষণ ভীষণ পছন্দের অনুষ্ঠান মনের জানালা। হ্যাঁ বন্ধুরা, মনের জানালা আপনারা খুলে রাখুন আর টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, নাবালা বাণী আজ মনের জানালা অনুষ্ঠানের বিষয়। নাবলা বাণী আসলে মনের নানান অনুভূতির অন্য নাম। মন এক আশ্চর্য জগৎ, সেখানে একসঙ্গে থাকে আনন্দ বেদনা, জমে থাকা অভিমান আকাঙ্ক্ষা, স্মৃতি শূন্যতা,

0: স্বপ্ন, অদ্ভুত এক নিঃসঙ্গতা। অন্তর্লোকে সেই সমস্ত অনুভূতিগুলো জমে থাকে আর সেগুলোই নাবালা বাণী। হ্যাঁ, নাবালা বাণী নিয়ে আজ কথা হবে আপনাদের সঙ্গে। আপনারা টেলিফোন করবেন, কিন্তু শুরুতেই আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজন অতিথিকে, তার সঙ্গে আপনাদের সকলের পরিচয় করিয়ে দেব। তিনি উমা মাঝি মুখোপাধ্যায়, অধ্যাপক, লেখক এবং সম্পাদক। নমস্কার।
1: নমস্কার।
0: নমস্কার ম্যাডাম, আপনাকে আমাদের এই মনের জানালা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
1: আপনি সমস্ত শ্রোতাদেরকে আমার ভালোবাসা জানাচ্ছি, আপনাদের সমস্ত চাপদের আমার ভালোবাসা জানাচ্ছি।
0: একদম। আপনি কেমন আছেন?
1: ভালো আছি।
0: আচ্ছা, আপনি আমাদের এই আকাশবাণী শিলিগুড়ির অনুষ্ঠান আপনি শুনেন তো?
1: আমি নিয়মিত শুনি।
0: আচ্ছা,
1: রেডিও শুনি, আমি কাজ করতে করতেও রেডিও শুনি।
0: বাহ।
1: কারণ রেডিও আকাশবাণী যে কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর এত সুদিন,
0: আচ্ছা,
1: যে মন ভালো করে দেয়।
0: আচ্ছা, আর মনের জানালা এই অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানালাম। যদি আপনার কাছে একটু কিছু জানতে পারি, শুনতে পারি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য, আজকে আমরা বিষয়টা এমন রেখেছি, না বলা বাণী।
1: হ্যাঁ, আসলে না বলা বাণী, এটাই তো স্বাভাবিক, এটাই তো সুন্দর, নালে তো কথার নবীতে জগৎ ভরে যেত।
0: ঠিক ঠিক।
1: না বলা বাণী মানে একটা স্পেস, আমাদের কল্পনা, আমাদের সৃষ্টি, সৃজনশীলতা এই না বলা বাণী থেকেই হয়। শেষ হয়ে হইল না শেষ,
0: ঠিক
1: রবীন্দ্রনাথ বলেছেন না, শেষ হয়ে হইল শেষ। আসলে মহৎ সাহিত্য, মহৎ সৃষ্টি, তার না বলা কথাটাই বেশি, না বলা বাণীটাই বেশি। এখান থেকে আমরা কল্পনায়, কল্পনার পাখায় ভর করে আরো অনেক সৃষ্টি করতে পারি। যেমন বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা, সেই যে নদীতে কপালকুণ্ডলা ঝাঁপ দিল, তাকে উদ্ধার করতে নবকুমার ঝাঁপ দিল, তারপর কি হলো, তারপর কি হলো, তারপর কি হলো, কিন্তু শ্রেষ্ঠ শিল্পী যিনি, তিনি এখানেই থেমে যান, এই না বলা বাণীতেই থেমে যান।
0: বাহ, ভীষণ সুন্দর করে আপনি বললেন, একদম অল্প সময়ে। খুব ভালো লাগলো আপনাকে পেয়ে, আমরা অনেক সমৃদ্ধ হলাম। আপনি খুব ভালো থাকবেন। আমাদের,
1: আপনারাও ভালো থাকবেন, সমস্ত শ্রোতাদের আমার খুব ভালো লাগে তাদের কথাবার্তা।
0: আচ্ছা,
1: আমি নিয়মিত শুনি।
0: বাহ, আচ্ছা, খুব ভালো লাগলো জেনে। আপনি আপনার অমূল্য সময় আমাদের দিলেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। খুব ভালো থাকবেন ম্যাডাম আপনি।
1: ধন্যবাদ,
0: ধন্যবাদ, ধন্যবাদ, শুভরাত্রি।
1: শুভরাত্রি।
0: হ্যাঁ, শুরুতেই ভীষণ সুন্দরভাবে বললেন অধ্যাপক, লেখক এবং সম্পাদক ডক্টর উমা মাঝি মুখোপাধ্যায়, তার কথা আপনারা সকলেই শুনলেন। শ্রোতা বন্ধুরা, আপনারাও বলুন, না বলা বাণী কী কী আছে মনের ভেতরে জমা, এবং সেই না বলা বাণী থেকে অধ্যাপক যেরকম বললেন প্রচুর সৃষ্টি হয়ে থাকে, উদাহরণ দিয়েও তিনি বললেন, আপনারাও বলুন না বলা বাণী। 9434076705 এই নম্বরে আসুন। এক বন্ধু এসে গেছেন। হ্যালো, নমস্কার।
2: নমস্কার, আমি অরিজিৎ মল্লিক বলছি, হাজারীবাগ ঝাড়খণ্ড থেকে।
0: ঝাড়খণ্ড থেকে বলছেন? আচ্ছা, নামটা আরেকবার বলুন প্লিজ।
2: অরিজিৎ মল্লিক।
0: আচ্ছা, অরিজিৎ মল্লিক, আপনি ঝাড়খণ্ড থেকে টেলিফোন করছেন, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনেন?
2: আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনি, যবে থেকে আপনাদের অনুষ্ঠান শুরু হয়েছে।
0: আচ্ছা,
2: দিন থেকে আমি শুনছি।
0: বাহ, ভালো লাগে তাহলে নিশ্চয়ই, যখন আপনি নিয়মিত শুনছেন।
2: হ্যাঁ, খুব ভালো লাগে আপনাদের অনুষ্ঠান, কত কি নতুন জানতে পারি, নতুন গান শুনি, খুব ভালো লাগে শুনতে।
0: আর আজ আমাদের কথা হচ্ছে না বলা বাণী। এই অনুষ্ঠান তো মনের জানালা, মনের কথা জানাবার অনুষ্ঠান, লাইভ এই অনুষ্ঠান মনের জানালা, না বলা বাণী, সেটা নিয়ে আজ কথা হচ্ছে। আপনার যদি কিছু বলার থাকে বিষয়টি নিয়ে।
2: আপনাদের যদি কোনো নতুন গান, যেমন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে যদি গান থাকে তো শোনানো অনুরোধ
0: রইল। হ্যাঁ, একদম, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান আমরা ইতিমধ্যে শুনিয়েও দিয়েছি, আজও থাকবে, তবে শুরুতেই থাকছে শ্যামল মিত্রর গাওয়া গান। হ্যাঁ, আপনি খুব ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, শুভরাত্রি।
2: ধন্যবাদ।

0: শিল্পীর কবা শুনতে শুনতে, গান শুনতে শুনতে একজন বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো, নমস্কার। কে বলছেন? নমস্কার, নামটা বলবেন।
1: নমস্কার,
0: কে বলছেন?
1: হ্যাঁ, আমি মেঘলিগঞ্জ ব্লকের রানীহাট থেকে বলছি।
0: একটু আস্তে বলুন আর রেডিওর ভলিউমটা একেবারে কমিয়ে দিন।
1: হ্যালো,
0: আপনি রেডিওর শব্দটা কমিয়ে দিন, মিউট করে দিন, একেবারে নীরব করে দিন। আপনি কে বলছেন?
1: না না, আমি কিছু মনে করছি না, আসলাম তো রেডিওটা শুনে গেছি আমার ওই।
0: আচ্ছা, আপনার কিছু বলার নেই তাই তো?
1: হ্যালো, মনের জানালার বিষয়টা বলছি।
0: ও, মনের জানালা। আচ্ছা হ্যাঁ, মনের জানালার বিষয়টা হচ্ছে না বলা বাণী, এটা নিয়ে আজ কথা হচ্ছে। হ্যাঁ, আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন, না বলা বাণী আজকের বিষয় আমাদের। হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন, আপনি আবারও পরে টেলিফোন করুন। হ্যাঁ, নমস্কার। না বলা বাণী, না বলা কথা, আপনার মনের ভেতরে জমে থাকা
1: কথা বললে খুব ভালো, কথা বললে তো আরো সংশোধন হয়ে যায়।
0: হ্যাঁ, আচ্ছা, নমস্কার, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আমাদের সঙ্গে থাকবেন, গান শুনতে থাকুন। শ্রোতা বন্ধুরা, আপনারা টেলিফোন করুন 9434076705, এই নম্বরে। মনের জানালা আপনাদের পছন্দের এই অনুষ্ঠানে আপনারা রয়েছেন। এক বন্ধু এসেছেন। হ্যালো, নমস্কার।
2: হ্যালো,
0: নমস্কার। চন্দনাদি বলছেন? চন্দনাদি, আপনাকে মনের জানালায় স্বাগত জানাচ্ছি।
2: হ্যাঁ, গানগুলো ভালো লাগে তো?
0: হ্যাঁ, আর যদি কিছু বলার থাকে আপনার জমে থাকা কোনো অনুভূতির কথা, যে কথা আপনি
2: তো মানুষের শেষ থাকবে না।
0: ঠিক, একদম তাই,
2: তো শেষ থাকবে না, শুরুর দিকে শেষ থাকবে না।
0: ঠিক, কোনো স্মৃতি, কোনো শূন্যতা বা কোনো স্বপ্ন, ইতিবাচক নেতিবাচক।
2: হ্যাঁ, আমার মানে মনে মানে একটা মানে আঘাত আছে।
0: আচ্ছা আচ্ছা,
2: সময় পরে জীবন সময়, এখন বাড়িতে তো ঘরের লোক আছে, জোরে বলতে পারছি না।
0: আচ্ছা, ভালো থাকবেন, আপনি টেলিফোন করলেন, ভালো লাগলো, গান শুনতে থাকুন। হ্যাঁ, নমস্কার। শ্রোতা বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দের অনুষ্ঠান মনের জানালায় রয়েছেন। আপনারা টেলিফোন করতে পারেন 9434076705, এই নম্বরে। না বলা বাণী এই বিষয়টি নিয়ে কথা হচ্ছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার।
1: নমস্কার দিদি ভাই,
0: প্রবীর বাবু বলছেন?
1: হ্যাঁ দিদি ভাই।
0: হ্যাঁ,
1: না বলা, না বলা বাণী তো কিছু একটু বলি দিদি ভাই?
0: হ্যাঁ অবশ্যই বলবেন, বলার জন্যই।
1: হ্যাঁ, খুব ভালো বিষয় রেখেছেন। হ্যাঁ, আমাদেরকে দিতেই হবে, কিন্তু আমরা কিন্তু রাজা হরিশ্চন্দ্র তো হতে পারিনি, তো সেইভাবে তো দিতে পারবো না, তবুও কিছু কিছু জায়গায় আমি দিতে সক্ষম। সেটা হচ্ছে আমার রক্ত অনেককে দান করেছি দিদি ভাই, এখনো পর্যন্ত কারোর যদি লাগে মানে রক্ত শিবিরে গিয়ে রক্ত দিই না, মানে ডাইরেক্ট যদি কারোর লাগে তখন আমি আমার ও পজিটিভ রক্ত গ্রুপ, আমার যার ডাইরেক্ট লাগে তখন আমি হয়তো হসপিটালে গিয়ে তাকে রক্তটা দিই। এই যে মানে জায়গাটা আমি ধরে রেখেছি দিদি ভাই,
0: জানি
1: না করতে পারবো,
0: এবং
1: ভালো লাগে মানুষের সাথে থাকতে। হ্যাঁ, মানুষের সাথে, হ্যাঁ, এইটা হচ্ছে আমার কথা। এবং দেখুন, আমার বন্ধু অন্ধ আপনাদের সাথেও কথা বলে, বিশ্বজিৎ রোজ, তাকে নিয়েও আমি চলছি দিদি ভাই, কারণ হ্যাঁ তারা, সে অন্ধ, সে কিছু দেখতে পায় না, তবু আমি যদি তাকে পথটা দেখাতে পারি আমার এই দু চোখ দিয়ে, তাহলেও জানবো আমি আমার কিছুটা হয়তো প্রভুর কাছে আশীর্বাদ পাবো। হ্যাঁ, এইটুকু আশা রেখে চলছি দিদি ভাই।
0: খুব ভালো, খুব ভালো, আপনি সেবায় রয়েছেন, সেবা তো আনন্দ দিচ্ছে, আনন্দ একরকমের অনুভূতি আমাদের অন্তরের, তাই না? আপনি সজীব থাকুন, এরকমই আনন্দে থাকুন, হ্যাঁ একদম ভালো থাকবেন, শুভরাত্রি। নাবালা বাণী, তাই তো, শুধু দুঃখের নয়, এর মধ্যে আনন্দও কিন্তু রয়েছে, প্রেম রয়েছে, বিস্ময় রয়েছে, মানুষের মনের সেই গভীর অঞ্চল যেখানে ভাষা পৌঁছতে পারে না কিন্তু সুর পৌঁছে যায়, নীরবতা পৌঁছে যায়, প্রকৃতির হাওয়াও পৌঁছে যায়। আমরা গানে যাব, তার আগে এক বন্ধু এসেছেন, বন্ধুর সঙ্গে কথা বললে তো মন খারাপ হবেই। হ্যালো নমস্কার।
3: হ্যালো নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন?
3: আমি শিলিগুড়ি থেকে নিবেদিতা দত্ত বলছি।
0: ও নিবেদিতা দি, হ্যাঁ আপনার সঙ্গে একবার বোধহয় কথা হয়েছিল।
3: হ্যাঁ।
0: কেমন আছেন?
3: আছি মোটামুটি, ভালো রাখতে চেষ্টা করি নিজেকে।
0: হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ অনেকটা পথ কি আপনি পেরিয়েছেন বোধহয় জীবনের? ঠিক, তার মানে প্রচুর না বলা কথা ভেতরে জমা আছে।
3: হ্যাঁ এত বড় পরিবার, অনেক কিছু বলতে চাইলেও বলতে পারি না, মিল মিশে রাখার জন্য। তখন অল্প বয়স ছিল, মনে কষ্ট হতো, তখন ওই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটা ভাবতাম যে তোমারে পাশে সহজ বুঝি তাই কি এত লীলার ছল, আর বাহিরে যার হাসি ওটা ভিতর তার অশ্রুজল।
0: বাহ খুব ভালো লাগলো।
3: এই আমার বলার আর কি, এখন তো আর সব চুকে বুকে গেছে, এখন অপেক্ষায় আছি কবে যাব।
0: এভাবে বলবেন না, জীবন ভীষণ সুন্দর, তাই না? জীবনে সুন্দরভাবে থাকতে হবে, আর জগতও ভীষণ সুন্দর, তাই না? জীবন ও জগৎকে সুন্দর রাখতে হবে, ধরে রাখতে হবে, আশাবাদী থাকতে হবে। ভালো থাকবেন দিদি, খুব ভালো থাকবেন, নিবেদিতা দি আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার, শুভরাত্রি।

0: গান শুনতে শুনতে এক বন্ধু এসে গেছেন। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, ওর নামটা বলুন।
1: আমি বীরভূম জেলা তান্ত্রিক।
0: বিশ্বজিৎ বাবু বলছেন? আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান?
1: অনুষ্ঠান খুব সুন্দর লাগছে। প্রথম কথা, এই যে মনের জানালা,
0: একদম মনের ভেতরে জমে থাকা কথা, না বলা কথা, যেগুলো অনুভূতি হয়ে ভেতরে জমা থাকে, সেসব নিয়ে আপনার কি অভিমত বা আপনার কি অনুভব, সেটাও বলা যেতে পারে।
1: দেখুন, এই যে মনের জানালা, সেই প্রোগ্রামের মধ্যে দিয়ে কি পেলাম আর কি, এটা যদি হিসাব করি, সেই হিসাবে করলে কোনোদিন কিন্তু আমরা মিল পাই না। কারণ এই কারণে আমরা তো জীবনে মানুষ রূপে যখন, মনুষ্য রূপে যখন জন্মগ্রহণ করি, তখন আমাদের মানে বিগত দিন যে আমাদের আগের জেনারেশনে যে ধরনের মানে দাদু ঠাকুর দ্বারা থেকে এখনকার

0: কারণ এই কারণে ধরুন পাঠশালার মধ্যে আমতলা কি কোনো বট গাছতলা পড়াশুনো হতো, সেটা এমনকি আপনার ফ্যান আরম্ভ করে বিল্ডিং এর মধ্যে সেই পড়াশোনাটা এখন। কিন্তু দিদি ভাই পড়াশোনাটা যেটা মানুষ শিক্ষা নিয়েছে আর কি, যে শিক্ষা গ্রহণ করেছে আর কি, এই শিক্ষাটা মনে হয় এখনকার দিনে শিক্ষাটার থেকে অনেক অনেক ইয়ে কি বলে মানে বিগত যে সমস্ত ছেলেমেয়েরা তাদেরকে যদি আপনি একটা অঙ্ক কোন রকম আগেকার দিনে পড়ার
1: ঠিক ভালো লাগছে আপনার কথাগুলো শুনতে, কিন্তু আপনার কথা মাঝে মাঝে কেটে যাচ্ছে। আমার মনে হয় আপনার নেটটা অন আছে, মনে হয় ডেটা আপনার অন রয়েছে, যার জন্য না আপ ডাউন হচ্ছে আপনার, কোনো কথা বোঝা যাচ্ছে আবার কোনোটা বোঝা যাচ্ছে না, একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আপনি খুব ভালো বললেন, নমস্কার, শুভরাত্রি, খুব ভালো থাকবেন বিশ্বজিৎবাবু, আমাদের সঙ্গে থাকবেন, হ্যাঁ, নমস্কার। কখনো সন্ধেবেলায় আকাশের দিকে তাকিয়ে হঠাৎ মন ভারী হয়ে ওঠে, অথচ কারণ স্পষ্ট নয়, মনে জমে থাকা কিছু কথা, না বলা কথা, হ্যাঁ, না বলা বাণী, এ নিয়ে বন্ধুদের সঙ্গে কথা হচ্ছে। এক বন্ধু এসেছেন, হ্যালো, নমস্কার।
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন, কে বলছেন?
2: হ্যাঁ, আমি মেডিকেল থেকে বলছি, ঠাকুর মশাই।
1: আচ্ছা, নামটা একটু বলুন।
2: বামন ভট্টাচার্য।
1: আচ্ছা, কেমন আছেন?
2: এই মোটামুটি আছি।
1: আচ্ছা,
2: আপনারা সবাই ভালো?
1: হ্যাঁ, একদম ভালো আছি। আপনার কি মনের ভেতরে, এটা তো মনের জানালা, কিছু জমে থাকা কিছু স্মৃতি, কিছু দুঃখ, কিছু আনন্দ, কিছু বেদনা, কিছু স্মৃতি যদি জমা থাকে, না বলা কথা হয়ে বুকে জমে থাকে,
2: এগুলো তো কম বেশি তো থাকে।
1: আচ্ছা, হ্যাঁ হ্যাঁ,
2: থাকলে যে নিজেকে মানিয়ে নিতে হয়।
1: ঠিক ঠিক, একদম তাই, একদম তাই, না বলা বাণী আমরা সেটাকেই বলে থাকি, তাই না? জীবনে আঘাত আসে চলার পথে, কত নুড়ি পাথর আমাদের আঘাত দেয়।
2: আমি ফোন করেছিলাম মেডিকেল
1: থেকে। হ্যাঁ হ্যাঁ, আপনার ফোন পেয়েছি, আপনি যে আকাশবাণী শিলিগুড়ি নিয়মিত শোনেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।

মনির জানালায় আমরা একেবারে শেষে চলে এসেছি, অনেকটা সময় পার হয়ে গেছে, আজ বিদায় নিতেই হচ্ছে। সকলে খুব ভালো থাকবেন, মন ভালো রাখবেন, আনন্দে থাকবেন, মনের অন্ধকারগুলো সরিয়ে দিয়ে আলোতে থাকবেন, জীবনে থাকবেন। নমস্কার, আজ এখানেই বিদায় নিচ্ছি, আকাশবাণী শিলিগুড়ি। একটু পরই প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

0: This is Akashvani, the news read by Navanita Adhikari Srivastav. Prime Minister Narendra Modi today met the representatives of the Tribal Security Forum in New Delhi. In a social media post, Mr. Modi said their dedication to the tribal community is truly commendable. He stated that during the meeting, meaningful discussions were held on various topics related to the development of tribal communities and their empowerment. Union Home and Cooperation Minister Amit Shah has reiterated the government's firm commitment to identify and deport every illegal immigrant from the country. He was addressing a public rally after inaugurating and laying the foundation stone for various developmental projects worth 340 crore rupees in the Gandhinagar Lok Sabha constituency today. Mr. Shah emphasized that the government is committed to securing the borders and eradicating illegal immigration in the country. During his address, the Home Minister also congratulated the West Bengal government for swiftly providing 600 hectares of land to the Border Security Force within a week.
1: Our government's resolve is to identify and deport every single infiltrator from across the country. For this purpose, Prime Minister Narendra Modi ji has decided to constitute a demographic change committee. This high-powered committee will examine the causes behind the artificial demographic changes taking place across the country, suggest measures to address them, and also consider whether any new laws are required for this purpose. The demographic change committee will submit its report within 1 year, and we will work towards preventing artificial demographic changes.
0: Mr. Shah recalled the contributions of Veer Savarkar on the occasion of his birth anniversary. He highlighted his supreme sacrifice and lifelong dedication to the motherland. Rural Development Minister Shivraj Singh Chauhan today released over 10,000 crore rupees to 12 states under the Pradhan Mantri Awas Yojana Grameen through video conferencing. These states include Assam, Chhattisgarh, Gujarat, Haryana, Himachal Pradesh, Jharkhand, Karnataka, Kerala, Punjab, Rajasthan, Tamil Nadu and Uttar Pradesh. Speaking on the occasion, Mr. Chauhan said that Prime Minister Narendra Modi is committed to ensuring that no poor person in the country lives in a kacha house. He stated that 3 crore 91 lakh houses have already been accorded approval under Pradhan Mantri Awas Yojana Grameen against the target of 4.95 crore houses. Highlighting women's empowerment, the union minister stated that nearly 75% of the houses sanctioned under Pradhan Mantri Awas Yojana Grameen are either in the name of women or under joint ownership. Railway Minister Ashwini Vaishnav said that Kazipet Rail Manufacturing Unit in Telangana will manufacture 200 intercity trains in the next 5 years. These trains will be deployed throughout the country for short distance travel. Mr. Vaishnav, along with Minister of State for Railways, Ravneet Singh Bittu and senior officials today reviewed the plans to operationalize the Kazipet Rail Manufacturing Unit. These trains will typically run for about 300 kilometers and each trip will have many stops so that the citizens can commute between towns and cities. These trains will give the people a new affordable option for intercity travel. The longest-serving chief minister in Karnataka, Siddaramaiah, submitted his resignation in the governor's office in Bengaluru today after a breakfast meeting with his cabinet colleagues. Addressing the media persons later without naming D.K. Shivakumar, he asked the governor to invite the CM-designate for taking up the mantle of chief ministership in the state. The governor, who is on tour, has to return to decide on the resignation submitted by Siddaramaiah. The National Testing Agency has released revised examination dates and admit cards for the Common University Entrance Test Undergraduate 2026 examinations for admission to programs across central and participating universities. The examinations will now be conducted on 31st of this month and 6th and 7th of next month. The examination, which was scheduled for today, was rescheduled due to Eid al-Adha. NTA said that admit cards for candidates appearing for the test on Sunday can be downloaded from the official website of ntacuet.nta.nic.in. And that is the end of this news bulletin.
2: Akashbani Shiliguri. Nakhun Abhar Purbabhash. আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে পরবর্তী তিন দিনে সিকিমের অনেক জায়গায় এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু জায়গায় এবং মালদার অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলির দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে যে আগামীকাল মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার দু একটি জায়গায় ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন আগামীকালের প্রভাতী অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। আগামীকাল সকাল 6:05 প্রথমে অমৃতবাণী এবং তারপর বন্দনা, 6:25 কৃষি পরামর্শ এবং চাষবাসের টুকিটাকি, 6:30 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্যতে শুনবেন বৃদ্ধ বয়সের সমস্যায় বিষয়ে কিছু কথা, গান্ধী কথা 6:35, 6:45 মোহন সিং এর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, 7:00 প্রত্যুষা, সকাল 7:45 সুপ্রভা সরকারের কণ্ঠে নজরুল গীতি, লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী সকাল 8:30, সকাল 9:00 আধুনিক গান শিল্পী আরতি মুখোপাধ্যায়, 9:30 সেতার শিল্পী পণ্ডিত রবিশঙ্কর, বেলা 10:00 সীমান্ত কথা, 10:30 NCERT, বেলা 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান, বেলা 12:00 কথায় সুরে, বেলা 1:00 মহিলা মজলিশ। এতক্ষণ আগামীকালের প্রভাতী অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হলো। এখন আগামীকালের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 MHz FM প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 6:05 বন্দন বা রামচরিত মানস, 6:35, 6:45 সঙ্গীত সরিতা ভুলে বিশ্রে গীত সকাল 7:00, হাম হ্যায় রাহি পেয়ারকে সকাল 7:30, 8:15 ত্রিবেণী, 8:30 ভারত কি গুঞ্জ ইন্দ্রধনু সকাল 9:00, বেলা 11:00 চয়নিকা ইয়াদু কি মেহফিল বেলা 12:05। এতক্ষণ আগামীকালের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 MHz FM প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হলো। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:13 হয়ে 30 সেকেন্ড। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হলো। শুভরাত্রি, জয় হিন্দ।